বসাতে গিয়ে মাটির হাঁড়িটা যে ভাঙে না তাই আশ্চর্য। এখনো গেলে না যে যাব, আলিশ্যে লাগছে, ভাত খাবে, মোররাতা ভাত, উদি আবদার জানায়। ভুবন রেগে বলে, তোর কথা বড় বিচ্ছিরি। মদন দাওয়ায় এসে বসেছে, উঁকি মেরে দেখে ডোবা ঘুরে রাস্তা হয়ে ভুবন আবার এসেছে। সকালের পিড়িটা যেখানে পড়েছিল তাতেই চাঁকিয়ে বসে। কেমন আছে বউ? ব্যথা উঠেছে, রক্ত ভাঙছে বেশি। ব্যথা তেমন নয়, দুগ্গা বুড়িকে আনতে গেছে। মদনের শান্ত নিশ্চিত ভাব দেখে ভুবন রীতিমতো ভরকে যায়। একটা বিড়ি ধরিয়ে ভাবে, মদনকেও সে একটা বিড়ি দেয়। মদন বলে হঠাৎ, ভালো কিছু বোনার না, একটু দামি কিছু, সুতা নেই বুঝি? মনটা খুশি হয় ভুবনের, সামান্য আছে, কিন্তু বেনারসি ছাড়া তুমি কি কিছু বুনবে? বেনারসি, বেনারসি না বোনা যেন তারই অপরাধ, তারই অধঃপতন, এমনি আফসোসের সঙ্গে বলে মদন। বেনারসি জীবনে বুনিনি। এক ঘন্টার মধ্যেই সুতো এসে পড়ে, ভুবন লোক দিয়ে সুতো পৌঁছে দেয় মদনের ঘরে। সুতো দেখে কান্না আসে মদনের, এই সুতো দিয়ে তাকে ভালো কাপড়, দামি কাপড় বুনে দিতে হবে। এসে কেশবের মতো গামছাই নয় সে বুনতো? লোকে বলতো মদন তাঁতি গামছা বুনেছে দায়ে পড়ে, কিন্তু যা তা উঁচা কাপড় বুনেনি। সকালে পায়ে যেমন খিঁচ ধরেছিল, তেমনি ভাবে কি যেন টেনে ধরে তার বুকের মধ্যে। ট্যাকে কোজা দাদনের টাকা দুটো যেন ছেঁকা দিতে থাকে চামড়ায়, কিন্তু এদিকে হাত না চালিয়ে চালিয়ে সর্বাঙ্গে আড়ষ্ট মতো ব্যথা। পেটের খিদেটা মরে মরে চাকছে, আবার বউটাও গোঙাচ্ছে একটা না। কি করবে, কি করবে মদন তাঁতি? এখানে এসে এই গল্পটা একটা অদ্ভুত পাক খায়। সামনে অভাব, সারা গায়ে বেদনা তাঁত না চালানোর জন্য। এদিকে দাদন দেওয়া মহাজন কম দামি সুতো পাঠিয়ে কম দামি শাড়ি বুনিয়ে বাজার নষ্ট করতে চায়। কিন্তু মদন তাঁতির যে নাম যশ তার ভালো কাপড়ের জন্যে, এই সুতো দিয়ে সে ভালো কাপড় কি করে বুনবে? তার মনের মধ্যে একটা দ্বন্দ্ব পাক খায়, কি করবে সে? দাদনের টাকা তার ট্যাঁকে যেন ছাঁক ছ্যাঁকা দিচ্ছে। সেদিন রাত্রি যখন গভীর হয়ে এসেছে, শীতের চাঁদের ম্লান আলোর গা ঘুমিয়ে পড়েছে, চারিদিক স্তব্ধ নিঝুম হয়ে আছে, মাঝে মাঝে কাছে দূরে কুকুর শেয়ালের ডাক ছাড়া আর কিছু শোনা যাচ্ছে না, মদন তাঁতির তাঁত ঘরে শব্দ শুরু হলো ঠক ঠক ঠকাঠক ঠক ঠক ঠকাঠক ঠক ঠক ঠকাঠক ঠক ঠক ঠকাঠক ঠক ঠক ঠকাঠক ঠক ঠক ঠকাঠক ঠক ঠক ঠকাঠক ঠক ঠক ঠকাঠক ঠক ঠক ঠকাঠক ঠক ঠক ঠকাঠক ঠক ঠক। খুব জোরে তাঁত চালিয়েছে মদন, শব্দ উঠছে জোরে, উদির ঘরে তো বটেই, বৃন্দাবনের ঘরে পর্যন্ত শব্দ পৌঁছতে থাকে তার তাঁত চালানোর। ভুবন বলে, এর মধ্যে তাঁত চালাচ্ছে মদন এত রাত্রিরে, এক মানুষ কখন ঠিক করলো সব? উদিও অবাক হয়ে গিয়েছিল, ও খাঁটি গুণী লোক, ও সব পারে। সে ভয়ে বিস্ময়ে কান পেতে থাকে। বুড়ো বৃন্দাবন ছেলেকে ডেকে বলে, মদন তাঁত চালায় নাকি রে? তাছাড়া কি আর? কেশব জবাব দেয় ঝাঁঝের সঙ্গে, রাত দুপুরে চুপে চুপে তাঁত চালাচ্ছেন, ঘাট শুধু মোদের বেলা। ভুবনের সুতো দিয়ে তাঁত চালাচ্ছে মদন।

কার সুতো তবে? কার আছে সুতো ভুবন ছাড়া আর কার ছুনি? মদনের তাঁত কখন থেমেছিল উদি জানে না। ভোরে ঘুম ভেঙে ছুটে যায় মদনের কাছে, মদনকে ডেকে তুলে সাগ্রহে বলে, কতটা বুনলে তাঁতি? আয় দেখবি আয়। মদন তাকে নিয়ে যায় তাঁত ঘরে। ফাঁকা শূন্য তাঁত দেখে ধ বুনে যায় উদি। সুতোর বান্ডিল যেমন ছিল তেমনি পড়ে আছে। সুতো মদন উদির হাতে তুলে দেয়, টাকা দুটো বলে, নিয়ে যা, ফিরিয়ে দেগা ভুবন বাবুকে, বলিস। মদন তাঁতি যেদিন গামছা বুনবে। একটু বেলা হতে তাঁতি পাড়ার অর্ধেক মেয়ে পুরুষের দল বেঁধে মদনের ঘরের দাওয়ার সামনে এসে দাঁড়ায়। মুখ দেখলেই বোঝা যায় তাদের মনের অবস্থা। রোষে ক্ষোভে কারোর চোখে জল পড়ার উপক্রম হয়েছে। গগন তাঁতির বউটা পর্যন্ত নির্বাক হয়ে গেছে। বুড়ো ভোলা শুধু ভুবনের ঠেয়ে নাকি সুতো নিয়েছ মদন, তাঁত চালিয়েছ দুকুর রাতে চুপি চুপি। দেখে এসো, দেখে এসো তাঁত, মদন বলে, তাঁত চালাওনি রাতে? চালিয়েছি, খালি তাঁত। তাঁত না চালিয়ে খিঁচ ধরে গায়ে হাতে পায়ে, তাই খালি তাঁত চালালাম একটু। ভুবনের সুতো দিয়ে তাঁত বুনবো, বেইমানি করব তোমাদের সাথে, কথা দিয়ে। মদন তাঁতি যেদিন কথার খেলাপ করবে। মদনের কথা

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শনিবারের চিরন্তনীতে আপনাদের সঙ্গে আমি উজ্জ্বল। আজ শুনলাম মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প শিল্পী। আসলে একজন শিল্পীর যে কষ্ট, তার মনের যে দ্বন্দ্ব, সাধারণ মানুষের থেকে অনেকটা অন্যরকম। হয়তো সাধারণ মানুষ চায় শুধু খেতে পড়তে, ভালোভাবে বাঁচতে, কিন্তু তার মধ্যেকার শিল্পী সত্তা তার বাইরেও কিছু চায়। সে চায় তার কাজ, কাজের দাম, কাজের প্রতি তার যে আকর্ষণ, সেই আকর্ষণ তাকে সাধারণের থেকে অনেকটা অন্যরকম করে তোলে। কাজের ভ্যালিডেশন তার কাছে সব থেকে বেশি। এ প্রসঙ্গে মনে পড়ছে রবীন্দ্রনাথের ওই কবিতাটার কথা, ওরা কাজ করে, ওরা চিরকাল টানে তাঁর, ধরে থাকে হাল, ওরা মাঠে

মাঠে বীজ বনে পাকা ধান কাটে, ওরা কাজ করে নগরে প্রান্তরে, রাজছত্র ভেঙে পড়ে, রণডঙ্কা শব্দ নাহি তোলে, জয়স্তম্ভ মূঢ় সম অর্থ তার ভোলে, রক্তমাখা অস্ত্র হাতে যত রক্ত আঁখি, শিশু পাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি, ওরা কাজ করে দেশ।

রাত্রে গাঁথে পড়ে, দিন রাত্রে গাঁথা পড়ি, দিন যাত্রা করিছে মুখর, দুঃখ সুখ দিবস রজনী, মন্দ্রিত করিয়া তোলে জীবনের মহামন্ত্রধ্বনি, শত শত সাম্রাজ্যের ভগ্ন শেষ পরে ওরা কাজ করে। আসলে জীবনের অনেক কিছু থেমে যায়, কিন্তু এই কাজ থামে না, এই কাজ চলে। প্রতিটি মানুষের মধ্যে রয়েছে সেই শিল্পী সত্তা, যে চায় তার কাজের একটু ভ্যালিডেশন, তার কাজের একটু ব্যাপারটা অন্য মানুষ স্বীকার করুক, তাকে মান্যতা দিক, এইটুকুই তাদের চাওয়া। 9903653992 এই নাম্বারে আপনারা আপনাদের মনের কথা ব্যক্ত করেছেন। চট করে পড়তে শুরু করি, কারণ সময় বড় কম থাকে। শুভ সকাল দাদা ভাই, আছি শনিবারের চিরন্তনীর গান গল্প কবিতা শোনার অপেক্ষায়। শর্মিষ্ঠা মুখার্জি, সাকরাইল, হাওড়া থেকে অনেক ধন্যবাদ শর্মিষ্ঠা। শ্রবণ সাথী উজ্জ্বল সুপ্রভাত, চোখ মেলতেই দেখতে পেলাম ভোরের আলো, এ সময় চিরন্তনী শুনতে লাগে ভীষণ ভালো, সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে অনেক ধন্যবাদ সুভাষবাবু আপনাকে। শুক্র শনি রবির ভোরে চিরন্তনী ডাকে, মনটা যেন হারিয়ে যায় সুরের মিষ্টি পাঁকে, মোটিভেশনের গল্পগুলো সাহস জাগায় প্রাণে, পুরনো সব ক্লান্তি তখন দূরে কোথায় টানে। সৌভিক সরকার ফ্রম কসবা হালতু, অনেক ধন্যবাদ সৌভিক। সুপ্রভাত ভাই উজ্জ্বল, তপতিদিহীন মোটর থেকে লিখছি, প্রথম থেকে শুনছি চিরকালীন চিরন্তনী অপূর্ব মনভরা গানের পর গল্প, ভাইয়ের অনবদ্য সঞ্চালনায় খুব ভালো লাগছে। গতকাল নেটের সমস্যার জন্য চিরন্তনী শুনতে পাইনি, সবাই সাবধানে থাকবেন এই তীব্র গরমে। ঠিকই, আসলে ওয়েদার ভীষণভাবে ফ্ল্যাকচুয়েট করছে, সবাই তার প্রভাব পড়ছে সবার উপরে। অরিজিৎ দাস অধিকারী সেঞ্জ্যোতি বিবেকনগর তেমাথানী সবং পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন, গ্রীষ্মে পেয়ে কালবৈশাখী, ঠান্ডা আজ প্রকৃতি, উজ্জ্বলবাবুর সাথে শুনছি তাঁতি জীবনের দুর্গতি, শনিবারের হচ্ছে সকাল অপূর্ব গল্প সাথে, জীবনে টিকে থাকার কথা মধুর এই প্রাতে, শিল্পী চায় শিল্প সৃষ্টি, অভাব চায় টাকা, সাজুজ্য ঠিকঠাক না হলেই জীবন হয় গো ফাঁকা, অভাবে স্বভাব নষ্ট আমরা সবাই জানি, মদন তাঁতির কঠিন লড়াই চুপটি করে শুনি, পূব দিগন্তে আলোর রেখা, শুরুর স্বপ্ন ভরা, সকালেই এমন গল্প চিরন্তন সুধায় করা, তীব্র দহনে এক পশলা বৃষ্টি যেন আজকের নিবেদন, চিরন্তনীর আসরে আসুন সকল আপনজন। অরিজিৎ দাস অধিকারী, অনেক ধন্যবাদ আপনাকে। এরপরে লিখছেন সুপ্রভাত উজ্জ্বলদা, মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্পের কোদুন রসটি অভাব অনটনের সঙ্গে কাঁচামালের অভাব এত নিখুঁতভাবে তুলে ধরলেন, খুব ভালো লাগলো। গতকাল সকালে লেখা বিকেলে মিলে গেল, সেটাই শ্রোতাদের একটু বলি, এমনভাবে তাকিয়ে দেখে আকাশ দেখে ভাবছ কি, এমন বিশাল শামিয়ানা টাঙিয়ে দিয়ে কার বাকি, দূষণ জ্বরে ভুগছে আকাশ, মেঘগুলো সব সরছে কি, কালবৈশাখী আসলে আবার বৃষ্টি হয়ে ঝরবে কি। বিদ্যুৎ রায় নিউ টাউন পাড়া জলপাইগুড়ি থেকে লিখেছেন, আসলে প্রাসঙ্গিক বিষয় নিয়ে আপনারা এত সুন্দর করে লেখেন, খুব ভালো লাগে, থ্যাংক ইউ। নিবেদিতা সেন লিখছেন শাওরাপুলি থেকে, গুড মর্নিং উজ্জ্বল দাস, শনিবারের চিরন্তনীতে শুনছি গান ও আজকের নতুন গল্প, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প নজরুল গীতি আমাদের কাছে সবসময় ভালো লাগছে, গল্পটিতে তখনকার সমাজের শ্রমজীবী মানুষের মূল্যায়ন, কী করে ক্ষুধার কাছে পরাজিত হয়ে তার সুন্দর একটা মূল্যায়ন করেছেন, তা নিপুণভাবে তিনি তুলে ধরেছেন গল্পটিতে, লেখকের সত্যি অসাধারণ, চোখে জল আসে, সত্যি তাই, ভীষণভাবে ছুঁয়ে যায় মনটাকে। অজিত কুমার আদক লিখছেন উত্তর বাওয়ালি আদকপাড়া দক্ষিণ চব্বিশ পরগনা থেকে, শুভ সকাল শ্রবণ বন্ধু উজ্জ্বলদা, সুন্দর উপস্থাপনা, সুন্দর গল্প, সুন্দর গান শুনছি, সবশেষে একটা সুন্দর কবিতা শোনালে ভালো লাগবে, সকলে ভালো থাকবেন, নমস্কার এবং ধন্যবাদ, কবিতাও শুনিয়ে দিয়েছি। এরপরে লিখছেন সুপ্রভাত দাদা ভাই, আজকের চিরন্তনীতে শুনছি মদন তাঁতির গল্প, খুব ভালো লাগছে, আর ভালো লাগছে আপনাদের সুন্দর উপস্থাপনা, এইভাবেই সপ্তাহের তিনটি দিন ভালো ভালো গল্প নিয়ে আসবেন আমাদের চিরন্তনী শ্রোতাদের জন্য, ভালো থাকবেন দাদা ভাই। মোহাম্মদ আকবর মোল্লা ভুসওয়াল জলগাঁও মহারাষ্ট্র থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। সুপ্রভাত দাদা, অসাধারণ গল্পটি লাগলো এবং আপনার বাচনভঙ্গিমা অপূর্ব, অর্জুন সিং তামিলনাড়ু থেকে, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপরে লিখছেন সুপ্রভাত দাদা ভাই, শনিবারের চিরন্তনী, তাঁত শিল্পী মদনের গল্প শুনছি ভোর থেকে, সাথে নজরুলের গান, আপনার অসাধারণ উপস্থাপনা, শিল্পী গল্প অন্য মাত্রা পেয়েছে, শুনতে পাচ্ছি তাঁতের সেই আওয়াজ ঠকাস ঠক ঠকাস ঠক।

ঠকাশ ঠকিস নি। আচ্ছা, ভীষণ ভালো লাগছে, মাধবী শীল রহিমপুর হুগলি থেকে লিখছেন, অনেক ধন্যবাদ আপনাকেও যারা মেসেজ পাঠিয়েছে। একটু দেখে নি। গুড মর্নিং উল দাদা, টুডে অলসো আই এম হিয়ারিং চিরন্তনী উইথ স্টোরি সংস এস এম এস বাই ইউর প্রেজেন্টেশন ফ্রম রাজবন্ধু সরসুনা। অনেক ধন্যবাদ আপনাকে। মে মাসের শেষ শনিবারের ভোরে আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র চিরন্তনীর সকল শ্রোতা বন্ধুদের জানাই প্রভাতী শুভকামনা। উজ্জ্বল ভাই, আজ শিল্পী গল্পর আর গানের পরিবেশনা এক কথায় মন ভরে যাচ্ছে। তোমার বাচনিক স্টাইল আমার ভীষণ ভালো লাগে। একটি রিকোয়েস্ট, এমিনেন্ট ফিলোসফার ডেল কার্নেগি বা সমারসেট ডেল কার্নেগি বা সমারসেট মমের গল্প নিয়ে অনুষ্ঠান করলে ভালো লাগবে। রাস্কিন বন্ডের গল্প বলতে পারো। বেস্ট উইশেস টু বোথ অফ ইউ। ঠিক আছে, মাথায় রইল, তবে নিশ্চয়ই চেষ্টা করব। আসলে আপনাদের যে ভালো লাগা বা চাহিদা, সেগুলোই আমাদের কিন্তু অনেকখানি মানে প্রাণিত করে। আমি এটাকে রেখে দিলাম, তবে চেষ্টা করব নিশ্চয়ই ভালো কোনো অনুষ্ঠানে এগুলো পড়তে। ভোরের পাখিরা ডাকে আজ ভোরের পথটি চলা, হৃদয়ের এই সুখের ঘরে এই কথাটি তাই বলা, রঙিন ফুলে লাগলো বুঝি এই আবেশের নেশা, ফুল হয়ে ফুটলো আজ হৃদয়ের এই আশা। পায়েল ব্যানার্জি ফ্রম বেলঘরিয়া। অনেক ধন্যবাদ পায়েল, খুব সুন্দর করে লিখেছেন। মৌলি লিখছে ঢাকুরিয়া থেকে, আজকের গল্পটা খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ মৌলি, আপনাদের সবাইকেই ধন্যবাদ। এত সুন্দর করে আপনারা প্রতিটি মানে আপনাদের মনের ভাবগুলোকে তুলে ধরেন, তার জন্যে সেই ভালো লাগাটুকু আমাদেরকেও ছুঁয়ে যায়। আগামীকাল ইন্দ্রাণী আসবে আপনাদের কাছে চিরন্তনীতে, একটু পরেই দেবারুতি অপেক্ষা করছে আপনাদের সাথে ভোরাই এবং নমস্কার কলকাতা নিয়ে। আর আজকে উজ্জ্বলকে বিদায় দিতে হবে সামনের মাসের শুক্রবারে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে। খুব ভালো থাকবেন, খুব ভালোভাবে কাটুক আপনাদের সবকিছু সময়। এবং সব থেকে বড় কথা, ভীষণ ওয়েদার ফ্ল্যাকচুয়েট করছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে, এ সময় সবাই একটু সাবধানে থাকবেন। আসলে আমরা যখন কথা বলি, আমাদের মনের ভাব ব্যক্ত করি, তখন গলাটাকে ভালোভাবে রাখাটা আমাদের একটা খানিকটা বলা যেতে পারে দায়িত্বের মধ্যেই পড়ে। কিন্তু ওয়েদার ফ্ল্যাকচুয়েশনের একটা প্রভাব তো গলায় থাকেই বা থাকবে। যখন কথা বলতে অসুবিধে হয় বা হয়তো খুব সর্দি কাশি হয়, তখন খারাপ লাগে। এখানে একটা কোথাও যেন সেই শিল্পী সত্তা বাধাপ্রাপ্ত হয় বা তার দুঃখ তৈরি হয়। যতটা দিতে চাই, যতটা বলতে চাই, ততটা দিতে পারি না বা বলতে পারা যায় না সে সময়। এই দ্বন্দ্ব বা এই কষ্টের কথা একজনের শিল্পী সত্তাই বুঝবে। আসলে আমাদের প্রত্যেকটা মানুষের মনের মধ্যে এই শিল্পী সত্তা রয়েছে। সেই শিল্পী সত্তাই কিন্তু আমাদেরকে ভাবায়, আমাদেরকে বিভিন্ন রকম সুন্দর সুন্দর কাজের জন্য প্রাণিত করে, এগিয়ে নিয়ে যায়। সবাইকে বিদায় জানাই, ভালো থাকবেন সবাই। এবং আস্তে আস্তে আমরা এগিয়ে চলছি, একদম মানে আমাদের শেষের বন্দে মাতরম দিয়ে শেষ করি চিরন্তনী সেই গানটির দিকে। আবার দেখা হবে সামনের সপ্তাহে।

আকাশবাণী মৈত্রী শুরু হলো আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। আজ 30শে মে শনিবার, স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:50 এবং বাংলাদেশের সময় সকাল 6:32 হয়ে 43 সেকেন্ড।

আকাশবাণী মৈত্রী। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের হিমালয় সংলগ্ন বেশ কিছু জেলায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলার দু একটি জায়গায়।

অনন্ত বিশ্বের প্রচণ্ড শক্তিসংঘ দশ দিকে ছুটিয়াছে। যিনি শান্তং, তিনি কেন্দ্রস্থলে ধ্রুব হইয়া অচ্ছেদ্য শান্তির বলগা দিয়া সকলকে বাঁধিয়া রাখিয়াছেন। কেহ কাহাকেও অতিক্রম করিতে পারিতেছে না। মৃত্যু চতুর্দিকে সঞ্চরণ করিতেছে, কিন্তু কিছুই ধ্বংস করিতেছে না। জগতের সমস্ত চেষ্টা স্বস্থানে একমাত্র প্রবল, কিন্তু তাহাদের সকলের মধ্যে আশ্চর্য সামঞ্জস্য ঘটিয়া অনন্ত আকাশে এক বিপুল সৌন্দর্যের বিকাশ হইতেছে। কতই ওঠা পড়া, কতই ভাঙাচোরা চলিতেছে, কত হানাহানি, কত বিপ্লব, তবু লক্ষ লক্ষ বৎসরের অবিশ্রাম আঘাত চিহ্ন বিশ্বের চিরনূতন মুখচ্ছবিতে লক্ষ্যই করিতে পারি না। সংসারের অনন্ত চলাচল, অনন্ত কোলাহলের মর্মস্থান হইতে নিত্যকাল এক মন্ত্র ধ্বনিত হইতেছে, শান্তি, শান্তি, শান্তি। যিনি শান্তং, তাহারই আনন্দমূর্তি চরাচরে মহাশনের উপরে ধ্রুবরূপে প্রতিষ্ঠিত। আমাদের অন্তরাত্মাতেও সেই শান্তং যে নিয়ত বিরাজ করিতেছেন, তাহার সাক্ষাৎ লাভ হইবে কি উপায়? আমরা নিজেরা শান্ত হইলেই সেই শান্ত স্বরূপের আবির্ভাব আমাদের কাছে সুস্পষ্ট হইবে। আমাদের অতি ক্ষুদ্র অশান্তিতে জগতের কতখানি যে আচ্ছন্ন হইয়া পড়ে তাহা কি লক্ষ্য করিয়া দেখি নাই? নিভৃত নদীতীরে প্রশান্ত সন্ধ্যায় আমরা দুজন মাত্র লোক যদি কলহ করি, তবে সায়াহ্নের যে অপরিমেয় স্নিগ্ধ নিঃশব্দতা আমাদের পদতলে তৃণাগ্র হইতে আরম্ভ করিয়া সুদূরতম নক্ষত্রলোক পর্যন্ত পরিব্যাপ্ত হইয়া আছে। দুটি মাত্র অতি ক্ষুদ্র ব্যক্তির অতি ক্ষুদ্র কণ্ঠের কলকলায় তাহা আমরা অনুভব করিতে পারি না। তাই বলিতেছি, যিনি শান্তং, তাহাকে সত্যভাবে অনুভব করিব কি করিয়া যদি আমি শান্ত না হই? আমাদের অন্তঃকরণের চাঞ্চল্য কেবল নিজের তরঙ্গগুলোকেই বড় করিয়া দেখায়, তাহারই কল্লোল বিশ্বের অন্তরতম বাণীকে আচ্ছন্ন করিয়া ফেলে। নানা দিকে আমাদের নানা প্রবৃত্তি যে উদ্দাম হইয়া ছুটিয়াছে, আমাদের মনকে তাহারা একবার এ পথে একবার ও পথে ছিঁড়িয়া লইয়া চলিয়াছে। ইহাদের সকলকে দৃঢ় রশ্মি দ্বারা সংযত করিয়া, সকলকে পরস্পরের সহিত সামঞ্জস্যের নিয়মে আবদ্ধ করিয়া অন্তঃকরণের মধ্যে কর্তৃত্ব লাভ করিলে চঞ্চল পরিধির মাঝখানে অচঞ্চল কেন্দ্রকে স্থাপিত করিয়া নিজেকে স্থির করিতে পারিলে তবেই এই বিশ্ব চরাচরের মধ্যে যিনি শান্তং, তাহার উপাসনা, তাহার উপলব্ধি সম্ভব হইতে পারে। সমস্ত জীবনের সমস্ত শক্তির অচল প্রতিষ্ঠ আধার স্বরূপ যাহা বিরাজ করিতেছে তাহাই শান্তি। অদৃশ্য থাকিয়া সমস্ত সুরকে যিনি সঙ্গীত, সমস্ত ঘটনাকে যিনি ইতিহাস করিয়া তুলিতেছেন, একের সহিত অন্যের যিনি সেতু, সমস্ত দিন রাত্রি মাস পক্ষ ঋতু সম্বৎসর চলিতে চলিতেও

যাহার দ্বারা বিধৃত হইয়া আছে তিনি শান্তম। নিজের সমস্ত শক্তিকে যে সাধক বিক্ষিপ্ত না করিয়া ধারণ করিতে পারিয়াছেন তাহার নিকটে এই পরম শান্ত স্বরূপ প্রত্যক্ষ।

0: সুচিন্তন অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন প্রথম আলো। আজ প্রথম আলোতে ভৈরবী এবং বসন্ত মুখার্জির আগে গিটার পরিবেশন করবেন পণ্ডিত দেবাশিস ভট্টাচার্য।

0: এতক্ষণ প্রথম আলোতে শুনলেন গিটার ভৈরবী এবং বসন্ত মুখার্জির আগে। গিটার পরিবেশন করলেন পণ্ডিত দেবাশিস ভট্টাচার্য। আকাশবাণী মৈত্রী, একটু পরে শুনবেন সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। শুরুতেই বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সরকার নিরাপত্তার ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলায় বিএসএফকে আরও কিছু অতিরিক্ত দায়িত্বভার ন্যস্ত করার কথা বিবেচনা করছে। মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং হাইং 5 দিনের ভারত সফরে আজ সকালে বিহারের গয়ায় এসে পৌঁছবেন। পশ্চিম এশিয়ার সংকটের কারণে সরকার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলিকে কমপক্ষে 30 দিনের সংরক্ষণ ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, কৃষকদের কাছে বীজ সহজে পৌঁছে দেওয়ার জন্য 1,74,000 কুইন্টালের একটি জাতীয় বীজ ভাণ্ডার তৈরি করা হয়েছে। আইপিএল ক্রিকেটে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে গুজরাট টাইটান্স রাজস্থান রয়্যালসকে 7 উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে। আগামীকাল ফাইনালে তারা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সরকার নিরাপত্তার ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে আরও কিছু অতিরিক্ত দায়িত্বভার ন্যস্ত করার কথা বিবেচনা করছে। গুজরাতের ভুজে গতকাল ভারত পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় বিএসএফের 2টি গুরুত্বপূর্ণ সীমান্ত চৌকি উদ্বোধনের পর তিনি বিএসএফ কর্মী আধিকারিকদের সঙ্গে মত বিনিময় করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তরক্ষী বাহিনীর 60 বছরের প্রতিষ্ঠাবর্ষে সীমান্তরক্ষায় তাদের বিভিন্ন ব্যবস্থার আমূল সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর অঙ্গ হিসেবে চতুর্মুখী একটি নিরাপত্তা বলয় তৈরি করার কথাও ঘোষণা করেন তিনি, যা সীমান্ত নিরাপত্তায় গৃহীত চিরাচরিত ব্যবস্থার পরিবর্তে রূপায়িত হবে। নতুন এই উদ্যোগের ফলে বিএসএফকে কর্মী আধিকারিকদের পাশাপাশি স্থানীয় পুলিশ, সামরিক বাহিনী, অসামরিক প্রশাসন এবং জনগণের উপরেও নিরাপত্তা রক্ষার প্রাথমিক দায়ভার ন্যস্ত হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, স্মার্ট বর্ডার প্রকল্পের আওতায় সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা পরিকাঠামো আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
2: बीएसएफ की सीमा सुरक्षा के कंसेप्ट को पूर्णतया बदलने का निर्णय किया है। एक चतुष्कोणीय कंसेप्ट के साथ एक सुरक्षा ग्रिड हम आने वाले दिनों में बनाएंगे और बॉर्डर सुरक्षा की जगह टेरिटोरियल सुरक्षा का एक नया कंसेप्ट भी लॉन्च करेंगे और बीएसएफ के जवानों की तो प्रमुख जिम्मेदारी रहेगी ही रहे। ये मिलाकर समग्र बॉर्डर बांग्लादेश और पाकिस्तान की सुरक्षा ग्रिड मजबूत बनाने का काम हम स्मार्ट बॉर्डर सुरक्षा के प्रोजेक्ट के तहत हम ले रहे हैं।
1: ড্রোন, র্যাডার, ওয়াচ টাওয়ার এবং অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারের ফলে সীমান্ত এলাকায় দুর্ভেদ্য নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা সম্ভবপর হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর আর কেউই সীমান্ত পেরিয়ে এদেশে অনুপ্রবেশের সাহস দেখাতে পারব না বলেও দ্ব্যর্থহীন ভাষায় তিনি উল্লেখ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, শ্যার ক্রিক ও হারামিনালার মতো স্পর্শকাতর অঞ্চলগুলিতে বর্তমানে ওয়াচ টাওয়ার ও সংযোগকারী সড়কের সাহায্যে এমন নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে যা লঙ্ঘন করা খুবই কষ্টসাধ্য। আগামী 2 বছরে গোটা দেশকে সীমান্ত এলাকায় যে কোনো রকম বহিরাগত বিপদের আশঙ্কা থেকে মুক্ত করা সম্ভব হবে বলেও আশ্বাস দেন তিনি। সীমান্ত সুরক্ষিত রাখা এবং দেশকে অনুপ্রবেশকারী মুক্ত করা যে কোনো রাষ্ট্রের জনবিন্যাসের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন শ্রী শাহ। এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গের কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজ্যের পূর্বতন সরকার সীমান্তে বেড়া দেওয়ার জন্য জমি না দেওয়ায় দীর্ঘদিন ওই রাজ্য অনুপ্রবেশ সহ বিভিন্ন সমস্যায় জর্জরিত ছিল, কিন্তু বর্তমান বিজেপি সরকার শপথ গ্রহণের পরপরই বিএসএফকে জমি দিতে সম্মত হওয়ায় ওই অচলাবস্থার অবসান হতে চলেছে। মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং হাইং 5 দিনের ভারত সফরে আজ সকালে বিহারের গয়ায় এসে পৌঁছবেন। এক উচ্চতর পর্যায়ের প্রতিনিধি দলও তাঁর সফর সঙ্গী হচ্ছে। রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণের পর এটিই হবে উ মিনের প্রথম ভারত সফর। গয়ায় মায়ানমারের রাষ্ট্রপতি মহাবোধি মন্দির ও সুজাতা মন্দিরে প্রার্থনায় যোগ দেবেন। সেখান থেকে বিকেলে তিনি যাবেন নতুন দিল্লিতে। আজই তাঁর বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে। আগামীকাল তিনি মায়ানমার ভারত বাণিজ্যিক ফোরামে যোগ দেবেন। সোমবার মায়ানমারের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসবেন। দুদেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর তাদের আলাপ আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। এদিকে মায়ানমারের রাষ্ট্রপতি সফরের আগে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল গতকাল নতুন দিল্লিতে সাংবাদিক বৈঠকে বলেন, দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে মায়ানমারের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা করবেন।
3: The president of Myanmar is visiting India on an official visit. He will be arriving here on 30th and till 2nd he'll be here, 2nd of June. He'll be visiting Delhi. He also goes to Bodh Gaya and to Mumbai for business meetings. But obviously he'll be meeting our prime minister, and where both leaders will discuss as to how to strengthen these ties further. There is also a important component, business component of the visit, which is as to how the two countries can together strengthen their economic ties as well.
1: পশ্চিম এশিয়ার সংকটের ফলে আন্তর্জাতিক স্তরে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ায় সরকার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলিকে কমপক্ষে 30 দিনের সংরক্ষণ ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিব সুজাতা শর্মা গতকাল আন্তঃমন্ত্রক বৈঠকে একথা জানিয়ে বলেন, দেশে অপরিশোধিত তেলের ভাণ্ডার গড়ে তোলার কাজ চলছে। তিনি বলেন, কৌশলগত সংরক্ষণ এবং নিরবিচ্ছিন্ন সরবরাহ সুনিশ্চিত করে জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী করে তুলতে সরকার কাজ চালিয়ে যাচ্ছে। অতিরিক্ত তেল মজুত ক্ষমতা গড়ে তুলতে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কোম্পানিগুলিকে পরিকল্পনা গড়ে তুলতে বলা হয়েছে। শ্রীমতী শর্মা বলেন, দেশে পেট্রোল, ডিজেল এবং এলপিজির পর্যাপ্ত মজুদ রয়েছে এবং সমস্ত শোধনাগার নিজেদের সর্বোচ্চ চেষ্টায় কাজ করছে। বর্তমানে দেশে এলপিজি উৎপাদন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, দৈনিক প্রায় 92,000 মেট্রিক টন। কোনো এলপিজি বিতরণ কেন্দ্রে মজুদ শেষ হয়ে যাওয়ার খবর পাওয়া যায়নি বলেও তিনি উল্লেখ করেন। বন্দর, জাহাজ ও জলপথ পরিবহন মন্ত্রকের নির্দেশক উপেশ কুমার শর্মা বলেছেন, নাবিকদের কল্যাণ এবং নিরবিচ্ছিন্ন সামুদ্রিক কাজকর্ম নিশ্চিত করতে মন্ত্রক, বিদেশ মন্ত্রক, ভারতীয় প্রকল্প এবং সামুদ্রিক ক্ষেত্রে সক্রিয় সংশ্লিষ্ট সংস্থাগুলির সঙ্গে সমন্বয় রেখে চলেছে। তিনি জানান, অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কার নিশোস কেরোস নামের একটি বাণিজ্যিক জাহাজ নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করেছে এবং 23 জুন এটির বিশাখাপত্তমে পৌঁছানোর কথা।

0: যাত্রী প্রায় 2,70,000 মেট্রিক টন অপরিশোধিত তেল বহন করছে বলে তিনি জানান। ভারত চীন সীমান্তে পরামর্শদাতা ও সহযোগিতা বিষয়ক বৈঠক প্রসঙ্গে শ্রী জয়সওয়াল বলেন, দুদেশের মধ্যে আলোচনা গঠনমূলক দৃষ্টিভঙ্গি নিয়েই শেষ হয়। তিনি বলেন, উভয়পক্ষ সীমানে নির্ধারণ, সীমান্ত ব্যবস্থাপনা, কার্যপ্রণালী নির্মাণ এবং সীমান্ত সহযোগিতা সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে। ভারত আন্তঃসীমান্ত নদীগুলি নিয়ে পরবর্তী পর্যায়ের বিশেষজ্ঞ কার্যপ্রণালীর ওপরে জোর দিয়েছে বলে তিনি জানান। তিনি আরও বলেন, ভারত আফ্রিকার সিডিসিতে প্রথম দফায় চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে, যা উগান্ডায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার সেখানে সিডিসি অফিসে হস্তান্তর করেছেন। তিনি বলেন, আফ্রিকায় জনস্বাস্থ্য জরুরি অবস্থা মোকাবিলায় নতুন দিল্লি সম্ভাব্য সব উপায়ে সাহায্য করতে প্রস্তুত। বাংলাদেশের অবৈধ অভিবাসীদের বিষয়ে এক প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল বলেন, ভারতে বসবাসকারী সকল অবৈধ নাগরিকদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, বাংলাদেশী হিসেবে সন্দেহভাজন কিছু মানুষের পরিচয় যাচাইয়ের উদ্দেশ্যে ভারত 2,680টিরও বেশি মামলা সেদেশে পাঠিয়েছে। এই পরিচয় নিশ্চিত হলেই ভারত বাংলাদেশের এই নাগরিকদের ফেরত পাঠাবে। তিনি বলেন, বহু যাচাই প্রক্রিয়া 5 বছরেরও বেশি সময় ধরে অমীমাংসিত রয়েছে। বাংলাদেশের কাছ থেকে দ্রুত সাড়া পাওয়ার ব্যাপারে তিনি আশাবাদী বলে জানান। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যুদ্ধক্ষেত্রের বর্তমান পরিস্থিতি থেকে বোঝা যাচ্ছে যে ইউক্রেন সংঘাত শেষের দিকে এগোচ্ছে। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ভ্লাদিমির পুতিনকে উদ্ধৃত করে জানিয়েছে, যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি যেভাবে পরিবর্তিত হচ্ছে তাতে এই সংঘাত শেষ হওয়ার পথে এগোচ্ছে বলে মন্তব্য করার যথেষ্ট ভিত্তি রয়েছে। তবে সংঘাত কবে শেষ হবে সে সম্পর্কে নির্দিষ্ট সময় সময়ে উল্লেখ করা দায়িত্বজ্ঞানহীন হবে বলেও তিনি মন্তব্য করেন। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে পরোক্ষ কূটনৈতিক আলোচনার পর উভয়পক্ষই বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার জন্য একটি 60 দিনের খসড়া সমঝোতা স্মারকপত্রের পর্যালোচনা করছে। মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্স জানিয়েছেন, একটি প্রাথমিক চুক্তি খুব দ্রুত সম্পন্ন হবে, যদিও মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত অনুমোদন এখনও বাকি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট নিউজ অন এয়ার, মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে এর আঞ্চলিক ভাষার তর্জমা। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, কৃষকদের কাছে বীজ সহজে পৌঁছে দেওয়ার জন্য 1,74,000 কুইন্টালের একটি জাতীয় বীজ ভাণ্ডার তৈরি করা হয়েছে। নতুন দিল্লিতে খারিফ অভিযান 2026-এর জন্য আয়োজিত জাতীয় কৃষি সম্মেলনের দ্বিতীয় দিনে শ্রী চৌহান বলেন, এখনও পর্যন্ত 9,76,000 কৃষক আইডি তৈরি করা হয়েছে। বিভিন্ন প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কৃষকদের আলাদা কোনো নথির প্রয়োজন হবে না বলে উল্লেখ করেন তিনি। কৃষি ঋণ এবং কিষাণ ক্রেডিট কার্ড প্রসঙ্গে তিনি বলেন, রাজ্যগুলির সঙ্গে সমন্বয় রেখে কৃষি ঋণের সুযোগ বাড়ানোর জন্য শীঘ্রই ব্যাংকগুলির সঙ্গে আলোচনা করা হবে। আইপিএল ক্রিকেটে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে গুজরাট টাইটান্স রাজস্থান রয়্যালসকে 7 উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে। নিউ চণ্ডীগড়ে গতকাল রাজস্থান রয়্যালসের 214 রানের লক্ষ্য তাড়া করতে নেমে গুজরাট টাইটান্স 8 বল বাকি থাকতেই 3 উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয়। অধিনায়ক শুভমন গিল 53 বলে 104 রান করেন, সাই সুদর্শন করেন 58 রান। এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করে রাজস্থান রয়্যালস নির্ধারিত 20 ওভারে 6 উইকেটে 214 রান করে। গুজরাটের হয়ে কাগিস ও রাবদা এবং জেসন হোল্ডার 2টি করে উইকেট নেন। শুভমন গিল ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে। আগামীকাল আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনাল খেলায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সরকার নিরাপত্তার ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলায় বিএসএফকে আরও কিছু অতিরিক্ত দায়িত্বভার ন্যস্ত করার কথা বিবেচনা করছে। মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং হাইং 5 দিনের ভারত সফরে আজ সকালে বিহারের গয়ায় এসে পৌঁছবেন। পশ্চিম এশিয়ার সংকটের কারণে সরকার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলিকে কমপক্ষে 30 দিনের সংরক্ষণ ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। খবর এখানে শেষ হল, পরবর্তী সংবাদ সকাল 7:25।
1: আকাশবাণী মৈত্রী শাশ্বত ভারত। আজ শুনবেন ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের রচনা থেকে পাঠ।

আমাদিগের আজীব আরাম ও সৌকর্যার্থে যে সকল বস্তু আবশ্যক পৃথিবীতে তৎসমুদায়ের উৎপাদিকা শক্তি আছে, কিন্তু মনুষ্যের কায়িক পরিশ্রম ব্যতিরেকে ওই সমস্ত বস্তু

কোনো মতেই পর্যাপ্ত পরিমাণে উৎপন্ন ও ব্যবহারযোগ্য হইতে পারে না। শ্রমসাধ্য কৃষি ব্যাপী রেখে শস্য জন্মে না, ভূগর্ভ হইতে ধাতু খনন ও তদ্বারা গৃহ সামগ্রীর নির্মাণ বিনা শ্রমে সম্পন্ন হয় না। পরিশ্রম না করিলে শন, উড়না ও কার্পাস হইতে বস্ত্র হয় না। এই সমস্ত ব্যাপার দ্বারা অর্থলাভ হয়। অর্থ জীবিকা নির্বাহের একমাত্র উপায়। অতএব যে ব্যক্তি ইচ্ছানুরূপ অশন, বসন ও প্রয়োজন উপযোগী অন্যান্য দ্রব্য লাভের আকাঙ্ক্ষা করে, তাহার আলস্য ত্যাগ ও পরিশ্রম অবলম্বন করা উচিত। তদ ব্যতিরেকে অর্থাগমের উপায় অন্তর নাই। যে ব্যক্তি শ্রম বিমুখ হইয়া আলস্যে কালক্ষেপ করে, তাহার চিরকাল দুঃখ ও চিরকাল অপ্রতুল। যে ব্যক্তি শ্রম করে সে কখনো কষ্ট পায় না, প্রত্যুত স্বচ্ছন্দে কাল যাপন করে। ফলত যে যেমন পরিশ্রম করে তাহার তদ্রূপ সুখ সমৃদ্ধি লাভ হয়। সংসারের যাবতীয় উত্তম বস্তু শ্রমলভ্য, সুতরাং শ্রম ব্যতিরেকে সে সকল বস্তু লাভ করিবার উপায় অন্তর নাই। পরিশ্রম না করিলে স্বাস্থ্য রক্ষা ও সুখ লাভ হয় না, কিন্তু সাতিশয় পরিশ্রম করাও অবিধেয়, যেহেতু তদ্বারা শরীর অত্যন্ত দুর্বল হইয়া যায় ও রোগ জন্মে। মনুষ্য মাত্রেরই কর্তব্য আপন জীবিকা নির্বাহ ও প্রাধান্য প্রাপ্তি বিষয়ে অন্যদিও সাহায্যের উপর নির্ভর না করিয়া স্বীয় উদ্যোগ ও উৎসাহকে একমাত্র উপায় স্বরূপ অবলম্বন করেন। অশন, বসন অথবা অন্যবিধ অভিলষণীয় বস্তু লাভ বিষয়ে অন্যের আনুকূল্যের উপর নির্ভর করিয়া থাকা কদাচ উচিত নহে। আবশ্যক সমুদায় দ্রব্য পরিশ্রম লভ্য, সুতরাং পরিশ্রম করিলেই অনায়াসে সকল বস্তু লাভ করিতে পারা যায়। বস্তুত পরিশ্রম ভিন্ন জীবিকা নির্বাহ ও সাংসারিক সুখ সম্ভোগের স্থির উপায় আর কিছুই নাই। অতএব শৈশবাবধি এরূপ অভ্যাস করা অতি আবশ্যক যে কোনো বিষয়ে অন্যের সাহায্য অপেক্ষা না করিতে হয়। যে ব্যক্তি অন্যের উপর অধিক নির্ভর না করিয়া স্বীয় পরিশ্রমাদির দ্বারা জীবিকা নির্বাহ করিতে পারে, সে সর্বলোকের প্রিয় ও আদরণীয় হয়। ইহা অত্যন্ত লজ্জার বিষয় যে আর সকলেই পরিশ্রম করিবেক, কেবল আমি সকলের ন্যায় বুদ্ধি সম্পন্ন ও হস্তপদাদি বিশিষ্ট হইয়াও অলস হইয়া বসিয়া থাকিব, এবং অল্প পরিশ্রমে যাহা লাভ করিতে পারা যায় এমন বিষয়ের নিমিত্তেও অন্যের মুখ চাইয়া থাকিব। আমরা আপন কর্ম সহস্তে করিলে যত উত্তমরূপে সম্পন্ন হইবেক, অন্যের উপর ভারার্পণ করিয়া নিশ্চিন্ত থাকিলে সেরূপ হওয়া সম্ভাবিত নহে। অতএব আমরা স্বয়ং যে কর্ম নিষ্পন্ন করিতে পারি, অন্যের উপর সে বিষয়ে ভার সমর্পণ করা কদাচ উচিত নহে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা। মাসের শেষ রবিবার।

0: এর অপেক্ষায় থাকা। মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 31 মে ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে। আরও একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 31 মে রবিবার ঠিক সকাল 11টায়।
1: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribondhu23@gmail.com maitribondhu maitribondhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরও একবার বলি, maitribondhu23@gmail.com maitribondhu maitribondhu23@gmail.com।
0: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গের বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান, কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান। প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান, 594 kHz অথবা নিউজ অন এআইআর অ্যাপে। আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী কুশনি সোরেন।

0: এতক্ষণ শুনছিলেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী কুশিনী সোরেন, আকাশবাণী মৈত্রী। শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য।
1: অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। এখন শুনবেন খরিফ মরশুমে ফসল বৈচিত্র্যকরণ। এই বিষয়ে বলছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর প্রবীর ভট্টাচার্য।
2: খরিফ মরশুমে ফসল বৈচিত্র্যকরণ পশ্চিমবঙ্গের কৃষিকে একটা অন্য মাত্রা এনে দিতে পারে। খরিফ খন্দ মানে আমরা সবাই জানি যে বর্ষাকালীন চাষ। ফসল বৈচিত্র্যকরণ মানে একটা ফসলের পরিবর্তে অনেকগুলো ফসলের চাষ, যেগুলো করা যেতে পারে খরিফ খন্দে। ফসল বৈচিত্র্যকরণের মূল উদ্দেশ্য যেটা, সেটা এক নম্বর যেমন রয়েছে, সেটা হচ্ছে ক্ষতির সম্ভাবনাটা অনেকটাই কমে যায়। দু নম্বর, যে সমস্ত জায়গায়, কারণ খরিফ খন্দে বলতেই চাষি ভাইদের মাথায় যেটা থাকে সেটা হচ্ছে যে ধান চাষ। ধান চাষের বদলে কিন্তু অন্যান্য অনেক ফসল রয়েছে যেগুলো কিন্তু অনেক অর্থনৈতিকভাবে চাষিকে সচ্ছলতা এনে দিতে পারে। যেমন ধরুন খরিফ খন্দে ডালশস্যের মধ্যে অড়হর, কলাই এবং মুগ, তৈলবীজের মধ্যে সয়াবিন এবং হচ্ছে আমাদের ভাদুই তিল। এছাড়াও আরও কিছু ফসল রয়েছে, যেটা হচ্ছে বাদাম, ভুট্টা, এই সমস্ত ফসলের চাষ কিন্তু খরিফ খন্দে আমরা করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে যে এইগুলো আমরা কোথায় চাষ করব। এখন যদি আমি বলি নদিয়া জেলা বা মুর্শিদাবাদ জেলাতে, যেখানে ধানের ফলন খুব বেশি, একটু নিচু জমি, সেখানে তো এগুলো চাষ করা যাবে না। তাহলে এর একটা জায়গা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের যে পশ্চিমাঞ্চল, যে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূমের একটা অংশ, পশ্চিম বর্ধমানের একটা অংশ, যেই এলাকার যে উঁচু জমি, সেখানেও কিন্তু চাষি ভাইরা ধান চাষ করে থাকেন, অথচ ফলন ঠিকমতো পান না। তো এই জমিগুলোতে কিন্তু এই ফসলগুলো যদি লাগায় তাহলে কিন্তু একটা দিগন্ত খুলে যেতে পারে। কারণ উঁচু জমিগুলোতে সাধারণভাবে আমরা কি দেখি, যে এই উঁচু জমিগুলোতে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখি যে ধান কোনো মতে চাষি ভাইরা লাগিয়ে ফেলেন, তারপরে জলের টান পড়তে শুরু করে। যে বছর বৃষ্টি হলো সেখানে অল্প স্বল্প ফলন পেয়ে যায়, কিন্তু যে বছর বৃষ্টি হলো না সেখানে দেখা গেল ফলন খুব কম হলো। একটা 10 কাঠা জমিতে হয়তো দেখা গেল 50 কেজি কি 60 কেজি ধান।

0: গেলাম, চাষিরা কিন্তু ওতেই খুশি যে কিছু তো পাওয়া গেল। কিন্তু না, এই মানসিকতাটা আমাদের বদলে ফেলতে হবে। আমাদের ফসল বৈচিত্র্যকরণে ওই জমিতে দেখে নিতে হবে যে কি কি ফসলের চাষ ওখানে করা যেতে পারে। তো সেই ফসলগুলোর মধ্যে আমরা যদি করতে পারি, যেমন ধরুন আমি বলছিলাম অড়হর, কলাই, মুগ, বাদাম, সয়াবিন বা ভুট্টা বা ধরুন ভাদুই তিল যদি আমরা চাষ করি, তাহলে কিন্তু অর্থনৈতিকভাবে ওই ধানের থেকে অনেক বেশি লাভ কিন্তু চাষিরা ঘরে তুলতে পারে। তো এই বিষয়টাতে যেটা সবচেয়ে বড় কথা, শুধুমাত্র এই যে ফসল বৈচিত্র্যকরণের ক্ষেত্রে শুধুমাত্র ফসলের বৈচিত্র্যকরণ নয়, জাতেরও বৈচিত্র্যকরণ করতে হবে পরবর্তী মরশুমের জন্য। তো এই জাতের বৈচিত্র্যকরণটা কি না, জাতের বৈচিত্র্যকরণটা হচ্ছে গিয়ে ওই মরশুমে কোন জাতটা উপযোগী। একই ফসলের সব জাত কিন্তু সব মরশুমের জন্য উপযোগী নয়। যেমন ধরুন বাদাম খরিফ মরশুমে একটা জাত হতে পারে, আবার হচ্ছে গরমের সময় গ্রীষ্মকালে একটা বাদামের চাষ হতে পারে, কলাইয়ের ক্ষেত্রে, মুগের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। তাহলে জাত আমাকে দেখতে হবে যে কোন জাতটা ওই খরিফ মরশুমের জন্য উপযোগী, এবং সেই জাতের বৈচিত্র্যকরণ কিন্তু আমাকে করতে হবে। তিন নম্বর কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে গিয়ে যদি আমরা ঠিকঠাক যদি জাতের বৈচিত্র্যকরণ করতে পারি ধানের ক্ষেত্রেও, তাহলে পরবর্তীকালে রবি মরশুমের ক্ষেত্রে জমিটা কিন্তু অনেক আগে খালি হয়ে যাবে, এবং রবি মরশুমে আমরা ঠিক সময়ে ঠিক জাতের চাষ করতে পারবো, যাতে চাষি কিন্তু আরও বেশি অর্থনৈতিকভাবে লাভবান হবে। কাজেই খরিফ মরশুমে যে ফসল বৈচিত্র্যকরণের কথা আমরা বলছি, এটা শুধুমাত্র খরিফ মরশুমে নয়, এটা সারা বছর একটা প্রোগ্রামের, একটা পরিকল্পনার একটা অঙ্গ। তো এই পরিকল্পনাকে যদি বাস্তবায়িত করতে হয়, তাহলে বীজ আমাকে ঠিকঠাক জোগাড় করতে হবে, পুষ্ট বীজ, সঠিক বীজ আমাকে জোগাড় করতে হবে। সুস্থ সবল বীজ মানে হচ্ছে গিয়ে আপনারা সবাই জানেন যে অঙ্কুরোদ্গম ক্ষমতা ভালো থাকতে হবে, মানে জেনেটিক্যালি এটা পিওর হতে হবে, এর মধ্যে কোনো রোগ পোকার কোনো জীবাণু থাকলে বা ডিম থাকলে চলবে না, এর মধ্যে কোনো আগাছা সিড থাকলে চলবে না, এবং এটা কিন্তু ভায়াবেল হতে হবে। তো এই যে জায়গাগুলো রয়েছে, এই রকম ভালো বীজ আমাকে জোগাড় করতে হবে। এবং ভালো বীজ আমরা কোথায় পেতে পারি না, ভালো বীজ প্রথমে জাতটাকে আপনি নির্বাচন করুন। বীজের জন্য আপনি বিভিন্ন ধরনের দুটো যে ইউনিভার্সিটি রয়েছে সেই বিশ্ববিদ্যালয়ে আপনি যোগাযোগ করতে পারেন, কৃষি বিভাগের যে ফার্ম রয়েছে, যে বিভিন্ন খামারগুলো রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন, কৃষি দপ্তর রয়েছে ব্লক লেভেল থেকে, সাব ডিভিশন লেভেল থেকে, মহকুমা থেকে, জেলা পর্যায়ে কৃষি দপ্তরের সমস্ত কিছু রয়েছে, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। সোজা কথা গিয়ে যে পরিকল্পনাটা ঠিকঠাক করতে হবে, এবং এই যে খরিফ মরশুমে ফসল বৈচিত্র্যকরণের মাধ্যমে আমাদের যেটা করতে হবে, সে আমাদের ডাল শস্য এবং তৈলবীজের ক্ষেত্রে স্বনির্ভর হতে হবে।
1: এতক্ষণ শুনলেন খরিফ মরশুমে ফসল বৈচিত্র্যকরণ, এ বিষয়ে বললেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর প্রবীর ভট্টাচার্য।
2: কৃষক বন্ধুদের জন্য আজ এখানেই শেষ হল আকাশবাণী মৈত্রী।

এখন শুনবেন আজকের অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনে ভারতীয় সময় সকাল 7:05 অর্থাৎ একটু পরে শুনবেন লোকগীতি। 7:15 বাংলাদেশের দর্শনীয় স্থান, আজকের গন্তব্য কুমিল্লার বৌদ্ধ বিহার, উপস্থাপনায় পৌলমী ভট্টাচার্য। 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় পৌলমী ভট্টাচার্য। 8:30 পথ চলতে, অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অর্পণ চিন্না, আজ শুনবেন দ্বিতীয় পর্ব। 8:45 কীর্তন, শিল্পী দীপা কর। 9:00 ছোটদের আসর, উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত। 9:30 মনের মতো গান, উপস্থাপনায় শ্রাবণী চট্টোপাধ্যায়। 10:30 দরজা গান, পরিবেশনায় সুকুমার মণ্ডল এবং সহ শিল্পীবৃন্দ। 11:00 শিল্প প্রাঙ্গণ, তাঁত শিল্পীদের বিষয়ে অনুষ্ঠান বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সৌরভ গুপ্ত এবং গমিরা মুখোশ নৃত্য বিষয়ে অনুষ্ঠান বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অর্ঘ্য ঘোষাল, শুনবে দ্বিতীয় পর্ব প্রযোজনা দুর্বাদে। 11:30 রম্যগীতি, দুপুর 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় শ্রীপর্ণা পাল। 12:30 নাটক করুণাদি, রচনা মৃত্যুঞ্জয় মাইতি, প্রযোজনা গীতা গঙ্গোপাধ্যায়। 1:40 বাংলা ব্যান্ডের গান।

আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সমাপ্তি ভারতীয় সময় দুপুর 2:30। দ্বিতীয় অধিবেশনে আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় দুপুর 3:30। ভারতীয় সময় 3:35 শুনবেন অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর নিরুপমা উপস্থাপনায় লাকি বণিক, 4:35 আরোগ্য নিকেতন, তামাক বিরোধী দিবস বিষয়ে ডক্টর পার্থসারথী ভট্টাচার্যর সঙ্গে কথোপকথন বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অলোক ধর, 4:50 ঢাকার চিঠি, বিকেল 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় মাধবী লতা সাহা, 5:50 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় মিতুল সাহা, সন্ধে 6:20 ক্ষেতখামারের কথা, বীজ সংরক্ষণাগার বিষয়ে অনুষ্ঠান বাইরে থেকে রেকর্ড করে এনেছেন প্রিয়া ধর, 6:50 আপনার স্বাস্থ্য, অশ্বের চিকিৎসায় লেজার এই বিষয়ে বলবেন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী, 7:00 তর্জাগান পরিবেশনায় সুকুমার মণ্ডল এবং সহ শিল্পীবৃন্দ, 7:45 নস্টালজিয়া অভিনেতা ধীমান চক্রবর্তীর সাক্ষাৎকার নিয়েছেন সুচিস্মিতা গুপ্ত, প্রযোজনা দুর্পাদি, 8:15 শ্রবণী, শ্রবণীতে প্রথমে শুনবেন কথিকা গল্পে লেখা সত্যি বলেছেন অমর মিত্র, পরে স্বরচিত কবিতা পাঠে যশোধরা রায়চৌধুরী, 9:00 কথায় গানে উপস্থাপনায় সৃজিতা রায়, 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 আলোর সন্ধানে বিশ্ব বহুবিধ স্ক্লেরোসিস দিবস বিষয়ে বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সৌরভ গুপ্ত, প্রযোজনা দুর্পাদি, 10:15 শাস্ত্রীয় সঙ্গীত যোগ রাগে বাঁশি পরিবেশন করবেন শিল্পী পাঞ্চজন্য দে, 10:45 উপমহাদেশের খবর, 11:00 হারানো দিনের গান উপস্থাপনায় সৃজিতা রায়। আকাশবাণীর মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি ভারতীয় সময় 12:00। শুনলেন আজ সারাদিনের আকাশবাণী মৈত্রীর অনুষ্ঠান পরিচিতি।

স্বপ্না চক্রবর্তীর কণ্ঠে শুনছিলেন লোকগান। এই সঙ্গেই শেষ হল আজকের লোকসঙ্গীতের অনুষ্ঠান আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন বাংলাদেশের দর্শনীয় স্থান, উপস্থাপনায় পৌলমী ভট্টাচার্য।

বাংলাদেশের দর্শনীয় স্থান। যথারীতি শনিবার একেবারে ঘড়ির কাঁটা মেপে আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে আপনার জন্য অপেক্ষা করে আছে। আজকে বাংলাদেশের দর্শনীয় স্থান নিয়ে আমি পৌলমী ভট্টাচার্য আপনাদের সঙ্গে রয়েছি। আজকে কুমিল্লা জেলার বৌদ্ধ বিহারের কথা আপনাদের সঙ্গে ভাগ করে নেব। প্রথমেই যে জায়গাটির কথা মনে পড়ছে সেটি হলো শালবন বৌদ্ধ বিহার। এক সময়কার বৌদ্ধ সন্ন্যাসীদের প্রধান একেবারে উপাসনালয় ছিল এই শালবন বৌদ্ধ বিহার। শালবন বৌদ্ধ বিহারের অবস্থান কিন্তু বর্তমানে কুমিল্লার কোটবাড়িতে। এখানকার বনে প্রচুর পরিমাণে শাল গাছ থাকায় স্বভাবতই বিহারটির নাম হয়েছে শালবন বিহার। এই বিহারে মোট 155টি কক্ষ আছে যেখানে ধর্ম চর্চা করতেন গৌতম বুদ্ধের অনুসারীরা। এই বৌদ্ধ বিহার থেকে বিভিন্ন সময়ে প্রায় 400টি স্বর্ণ এবং রৌপ্য মুদ্রা, ব্রোঞ্জ, মাটির মূর্তি, শিলমোহর, তাম্রলিপি এবং অসংখ্য পোড়ামাটির ফলক বা টেরাকোটা পাওয়া গেছে। কুমিল্লা সদর থেকে মোটামুটি 20-30 টাকা সিএনজি ভাড়ায় কোটবাড়ি বিশ্ব রোড হয়ে সরাসরি শালবন বিহার আপনি পৌঁছে যেতে পারেন। শালবন বিহার ছাড়া যে জায়গাটার কথা বলতেই হয়, কুমিল্লা জেলার একেবারে প্রাণ কেন্দ্রে রয়েছে, সেটি হলো ধর্মসাগর দীঘি। এই কুমিল্লা সদরের প্রাণ কেন্দ্রে অবস্থিত দর্শনীয় স্থানটি, এর আঙিনায় ঢুকলেই একটা বড় সাইনবোর্ড দেখতে পাবেন যেখানে লেখা আছে এই দীঘির ইতিহাস। 1750 থেকে 1808 সালে রাজা ধর্মপালের শাসনকালে রাজ্যে ভয়ানক দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। তখন পাল বংশের জনদরদি রাজা প্রজাদের দুঃখ দূর করবার জন্য খনন করেন এই ধর্মসাগর দীঘিটি এবং সেই নামেই এটি পরিচিত। আরেকটি বিহারের কথা বলতে হয়, সেটি হলো নব শালবন বিহার। আজকে যেহেতু কুমিল্লার দর্শনীয় স্থানে বৌদ্ধ বিহারকে নিয়ে বেশি কথা বলবো, সেই কারণে নব শালবন বিহারের কথা একটু ভাগ করে নেই। কুমিল্লার প্রাচীন যে দিক নির্দেশ বা বলা ভালো যে প্রাচীন যে সমস্ত নিদর্শন রয়েছে তার অন্যতম একটি জায়গা হলো এই নব শালবন বিহার। দক্ষিণ পূর্ব এশিয়ার বৌদ্ধ ধর্মাবলম্বীরা শান্তি বিহার নামে পরিচিতি দেন এটিকে। এখানকার মূল আকর্ষণ হল আপাদমস্তক ধাতুতে মোড়া প্রায় 6 টন ওজনের 30 ফুট উচ্চতার সোনালী রঙের বুদ্ধের মূর্তি। 2014 সালে থাইল্যান্ডের বৌদ্ধ ধর্মীয় ফাউন্ডেশনের পক্ষ থেকে এটি বাংলাদেশকে উপহার দেওয়া হয়। এই বিহার পরিদর্শন করতে গেলে আপনাকে কিন্তু কোটবাড়ি বাস স্ট্যান্ড থেকে সিএনজি অটোরিকশা হয়ে বিহার পর্যন্ত যেতে হবে। এছাড়া কুমিল্লা জিরো পয়েন্ট থেকে কান্দির পার সড়ক হয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দিকেও যাওয়া যায়, যেখানে বাদিকের রাস্তায় কিছুটা গেলেই এই নব শালবন। একই পথে ফেরার সময় কান্দির পার থেকে মনোহরপুর গেলেই কুমিল্লার বিখ্যাত মাতৃভাণ্ডারের রসমালাই কিন্তু আপনার জন্য অপেক্ষা করে আছে। সেটি সংগ্রহ করতে এবং যথারীতি বলবো রসাস্বাদন করতে একেবারেই ভুলবেন না। শুধু যে বৌদ্ধ বিহার দেখা বা ঐতিহাসিক দৃশ্যের সামনে গিয়ে চুপটি করে দাঁড়িয়ে থাকা তা নয়, সেই সঙ্গে রসনা তৃপ্তির জন্যেও কিন্তু এসব জায়গায় টুকরো টুকরো অপেক্ষা আপনার জন্য রয়েছে। সেসব জায়গায় যেতে কিন্তু একেবারেই ভুলবেন না। আরেকটি জায়গার কথা বলতে হয়, সেটি হলো আনন্দ বিহার। কোটবাড়ি ময়নামতিতে অবস্থিত এই বিহারটি উপমহাদেশের সর্বশেষ বৌদ্ধ বিশ্ববিদ্যালয়। এটি নির্মাণ করেছিলেন দেব রাজবংশের তৃতীয় শাসক শ্রী আনন্দদেব সপ্তম অথবা অষ্টম শতাব্দীর প্রথম দিকে। ধারণা করা হয় সপ্তম শতকের শেষ সময়ে এই বিহার ছিল সমতটের রাজধানী। নান্দনিক বর্গাকৃতির বিশাল কাঠামো, ঠিক মাঝখানে রয়েছে কেন্দ্রীয় মন্দির এবং অপরূপ একটি দীঘি। কুমিল্লা সদর থেকে কোটবাড়ি আনন্দ বিহার যাবার পথে বিখ্যাত টমছম ব্রিজ কিন্তু দেখে নিতে ভুলবেন।

না। ফলে যেটা হবে সেটা হচ্ছে, কুমিল্লার বৌদ্ধ বিহারগুলো যদি পরিদর্শনে যান তাহলে তার পথে টুকরো টুকরো বিভিন্ন দ্রষ্টব্য জায়গা রয়েছে, সেগুলো কিন্তু উপভোগ করতে পারবেন, উপভোগ করবার মতন দারুণ আয়োজন রয়েছে। আর যে কথা একটু আগে বলেছি সেই কথাটি আর একবার উচ্চারণ করি যে খাওয়া দাওয়ার ক্ষেত্রে কিন্তু স্থানীয় যেসব দোকান রয়েছে এবং স্থানীয় মানুষ যেসব খাবার খান সেইগুলো খেতে একদম ভুলবেন না, কেননা সেগুলোর মধ্যে একটা ভারী চমৎকার টান রয়েছে সেই স্থানের, যেটা আপনার অসম্ভব একটা ভালো স্মৃতি হয়ে থাকবে। আজকে কুমিল্লা জেলার যে বৌদ্ধ বিহারগুলো ছিল সেই বিহারগুলোর কথা আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়া বাংলাদেশের দ্রষ্টব্য স্থান এই পরিসরে। সময় যথারীতি ছুটছে তার শেষ প্রান্তের দিকে, প্রতিদিনই এমন করে ছোটে, আজকে শেষ করতে হবে বাংলাদেশের দর্শনীয় স্থান এই অংশটি। আজ আপনার সঙ্গী ছিলাম আমি পৌলমী ভট্টাচার্য, আগামীকাল ঠিক একই সময় কান পাততে ভুলবেন না আকাশবাণী মৈত্রী তরঙ্গ, প্রচার তরঙ্গে।

এতক্ষণ শুনছিলেন বাংলাদেশের দর্শনীয় স্থান, উপস্থাপনায় ছিলেন পৌলমী ভট্টাচার্য। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। একটু পরে শুনবেন বাংলা সংবাদ।

0: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribondhu23@gmail.com maitreebanduhu maitribondhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরও একবার বলি, maitribondhu23@gmail.com maitreebanduhu maitribondhu23@gmail.com।
1: আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সরকার নিরাপত্তার ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলায় বিএসএফকে আরও কিছু অতিরিক্ত দায়িত্বভার ন্যস্ত করার কথা বিবেচনা করছে। মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং হাইং 5 দিনের ভারত সফরে আজ সকালে বিহারের গয়ায় এসে পৌঁছবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। পশ্চিম এশিয়া সংকটের কারণে সরকার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলিকে কমপক্ষে 30 দিনের সংরক্ষণ ব্যবস্থা গড়ে তুলতে বলেছে। জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে পশ্চিমবঙ্গে আজ শুরু হচ্ছে এইচপিভি টিকাকরণ কর্মসূচি। আইপিএল ক্রিকেটের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে গুজরাট টাইটান্স রাজস্থান রয়্যালসকে 7 উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে। আগামীকাল ফাইনালে তারা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সরকার নিরাপত্তার ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে আরও কিছু অতিরিক্ত দায়িত্বভার ন্যস্ত করার কথা বিবেচনা করছে। গুজরাতের ভুজে গতকাল ভারত পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় বিএসএফের দুটি গুরুত্বপূর্ণ সীমান্ত চৌকি উদ্বোধনের পর তিনি বিএসএফ কর্মী আধিকারিকদের সঙ্গে মত বিনিময় করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তরক্ষী বাহিনী 60 বছরের প্রতিষ্ঠা বয়সে সীমান্তরক্ষায় তাদের বিভিন্ন ব্যবস্থার আমূল সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর অঙ্গ হিসেবে চতুর্মুখী একটি নিরাপত্তা বলয় তৈরি করার কথাও ঘোষণা করেন তিনি, যা সীমান্ত নিরাপত্তায় গৃহীত চিরাচরিত ব্যবস্থার পরিবর্তে রূপায়িত হবে। নতুন এই উদ্যোগের ফলে বিএসএফ এর কর্মী আধিকারিকদের পাশাপাশি স্থানীয় পুলিশ, সামরিক বাহিনী, অসামরিক

0: প্রশাসন এবং জনগণের ওপরেও নিরাপত্তা রক্ষার প্রাথমিক দায়ভার ন্যস্ত হবে। স্মার্ট বর্ডার প্রকল্পের আওতায় সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা পরিকাঠামো আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান।
1: बीएसएफ की सीमा सुरक्षा के कंसेप्ट को पूर्णतया बदलने का निर्णय किया है। एक चतुष्कोणीय कंसेप्ट के साथ एक सुरक्षा ग्रिड हम आने वाले दिनों में बनाएंगे और बॉर्डर सुरक्षा की जगह टेरिटोरियल सुरक्षा का एक नया कंसेप्ट भी लॉन्च करेंगे और बीएसएफ के जवानों की तो प्रमुख जिम्मेदारी रहेगी ही रहेगी। ये मिलाकर समग्र बॉर्डर बांग्लादेश और पाकिस्तान एक सुरक्षा ग्रिड मजबूत बनाने का काम हम स्मार्ट बॉर्डर सुरक्षा के प्रोजेक्ट के तहत हम ले रहे हैं।
0: স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, স্যারক্রিক ও হারমিনালার মতো স্পর্শকাতর অঞ্চলগুলিতে বর্তমানে ওয়াচ টাওয়ার ও সংযোগকারী সড়কের মাধ্যমে এমন নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে যা লঙ্ঘন করা খুবই কষ্টসাধ্য। মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং হাইং পাঁচ দিনের ভারত সফরে আজ সকালে বিহারের গয়ায় এসে পৌঁছবেন। এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলও তাঁর সফর সঙ্গী হচ্ছে। রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণের পর এটিই হবে উ মিনের প্রথম ভারত সফর। গয়ায় মায়ানমারের রাষ্ট্রপতি মহাবোধি মন্দির ও সুজাতা মন্দিরে প্রার্থনায় যোগ দেবেন। সেখান থেকে বিকেলে তিনি যাবেন নতুন দিল্লিতে। আজই তাঁর বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে। আগামীকাল তিনি মায়ানমার ভারত বাণিজ্যিক ফোরামে যোগ দেবেন। সোমবার মায়ানমারের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসবেন। এদিকে মায়ানমারের রাষ্ট্রপতি সফরের আগে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল গতকাল নতুন দিল্লিতে বলেন, দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে মায়ানমারের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা করবেন।
2: The President of Myanmar is visiting India on an official visit. He will be arriving here on 30th and till 2nd he'll be here, 2nd of June. He'll be visiting Delhi. He also goes to Bodh Gaya and to Mumbai for business meetings. But obviously he'll be meeting our Prime Minister where both leaders will discuss as to how to strengthen these ties further. There is also a important component, business component of the visit, which is as to how the two countries can together strengthen their economic ties as well.
0: বাংলাদেশের অবৈধ অভিবাসীদের বিষয়ে এক প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল বলেন, ভারতে বসবাসকারী সকল অবৈধ নাগরিকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। গোয়ার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ পানাজি যাবেন। কলা একাডেমিতে এক বিশেষ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। প্রখ্যাত কার্টুনিস্ট মারিও মিরান্ডা স্মরণে প্রকাশিত হবে স্মারক ডাকটিকিট। নাগরিক কল্যাণে বিশেষ পুরস্কার প্রাপকদের হাতে তুলে দেওয়া হবে। পরে উপরাষ্ট্রপতি গোয়ায় সিএসআইআর সমুদ্র বিজ্ঞানের জাতীয় প্রতিষ্ঠান ঘুরে দেখবেন, কথা বলবেন সেখানকার বিজ্ঞানীদের সঙ্গেও। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, ডিজাইন লিঙ্কড ইনসেন্টিভ বা ডিএলআই প্রকল্প উৎসাহব্যঞ্জক ফলাফল তুলে ধরেছে। সামাজিক মাধ্যমের পোস্টে তিনি বলেন, নেত্রাসেমি নামে তিরুবনন্তপুরম ভিত্তিক সেমিকন্ডাক্টর স্টার্ট আপ দেশের ফার্স্ট এজ এআই সিস্টেম অন চিপ নেত্রা A2000 তৈরি করেছে। এই চিপটি নির্মিত হয়েছে উন্নত 12 ন্যানোমিটার প্রযুক্তি নোট ব্যবহার করে। মন্ত্রী জানান, বাণিজ্যিক স্তরে এই চিপের ব্যবহার শুরু হলে নজরদারি ব্যবস্থা, অটোমোবাইল, রোবোটিক্স এবং ড্রোনের মতো বিভিন্ন ক্ষেত্রে স্মার্ট ভিশন অ্যাপ্লিকেশন পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পরিবেশ বান্ধব জ্বালানি ক্ষেত্রে ভারত এক ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছে। সামাজিক মাধ্যমের এক বার্তায় নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী জানিয়েছেন, পিএম সূর্যঘর প্রকল্পের অধীনে বর্তমানে 40 লক্ষ বাড়িতে রুফটপ সোলার প্যানেল বসানো হয়েছে। পুনর্নবীকরণযোগ্য শক্তি উদ্যোগকে ছাড়িয়ে এই রূপান্তরমূলক প্রকল্প নাগরিকদের বিদ্যুতের উপভোক্তা থেকে বিদ্যুৎ উৎপাদক হিসেবে গড়ে তুলেছে। এছাড়াও এই প্রকল্পের ফলে কমেছে বিদ্যুতের খরচ। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সমগ্র শিক্ষা অভিযানের বাস্তবায়ন ও বরাদ্দ মঞ্জুরের বিষয়ে এক বৈঠকে বিস্তারিত পর্যালোচনা করেছেন। সমগ্র শিক্ষার তৃতীয় পর্বকে আরও দক্ষ, স্বচ্ছ এবং ফলাফল ভিত্তিক করার লক্ষ্যেই এই উদ্যোগ। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী প্রধান বলেন, চলতি বছর থেকে সমগ্র শিক্ষা অভিযান SSA, PM পোষণ, উল্লাস, PM শ্রী এবং অন্য ফ্ল্যাগশিপ কর্মসূচিসহ নানা প্রধান উদ্যোগগুলি সমন্বয়ের মাধ্যমে এক সুসংহত দৃষ্টিভঙ্গি গ্রহণ করা হবে। এই উদ্যোগ বিদ্যালয় শিক্ষার পরিমণ্ডলে আরও বৃহৎ সহযোগিতা এবং বিস্তৃত প্রভাব সুনিশ্চিত করবে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, কৃষকদের কাছে বীজ সহজে পৌঁছে দেওয়ার জন্য 1,74,000 কুইন্টালের একটি জাতীয় বীজ ভাণ্ডার তৈরি করা হয়েছে। নতুন দিল্লিতে খরিফ অভিযান 2026 আয়োজিত জাতীয় কৃষি সম্মেলনের দ্বিতীয় দিনে গতকাল শ্রী চৌহান বলেন, এখনও পর্যন্ত 9,76,000 কৃষক আইডি তৈরি হয়েছে। বিভিন্ন প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কৃষকদের আলাদা কোনো নথির প্রয়োজন হবে না বলেও তিনি জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134

0: শতাব্দীস্তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে অনুষ্ঠানটি একযোগে শোনা যাবে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স অ্যান্ড এলএআইআর নিউজ কলকাতাতে। পশ্চিম এশিয়া সংকটের ফলে আন্তর্জাতিক স্তরে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ায় সরকার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলিকে কমপক্ষে 30 দিনের সংরক্ষণ ব্যবস্থা গড়ে তুলতে বলেছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিব সুজাতা শর্মা গতকাল আন্তঃমন্ত্রক বৈঠকে একথা জানিয়ে বলেন, দেশে অপরিশোধিত তেলের ভাণ্ডার গড়ে তোলার কাজ চলছে। শ্রীমতী শর্মা বলেন, দেশে পেট্রোল, ডিজেল এবং এলপিজির পর্যাপ্ত মজুত রয়েছে।
1: सरकार सभी घरों तक एलपीजी सिलेंडर्स की उपलब्धता और डिलीवरी सुनिश्चित कराने के लिए हर संभव प्रयास कर रही है। इसके साथ सरकार सभी पेट्रोल पंप पर पेट्रोल और डीजल की आपूर्ति सुनिश्चित करने के लिए भी प्रयासरत है। इसलिए अफवाहों पर ध्यान न दें और अपने दैनिक उपयोग में ऊर्जा को बचाने का हर संभव प्रयत्न करें। बल्क और इंडस्ट्रियल कंज्यूमर्स से अपील है कि वो ऑथराइज्ड प्रोक्योरमेंट चैनल से ही डीजल की खरीद करें।
0: ওয়াশিংটনে দুদেশের নেতাদের মধ্যে সরাসরি আলোচনার মধ্যে ইসরায়েলি সেনা লেবাননে তাদের আক্রমণ জোরদার করেছে। গতকাল মারজুয়ানের কাছে দক্ষিণ লেবানিজ গ্রাম দিব্বিনে ঢুকে পড়ে ইসরায়েলি সেনা। ইসরায়েলের সাম্প্রতিক বিমান হানায় কমপক্ষে 6 জনের মৃত্যু হয়েছে। এদিকে লেবানন সেনা 6 সদস্যের প্রতিনিধি দল পেন্টাগনে ইসরায়েলি সেনা আধিকারিকদের সঙ্গে সরাসরি আলোচনায় বসে এক দশকের মধ্যে প্রথমবার দুই পক্ষ সামনাসামনি আলোচনায় বসল। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যুদ্ধক্ষেত্রের বর্তমান পরিস্থিতি থেকে বোঝা যাচ্ছে ইউক্রেন সংঘাত অবসান হওয়ার দিকে এগোচ্ছে। রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা পুতিনকে উদ্ধৃত করে রাশিয়া থেকে জানিয়েছে, যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি যেভাবে পরিবর্তিত হচ্ছে তাতে এই সংঘাত শেষ হওয়ার পথে এগোচ্ছে বলে মন্তব্য করার যথেষ্ট ভিত্তি রয়েছে। জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে পশ্চিমবঙ্গে আজ শুরু হচ্ছে এইচপিভি টিকাকরণ কর্মসূচি। বিধাননগর মহকুমা হাসপাতালে এই কর্মসূচির সূচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত 28 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশব্যাপী এই কর্মসূচির সূচনা করেছিলেন। 7 লক্ষের বেশি ভ্যাকসিন রাজ্যে পাঠানো হলেও বিগত সরকার তা কাজে লাগায়নি। পশ্চিমবঙ্গে কলকাতা সহ বিস্তীর্ণ এলাকায় গতকাল দুপুরে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে এ পর্যন্ত 8 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণ হারিয়েছেন পুরুলিয়ায় 3 জন। এছাড়াও কলকাতা ও পশ্চিম মেদিনীপুরে 2 জন করে এবং ঝাড়গ্রামে 1 জনের মৃত্যু হয়েছে। আইপিএল ক্রিকেটের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে গুজরাট টাইটান্স রাজস্থান রয়্যালসকে 7 উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে। নিউ চণ্ডীগড়ে গতকাল রাজস্থান রয়্যালসের 214 রানের লক্ষ্য তাড়া করতে নেমে গুজরাট টাইটান্স 8 বল বাকি থাকতে 3 উইকেটে প্রয়োজনীয় রান তুলে দেয়। আগামীকাল আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনাল খেলায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। হংকংয়ে অনুষ্ঠিত এশিয়ান অনূর্ধ্ব 20 অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতীয় দল তাদের সাফল্য অব্যাহত রেখেছে। 4টি সোনা, 2টি রূপো, 2টি ব্রোঞ্জ সহ মোট 8টি পদক জিতে ভারত পদক তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে। খবর শেষ হলো, এরপরই শুনুন স্থানীয় সংবাদ।
2: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন সকালের আড্ডা, উপস্থাপনায় পৌলমী ভট্টাচার্য।

সকালটা যেই রোদ্দুর মেখে হাজির হলো তার মানেই প্রতিদিনের মতন আকাশবাণী মৈত্রীর সকালের আড্ডাও কিন্তু আপনার দরবারে হাজির। আজকে সকালের আড্ডাতে চাষাবাদ নিয়ে নতুন ভাবনা চিন্তার পাশাপাশি সুদূর চন্দ্রপৃষ্ঠের খবরের কথাও থাকছে, এবং সেই সঙ্গে থাকছে আমাদের শহর এবং শহরতলি জুড়ে নানান নিয়মকানুনের রদবদলের হদিশ, এবং সঙ্গে অবশ্যই আলিপুর আবহাওয়া দপ্তর কি পূর্বাভাস দিচ্ছেন আবহাওয়ার সে কথা তো জানাবই। এই সমস্ত কিছু নিয়ে আজকে সকালের আড্ডা, অনেক কথা, অনেক গল্প এবং সেই সঙ্গে গান। আজ আপনার

এবার থেকে একেবারেই যত্রতত্র আবর্জনা বা অন্য যে কোনো জিনিসপত্র ছুঁড়ে ফেলে দেওয়া কিন্তু যাবে না, এটি আমরা সবাই জানি। কিন্তু এবারে বিষয়টি বেশ একটু নিয়মকানুন মেনে হচ্ছে, ফলে আমাদেরও সেই নিয়মকানুনগুলো মেনে চলতে হবে। আমাদের এই কথাই জানাচ্ছেন সংশ্লিষ্ট দপ্তর। পুর এবং নগরোন্নয়ন দপ্তরে তরফ থেকে একটি স্বচ্ছ অ্যাপ উদ্বোধন করা হবে এই কয়েক দিনের মধ্যেই। আজকে তো শনিবার, হ্যাঁ আজকে এই অ্যাপটি উদ্বোধন হবার কথা আছে। এবং এই অ্যাপের মাধ্যমে যেটা হবে সেটা হচ্ছে, রাস্তায় পড়ে থাকা আবর্জনা ছবি যদি আপনি আপলোড করেন তাহলে 10 মিনিটের মধ্যেই সেটি পরিষ্কার হয়ে যাবে। প্রাথমিকভাবে 10টি পুরসভায় পাইলট প্রজেক্ট হিসেবে এই অ্যাপটি চালু করা হচ্ছে। এছাড়াও রাজ্যের পুরো এলাকাকে আবর্জনা মুক্ত রাখতে কিন্তু একাধিক পদক্ষেপ নেওয়া হবে। পর্যাপ্ত পরিকাঠামো তৈরি করতে সময় লাগবে 3 মাস, ফলে গোটা প্রক্রিয়া সম্পন্ন মানে হওয়ার জন্য খানিকটা সময় হাতে থাকছে। এবং সেক্ষেত্রে 3 মাস পর অর্থাৎ দুর্গাপুজোর আগেই আশা করা যাচ্ছে চালু হয়ে যাবে এই আইন। এবং এর ফলে যেটা হবে সেটা হচ্ছে, রাস্তায় যত্রতত্র যদি আবর্জনা কেউ ফেলে তাহলে কিন্তু তাকে জরিমানা দিতে হবে, তাকে ফাইন দিতে হবে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্রত্যেক এলাকায় 100 মিটার অন্তর ডাস্টবিন বসানো হচ্ছে, এবং সচেতনতা বৃদ্ধির জন্য মানুষের মধ্যে যথেষ্ট পরিমাণে এই কথাগুলি প্রচার করা হবে। চিপসের প্যাকেট, ডাবের খোলা, পানের পিক, যত্রতত্র যে রাস্তায় অনেক সময় ফেলে দেওয়ার একটা অভ্যেস তৈরি হয়ে গেছে অনেকের, তো সেই অভ্যেস থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে। এবং যদি এগুলো কেউ রাস্তায় যত্রতত্র ফেলে দেন তাহলে কিন্তু তৎক্ষণাৎ পুরো আইন মোতাবেক ফাইন করা হবে, এটাই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং 1 সেপ্টেম্বর থেকে মোটামুটিভাবে সেটি লাগু হবে এরকম ভাবনা চলছে। এই মুহূর্তে যেটি উদ্বোধন হবে সেটি হচ্ছে স্বচ্ছ অ্যাপ। এবং সেই অ্যাপের মাধ্যমে যে কথা বললাম যে রাস্তায় পড়ে থাকা আবর্জনা ছবি যদি আপনি আপলোড করেন তবে 10 মিনিটের মধ্যেই তা পরিষ্কার হয়ে যাবে। আপাতত পুরো বিষয়টি

পরীক্ষামূলকভাবে বা বলা ভালো যে একেবারে যেভাবে প্রথমে শুরু করা যায় কিভাবে কি হবে পুরো ব্যাপারটাই, এই প্রক্রিয়াটা চলছে পরীক্ষামূলকভাবে পরিকাঠামো তৈরি, কিন্তু আস্তে আস্তে এই মাস তিনেক সময়ের মধ্যে একেবারেই ফলপ্রসূ হবে এবং গোটা রাজ্য জুড়ে যাতে পরিচ্ছন্নতা মানুষ বজায় রাখতে পারেন সেই ব্যাপারে কিন্তু বিশেষভাবে সচেতন থাকতে হবে সকলকে।

0: রোদে দাঁড় করিয়ে রাখা গাড়ির মধ্যে শিশুদের রাখবেন না, এতে তাদের শরীরে সমস্যা দেখা দিতে পারে। কিছু সময় অন্তর অন্তর শিশুদের জল পান করাতে ভুলবেন না।
1: সাইক্লোনের সতর্কবার্তা অবশ্যই গুরুত্ব দিয়ে শুনুন, সঙ্গে কিছু শুকনো খাবার রাখতে ভুলবেন না। গুজবে কান না দিয়ে গুরুত্ব দিন কেবল প্রশাসনিক সূত্র থেকে আসা সংবাদে।
2: হ্যান্ডপাম্পের চারপাশ সিমেন্ট দিয়ে বাঁধিয়ে নিন, জল নিকাশি নালা পাকা করুন।
0: কেউ সানস্ট্রোকে আহত হয়েছে বুঝতে পারলে তাকে এনে শুইয়ে দিন ছায়ার মধ্যে, তুলনামূলকভাবে ঠান্ডা জায়গায়। শরীরের তাপমাত্রা স্বাভাবিক

চাঁদে জল আছে কিনা তাই নিয়ে কিন্তু বিতর্ক চিরকালই আছে। এই গরমের দিনে যখন আমাদের অসম্ভব জল তেষ্টা পাচ্ছে এবং জল নিয়ে যখন অসম্ভব টানাটানি নানান সমস্যা তৈরি হচ্ছে, ঠিক সেই সময় চাঁদে কিন্তু বরফের খোঁজ পাওয়া যাচ্ছে বলে ইসরো দাবি করছেন। সত্যি কি চাঁদে জল আছে তা নিয়ে তো তর্ক বহুদিনের রয়েছে বললাম। বৈজ্ঞানিকদের একাংশের দাবি কিন্তু চাঁদে জল রয়েছে, তবে তা তরল নয়, বরফ হয়ে জমে থাকতে পারে। সাংঘাতিক ব্যাপার বুঝুন তো। এখনও চাঁদে জল থাকার কোনো প্রমাণ যে মিলেছে এমন নয়, কিন্তু তার মধ্যেই চাঁদে বরফের অস্তিত্ব কিন্তু নতুনভাবে ইসরো আবার তুলে ধরছে এবং তারা দাবি করছে। সম্প্রতি তারা জানাচ্ছে যে চাঁদের দক্ষিণ মেরুতে মাটির নিচে বরফ থাকতে পারে। চন্দ্রযান টু এর পাঠানো তথ্য খতিয়ে দেখার পর এমনটাই কিন্তু তারা দাবি করছে। ইসরো জানাচ্ছে যে চাঁদের দক্ষিণ মেরুর একাধিক অন্ধকারাচ্ছন্ন গহ্বরের নিচে ভূগর্ভস্থ বরফ থাকতে পারে। র্যাডারের তথ্য যাচাই করে এমনটাই তারা জেনেছেন এবং তারা এটা গবেষণা করে আমাদের কাছে পাঠাচ্ছেন যে ক্রেটারের মধ্যে 1.1 কিলোমিটার ব্যাসের যে গহ্বর

বাফার রয়েছে সেই গহ্বরের মধ্যে ভূগর্ভস্থ বরফ থাকবার ইঙ্গিত মিলেছে। তাহলে একাংশের দাবি যে বরফ যখন মিলেছে তখন নিশ্চয়ই সেখানে জলের একটা অস্তিত্ব আছে। তো চাঁদে জলের অস্তিত্ব আছে কি নেই এই মুহূর্তে খুব স্পষ্ট নয়, কেননা একাংশ বলছেন আছে, একাংশ বলছেন নেই। কিন্তু আমাদের চারপাশে যেটুকু যা জল আছে সেই জলকে কিন্তু মনে রাখতে হবে যে সচেতনভাবে ব্যবহার করতে হবে। গরমের দিনে বুঝতেই পারছেন পানীয় জলের জন্য আমরা একেবারে তৃষিত হয়ে আছি, এবং সেই পানীয় জল যেন আগামী দিনেও আমরা পেতে পারি সেই কারণে কিন্তু নানান পদ্ধতি বা নানান সচেতনতা আমাদের জন্য অপেক্ষা করে আছে। সেগুলো আমরা বারবার মনে করাই, সেইগুলো একটু বেশি করে মনে রাখতে হবে, সারা বছরই মনে রাখতে হবে, কিন্তু গরমকালে বিশেষভাবে যখন অন্তরটা একেবারে সবসময় জল জল করে সেই সময় জলের কথা আরও বেশি করে যেন মনে আসে। আজকে চাঁদের কথা যেহেতু এলো খবরের প্রসঙ্গে, চাঁদে জল এবং বরফ, বরফ কিংবা জল ইত্যাদি একটা অস্তিত্ব পাওয়া যাচ্ছে, আর চাঁদ নিয়ে তো আমাদের ফ্যান্টাসির কোনো সীমা পরিসীমা নেই। সবটা মিলিয়েই চাঁদ নিয়ে পরপর দুটো গান যদি শুনে ফেলি তাহলে মন্দ হয় না। সকালের আড্ডায় আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে আপনি কান পেতেছেন, প্রথমে চন্দ্রিকা ভট্টাচার্যর কণ্ঠে এবং তারপরে প্রাঞ্জলের গলায় পরপর দুটো গান, দুটো গানেরই প্রতিপাদ্য চাঁদ। কিন্তু শুধু চাঁদ নয়, তার সাথে নানান গল্প, নানান ফ্যান্টাসি, নানান কথা, নানান সুর একেবারে মিলেমিশে একাকার হয়ে গেছে। গান দুটো না শুনলে বোঝা যাবে না, শুনে নি, তারপর ফিরে আসবো আরও খবর আরও কথা নিয়ে আকাশবাণী মৈত্রীর আজকের সকালের আড্ডায়।

চন্দ্রিকা ভট্টাচার্য এবং তারপরে প্রাঞ্জলের গলায় পরপর দুটি গান শুনলাম আকাশবাণী মৈত্রীর প্রচার তরঙ্গের সকালের আড্ডায়। এই মুহূর্তে আকাশবাণী মৈত্রীর সকালের আড্ডা কিন্তু আটটার কাটা ছুঁচ্ছে। সকাল আটটা ভারতীয় সময়, তো সকাল আটটা ভারতীয় সময় মানেই কিন্তু আকাশবাণী মৈত্রীর সকালের আড্ডায় শুনবেন দৃষ্টিকোণ, প্রযোজনা আকাশবাণী মৈত্রীর সংবাদ বিভাগ।

জ্যৈষ্ঠ মাসের বিকেল, অতি দীর্ঘ দগ্ধ দিনের পর মাঝে মাঝে একখণ্ড কালো মেঘ হঠাৎ সারা আকাশ ছেয়ে ফেলে। প্রবল ঝোড়ো হাওয়া আর তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি স্বল্পস্থায়ী হলেও মুহূর্তে জুড়িয়ে দেয় সমস্ত দহন জ্বালা। এই বজ্রঝঞ্ঝারি পোশাকী নাম কালবৈশাখী। তার ভয়ঙ্কর রূপের মধ্যে যে অবর্ণনীয় সৌন্দর্য লুকিয়ে থাকে তা ফুটে ওঠে গানে ও কবিতায়।

0: বৈশাখী এই ঝড়ের ভয়াবহতা ও আকস্মিকতার রূপক হিসেবে একাধিক ব্যবহার আমরা দেখতে পাই বাংলা চলচ্চিত্রেও। রবীন্দ্রনাথের নষ্টনীড় অবলম্বনে সত্যজিৎ রায়ের চারুলতায় অমলের প্রবেশ, সেও তো এই ঝড়ের আবহেই।
1: দাদা কোথায়? দাদা ঠিক আছে কেন? আরে

কিন্তু ঝড় থেমে গেলে সমস্ত প্রকৃতি শান্ত হয়ে যায়, তবু রয়ে যায় ধ্বংসের চিহ্নটুকু। পথের পাঁচালী ছবিতে যে ঝড়ের রাতে দুর্গার চলে যাওয়া তার তাণ্ডবের সমস্ত চিহ্নের সাক্ষী বহন করে, শান্ত নীরব প্রকৃতির বুক চিরে দুর্গার মা সর্বজয়ার কান্না আর তার বাবা হরিহরের হাহাকার যেন স্থবির করে দেয় সমস্ত বহমানতাকে।

তাই তার ধ্বংসাত্মক রূপের সঙ্গে তার অমোঘ আকর্ষণ কোথাও বুঝি মিলেমিশে এক হয়ে যায়, তাই তো তার কাছেই আবার রয়ে যায়।

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের সকালের আড্ডায় এতক্ষণ শুনলেন দৃষ্টিকোণ, প্রযোজনা আকাশবাণী মৈত্রীর সংবাদ বিভাগ।
1: রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।

0: আপনার ফোন হাতে পেলে কেউ যাতে তা অপব্যবহার করতে না পারে তার জন্য কোড বা নকশার সাহায্যে ফোন ও কিপ্যাড লক করুন। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা।
1: গরমে শরীরের যত্ন নিন, অপ্রয়োজনে রোদে বেরোবেন না, বিশেষ করে দুপুর ১২টা থেকে ৩টের মধ্যে বাইরে না বেরোনোই ভালো।

0: সাইক্লোনের সময় যাতে বাড়ির ক্ষতি না হয় সেটা সুনিশ্চিত করতে প্রায় ভেঙে পড়া গাছের ডাল বা মৃতপ্রায় গাছ সরিয়ে ফেলুন। আলগা টিনের পাত, সাইনবোর্ড, ইট ইত্যাদি সরিয়ে নিরাপদ জায়গায় রাখুন।
1: আলিপুর আবহাওয়া দপ্তর কি জানিয়ে দিয়েছেন আজকের আবহাওয়ার পূর্বাভাস সেটা একটু বলে দিই। আজকে সারাদিন অংশত মেঘলা আকাশ থাকবে এবং বিকেলের দিকে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা আছে। সন্ধ্যায় বা বিকেলের দিকে আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা আছে কিছু কিছু জায়গায়। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ছিল গত 24 ঘণ্টায় 98%, সর্বনিম্ন ছিল 62%, সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.0 ডিগ্রি সেলসিয়াস। যারা নদীতে বা সমুদ্রে মাছ ধরতে যাবেন তাদের উদ্দেশ্যেও জানানো যে খানিকটা বৃষ্টি বা খানিকটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়ে যাচ্ছে বিকেলের দিকে, বিশেষ করে যারা উত্তর উড়িষ্যা উপকূলে এবং যারা গভীর সমুদ্রে মাছ ধরতে যাবেন তারা যদি এই কথাগুলো মনে রাখেন তাহলে কিন্তু খুব ভালো হয়। এটা গেল আলিপুর আবহাওয়া দপ্তর। আজকে সারাদিনের কীরকম আবহাওয়া থাকবে সে কথা জানান দিয়েছেন, সেটা জানিয়ে দেওয়া আপনাদের সবাইকে। কিন্তু সময় যেভাবে এগোচ্ছে তাতে আরেকটা গান শুনতে এই মুহূর্তে তো পারি। আর বিশেষ করে যখন এটা একেবারে শনিবারের সকাল, খুব স্বাভাবিকভাবেই উইকেন্ড, অনেকেই ছুটির আমেজে আছেন, অনেকেই ভাবছেন একটু বেড়াতে গেলে মন্দ হয় না। যদিও এই গরমে বেড়াতে যাওয়া মানেই ওই শীতের দেশে যেতে হবে এমন কোনো কথা নেই, টুক করে একটু হালকা পোশাক, একটু হালকা খাওয়া দাওয়া ইত্যাদিকে সঙ্গে নিয়ে কাছে পিঠেও কিন্তু ঘুরে আসা যায়। তার কারণ হচ্ছে মনটা মোটেই ছুটির সময় ঘরে চার দেয়ালে থাকতে ভালো লাগে না, কারণ কচিকাঁচাদের কিন্তু সামার ভ্যাকেশন চলছে। সবটা মিলিয়েই মনটা ভোকাটটা হয়, আর তার সঙ্গে

0: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 31 মে ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার

0: অনুষ্ঠানের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 31 মে রবিবার ঠিক সকাল 11টায়।
1: সব বন্ধ হয়ে গেল, আলো বাতি সব গেল রে।

0: আকাশবাণী মৈত্রীর সকালের আড্ডায় শুনবেন এখন জানা অজানা।
1: জানা অজানা অনুষ্ঠানে পরপর দুদিনের ধারাবাহিক কথিকা তামাকে তুমুল বিপদের আজ দ্বিতীয় পর্ব শুনবেন, বলছেন কৃষাণু ভট্টাচার্য।
2: ২০২৫ সালে সারা পৃথিবীতে ৮০ লক্ষ মানুষের মৃত্যুর কারণ ছিল ধূমপান। ২৫ বছর আগে এই সংখ্যাটা কিরকম? বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে সংখ্যাটা ছিল ২৫ লক্ষ বা তার সামান্য বেশি। গত বছর আমাদের দেশের প্রায় ১০ লক্ষের বেশি মানুষ ধূমপানজনিত কারণে মারা গেছেন।

0: বলিউডের নায়ক কিংবা ক্ষুরধার বুদ্ধির গোয়েন্দাকে অনুসরণ করে কোনো জাতীয় বা আন্তর্জাতিক স্তরে প্রতিষ্ঠিত বুদ্ধিজীবীর স্টাইলকে নকল করে বন্ধুমহলে নিজেকে একটু কুল প্রমাণ করবার জন্য প্যাকেট থেকে বার করলেন একটা সিগারেট। তাকে আরেকবার ভাবতে অনুরোধ করব, অর্থের অপব্যয় ছাড়াও আপনি এই ধূমপানের মধ্য দিয়ে কোনো একটা দীর্ঘস্থায়ী সমস্যাকে ডেকে আনছেন না তো। 80 লক্ষ মানুষ পৃথিবীতে ধূমপানজনিত সমস্যার কারণে মারা গেছেন বলছিলাম। বিস্ময়ের হলো সত্যি যে তাদের মধ্যে 10.5 লক্ষ মানুষ ধূমপান করেনই না, তারা মারা গেছেন কেবলমাত্র অন্য ধূমপায়ীদের ছাড়া ধোঁয়ায় আক্রান্ত হয়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটা সমীক্ষা চালিয়েছে, তাতে দেখা গিয়েছে নানা ধরনের প্রচারের কারণে পৃথিবীতে একটু হলেও ধূমপানের প্রবণতা কমছে। একটা সময় ধূমপানে আসক্ত ছিলেন যে মানুষটা, শারীরিক নানা সমস্যার কারণে তিনি ধূমপান থেকে নিজেকে একটু দূরে সরিয়ে রাখছেন। সবচেয়ে বড় সমস্যা অবশ্যই শ্বাসকষ্ট এবং হৃদরোগ। এই দুটি সমস্যা খুব দ্রুত যে কোনো মানুষকে শারীরিকভাবে দুর্বল করে দিতে পারে, তাই বুঝে শুনে অভ্যাস বদল করছেন ধূমপায়ী। 2010 সাল থেকে সারা পৃথিবীতে ধূমপান নিয়ন্ত্রণের বিষয়ে বেশ কিছু পদক্ষেপ গ্রহণের ফলে আনুমানিক প্রায় 12 কোটি মানুষ ধূমপান ছেড়ে দিয়েছেন, কিন্তু তারই পাশাপাশি নতুন প্রজন্মের অনেকেই ধূমপানে আসক্ত হয়ে পড়ছেন। এই পৃথিবীতে সারা পৃথিবীতে আনুমানিক প্রায় 20 কোটির বেশি মানুষ নিয়মিত ধূমপান করেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা চাইছেন 2031-এর মধ্যে এই সংখ্যাটাকে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে। বাস্তবে কাজটা অত্যন্ত কঠিন। একটি সিগারেট মানে প্রায় 4 থেকে 7 হাজারের মতো রাসায়নিক পদার্থ, এর মধ্যে প্রথমেই রয়েছে নিকোটিন। মূলত এই নিকোটিনই সিগারেটের প্রতি মানুষকে আসক্ত করে, কিন্তু এরই পাশাপাশি অ্যামোনিয়া, বেনজিল, ফরমালডিহাইডের মতো যৌগ, ক্যাডমিয়াম, আর্সেনিক, পোলোনিয়ামের মতো মৌল সিগারেটের ধোঁয়ার সঙ্গে সঙ্গে আমাদের রক্তের সঙ্গে মিশতে শুরু করে। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের হাইড্রোকার্বন এবং হেক্সামিন, রয়েছে কার্বন মনোঅক্সাইড। শুনলে অবাক হবেন, ইঁদুর মারা বিশেষ সমতুল্য যৌগ সিগারেটের মধ্যে দিয়ে আমাদের দেহের মধ্যে পৌঁছে যায়, ফলে ক্যান্সার আমাদের দেহের মধ্যে ছড়িয়ে পড়ছে। আজকের পৃথিবীতে দাঁড়িয়ে এই রোগটি এখনও পর্যন্ত চিকিৎসা বিজ্ঞানের কাছে একটা ভয়ঙ্কর চ্যালেঞ্জ। ধূমপানের মধ্যে দিয়ে আমরা আমাদের জীবনে সেই ভয়ঙ্কর জিনিসটাকেই আমন্ত্রণ জানাচ্ছি। অনেকেই বলবেন, ছাড়তে চাই কিন্তু ছাড়তে পারছি না যে। বেশ, একবার পারেননি, আরেকবার চেষ্টা করুন। একটা নির্দিষ্ট দিন ঠিক করুন, এটা হতে পারে আপনার জীবনের কোনো একটা গুরুত্বপূর্ণ দিন। ঠিক করুন ওই দিন থেকে বাড়িতে হাতের কাছে কোনো সিগারেট বা সিগারেট জ্বালাবার মতো লাইটার বা দেশলাই রাখবেন না। যে সমস্ত বন্ধুবান্ধব নিজেরাই আপনাকে সিগারেটের প্যাকেটটা এগিয়ে দেয়, তাদেরকে সম্ভব হলে একটু দূরে সরিয়ে রাখুন। যে জায়গায় গেলে একটু সিগারেট খেতে ইচ্ছে করে, সেই জায়গাগুলোতে যাওয়াটা একটু বন্ধ করে দিন। যে যে সময়গুলোতে সিগারেট খেতে ইচ্ছে করে, যেমন ধরুন অফিসে টিফিনের পর চা খাওয়ার অবসরে, কিংবা বিকেলবেলায়, কিংবা সকালে, সে সময়টায় অন্য কোনো ধরনের কাজে নিজেকে একটু ব্যস্ত রাখুন। দেখবেন একদিনে পুরোটা সম্ভব না হলেও অনেকটাই কমিয়ে ফেলতে পেরেছেন ধূমপান। বুদ্ধির গোড়ায় ধোঁয়া না দিয়ে দেহে বিষ ঢোকা বন্ধ করুন। যাদের ঘন ঘন ধূমপানের অভ্যাস তৈরি হয়ে গেছে, তার একটু চিকিৎসকের পরামর্শ নিন। আজকাল নানা ধরনের নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপি চালু হয়ে গেছে। পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে সঙ্গে আমাদের দেশেও তা অত্যন্ত সহজলভ্য। এর প্রয়োগে অনেক মানুষ ক্রনিক ধূমপান ছেড়ে দিয়েছেন। তবুও যদি কখনো কখনো নিয়মের ব্যতিক্রম ঘটে, ঠোঁটের কোণায় জ্বলে ওঠে একটা সিগারেট, মোটেও নিজেকে তিরস্কার করবেন না। ভাবুন এটাই শেষ, এরপরে আর নয়।
1: জানাও জানা অনুষ্ঠানে পরপর দুদিনের ধারাবাহিক কথিকা তামাকে তুমুল বিপদের আজ দ্বিতীয় পর্ব বললেন কৃষাণু ভট্টাচার্য।
2: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের সকালের আড্ডায় এতক্ষণ শুনলেন জানা অজানা। গোটা দেশের জন্য একই পন্থা নয় রাজ্যভিত্তিক কৃষি নীতি তৈরির পক্ষে এবারে জোর দিচ্ছে কিন্তু কেন্দ্রীয় সরকার। প্রবল তাপপ্রবাহ, জলবায়ু পরিবর্তন, পশ্চিমের

আর যুদ্ধ পরিস্থিতি, এই সমস্ত কিছুর কারণে সারের যোগানের মতন যে সমস্যা সেগুলোকে মাথায় রেখে এবারে কিন্তু জৈবিক চাষে জোর দেওয়া হচ্ছে। উন্নত বীজ ব্যবহারের পাশাপাশি চাষের পদ্ধতি বদল এবং যেহেতু প্রতিটি রাজ্যের আবহাওয়া আলাদা আলাদা, সংবিধান মোতাবেক কৃষি রাজ্যের বিষয়, তাই কেন্দ্র জোর করে কিছু চাপিয়ে দেবে না, বরং রাজ্য তার নিজের মাটি এবং জলবায়ু বিচার করে কৃষি নীতি তৈরি করবে বলে আগামী দিনে মনে করা হচ্ছে। আরেকটি খবর, একেবারে শেষ বেলায় যেতে যেতে বলে দেওয়া যে হিমাচল প্রদেশের গামগুল সিয়াবেহি অভয়ারণ্যে দেখা মিলেছে লুপ্ত প্রায় হিমালয়ান ব্রাউন বিয়ারের, এবং এটি কিন্তু একেবারে লুপ্ত প্রায় যেসব প্রাণী তার প্রথম সারিতে রয়েছে। জীববৈচিত্র্য বদলের কারণে ধীরে ধীরে এই প্রজাতির ভল্লুক একেবারেই অবলুপ্ত হয়ে যাওয়ার পথে, কিন্তু এবারে যেহেতু তাদের দেখা গেছে তাই জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সহযোগিতায় রাজ্যের বন দপ্তর শ্রী ভল্লুকেরটির ওপরে বিশেষ নজরদারি চালাচ্ছে এবং মা ও শাবক যাতে আগামী দিনে রক্ষা পায় সেই ব্যাপারটি কিন্তু এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সময় হু হু করে এগোচ্ছে, সকালের আড্ডা মানেই তাই অনেক কথা থাকে আর অনেক গান শোনানোর ইচ্ছে থাকে, কিন্তু সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আর মানে পেরে ওঠা যায় না। কিন্তু এই মুহূর্তে যা সময় আছে তাতে আশা ভোসলের কণ্ঠে এই গানটা শোনা যেতেই পারে, আর এই গানটা শুনতে শুনতে বোধহয় আজকের মতন শেষ বেলায় চলে যেতে হবে সকালের আড্ডা থেকে।

সময় যথারীতি শেষ, আজকের মতো সকালের আড্ডা থেকে বিদায় বলতে হবে। খুব ভালো থাকবেন বন্ধু, জমিয়ে কাটাবেন উইকেন্ড। আজ সকালের আড্ডায় আপনার সঙ্গে ছিলাম এতক্ষণ পৌলমী ভট্টাচার্য।

0: এতক্ষণ শুনলেন সকালের আড্ডা, উপস্থাপনায় পৌলমী ভট্টাচার্য। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন।
1: আকাশবাণী অনুষ্ঠান শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গে। এখন শুনবেন পথ চলতে। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অর্পণ চিন্না। স্টুডিওর ঘড়ির কাঁটায় সময় জানান দিয়ে দিয়েছে সকাল 8:30। আর গত পর্বে তোমার সঙ্গে পথ চলতে আসরে কথা হচ্ছিল বহুরূপী শিল্পের সঙ্গে যুক্ত মানুষদের জীবন গাথা নিয়ে। একসময় গ্রামে গঞ্জে এমনকি মফস্বলেও বহুরূপীদের রমরমা ছিল, গ্রামীণ বাংলার এক অনন্য লোকশিল্প। শিল্পী কখনো দেবতা বা দেবী সেজে, কখনো ডাকাত সেজে, আবার কখনো বা পশু সেজে ঘুরে ঘুরে মনোরঞ্জন করতেন। আর সঙ্গে থাকত ঝোলা। বহুরূপীকে খুশি করার জন্য কেউ দিতেন এক আনা, কেউ দু আনা, আবার কেউ শিল্পীর ঝোলায় ভরে দিতেন এক মুঠো চাল বা কাঁচা সবজি। কিন্তু আজকের পথ চলতে আসরে তোমার সঙ্গে এমন একজন মানুষের আলাপ করাবো যে মানুষটির রোজকার জীবনের পড়াশোনার বিষয়, ধ্যান জ্ঞান সবটাই এই বহুরূপী শিল্পীদের নিয়ে। সেই মানুষটি হলেন ডক্টর আদিত্য মুখোপাধ্যায়। আমাদের প্রত্যেকের জীবনেই প্রথম সব কিছু বড্ড স্পেশাল হয়, সেক্ষেত্রে খুব জানতে ইচ্ছে করছে বহুরূপী শিল্পের ইতিহাসের সঙ্গে আদিত্যবাবুর যোগাযোগটা ঠিক হলো কিভাবে।
2: আমি একটি গ্রামের ছেলে, বীরভূমের একটা ছোট গ্রামে আমার জন্ম। তো সেই গ্রামে সেখানে বহুরূপী গাজনের দল, আলকাপের দল, মনসার গান, এই সমস্ত যারা করতো সেই সব শিল্পীরা থাকতেন। কেউ

0: কেউ বেশ বিখ্যাত, কিন্তু তারা যে খুব নাম পেয়েছে তা কিন্তু নয়। তারা ওই সেজে সেজে ভিক্ষের মতো করে দিন কাটিয়েছে, আবার দেখিয়েছে। এইটা খুব অল্প সংখ্যায় তখন ছিল আমাদের নলহাটি থানার ধরমপুর গ্রামে, আমি এগুলো দেখতাম একদম ছোট থেকে, তখন কত 10-15 বছর বয়স এইরকম সময় থেকে। আর আমার বাবা গ্রামে ছোট ডাক্তারের মতো কাজ করতেন, কম্পাউন্ডার ছিলেন, কলিয়ারিতে কম্পাউন্ডার ছিলেন, তারপরে গ্রামে এসে ওই ডাক্তারি করতে শুরু করেছিলেন। সেখান থেকে এই বাবাকে সবাই খুব খাতির করত, এই বোলানের শিল্পীরা, মনসা গানের শিল্পীরা, আলকাপের শিল্পীরা, বাদু গানের শিল্পীরা, ভাজুর শিল্পীরা, সবাই বাবাকে খুব খাতির করত। আর আমাদের বাড়ির সামনে একটি বড় নিম গাছ ছিল আর একটা বড় পুকুর, সেখানে ওই চং বাঁধা হতো, মানে বাঁশের বাতা দিয়ে বসার জায়গা। গ্রামে দেখবেন আজকেও যদি যান, গ্রামে সবগুলো আছে, সেইখানে সব সন্ধ্যার পরে বসত, তারা নিজের নিজের ওই গান চর্চা করত। আর বাবা তাদের মধ্যে থাকতেন, বাবা কখনো কখনো বলতেন যে একটু চা করে নিই, আমাদের বাড়িটা কাছেই ছিল, তো সেই চা করে নিয়ে যেতাম কেটলিতে করে, তখন সে নল বাঁকানো মুখ কেটলি, আর কাগজের কাপ নয়, প্রত্যেককে এমনি কাপেই দেওয়া হতো, সেই কাপ বাবা নিজেও ধুতেন, আমরাও ধুতাম, আমার মা ধুতেন। আমাদের কোনো রকম ওরকম মনে হতো না যে আলকাপের ওস্তাদ মঞ্চে সে খেত, আবার বাদু গানের শিল্পী সত্যবান মহল্লার সেও খেত, এইরকম করে তাদের মধ্যে থেকে একটা যেন আগাছার মতো আমি বেড়ে উঠেছি। আর আমাকে এই সমস্ত জিনিসগুলোকে ভালো লাগতে শুরু করেছে। এরপরে যখন স্কুলে এলাম, পাশের গ্রামে কুরুম গ্রামের স্কুলে পড়লাম, সেখানে বাংলা শিক্ষক আমাকে অনেক সুপারিশ করলেন কবিতা লেখার জন্য, লিখতেও শুরু করলাম, তখন কবিতায় লিখি। এইবারে কবিতা লিখতে লিখতে আমি আরেকটু বড় হলাম, যখন মোটামুটি হায়ার সেকেন্ডারির কাছাকাছি, আমরা পুরোনো হায়ার সেকেন্ডারির ব্যাচ, 1974 পরীক্ষা দিয়েছিলাম, তো তখন তারাশঙ্কর পড়তে শুরু করেছি। এবার তারাশঙ্কর পড়তে পড়তে আমার চোখ আরো একটু প্রসারিত হতো, তারাশঙ্করের সমস্ত লেখার মধ্যেই আমি সেই লোকসংস্কৃতির মানুষজনকে দেখতে পাচ্ছি, যাদেরকে আমি আমার গ্রামে রেখেছিলাম, খুব সাধারণভাবে রেখেছিলাম, তারাই দিচ্ছি একটি চরিত্র হয়ে বসে আছে তারাশঙ্করের নানান উপন্যাসে, নানান গল্পে। আমার আগ্রহ আরো বেড়ে গেল, আমি আরো খুঁজতে লাগলাম, খুঁজতে খুঁজতে এই লোকসংস্কৃতির শিল্পীগুলোর সঙ্গে আমার ঘনিষ্ঠতা বেড়ে গেল, এবং পরবর্তীতে আমি ঠিকই করে ফেললাম যে এদের নিয়েই লিখবো, এই নিয়েই লিখবো, মাটির কথা লিখবো, মাটির মানুষের কথা লিখবো, এবং এদের মূল জিনিসটাকে তুলে ধরার চেষ্টা করব। সেই করে যাচ্ছি, কাজও করছি।
1: প্রতিটা সংস্কৃতির তো একটা উৎপত্তি স্থল রয়েছে, সেক্ষেত্রে এই সংস্কৃতির উৎপত্তি স্থলটা ঠিক কোথায়?
0: বহুরূপের উৎপত্তি স্থল তো সেভাবে বলা যাবে না, দুটো জায়গায় আমরা বহুরূপের উৎপত্তি স্থল খুঁজে পেয়েছি, একটা হচ্ছে বোলান গান আর একটা হচ্ছে গম্ভীরা, মালদহের গম্ভীরা, আর বীরভূমের বর্ধমানের মানে কাটোয়া এলাকার বোলান। এই বোলানের সময়ে চরক বোলান বা শিবের গাজনে অনেকে শিব সাজে, অনেকে হনুমান সাজে, বাঘ সাজে নিয়ে ভিক্ষে করে, ওই একটা দিন চাঁদা তুলে, আবার ওই যে গম্ভীর বাবা মানে মালদহের গম্ভীরাতেও এই শিব সাজার একটা প্রবণতা আছে। এই লোকসংস্কৃতির বহুরূপীর যে অঙ্গন, সেটি সূত্র কিন্তু সেই চৌহদ্দিতেই বাঁধা আছে, ওই বোলান গানে এবং গম্ভীরা।
1: আমাদের বাংলার লোকশিল্পের কথাই যদি বলতে হয়, তাহলে বহুরূপী শিল্পের সঙ্গে লোকসংস্কৃতির শিল্পের গভীরতা ঠিক কতটা, সেটাও তো জানতে ইচ্ছে করে, তাই না?
0: বাংলায় বহুরূপী তো 150-200 বছরের মধ্যে এসেছে, এই বহুরূপীটা ওই গাজনে ছিল আমাদের এখানে, এবং অন্যান্য পরবর্তীতে মানে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে জোকার সেজে বা অন্য কিছু সেজে তারা করে, খেলা টেলা দেখায়, কিছু চাঁদা টাদা তোলে, এইরকম নানান রকম লোকসংস্কৃতির উৎসব, লোকায়ত উৎসব আছে, সেই উৎসবগুলোতে করে তারা, কিন্তু ওই এক দুদিন। পরবর্তীকালে নবাবের আমলে, নবাব জমিদারদের আমলে গোয়েন্দার কাজ করানোর জন্য এই পশ্চিম থেকে ছোটনাগপুর মালভূমির বিভিন্ন অঞ্চল থেকে বহু পাহাড়ি মানুষকে নিয়ে আসা হলো, তারা গোয়েন্দার কাজ করছে, নবাব মুর্শিদাবাদের নবাবের দরবারেও করছে, আমাদের এখানেও বীরভূমের বিভিন্ন জমিদারি।

0: মহলেও তারা সেই গোয়েন্দার কাজ করছে। অবশেষে যখন এই নবাব জমিদার রাজা এদের দিন শেষ হয়ে গেল, এরা শেষ হয়ে গেল, তখন এই লোকগুলো কিন্তু অকেজো হয়ে গেল। অকেজো হওয়ার পরে এরা কি করবে, তখন তারা এই কোথাও কোথাও ঘুরে বেড়াতে লাগলো, দল বেঁধে বিভিন্ন জায়গায় তারা দল বেঁধে বেঁধে যেতে শুরু করলো এবং সেখানে খেলা দেখাতে শুরু করতো। কি খেলা না, ওই ধনেশ পাখি নিয়ে যেত, কেউ বাঁদর নিয়ে যেত, তাবিজ খুপি জড়ি বুটি এসব বিক্রি করত। তারপরে যখন পাখি বা ওই ভালুক নাচানো বাঁদর নাচানো এগুলো নিষিদ্ধ হলো, পাখি এবং পশু নিয়ে যখন খেলা নিষিদ্ধ হলো, তখন তারা দেখলো যে কি করা যায়। তখন তাদের খুঁজতে খুঁজতে এই বহুরূপীর কাছে তারা চলে এলো। বহুরূপীর কাছে চলে এলো কিভাবে না, ওরা দেখলো এই তো আমরা তো এইভাবে মানুষের কাছে প্রায় ভিক্ষের মতো করে পয়সা তুলছি, আমরা যদি এইভাবে মুখে রং মেখে একটু সাজতে পারি, যাই হোক অল্প একটু পোশাক টোশাক পরে হনুমান সাজি, শিব সাজি, বাঘ সাজি, রাম সাজি, তাহলে কিন্তু আমাদের দুটো পয়সা আসবে। এদের নজরে তখন ছিল পটুয়ারা। পটুয়ারা যেমন এগুলোকে অবলম্বন করে ছবি আঁকে, এখনো আঁকে, তেমনি এরাও এই সাজগুলোই সেজে দেখাতে লাগলো বহুরূপী, এবং তাতে তাদের আয় ভিক্ষুকের চেয়ে বেশি হতে লাগলো, তাদের অসুবিধা হচ্ছে না, সংসার চলছে। এইবারে এখানে একটি কথা বলার মানে, যারা এই নবাবী আমল থেকে মুর্শিদাবাদ থেকে বিভিন্ন দলে ভাগ হয়ে তারা বিভিন্ন জায়গায় চলে গেল, কিছু কিছু জন ওই ছোটদারপুর মালভূমি দিয়ে চলেও গেল ঝাড়খণ্ডে বা আরো উত্তরাখণ্ডে বা মধ্য প্রদেশের কোথাও কোথাও তারা চলে গেল, কিন্তু যারা থেকে গেল তারা তাদের যে দলটি থেকে গেল তারা কিন্তু এখানে বীরভূম জেলায় লাভপুরের কাছে দুটি গ্রাম, একটি হচ্ছে বিষয়পুর এবং একটি শীতল গ্রাম, এই দুটি গ্রামেই তারা থাকতে শুরু করলো, আর কোথাও কিন্তু থাকে। এরা যাযাবর ওই শ্রেণীর মানুষ এবং তারা ওই প্রতিদিনই মুখে রং মেখে কিছু না কিছু সেজে তারা গ্রামে যায়, তাদের আয় থেকেই তাদের সংসার চলে, তাদের কিন্তু তারা কিন্তু মাঠে বা কলকারখানায় কোনো কাজ করে না। তারা বলে আমরা শিল্পী, আমরা ওইসব কাজ করব কেন, আমরা শিল্পী কাজে আমরা শিল্প দেখাবো। আর আরেকটা জিনিস কি, এর মধ্যে একটা লোক শিক্ষকের ব্যাপারও থেকে গেছে, তারা শেখাচ্ছে। আর তারও সূত্র আবার আরো পিছনে যদি আমরা খুঁজি তাহলে দেখবো সেই শরৎচন্দ্রের বহুরূপী গল্পটা। মনে পড়ছে নিশ্চয় যে সেই বারাসতের শ্রীনাথ বহুরূপী বাঘ সেজে সেজে লাইট উল্টে গেছে, সবাই বকাবকি করছে, কিন্তু সে ঝোপের ভেতর থেকে বলছে যে না আমি বাঘ ভালুক কিছু নই বাবু, আমি শ্রীনাথ বহুরূপী। এই শ্রীনাথ বহুরূপীকেও কিন্তু সেদিন সম্মান জানানো হয়নি, তাকে জোর করে ধরে এনে ধরতে তো এরা পারেনি, কিন্তু ও যখন নিজেই ধরা দিল তখন ওর লেজটি কেটে নেওয়া হলো, ভীষণ ভীষণ অসম্মানের। তাই সেই অসম্মানের কাজ করেও তারা নিজেদের সংসার চালাচ্ছে আজও বিষয়পুরে এবং শীতলগ্রামে। সেই যাযাবর বহুরূপীদের 23টি ঘর এখনো বহুরূপী দেখায় প্রতিদিন।
1: একেবারে যদি গোড়ার কথায় যাই তাহলে প্রাচীন বাংলায় বহুরূপীদের সামাজিক ভূমিকা ঠিক কতটা গুরুত্বপূর্ণ ছিল?
0: বহুরূপীদের ক্ষেত্রে আরেকটু বলার দরকার যে এই যাযাবর বহুরূপীরা কিন্তু জীবিকা হিসেবে গ্রহণ করেছে তাকে এই শিল্পটাকে। আর আরেকটি শ্রেণী আছে যে সুবলদাস বহুরূপী বা উত্তম বহুরূপী বা বিজয় বাজিকর, এইরকম কিছু কিছু আছে যারা কিন্তু সারা বছর হয়তো অন্যান্য কাজও করে, তারা কিন্তু বহুরূপীটাকে মঞ্চে বা অন্যান্য জায়গায় দেখানোর চেষ্টা করে। এই যে এরা কিন্তু শখের বহুরূপী আর এরা হচ্ছে জীবিকায় বহুরূপী, এই যারা বিষয়পুরে এবং শীতলগ্রামে থাকে, তাহলে এদের মধ্যে পার্থক্য থাকছে। তাহলে লোক শিক্ষকের যে কথাটা আমি বললাম, লোক শিক্ষকের কাজে সামাজিক দায়িত্ব ওরা ছোটদের ভোলাচ্ছে, ছোটদেরকে এই যারা বহুরূপী আসছে বলে ছেলেটি গ্রামের বাচ্চাটি সে ভয় পেয়ে পড়তে বসছে, বলছে দাঁড়া বহুরূপী আসো কালকে ধরিয়ে দেবো, এই যে ব্যাপারগুলো বলছে তাতে তাদের চেতনা বাড়ছে। আবার কোথাও কোথাও এই একটা বাবু সাজে ওরা, হঠাৎ বাবু বলে, হঠাৎ বাবু মানে খুব অল্প দিনে বড়লোক হওয়া, সেই হঠাৎ বাবুকে দেখেও মনে হয় একটা শিক্ষা সমাজে ছড়িয়ে পড়ে যে হঠাৎ বাবু হওয়া খুবই ক্ষতিকর মানুষের, আস্তে আস্তে ধীরে ধীরে বড় হওয়া ভালো, ওই হঠাৎ করে যে এরকম ধনী হয়ে যায় তার পিছনে অনেক থাকে।

0: এরকম বোঝাতে চাই। আরো আছে যেমন একজন শিব সেজেছে, শিব সেজেছে গ্রাম পরিক্রমা করছে, শিবের যে শান্ত মূর্তি, শিব প্রত্যেককে আশীর্বাদ দিচ্ছে, এই সমস্তর মধ্যেও আমার একটা শিক্ষা। আবার হুগলিতে, হুগলির তারকেশ্বরে এই শিব পুজোর সময় একটা শিবের উপরে, শিব সেজে পড়ে আছে এক বহুরূপী, তার উপরে বুকে হয়তো একটু পাটা ঠেকিয়ে একজন কালী সেজে দাঁড়িয়ে আছে, জিভবার করে কালী সেজে দাঁড়িয়ে আছে। মানুষের প্রতি একটা শিক্ষা যে অন্যায় ন্যায় এই দুটো যদি তুমি ঠিকঠাক করে করতে পারো, মানে ন্যায় যা করবে অন্যায়টা করবে না, এই বোধটা যেন বহুরূপীরা সমাজের বিভিন্ন ক্ষেত্রে মানুষের মধ্যে ঢুকিয়ে দিতে সক্ষম হয় তাদের শিল্পের মাধ্যমে, এই লোকনাট্যের মাধ্যমে।
1: আমরা অনেকেই বহুরূপী শিল্পকে যাত্রার সঙ্গে গুলিয়ে ফেলি, কিন্তু যাত্রা আর বহুরূপীর মধ্যে ফারাকগুলো ঠিক কি সেগুলো তোমার আমার মনে রাখাটা কিন্তু খুব দরকার।
0: যাত্রা তো এমনি চারদিক খোলা মঞ্চে, আর এদের তো একদম রাস্তাঘাটে, কাজেই যাত্রার সঙ্গে যদি বলা হয় যে মিল আছে তো হয়তো ছিন্ন মিল পাওয়া যেতে পারে, তবে নাটকের সঙ্গে কোনো মিল নাই। নাটকের যে মনন চর্চা, নাটকের যে একদিকে দর্শক, এই নাটকের সঙ্গে এদের মিল নাই। যাত্রার বরং পুরনো পোশাক, ফেলে দেওয়া পোশাকগুলো নিয়েই এরা বহুরূপীরা তারা সাজসজ্জ করে। এই যাত্রার ছিন্নাংশ হিসেবে তাহলে এই বহুরূপীকে খানিকটা হলেও মেনে নেওয়া সম্ভব। আর বহুরূপীরাও কিন্তু মাঝে মাঝে গান বলে, কথা বলে, এবং সেই গান এবং কথাগুলোর মধ্যে শিক্ষামূলক কথাবার্তাই বেশি।
1: লোকশিল্প গবেষকদের মতে বহু এবং রূপ, এই দুই শব্দ মিলে বহুরূপী শব্দের উৎপত্তি। আক্ষরিক অর্থেই বহু অর্থাৎ রকমারি রূপ দেখিয়ে মানুষজনকে আনন্দ দেওয়ার কাজ এই শিল্পের সঙ্গে যুক্ত মানুষদের। তবে ঘড়ির কাঁটা কিন্তু বলছে আজকের মতো সময় এখানেই শেষ। আবারও কোনো একদিন অন্য কোনো এক আসরে তোমার সঙ্গে কথা হবে, গল্প হবে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কানে রেখো রেডিও। এতক্ষণ শুনছিলেন পথ চলতে। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অর্পণ চিন্না, আকাশবাণী। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।
2: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন কীর্তন, শিল্পী দীপা কর।

0: এতক্ষণ শুনলেন কীর্তন শিল্পী দীপা কর। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন ছোটদের আসর। উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত।
1: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে ছোটদের আসর। উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত।

দুই বাংলার ছোট বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করে দিলাম আজকে ছোটদের আসর। বন্ধুরা সবাই কেমন আছো? গরমে রীতিমতো হাঁসফাঁস করছো, কিন্তু এই গ্রীষ্মে মাঝে মধ্যে আমাদের একটু শীতল করে, একটু স্বস্তি দেয় কাল বৈশাখী, তাই না? আমরা সবাই তার অপেক্ষায় থাকি। আর গরমকালটা তো এরকমই, গরমে কষ্টের পাশাপাশি কিন্তু আম কাঁঠালের একটা সুস্বাদু দিকও মোটেও অস্বীকার করা যায় না। ভালো ভালো ফল, রসালো ফল এই সময় পাওয়া যায়। আর গরমে যখন শরীরের ভেতরটা শুকিয়ে যায়, তখন কিন্তু একটু জল বেশি খেতে হয়, ফল খেতে হয়, রসালো ফল খেতে হয়, ডাবের জল খেতে হয়, তাই না? নিশ্চয়ই তোমরা খাচ্ছ। কিন্তু একটা কথা বলি, যখন রাস্তাঘাটে বেরোবে, রাস্তার খাবারটা চেষ্টা করবে না খাওয়ার, বাইরের জল খাবে না, সঙ্গে একটু জল নিয়ে বেরোবে, সেটাই সবচেয়ে ভালো। আর রাস্তা থেকে কোল্ড ড্রিঙ্ক কিনে খাওয়ার থেকে একটু ডাবের জল খেয়েও সেটাই শরীরটা অনেক বেশি দেখবে শীতল হচ্ছে, অনেক বেশি শরীরে তুমি বল পাবে। আর কি বলবো, মার কথা শুনতে হবে, রোদ্দুরে বেশি ঘোরাঘুরি ছোটাছুটি করা চলবে না। সুস্থ থাকো আর খুব খুব ভালো থাকো সকলে। আসলে গরম তো খুব বাড়ছে, এমনিতেই আমাদের পরিবেশের অনেক পরিবর্তন হচ্ছে, জলবায়ুর পরিবর্তনের কারণে পরিবেশটা বদলে বদলে যাচ্ছে, বিশ্ব উষ্ণায়ন ঘটছে, এসব তো তোমরা তোমাদের স্কুলের পাঠ্য বইতেও পড়েছো। আর তারই জন্য প্রতি বছরের 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস উদযাপন আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বিশ্ব পরিবেশ দিবস হল আমাদের পরিবেশকে রক্ষা করার জন্য বিশ্বব্যাপী সচেতনতা, বিশ্বের সব মানুষ যাতে এ বিষয়ে জানতে পারে, বুঝতে পারে, সচেতন হয় এবং

তার জন্য কিছু পদক্ষেপ নেওয়া হয়, সেটা সরকারি তরফেই হোক, বেসরকারি তরফেই হোক, বা তোমাদের মতন ছোট্ট ছোট্ট বন্ধু যারা, ছোট্ট ছোট্ট মানুষ, হয়তো বয়সে ছোট, কিন্তু তোমরাও ছোট ছোট পদক্ষেপ নিয়ে তোমার চারপাশটাকে, তোমার পরিবেশটাকে সুন্দর রাখতে পারো, সবুজ রাখতে পারো, সুস্থ রাখতে পারো। 1974 সালে 5ই জুনকে জাতিসংঘ বিশ্ব পরিবেশ দিবস হিসেবে ঘোষণা করে। 1974 সাল থেকে প্রতি বছর এই দিনটি উদযাপিত হয়ে আসছে। প্রতি বছর দিবসটি আলাদা আলাদা থিম বা প্রতিপাদ্য বিষয় নিয়ে পালিত হয়, এবারেও হবে, বুঝতেই পারছ, এসেই গেল সেই দিনটি সামনের সপ্তাহে। প্রকৃতির ভারসাম্য ঠিকঠাক মতন বজায় রেখে মানুষ যাতে এই পৃথিবীর বুকে অন্য সমস্ত জীবের সঙ্গে একাত্ম হয়ে সুন্দর পরিবেশে বাঁচতে পারে, তারই জন্য কিছু প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করাই বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের উদ্দেশ্য। তাহলে আমরা প্রতি বছর 5ই জুন এই দিনটি পালন করি, এবারেও করব, এই সম্পর্কে তোমরাও নিশ্চয়ই সকলে সচেতন থাকবে এবং অন্যদের সচেতন করবে। পরিবেশের কথাই যখন উঠল, তখন আর একটা দিবস উদযাপনের কথাও বলতেই হয়, সেটা অবশ্য 5ই জুনের আগেই। দিনটা হলো 3রা জুন, জুন মাসের 3 তারিখ। কি বলো দেখি, এই দিন হলো বিশ্ব বাইসাইকেল দিবস, বা বিশ্ব সাইকেল দিবসও বলতে পারো। বন্ধুদের অনেকেরই সাইকেল আছে, সাইকেল চালাতেও তোমরা ভালোবাসো, সাইকেল চালানো কিন্তু শরীরের জন্য খুব ভালো, এটা ব্যায়ামের একটা ফর্ম বলা যায়, এটা খেলারও একটা ফর্ম। শরীর সুস্থ রাখার জন্য সাইকেল চালানো কিন্তু খুব ভালো, এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদের জানিয়েছে। সাইকেল চালানো স্বাস্থ্যের জন্য উপকারী। সাইকেল পরিবেশের ক্ষতি করে না, পাশাপাশি শরীরের উপকার করে, আর নিজেদের সুস্থ রাখার জন্য এখন কিন্তু অনেকেই সাইকেল ব্যবহার করছেন। এটা পেশিকে শক্তিশালী করে, ওজন নিয়ন্ত্রণে রাখে। দেখো, প্রযুক্তির বিকাশের সঙ্গে সঙ্গে যানবাহনের ব্যবহার দিন দিন বাড়ছে, এটা কিন্তু আমাদের স্বাস্থ্যে প্রভাব ফেলছে, কারণ পেট্রোল ডিজেল চালিত যে যানবাহনগুলো, সেগুলো ব্যবহারের ফলে পরিবেশ দূষিত হয়, এটা তো তোমরা সবাই জানো। কিন্তু সাইকেল সেই রকম কোনো দূষণ ছড়ায় না, সেই দিক দিয়ে সাইকেল সবচেয়ে নিরাপদ, সবচেয়ে পরিবেশ বান্ধব। আর তাছাড়া সাইকেল তোমরা জানো অর্থের দিক থেকে অনেক সাশ্রয়ী, তো সেই কারণে এই রকম স্বল্প আয়ের মানুষের কাছেও কিন্তু সাইকেল একটা নিজস্ব যান হিসেবে কাজ করতে পারে, কারণ সাইকেলের দাম সাংঘাতিক বেশি নয়, যেটা কোনো বড় যানবাহনের ক্ষেত্রে বেশি আমরা বলি। আর পাশাপাশি ওই যে বললাম, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, ওজন নিয়ন্ত্রণ করে, হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়, অর্থাৎ সাইকেল চালানো শরীরের জন্য খুবই উপকারী। তো সাইকেল দিবস কবে আমরা উদযাপন করি, ওই যে বললাম 3রা জুন। এপ্রিল 2018তে বিশ্ব সাইকেল দিবসের কথা ভাবা হয়েছিল এবং তখন জাতিসংঘের সাধারণ পরিষদ 3রা জুনকে বিশ্ব বাইসাইকেল দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছিল। সেই থেকে সারা বিশ্বে 3রা জুন পালিত হয় বিশ্ব সাইকেল দিবস। তো দেখো, আমরা সাইকেল দিবসের কথাও বললাম 3রা জুন, আর তারপরই তো 5ই জুন আমরা উদযাপন করব বিশ্ব পরিবেশ দিবস। এবার চলো একটা সুন্দর গান শুনি, তারপর যাব আজকের মূল অনুষ্ঠানে।

এখন আমরা শুনব ধারাবাহিক অনুষ্ঠান আমরা করব জয়। প্রতি মাসে তোমরা এই অনুষ্ঠান শোনো। এই অনুষ্ঠানে তোমাদের সঙ্গে পরিচয় হয় এমন কিছু বন্ধুর যারা হয়তো তোমাদের থেকে একটু আলাদা, একটু হয়তো কোথাও তাদের কিছু অসুবিধে, কিছু প্রতিবন্ধকতা আছে যা তাদের স্বতন্ত্র করে রেখেছে, পড়াশোনার ক্ষেত্রেই বলো, খেলাধুলো গান বাজনার ক্ষেত্রেই বলো। কিন্তু ওদের যে অদম্য মনোবল, তাই দিয়ে ওরা বারে বারে প্রমাণ করছে এবং বলছে আমরা করব জয়। ওদের জন্য রয়েছে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা, আর সেই প্রশিক্ষণ নিয়ে ওরা কিন্তু পায়ে পায়ে এগিয়ে চলেছে, আর একসময় আমাদের সবার সঙ্গে পা মিলিয়ে মূল স্রোতে নিজেদের প্রতিষ্ঠা করছে। সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে জীবনের। তো চলো আজকে সেই রকম কিছু বন্ধুর সঙ্গে তোমাদের পরিচয় হবে। এই অনুষ্ঠানটি তোমাদের কাছে নিয়ে আসছেন তোমাদের মৌসুমিদি, মৌসুমি সেনগুপ্ত।

0: আজ ছোটদের আসরে আজকে আমাদের অতি একটা পরিচিত অনুষ্ঠান আমরা করব জয়। এই জন্য আমরা ডানলপের বরানগরে চলে এসেছি। এখানে এক ছোট বন্ধুর সাথে আমরা এখন কথা বলে নেব, জেনে নেব এই গরমের ছুটিতে কিভাবে কাটাচ্ছে, তারপর তার শুনে নেব আমরা কি আমাদেরকে উপহার দেয়। চলো আমরা এবার সেই দিকেই কান পাতি। আমার পাশেই বসে রয়েছে, বলো তোমার নাম কি?
1: দেবান্বিতা।
0: দেবান্বিতা, তুমি কোন ক্লাসে পড়ো? থ্রিতে পড়ে আমাদের দেবান্বিতা। পড়াশোনা করতে কেমন লাগে?
1: ভালো লাগে।
0: গরমের ছুটি পড়ে গেছে? আচ্ছা, গরমের ছুটিতে এবছর গরমের ছুটিতে কি কি করছো? এই যে গরমের ছুটিটা পড়লো, এই সময় স্কুলে যেতে হবে না, অনেকটা সময় তুমি পাবে, তো এই সময় তুমি কি কি করবে বলে একটা প্ল্যান করেছো?
1: মামা বাড়ি যাব।
0: মামার বাড়ি যাবে? আচ্ছা, কদিন থাকবে সেখানে?
1: এক সপ্তাহ।
0: কদিনের ছুটি পড়েছে তোমাদের গরমে? এই গরমের ছুটিতে কি খেতে ভালো লাগে তোমার?
1: আম।
0: আম খেতে ভালো লাগে? কটা আম খেয়েছো?
1: দুটো।
0: শুধু দুটো? আর আইসক্রিম খেতে ভালো লাগে? আচ্ছা বেশ, আমরা অনেকক্ষণ তোমার সাথে কথা বলছি, এবার তুমি ছোট বন্ধুদেরকে কিছু শোনাও। কি শোনাবে?
1: আমি গান শোনাবো।
0: বেশ, শুরু করো তাহলে গান।
1: তোলা কি কি

주라기 미스크림 있잖아 주지 니들 좀 받아줘야지 보내봐지 보내주면 안 되네 좀 어쩌라기

ごめんなさい。

0: 就感觉这房子太穿啊，不如过来这里住，我只能自己，只有一间那住的，奶奶住，我只能自己，只有一间那住的，奶奶住，有什么？
1: আমরা খুব সুন্দর দেবান্বিতার একটা নজরুল গীতি শুনে নিলাম। খুব ভালো হয়েছে দেবান্বিতা। চলো আমরা দেবান্বিতার মায়ের সাথে একটু কথা বলে নিই। আচ্ছা, জানতে চাইবো যে দেবলীনার আসলে প্রবলেমটা কোথায়?
0: ম্যাম, ও হচ্ছে আইডি, মানে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, ওর একটু ভুলে যায়, একটু অসুবিধা হয়।
1: যখন আপনারা বুঝতে পারলেন যে কিছু অসুবিধে আছে, তখন আপনারা কি করেছিলেন?
0: যখন ম্যাম আমরা বুঝলাম যে একটু পিছিয়ে আছে ও, তখন আমাদের ডক্টর বলেছিলেন ওকে সব ভুলে প্রচুর টাইম দিতে হবে, যত সময় দেবে তত তাড়াতাড়ি ও এগিয়ে যাবে।
1: হ্যাঁ,
0: সেই জন্য ম্যাম আমরা নিজেদের মানে সবকিছু ভুলেই শুধু ওকে নিয়েই থাকি, ওর মানে ওকেই সঙ্গ দিই। তা অনেকটা এখন অনেক বুদ্ধি এসেছে, অনেক কথা সুন্দরভাবে গুছিয়ে বলতে শিখছে, অনেক ঠিকঠাক হচ্ছে। আর তারপরে এই প্রত্যেক দিনই আমরা ওর ইমপ্রুভ চোখে পড়ছে আমাদের।
1: বাহ! আর কি কি করে থাকে পড়াশোনা ছাড়া?
0: ও পড়াশোনা ছাড়া ম্যাম আমরা ওকে অ্যাথলেটিক্স এ দিয়েছি, ও
1: আচ্ছা।
0: সকালবেলাতেই চলে যায় মাঠে, ওখানে 2 ঘন্টা মতো ওদের খেলানো হয় বিভিন্ন ধরনের, মানে রান, বিভিন্ন রকমের রান, জাম্প, এইসব অনেক কিছু করান ওনারা, তো সেটাতে ওকে আমরা দিয়েছি। তাছাড়া ও গানে গান শেখে, গানটা ওর খুব পছন্দের একটা জায়গা, গানটাকে খুব ও ভালোবাসে। আর তাছাড়াও নাচও একটু একটু পছন্দ করে। আরেকটা ভালোবাসে ও কবিতা, কবিতাও খুব পছন্দ করে, যেটা ও বাবার কাছে শেখে।
1: আচ্ছা, সুন্দর গানও তো করলো।
0: হ্যাঁ ম্যাম গানে অনেক উন্নতি হচ্ছে।
1: আমরা দেবান্বিতার মার কাছ থেকেও জেনে নিলাম কিছু কথা, দেবান্বিতা সম্বন্ধে কিছু কথা জেনে নিলাম। চলো এরপর আমরা আরেক ছোট বন্ধুর সাথে কথা বলে নিই। আমরা এখন চলে এসেছি দমদমে সিআরটি বিল্ডিং এ, তো সেখানে এক ছোট বন্ধুর সাথে এখন আমরা কথা বলে নেব। বলো তোমার নাম কি?
2: নীলাদ্রি রে,
1: আচ্ছা, কোন ক্লাসে পড়ো?
2: এইট।
1: আচ্ছা, তোমাদের গরমের ছুটি পড়ে গেছে?
2: না ম্যাম,
1: কবে থেকে পড়বে?
2: বলতে পারছি না।
1: ও বেশ, ঠিক আছে।
2: সামার ক্যাম্প চলছে।
1: ও সামার ক্যাম্প

0: চলছে?
1: হ্যাঁ,
0: আচ্ছা, ওখানে কি করা হয়?
1: এখন আমাদের আসেনি।
0: আচ্ছা, তোমাদের এখনো আসেনি? আচ্ছা, ওয়েট করছো কবে তোমার আসবে, তাই তো?
1: 1 তারিখে শুরু হবে।
0: 1 তারিখে তোমার শুরু হবে, বেশ। আচ্ছা, এবার বলো যে কটার সময় স্কুলে যাও,
1: 2টো,
0: এরও কটা বাজে?
1: 5টায়।
0: বাহ, আচ্ছা, স্কুলে বন্ধু আছে তোমার?
1: হ্যাঁ,
0: কটা বন্ধুর নাম বলো।
1: শঙ্খ,
0: আর
1: ময়ূর, রানী, বিষ্ণু।
0: বেশ, বাবা, কতগুলো বন্ধু গো তোমার! ওদের সাথে কি খেলা করো?
1: কাটাকুটি,
0: আচ্ছা আচ্ছা, পড়াশোনার ফাঁকে ফাঁকে গল্পের বই পড়া হয়? কি খেতে ভালো লাগে তোমার বলো?
1: রুটি।
0: আচ্ছা, এবার বলো, তুমি পড়াশোনা ছাড়া আর কি কি শেখো?
1: গান।
0: আচ্ছা, আজকে আমাদের একটা গান শোনাবে?
1: হ্যাঁ, শোনাবো।
0: শুরু করো তাহলে।

করিয়াছ ভেবে না পাই, কথারই কোন বনে যাই, কি করিয়াছ ভেবে।

ফুল তাল দিতে ভাসিয়ে দেব, চলবে দুদুলে তুললে সেজরে সঙ্গে নূর রাখার ছেলে সঙ্গে রেনু বাজাইবে গায়ে ফুলের রেনু রাননের লুটি। হা হা হা হা কোলের

0: আমরা শুনে নিলাম নীলাদ্রির গান। হ্যাঁ, সেই একই কথা বলতে ইচ্ছা করছে। তারা কিন্তু প্রশিক্ষণ পেলে তারা এগিয়ে যেতে পারবে। খুব ভালো হয়েছে নীলাদ্রি তোমার গান।
1: থ্যাংক ইউ ম্যাম।
0: ওয়েলকাম। এরপর চলো আমরা নীলাদ্রি মায়ের সাথে একটু কথা বলে নিই। ওর অসুবিধাটা কোথায়?
1: ও অ্যাকচুয়ালি হচ্ছে ইন্টেলেকচুয়াল আছে ম্যাম।
0: আচ্ছা, কবে থেকে বুঝতে পারলেন যে অসুবিধা আছে ওর?
1: ম্যাম অ্যাকচুয়ালি ওর 10 মাসে একটা এপিলেপসি হয় হঠাৎ করে, কোনো জ্বর ঠর ছিল না। তারপর থেকে আমরা যখন ওকে নিয়ে গেলাম হসপিটালে, তখন হসপিটালে অত ভেন পাচ্ছিল না, যেহেতু ওর মুখ দিয়ে গেঁজে গেঁজে উঠে গেছিল, বেরিয়ে গেছিল, কিন্তু আমরা অতটা বুঝতে পারিনি যে তখন ও এরকম মানে একটু ইটা আছে, স্পেশাল আছে। তা আমরা 4-5 বছর পরেই আমরা বুঝেছি যে একটুখানি ই আছে। তখন IQ-টা করানোর পরে বোঝা গেল যে ইন্টালেকচুয়াল আছে একটু।
0: আচ্ছা, ও যে স্কুলে যাতায়াত করে তো সেটা কি সাধারণ স্কুল না স্পেশাল
1: না
0: স্কুল?
1: না না না ম্যাম, সাধারণ স্কুলে দিয়েছিলাম অ্যাকচুয়ালি ওকে, ওকে সাধারণ স্কুলে দিয়ে ওকে 5 পর্যন্ত পড়িয়েছি, কিন্তু এখন যেহেতু ওই যে ইংলিশ মিডিয়ামই দিয়েছিলাম কয়েকটা, দেওয়ার পর তখন ওই স্কুলের থেকেই ম্যামরা বলেছিল যে ও পড়াটা নিতে পারছে না, ওকে নর্মাল স্কুল থেকে আর কি ওদের যে স্পেশাল স্কুল সেই সব স্কুলে ওকে আর কি অ্যাডমিট করানোর জন্য। পরে আমরা ই করে মনোবিকাশে ওকে দিয়েছিলাম 1 বছর।

0: পড়িয়েছি সেখানে মনোবিকাশে।
1: আচ্ছা
0: পড়ানোর পরে তারপর ওখানে কিছুটা ইম্প্রুভ হয়েছে, আগে যেমন বোর্ডে লেখাগুলো লিখছিল না, তার মনোবিকাশের থেকে ওটা করেছে, যেহেতু আমাদের একটু মানে আর্থিক দিক দিয়ে থেকে ওকে আর ওখানটা পড়াতে পারলাম না। আর একটাও বাচ্চা আমার রয়েছে ছেলে 7 বছরের, হ্যাঁ ও নর্মাল আছে।
1: আচ্ছা আচ্ছা
0: তারপরে যখন ওখান থেকে নিয়ে এসে তারপর আমি ওকে ইয়েতে দিয়েছি, বনহুগলিতে দিয়েছিলাম, আর নিপিডে, নিপিডে দিয়েছি। আর এখানে ওই আমাদের এখানে পড়ে NIOS আছে
1: আচ্ছা
0: ওখান, হ্যাঁ ওখান থেকে আমি ওকে মাধ্যমিক পাশটা দেওয়ার জন্য মানে ই করছি, চেষ্টা করছি যে মাধ্যমিক পরীক্ষাটা দেওয়ার ওখান থেকে আর কি। এমনি সবকিছুই নর্মাল ম্যাম মোটামুটি।
1: হ্যাঁ, আমরা শুনে নিলাম এতক্ষণ নীলাদ্রির কথা, নীলাদ্রির গার্জেনের সাথেও কথা বলে নিলাম।
2: এরপর চলো আমরা আরেক ছোট বন্ধুর সাথে কথা বলে দিই। বলো তোমার নাম কি?
3: কৃষ্ণ মাঝি।
2: কৃষ্ণ মাঝি, বেশ। আচ্ছা কৃষ্ণ, তুমি কোন ক্লাসে পড়ো? প্রাইমারি ওয়ানে পড়ো?
3: হ্যাঁ।
2: আচ্ছা, তোমাদের এখন গরমের ছুটি শুরু হয়ে গেছে? গরমের ছুটিতে কি কি করছো বলো?
3: মা বাবা গেছিলাম।
2: মা বাবার কাছে এসেছো তাই তো? তাহলে মা কি নতুন নতুন রান্না করছে? কি কি?
3: চাউমিন।
2: চাউমিন রান্না করেছে তোমার জন্য? আচ্ছা, আর কি কি খাবে বলে ঠিক করে রেখেছো মার কাছে?
3: আম।
2: আচ্ছা, এই গরমের ছুটিতে মা বাবার কাছে এসেছো, আর কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছে আছে?
3: কলকাতায়।
2: কলকাতায় ঘুরতে যাবে তাই তো? আচ্ছা বেশ, এবার বলো যে বাড়িতে তোমার কে কে আছে?
3: মা, বাবা,
2: আচ্ছা
3: বুনি।
2: বুনি?
3: হ্যাঁ।
2: আচ্ছা, বুনির নাম কি?
3: পরি।
2: পরি, বুনির নাম পরি, বেশ। পরি কোন ক্লাসে পড়ে?
3: ছোট।
2: আচ্ছা ছোট, বেশ, অনেকক্ষণ কথা বললাম, বলো আজকে তুমি কি শোনাবে আমাদেরকে?
3: ছড়া।
2: বেশ, শুরু করো একটা ছড়া।
3: একটা গাছে টোটা পাখি, গালের মাঝে মৌ, হিরে দাদা মন টান, ঠাকুর দাদা বউ।
2: গুড, আমরা খুব সুন্দর একটা কৃষ্ণের কাছ থেকে একটা কবিতা শুনে নিলাম। এরপর আমরা কৃষ্ণের মায়ের সাথে একটু কথা বলে নেব। ওর অসুবিধাটা কোথায়?
4: ওর অসুবিধা হচ্ছে আপনি যে কোশ্চেনটা করবেন না সেটার দেরিতে দিতে পারে, কারণ ওর সঙ্গে সঙ্গে মাইন্ড কাজ করে না।
2: আচ্ছা,
4: আর ওর কথাগুলো যে জড়িয়ে জড়িয়ে যাচ্ছে না, আমার ছেলের কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল,
2: আচ্ছা
4: পুরো দাঁতের পুরো পাটি খুলে গিয়েছিল, মানে পুরো দাঁত খুলে একদম হাতে চলে এসেছিল, আর যার জন্য কথাগুলো খুব একটা বুঝতে পারা যাচ্ছে না, এখনো দাঁত এখনো ঠিক হয়নি।
2: আচ্ছা,
4: কিছুদিন আগেই হয়েছিল, মানে পুজোর আগে ওরকম টাইমে হয়েছিল, মানে খুবই সিরিয়াস অবস্থা হয়ে গেছিল, যার জন্য কথাগুলো এখন এখনো ঠিকঠাক বুঝতে পারা যাচ্ছে না।
2: আচ্ছা, এই যে ওর যে এই যে দেরিতে ও জিনিসটা নিতে পাচ্ছে, এর জন্য কি চিকিৎসা চলছে ওর?
4: হ্যাঁ ম্যাম, আমি চিকিৎসা বলতে আমার দেরিতে হচ্ছে সেটা হচ্ছে ব্যাঙ্গালোরে আমি চিকিৎসা করাচ্ছি, আর এখানে হচ্ছে বনহুগলিতে নিপিট আর সি কলকাতা, ওখানেও আমি থেরাপি করাচ্ছি বা স্কুলে দিয়েছি, ওখানে এই এই দুটো জায়গায় আমার চিকিৎসা হচ্ছে।
2: আচ্ছা, আর এই যে প্রথম থেকে আজকের দিনে আপনি দাঁড়িয়ে, আপনার কি মনে হচ্ছে কতটা উন্নতি হয়েছে?
4: আমি অনেক সাকসেস ম্যাম, আমি অনেক সাকসেস, আমি যে কষ্টটা করেছি না, আমার ছেলে আমাকে অনেক দিয়েছে, আমি ভাবতে পারিনি এই জায়গায় এসে আমার ছেলে কথা বলতে পারবে,
2: আচ্ছা
4: আমি কোনোদিনই ভাবতে পারিনি, আমি অনেক সাকসেস, আমি জীবনে যেটুকু কষ্ট করেছি আমার ছেলেকে নিয়ে, একটা টাইমে আমার জেদ বা ইয়ে ছিল যে আমি আমার ছেলের মুখ থেকে মা ডাক শুনবো, আমার ছেলে তার থেকে তো অনেক কথা বলে এখন।
2: গুড, খুব ভালো কথা, আরো আরো আরো যাবে, আরো হবে। হ্যাঁ, কিন্তু প্রশিক্ষণ প্রাপ্ত টিচারের কাছে পেলে ওরা আরো অনেক দূর যাবে। খুব ভালো লাগলো। আজকে আমাদের অনুষ্ঠান আমরা করব জয়ে, আমরা তিন তিনটে বন্ধুর সাথে কথা বলে নিলাম এবং তার মাদের সাথেও কথা বলে নিলাম, জেনে নিলাম তারা কিভাবে একটু একটু করে এগোচ্ছে, তার সাথে সাথে তার মায়েরাও অক্লান্ত পরিশ্রম করে আজকে তারা একটু করে এগোচ্ছে, এবং এক সময় দেখা যাবে

আমরা করব জয়। মৌসুমী দি, মৌসুমী সেনগুপ্ত তোমাদের জন্য এই অনুষ্ঠান তৈরি করলেন, এই অনুষ্ঠানটি তোমাদের কাছে উপস্থাপিত করলেন, সেই সব বন্ধুদের তোমাদের কাছাকাছি নিয়ে এলেন যারা প্রতি মুহূর্তে বলছে আমরা করব জয়, সব বাধাকে পেছনে ফেলে সব প্রতিবন্ধকতাকে হারিয়ে আমরা এগোব, আমরা জয়ী হব। নিশ্চয়ই তোমাদের ভালো লাগলো ওদের কথা, ওদের অনুষ্ঠান কি ঠিক তো? আজকে সময়ও একেবারেই শেষ। সবাই খুব ভালো থেকো, লক্ষ্মী হয়ে থেকো, সুস্থ থেকো। আবার সামনের সপ্তাহে কথা হবে। অনেক অনেক আদর রইল সকলের জন্য। আজকে তাহলে টাটা।

ছোটদের আসর শুনলেন। উপস্থাপনায় ছিলেন সুচিস্মিতা গুপ্ত, আকাশবাণী মৈত্রী। এতক্ষণ শুনছিলেন ছোটদের আসর, উপস্থাপনায় সুচিস্মিতা মৈত্র, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রী প্রচার তরঙ্গে একটু পরেই মনের মতো গান শুরু হচ্ছে। মনের মতো গান, উপস্থাপনায় শ্রাবণী চট্টোপাধ্যায়।

এপার বাংলা ওপার বাংলা শ্রোতা বন্ধুরা, মনির মতো গান অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত। আচ্ছা, জীবন মানে আপনি কি মনে করেন? জীবন মাত্র কয়েকটা অক্ষরের শব্দ, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে হাজার রকম অনুভূতি, হাজারটা গল্প, হাজারটা অসমাপ্ত অধ্যায়। জীবন মানে শুধু বেঁচে থাকা নয়, জীবন মানে প্রতিদিন একটু একটু করে বদলে যাওয়া। কখনো খুব প্রিয় কাউকে হারিয়ে ফেলা, কখনো আবার অচেনা কারো মধ্যে নিজের মানুষকে খুঁজে পাওয়া। জীবন মানে ভীষণ ব্যস্ত শহরের মাঝেও হঠাৎ একলা হয়ে যাওয়া। আবার জীবন মানে সমস্ত ক্লান্তির পরেও পরের দিনের জন্য নতুন করে স্বপ্ন দেখা।

আমরা সবাই জীবনের হিসাব করতে শিখি, কিন্তু জীবনকে বুঝতে শিখি অনেক দেরিতে। আজকের এই এক ঘন্টা জুড়ে গান আর কথার ভাঁজে ভাঁজে খুঁজে দেখব জীবনের নানা রং, সুখ দুঃখ, হারিয়ে যাওয়া, ফিরে পাওয়া, অপেক্ষা, স্মৃতি, সব মিলিয়েই তো জীবন। শুরু করি এমন এক গান দিয়ে যেখানে জীবনের পথ চলার গভীরতা খুব সহজভাবে ধরা পড়েছে। শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

ছোটবেলায় আমরা ভাবতাম যে জীবন খুব সহজ, বড় হব, স্বপ্ন পূরণ হবে, সব মানুষ পাশে থাকবে। তারপর ধীরে ধীরে বুঝতে পারি জীবন কাউকে সবটা দেয় না, কিছু মানুষ থাকে, কিছু মানুষ চলে যান, কিছু স্বপ্ন পূরণ হয় আর কিছু স্বপ্ন শুধুই মনের ভিতর রয়ে যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো মানুষ তবুও বাঁচে, ভাঙে, আবার গড়ে ওঠে, কারণ জীবন থেমে থাকতে শেখায় না। এই লড়াই, এই এগিয়ে চলার কল্প নিয়েই পরের গান গেয়েছেন শ্যামল মিত্র।

জীবনে এমন কিছু সময় আসে যখন চারপাশে অনেক মানুষ থেকেও ভিতরটা ভীষণ একা লাগে। সেই একাকিত্ব কাউকে বোঝানো যায় না, কারণ কিছু কষ্ট শব্দ খুঁজে পায় না। রাত বাড়ে, শহর ঘুমিয়ে পড়ে, আর মানুষ নিজের ভিতরের প্রশ্নগুলোর সামনে একা বসে থাকে। আমি আসলে কাকে খুঁজছি? যেটা চাইছি সেটা কি সত্যি আমার জন্য? জীবনের সবচেয়ে কঠিন লড়াইগুলো বাইরের নয়, ভিতরের, কারণ জীবনের পথটা সোজা নয়। এবারে শিল্পী কিশোর কুমার।

আবার জীবনের একটা অন্য দিকও আছে, অন্য রূপও আছে। কিশোর কুমারের কণ্ঠে শুনে নেব আরও একটি জীবনের গান।

জীবন কখনো খুব নির্মম, যাকে সবচেয়ে বেশি প্রয়োজন হয় অনেক সময় সেই মানুষটাই পাশে থাকে না, তবু মানুষ অপেক্ষা করে। কারণ ভালোবাসা মানুষকে যুক্তি দিয়ে নয়, অনুভূতি দিয়ে বাঁচতে শেখায়। কিছু মানুষ জীবনে আসে শুধু থেকে যাওয়ার জন্য নয়, কিছু মানুষ আসে বদলে দেওয়ার জন্য। তাদের চলে যাওয়ার পরও জীবন আগের মতো থাকে না। এবারে গানটি শিল্পী শ্যামল মিত্র।

জীবন মানে শুধু আনন্দ নয়, দুঃখ জীবনেরই অংশ। যে মানুষ কষ্ট পায়নি সে মানুষ হয়তো গভীরভাবে অনুভব করতেও শেখেনি। কিছু ভাঙন মানুষকে শেষ করে দেয় না, বরং নতুন করে চিনতে শেখায় নিজেকে। আয়নার সামনে দাঁড়িয়ে তখন মানুষ বুঝতে পারে সে আগের মানুষটা নেই। জীবনে চলার পথে ঘটেছে অনেক বদল।

জীবনের সবচেয়ে নীরব শিক্ষক হলো জীবন নিজেই। সে কাউকে কিছু বলে না, শুধু ধীরে ধীরে সব বুঝিয়ে দেয়। যে মানুষ আজ খুব কাছের, সে কাল দূরে চলে যেতে পারে। আবার যাকে কোনোদিনও গুরুত্ব দিইনি, একদিন তাকে সবচেয়ে বেশি মনে পড়তে পারে। জীবন আসলে অনিশ্চয়তার আর এক নাম। শিল্পী চিন্ময় চট্টোপাধ্যায়ের কণ্ঠে শুনব জীবন উপলব্ধির সেই গান।

জীবনে সবচেয়ে কঠিন কাজগুলো মধ্যে হলো ছেড়ে দেওয়া। মানুষ সম্পর্ক ছাড়তে পারে, জায়গা ছাড়তে পারে, অভ্যাস বদলাতে পারে, কিন্তু অনুভূতি ছেড়ে বেরিয়ে আসা খুব কঠিন। তবু জীবন এগিয়ে যায়, কারণ সময় কারো জন্য অপেক্ষা করে না। মনের মতো গানে আমরা রয়েছি জীবনের মানে নিয়ে। এবারে শিল্পী মান্না দে।

জীবন আমাদের প্রতিদিন বদলে দেয়। যে মানুষটা একসময় খুব আবেগপ্রবণ ছিল সে সময় একসময় বাস্তববাদী হয়ে ওঠে। যে খুব সহজে বিশ্বাস করত সে একদিন সাবধান হতে শেখে। কিন্তু এত কিছুর পরেও মানুষ ভালোবাসতে কিন্তু ভুলে যায় না, এটাই হয়তো জীবনের সবচেয়ে সুন্দর দিক। এবারের গানটি দ্বৈতকণ্ঠে গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায় এবং আরতি মুখোপাধ্যায়।

অনেকেই বলে থাকেন যে জীবন খুব ছোট। আসলে জীবন ছোট না, ছোট হলো সেই মুহূর্তগুলো যেগুলো আমরা ঠিকভাবে বাঁচতে পারি না। ব্যস্ততার ভিড়ে আমরা প্রায়ই ভুলে যাই একটু থেমে থাকা আকাশ দেখতে, প্রিয় মানুষের সঙ্গে কথা বলতে, নিজের মনকে সময় দিতে। অথচ একদিন হঠাৎ বুঝতে পারি জীবনের সবচেয়ে সুন্দর সময়গুলো খুব নিঃশব্দে পেরিয়ে গেছে। আমরা জীবনের অঙ্কটাকে মিলাতে মিলাতে কখন যেন জীবনটাকেই হারিয়ে ফেলেছি। শুনব কিশোর কুমারের কণ্ঠে জীবনের গান।

জীবন মানে প্রতিদিন নতুন করে শুরু করা হাজারটা ব্যর্থতার পরেও আবার চেষ্টা করা, কারণ মানুষ আশাতেই বাঁচে, আর যতদিন মানুষ স্বপ্ন দেখতে পারে ততদিন সে হারিয়ে যায় না, সে লড়াই জারি রাখে। এবারে শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়।

শুনছেন মনের মতো গান। মনের মতো গান এই অনুষ্ঠানটি প্রত্যেক দিন সকাল 9:30 থেকে 10:30 পর্যন্ত শুধুমাত্র আপনাদের জন্য সম্প্রচারিত হয়। অনুষ্ঠান কেমন লাগছে জানাতে ভুলবেন না আমাদের। ইমেল মৈত্রীবন্ধু 23@gmail.com। আবারও বলছি, ইমেল হচ্ছে মৈত্রীবন্ধু 23@gmail.com। ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রী, মাঝখানে রয়েছে কিন্তু ভি নয় বি, অর্থাৎ AKASHBANIMAITREE। শ্রোতা বন্ধুরা, আকাশবাণী মৈত্রীর একমাত্র ফেসবুক পেজ এটি। সংশ্লিষ্ট পোস্টে মতামত জানাতে অবশ্যই ভুলবেন না। আপনারা শুনছেন মনের মতো গান। আজকে রয়েছি আমরা জীবনের মানের নিয়ে, শুনব শ্রীকান্ত আচার্যের কণ্ঠে একটি গান।

আজকের মনের মতো গানের একেবারে অন্তিম লগ্নে এসে পৌঁছেছি। মনের মতো গানে জীবন মানে ছিলাম আমরা, জীবনকে হয়তো কোনোদিনই পুরোপুরি ব্যাখ্যা করা যাবে না, কারণ প্রত্যেকটা মানুষের কাছে জীবনের মানে আলাদা। কারো কাছে জীবন মানে অপেক্ষা, কারো কাছে ভালোবাসা, কারো কাছে সংগ্রাম, আবার কারো কাছে শুধুই কিছু স্মৃতি ধরে বেঁচে থাকা। তবে একটা কথা, সত্যি জীবন যত কঠিনই হোক না কেন, তার ভিতরে কোথাও না কোথাও আলো থাকে, আর সেই আলোর দিকে মানুষ প্রতিদিন একটু একটু করে হাঁটে। আমরা বেঁচে থাকি কিছু মুহূর্তের জন্য, তাই হিংসা, গ্লানি, বিদ্বেষ সব কিছুই জীবনের সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যায়। তাই যতটা সময় বাঁচি, ততটা সময় আনন্দ করে বেঁচে থাকাই হচ্ছে জীবন, ভালোভাবে বেঁচে থাকা জীবন, হিংসা, গ্লানি, ঘৃণা এগুলো বাদ দিয়ে। আজকের মনের মতো গান শেষ করব কমলিনী মুখোপাধ্যায়ের কণ্ঠে রবি ঠাকুরের এই গানটি দিয়ে।

এতক্ষণ শুনছিলেন মনের মতো গান, উপস্থাপনা ছিলেন শ্রাবণী চট্টোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রী প্রচার তরঙ্গে এখন তরজা গান পরিবেশনায় সুকুমার মণ্ডল ও সহশিল্পী বৃন্দ।

নাম ওই মা সরস্বতীর পায়, আমি যাহার কৃপাতে আমার গানে শিক্ষা হয়। তাহলে এই পর্যন্ত দেবে দেবীর বন্দনাটি হলো একেবারে ধীরে ধীরে।

তোমরা পঞ্চস্বামী থাকতে কিছে আলিঙ্গন চায়। এই ভগই এই কথা শুনে ভীমি নৃত্যশালায় গেল, শাড়ি পরে দ্রৌপদী সেজে পিতাকে মানিল। এখন ওই গাধা কেন বলো এবার জল ঘুলায় খায়, মা শীতলা দেবী।

ওরে গাদা হয়ে জন্ম নিবি বলিয়ে ধরায়, তখন ওই রাজা হয়ে জল খেতে যায়, গাধা মুখ দেখে রাজা মর্মে মরে যায়। মা শীতলা সেই সময়ে বলিছে ধরায়, আমার ওই শীতলা বলে জল খেলে মুখ দেখা যাবে না, এই হলো রাজার প্রতি মায়ের সান্ত্বনা। এবারে আমি দুটি কথা বলি তোমার কাছে আমি জবাবে চাই, বউ হয়ে স্বামীকে কে

0: স্থলে অভিযোগ হয় আমতলি গোসাবাহাই থানা, বর্তমান কোস্টাল হলো ছোটমল্লাখালী থানা, সত্য সত্য বললাম জেলা দক্ষিণ চব্বিশ পরগনা। এই পর্যন্ত হলো দেবের চরণ ধুলো, গৌর প্রেমানন্দ একবার হরি হরি বল।
1: ঢোলেতে মারো চাটি উজানে ভাটি মানব না, ওই আবার কত

ছাগলে দেখে বলে অশ্বমেধের ঘোড়া, বাবু গো ফুটি তরমুজ দেখে বলে বাজনা বাটা নোড়া। তাহলে জাগে জাগে জাগে বেশি কথার নেই কো প্রয়োজন, বেশি কথা বললে মানির মান থাকে না এখন। তাহলে আমার উপরে যে কথাটি জিজ্ঞাসা করিল।

ওই সূর্য আরে জময় এরা হলো পিতা পুত্র, কুন্তির কাছে দুজন যায় এই হলো সূত্র। কেন না সূর্যের পুত্র ধর্মরাজ আরো হয় কর্ণ।

0: হবে ওই এইখানেতে হলো একটুখানি মিলন করে গায়ব সাঙ্গ করং।
1: এত ভোরের বেলা চিকনে কালা কি।

এতক্ষণ শুনছিলেন তরজা গান, পরিবেশনায় সুকুমার মণ্ডল ও সহ শিল্পীবৃন্দ। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রী প্রচার তরঙ্গে এখন লোকগান, শিল্পী অমর পাল।

0: এতক্ষণ শুনছিলেন লোকগীতি। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রী প্রচার তরঙ্গে এখন শিল্প প্রাঙ্গণ।
1: সাপ্তাহিক সাংস্কৃতিক অনুষ্ঠান শিল্প প্রাঙ্গণ।

0: হস্তশিল্প মেলা। এটি এমন একটি জায়গা যেখানে হস্তশিল্পীরা সরাসরি নিজেদের শিল্পকাজের উদাহরণ তুলে ধরেন হাজার হাজার মানুষের সামনে। সুযোগ তৈরি হয় উপার্জনের, আয়োজন করা হয় হস্তশিল্প মেলার। আর সেরকমই একটি হস্তশিল্প মেলায় পৌঁছে গিয়েছিলাম আমি, সৌরভ গুপ্ত। কলকাতার নিউটাউন মেলা প্রাঙ্গণে সূর্যাস্তের সঙ্গে সঙ্গে যেন হাতে বোনা কাপড়ের হাট বসে গেল। যেই দিকেই চোখ যাচ্ছিল সেই দিকেই দেখা যাচ্ছিল পশ্চিমবঙ্গের কোনো এক জেলা তার নিজস্ব হাতে বোনা কাপড়ের ঐতিহ্য নিয়ে উপস্থিত, তাদের নিজস্ব বৈশিষ্ট্য। কথা হলো তেমনই কয়েকজন শিল্পীর সঙ্গে, জানা হলো তাঁদের অভিজ্ঞতা তথা তাঁদের আর্থিক সচ্ছলতার ব্যাপারে। তাহলে চলুন এখন এক এক করে সেগুলোই শুনে নেওয়া যাক।
1: আমার নাম সুমন্ত সু।
2: আপনি কোনখান থেকে আসছেন?
1: আমি বাঁকুড়া সোনামুখী থেকে। হ্যাঁ, আমরা সোনামুখী সিল্কের উপর বিশেষত কাজ করি, সোনামুখী সিল্ক আর তসরের উপর। দেখুন, এটা সম্পূর্ণ পিওর, প্রথমত মানে মুর্শিদাবাদে ওই সিল্কের কাজ হয়, কিন্তু ওরা কোরার উপর কাজ করে, আর আমরা বিশেষত ওই সুতোটাকে, কোরাটাকে আমরা গরম জল সাবান সোডা দিয়ে ফুটিয়ে, যেটা এক কেজিতে ওরা এক কেজিতে এক কেজি সুতো পায়, আমরা সেখানে এক কেজিতে 700 গ্রাম সুতো পাই, যে কারণে আমাদের কাপড়ের কস্টিংটাও একটু বেশি পড়ে। একদম পিওর, যেটাকে পিওর করে পর তারপর আমরা কাজ করি। আমাদের এই হ্যান্ডমেড যেহেতু শাড়ি, যেহেতু আমাদের হাতে তৈরি শাড়ি এবং হাতের ডিজাইনটাও হাতেই হয়, সেই জন্য আমাদের মোটামুটিভাবে এর ডিমান্ড আছে আর দীর্ঘদিন ধরে চলছে, এখনও পর্যন্ত চলেই যাচ্ছে। পদ্ধতি দেখুন, ওইভাবে পদ্ধতি বলাটা মুশকিল আছে, কারণ কাঁচা মালটাকে আমরা পাকা করি, পাকা করে তার বিভিন্ন রকমের প্রসেসিং হয়, যেগুলো না ছবিতে না দেখালে বোঝা যাবে না। সেটা হচ্ছে আমাদের মনে করুন, ওটাকে খাড়ি করার পর সেটা ফ্রেন হয়, তারপর আপনার পুরুনি হয়, তারপর ঢাল হয়, তারপর তাঁতটা জোড়া হয়, মানে ওটা শাড়ি বোনার আগের প্রিপারেশন। শাড়ি তারপরে ওটাকে তাঁতটা জোড়ানোর পর তারপর আবার মানে আপনার যেটাকে বলে ওয়ার্ক, যেটা সেটা তারপরে রেডি হয়, সেটা রেডি হওয়ার পর সেটা বুনন আরম্ভ হয়। এবারে এক একটা শাড়ি আপনার মনে করুন 3-4 দিন এরকম, বিভিন্ন ডিজাইনের, প্লেন হলে আপনার 1.5-2 দিনে হয়ে যায়, আর যেটা আপনার ডিজাইনের শাড়ি হয় সেটা 3-5 দিন এরকম লাগে।
2: আচ্ছা, কী কী ডিজাইন এখন বর্তমানে ডিমান্ডে আছে?
1: ডিজাইন আপনার বিভিন্ন ধরনের হয়, মনে করুন কলাক্ষেত্র শাড়ি একটা ডিজাইনে হাতে উইভিং করা, তারপর আপনার কাঁথা ডিজাইনের হয়, ঠিক আছে, এখন 4D বক্স একটা হচ্ছে, তারপর ইঞ্চি বার্ডের হয়, বিভিন্ন রকমের হয়।
3: আমার নাম মমতাজ শেখ, আমার বাড়ি পূর্ব বর্ধমান, আমি কাঁথা স্টিকের হাত প্রিন্টের কাজ করি। কাঁথাটা শিখেছি আমি ট্রেনিংয়ের ওপর, আমি গ্রুপে এসেছি, গ্রুপে আমি ট্রেনিং পেয়েছি, জেলা থেকে ট্রেনিং পেয়েছি, ট্রেনিং নিয়ে আমি শিখেছি।
2: কী কী তাও কাজ করেন আপনি?
3: কাজ ব্লাউজ পিস করি, কুর্তি পিস, পাঞ্জাবি, তারপরে শাড়ির ওপরে, তারপরে বিভিন্ন মানে যে আইটেম আছে মেয়েদের, ছেলেদেরও কিছু কিছু আইটেম আমি তৈরি করি। আমার আমি একা পারি না, আমার গ্রুপের মেয়েরা আছে, ওদেরকে নিয়ে আমি করি।
2: আচ্ছা, তাহলে মোটামুটি আপনাদের গ্রুপে কতজন মেয়েরা কাজ করছে?
3: আমার 10 জন আছে, আবার অন্য গ্রুপকেও দিই, যে হয়তো আমার গ্রুপে কাজ উঠছে না, আমি মেলায় যাবো, তাহলে অন্য গ্রুপকেও দিতে হয়।
2: আচ্ছা, এই কাজটা হয় কী করে, মানে কেউ কি আপনাদেরকে অর্ডার দেয় নাকি আপনারা তৈরি করেন বা কোথাও বিক্রি হয়?
3: অর্ডার দিলে করে দিই, হয়তো আপনি অর্ডার দিলেন, আমি সেরকম এটা নিয়ে আমি অর্ডারেও তৈরি করি, আবার আমি তৈরি করে বিক্রিও করি মেলায়। মেলাটা তো 12

0: মাস হয় না আমার, যতদিন মেলায় চলে চলে তারপরে আমি অর্ডারের কাজও করি।
1: আচ্ছা, ডিজাইন কি ওরাই কেউ দিয়ে দেয়, ডিজাইন দেখে দেয় করে নাকি না সেটা আপনার?
0: ডিজাইনটা মানে আমাদের কোথাও কোথাও দেখিয়ে দিয়ে সেটা ডিজাইনটা দেখে সেটা আমরা যেখানে আঁকার যে আমার যে আঁকতে পারে তার কাছে এঁকে নিই, আঁকার পরে আমরা সুতো দিয়ে ফ্রেম লাগিয়ে কাজটা করি।
1: তাও কতদিন সময় লাগে?
0: একটা শাড়ি করতে গেলে ম্যাক্সিমাম যদি ভালো ইয়ে হয়, কাঁথা ইয়ে সুতোর কাজ হয় তাহলে আমার 6 মাস লেগে যাবে একটা শাড়ি করতে। আর ব্লাউজ পিসগুলো ওই 4 দিন, এই পাঞ্জাবি মানে অল্প কাজ যেগুলো অল্প ডিজাইন হলে 4 দিন 5 দিন 6 দিন সপ্তাহের মধ্যে উঠে যেতে পারে। এবার আমার আমার কাজ বলতে আমি একটা বান্দি তাদের করা থাকে, তারপরে আমার বিজনেসের ওপরে আমার লাভটা হয়। আমি যদি মাল সেরকম বেচতে পারি তাহলে আমার লাভটা সেরকম থাকে, আবার কোনো সময় আমার হয়তো কেনা দামেও দিতে হয়, মেলায় যেরকম অবস্থাটা বুঝে সেরকম আমাকে করতে হয়।
2: আমার নাম মানুষ কুমার পাল, আমি হুগলি জেলার শ্রীরামপুর থেকে আসছি। আমাদের মেনলি হচ্ছে পুরোটাই বুটিকের ওপর। আমরা 1910 সাল থেকে এই প্রফেশন নিয়ে কাজ করছি। বিভিন্ন রকমের আমরা বুটিকের শাড়ি, মেনলি হচ্ছে হাতের কাজের ওপর যে শাড়িগুলো হয় সেগুলো আমরা করি। যেমন আমরা থান কিনি, তার মধ্যে আবার বিভিন্ন রকম ডিজাইন হয়, কোনোটা হয়তো পেন্টিং হলো, কোনোটা হয়তো ব্লক প্রিন্ট হলো। আপনি জানবেন হয়তো যে শ্রীরামপুর ব্লক প্রিন্টের জন্য খুবই বিখ্যাত। এছাড়া ভ্যারাইটি অফ হ্যান্ড স্টিচ আমরা করি, এটা শুধু শাড়ির ক্ষেত্রে নয়, শাড়ি ছাড়াও আমরা পাঞ্জাবি করি, এছাড়া কিছু এক্সক্লুসিভ কুর্তি আমরা করি। আর এছাড়া শীতকালীন যেমন এখন এইগুলো আমরা কটসুলের ওপর কিছু আমরা কাজ করেছি, বা আমাদের মেনলি সিল্ক তসরের ওপর আমাদের কাজ হয়। আর সিল্ক বা তসরের ওপর আমরা ভ্যারাইটি অফ হ্যান্ড স্টিচও করে থাকি, একটু অন্য ধরনের, শুধুমাত্র কাঁথা নয়, কাঁথা বাদ দিয়েও, কিন্তু কাঁথা তো হয়ই, কাঁথা বাদ দিয়েও গুজরাটি, হ্যান্ড পার্সি, কাথিয়াবাড়ি, ফ্রেঞ্চ নট, বা এখন যেটা খুব চলছে ফিউশন ওয়ার্ক, হ্যাঁ, এই ধরনের বিভিন্ন ভ্যারাইটি অফ হ্যান্ড স্টিচ আমরা করে থাকি। এবং শুধু আমরা করে থাকি বলতে শুধু এখানে আমি বা আমার মিসেস উনি নন, আমাদের পিছনে কিন্তু আরও প্রায় সখানেকের কাছাকাছি আরও কারিগররা যুক্ত আছেন। তারা হয়তো আমাদের ব্যাকগ্রাউন্ডে থাকেন, তারা আমাদের সামনে হয়তো আসেন না। তো এইভাবেই আমরা এগিয়ে চলেছি আপনাদের সবার আশীর্বাদ নিয়ে। আগে যে ধরুন প্রফিট অফ মার্জিন যেটা ছিল সেটা আমাদের অনেকটাই স্যাক্রিফাইস করতে হয়েছে, ডিউ টু এই এত মার্কেটের যে এত রকম কম্পিটিশন। হ্যাঁ, কারণ এখানে এখন যেটা হচ্ছে কি, মেনলি দেখুন আমরা তো হাতের কাজের ওপরেই ডিপেন্ড করে রয়েছি। ধরুন সেটা হয়তো মেশিনও যেটা আমরা চালাই, মেশিনের যে কাজগুলো করি সেটাও কিন্তু পা মেশিন দিয়ে। কিন্তু এখন যেহেতু বাজারে বড় বড় সংস্থার হাতে প্রচুর কম্পিউটার মেশিন চলে এসছে, হ্যাঁ, তো যার জন্য তাদের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে গেলে আমাদের খুবই অসুবিধা হয়েছে। এই কারণেই হয়েছে যে ধরুন একটা কম্পিউটার দিয়ে করলে একটা ধরুন যে প্রোডাকশান হিউজ হয়, ধরুন হয়তো 1 ঘন্টায় হয়তো সে 30-40টা শাড়ি তৈরি করে দেবে, কিন্তু আমাদের যে পা মেশিনের যে সেলাই যেগুলো হচ্ছে সেটা হয়তো একটা শাড়ি করতে 2-2.5 দিন সময় লেগে যাচ্ছে। ফলে কি হচ্ছে, মজুরি অনেকটা দিতে হচ্ছে, অনেকটা বেড়ে যাচ্ছে। এবার কিন্তু কি হচ্ছে, মানুষ দেখছে ওই কম্পিউটার মেশিনের শাড়িটা কিন্তু অনেক কমে পেয়ে যাচ্ছে, ফলে তাদের দোষ দিয়ে দিলাম, তারা যেখানে কমে পাবে সেখানে যাবে। তার ফলে কি আমাদের একটা রোজগারের অঙ্কটা কিন্তু, মানে রোজগার মানে প্রফিটের অঙ্কটা আগের থেকে অনেকটাই কমে গেছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এবার তার মধ্যে আমরা যে যার মতো করে নিজেদের মতো করে লড়াই চালিয়ে যাচ্ছি, লড়াই করে যাচ্ছি।
3: আমার নাম শেখ মোহাম্মদ শফিক, হুগলি বাবনান থেকে আসি, ধনেখালি ব্লক। আমার কাছে আছে হ্যান্ডওয়ার্কের বেড কভার, শাড়ি, সালোয়ার স্যুটের পিস, কুর্তির পিস, টেবিল ক্লথ, রানার, ডাইনিং টেবিল কভার, এসবগুলো আমার কাছে আছে, পিলো কভার, এসব থাকে, সব হাতের কাজ করা। শিল্পে দেখুন আমাদের এখানে আমাদের গ্রামটাতে পুরো এই এই কাজের উপরে বেশিরভাগ নির্ভর, হাতের কাজের উপরে নির্ভর সবটাই। হ্যাঁ, আমাদের ছোটো থেকে এগুলো চলে, আমাদের জন্মগত দেখা দেওয়া যাচ্ছে, এগুলোই আমাদের এই কাজগুলো আমার বাপদাদারা করে এসেছে।
1: আচ্ছা, কিন্তু বর্তমান প্রজন্ম তারাও কি এই শিল্পটাকে আঁকড়ে ধরছে?
3: মানে দেখুন যে হিসাবে বাজার যাচ্ছে সেই হিসাবে খুব কমের ভাগে এই শিল্পীটাকে আমাদের ধরে রাখছে, তো করছে, কিছু না করার জায়গা পেয়ে, চাকরি নেই, কিছু নেই, আর নেই, কিছু তো একটা ব্যবসা করতে হবে, কিছু তো করতে হবে, যার কারণে এই দিকে আগ্রহী একটু বেশি। প্রথমে ডিজাইনের দরকার, ডিজাইন তৈরি করে ফেলা হলো বা নতুন করে ডিজাইন কিনেও নেওয়া হয়, সেই ডিজাইনটা প্রিনিং করে তাকে প্রথমে ছাপতে হয়, শাড়ির উপরে ছাপা হয়, ছাপার পরে সেইটাকে সুতো ম্যাচিং করে কালার ডিজাইন কেমন হবে না হবে সেই হিসাবে সুতোটাকে ম্যাচিং করে লাগানো হয়, যে সে কাজটা করা হয়। কাজ করার পরে আবার ওয়াশ করা হবে, ওয়াশ করার পরে তাকে আবার শুকানোর পরে আয়রন হবে, আয়রন হারে তো

0: তারপরে আমরা এগুলো বিক্রি পাটা করি। প্রত্যেকটা পিস ওয়াশ করতে হয় প্রথমে আমাদের, হ্যাঁ আয়রনও করতে হয়।
1: তার মোটামুটি আনুমানিক তা কত সময় লাগে একটা শাড়ি তৈরি?
0: একটা শাড়ি তৈরি করতে গেলে 15 দিন, 18 দিন, 12 দিন, 14 দিন ডিজাইন হিসেবে, হ্যাঁ ডিজাইন হিসেবে এগুলো কাজগুলো হয়।
1: আর অন্যান্য কাজ যেগুলো বললাম, বেড কভার,
0: যেমন বেড কভার ওই 10-12 দিন, এক সপ্তাহ। এবার ভালো কাজ হলে তার যেগুলো দামি আছে সেগুলো একটু আরও একটু সময় লাগে, 15 দিন, 16 দিন, 18 দিন এরকম সময় লাগে কাজের উপরে। তবে শিল্পী হিসেবে আমরা যেটা আমাদের হিসেব মতো কাপড়টা কিনি আর এই সুতোটা কিনি, বাকি সব কাজটা আমাদের করতে হয়। এবার কাজের উপরে করতে গেলে দেখা যাচ্ছে আমাদের মজুরি হিসেব মতো, যে আজকাল যা দিনই পড়েছে কম্পিটিশন মার্কেট, সেই হিসেবে প্রফিটটা রিজনেবল একদম খুব সীমিত, 10% 15% এর লাভের মধ্যে আমরা মাল ছাড়ি। বর্তমান চাহিদা হিসেবে এখন মোটামুটি চলে যাচ্ছে, তবে চাহিদা আছে, তবে আমাদের হাতের কাজের তো চাহিদাটা আছে, চাহিদা আছে। আমরা বাংলা নয়, বাংলার বাইরেও আমরা এসব কাজ করি।
1: সেগুলো কি অর্ডার পান?
0: অর্ডারও কিছু কিছু পাই, অর্ডারও কিছু কিছু পাই। তারা এখান থেকে নিয়ে তাদের হয়তো শপ আছে, তাদের শপে কিছু রাখে, রেখে বিক্রি বাটা করে। হ্যাঁ, আর আমরা কিন্তু আমাদের শপ নেই, আমাদের ঘরেতেই বাড়িতেই তৈরি করি, বাড়ি থেকেই মোটামুটি এই বিভিন্ন মেলাতে বা ডোর টু ডোর ফেরি করাটাও আমরা করি। ফেরি করাটা আমি যাই বিশেষ করে বোম্বাইতে গিয়ে ডোর টু ডোর, যেমন আপনি নিয়েছেন আপনি কারো কাছে পাঠিয়ে দিলেন, সে কারো কাছে পাঠিয়ে দিল, এইভাবে চেন সিস্টেমে আমাদের একটা ব্যবসাটা হয়। এ হয়তো গেলাম ওখানে বোম্বাইতে, যাওয়ার পরে ফোন করলাম, ফোন নাম্বার দেয় ম্যাডামরা, ফোন নাম্বার দেয়, ম্যাম এসেছি কিছু লাগবে, কেউ কেউ ডেকেও নেয়, হ্যাঁ আসো, বা সময় দেয় অমুক দিনে এসো, সেই মোতাবেক আমাদের যেতে হয়। এবার যদি 15-20টা, 30টা মাল নিয়ে গেলাম, তার মধ্যে 2-5টা যা একটা পছন্দ করলে নিল, আবার অনেক সময় পছন্দ অনেক সময় বলো অন্য কালার নিয়ে এসো, সেই হিসেবে আমাদের ইয়ে হয়। ওখানে বিশেষ করে 1 মাস থেকে 1 মাস 10 দিন মধ্যে থাকি।
1: কোথায় থাকি?
0: আমি ওখানে ভাড়া দিয়া থাকি, মাহিমে থাকি, মাহিম থেকে আমরা ওখানে থেকে ব্যবসাটা করি। এবার বিভিন্ন জায়গায় চলে যেতে, বাসে ট্রেনে করে পুটলা বেঁধে ব্যাগে করে নিয়ে বিভিন্ন কাস্টমারের বাড়ি যাই। থাকাটা ওখানে ঘর ভাড়া নেওয়া থাকে, ঘর ভাড়াতে ওখানে আমার 5-7 জন মিলে ঘর ভাড়া নিয়েছে, সেখানে 5-7 জন মিলে থেকে ওখানে ভাড়াটা মেনটেন করি। হয়তো আমি গেলাম 10 দিন, 1 মাস থাকলাম কি থেকে চলে এলাম, বাকি অন্যজন কেউ না কেউ আছে ওখানে, ও যে যার গ্রুপের শেষে তার ঘরে আর কি। দেখো বাবু, জীবন চালাতে গেলে আমার চাহিদা অনেক, যেটুকু চলে তো সংসার চলে যায়, মেনটেন করে নিতে পারি, জীবন চলে যাচ্ছে বাবা এইভাবেই। এবার আমার যদি প্রত্যেক মাসে 50,000 টাকা ইনকাম থাকে, তবে আমি চাই খরচাটা বাড়াতে পারবো, আমার 50,000 টাকা আয় নেই, তবে খরচাটা বাড়াবো কো করে।
1: আচ্ছা, মোটামুটি যদি কিছু মনে না করেন জিজ্ঞেস করছি যে মোটামুটি তাও কত আনুমানিক মাসিক আয় হয়?
0: আনুমানিক মাসিক আয় আমাদের সব কিছু ইয়ে করে নিয়ে 16-18-20-25, কোনো মাসে 25,000 টাকা, কোনো মাসে 30,000 টাকা। আমাদের ব্যবসার কথা বলা যাবে না, এগুলো তো সীমিত, মোটামুটি আমাদের রিজনেবল দামে তো হয়ে যায় একটা, আমাদের চলে যায় আর কি।
1: আচ্ছা, মেলার সময় কি কিছুটা বেশি তো নিশ্চয়ই হয়?
0: মেলার সময় এখানে তো অবশ্যই হয়, একটু বেশি আয়টা বাড়ে। জুয়েলারি কাজে আছে আমার ছেলেরা, একটাই ছেলে আমার গোল্ডের উপরেই আছে, এখন আমার পিছনে আর কেউ নেই, কেন এতে খাটনি বেশি লাভ কম আমি যেটা দেখতে পাচ্ছি। তবে চলে যাচ্ছে, কিছু কি কিছু করার নেই, রাস্তার খুঁজে পাইনি কো, এটাকেই আঁকড়ে ধরে রাখতে হচ্ছে।
2: পত্রুস লেপচা ফ্রম ক্যালিম্পং, মেনলি সোয়েটার, উলেন সোয়েটার, টুপি, মাফলার, চাদর, স্টল তৈরি হচ্ছে। ও
3: আমরা সেগুলো কালিম্পং এ তৈরি করি। একটা সোয়েটার বুনতে ওই ধরুন 2 দিন মতন সময় লাগে, আর যদি বড় হয় তাহলে ওই 3 দিন মতন লেগে যায়। আর একটা শাল বানাতে 2 দিন মতন সময় লাগে, যদিও হ্যাঁ নির্দিষ্ট কোনো ডিজাইন থাকলে ওই 3 দিন মতন সময় লাগে। দেখুন, আমাদের ওখানে শুধু চেরা উল পাওয়া যায়, আর বাদবাকি উলের জন্য আমাদের অন্যান্য রাজ্যের উপরে নির্ভর থাকতে হয়, যেমন ধরুন পাঞ্জাব, কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং নর্থ ইস্টেরও কয়েকটি রাজ্য আছে যেখান থেকে আমাদের কাছে উল আসে।
2: পেলে তো লুম মে চড়ানা পড়েগা, ও যো ধাগা হে সব লুম মে চড়ানা পড়েগা, উসকে বাদ এক লকড়ি সে উপর সে খিঁচ খিঁচ কে ইসকো বানানা পড়েগা, তো হাত কা কাঁটা সে ভি ইয়ে বন জায়েগা। আগর মফলার বানানা হো, টোপি বানানা হো, সোয়েটার বানানা হো, তো হাত কা কাঁটা সে ভি তৈয়ারি কর সকতে হ্যাঁ। মার্কেট টুকটাক ঠিক আছে।
4: তাপস পাল,
1: আচ্ছা আপনি কোনখান থেকে আসছেন?
4: পূর্ব বর্ধমান থেকে। আমি মেনলি শাড়ির ওপরে, ড্রেস মেটেরিয়ালের ওপরে, এসবের ওপরে কাঁথা স্টিচ মিসম্যাচ বেশি করা হয় আমার। ছোট থেকে ন্যাক আঁকার প্রতি, সেই থেকে শান্তিনিকেতনে পড়াশুনো করা, পড়াশুনো ডিপ্লোমা করার পর তারপরে এই লাইন ধরেই বেঁচে।
1: আচ্ছা, শান্তিনিকেতনে পড়ার পর বা ডিপ্লোমা সেটা কি নিয়ে করেছিলেন?

0: 18 পরে
1: এবং তারপরে শাড়িতে আসা
0: মানে ওর থেকে আমি আগে প্রথমে বিভিন্ন বুটিকে ডিজাইন দিতাম, ডিজাইনের পর থেকে তারপরে হলো নিজে কিছু করা যাক, যাই হোক নিজেই আস্তে আস্তে সব খুললো। তৈরি হয় বলতে প্রথমে থান তোলা হয়, থানের ওপরে সেটাকে এবারে কাজ করা হয়, আঁকা হয়, আঁকার পরে স্টিচ করা হয়, মেয়েদেরকে দিয়ে স্টিচ করাই, তারপরে মিক্সড ম্যাচ করা হয়, কোনোটাকে তো ফেব্রিক করা হয়, কোনোটাতে এমব্রয়ডারি করা হয়, আমার সব রকম মিশিয়ে আছে। আঁকা মানে আগে আমাদের খাকায় এঁকে নেওয়া হয়, মানে কেচ করে নেওয়া হয়, সেটাকে এবার ফুটো করে তারপরে ছাপানো হয় শাড়িতে। এটা সম্পূর্ণ নিজের ব্রেন থেকে, যখন এইটাকে যেরকম দেখুন আপনি, এটা নকশি কাতার সঙ্গে কটনটাকে মিক্সড ম্যাচ করা হয়েছে ছুঁচের কাজ করে হাফ এই টাইপের। এইটা যেরকম আছে ব্লকের সঙ্গে স্টিচ করা হয়েছে, ব্লকটাকে ফার্স্টে করানো হয়েছে ইয়ে দিয়ে, তারপরে স্টিচ করানো হয়েছে। এইগুলো আঁকাগুলো সম্পূর্ণ নিজস্ব চিন্তাধারায় তৈরি করা। এই এক একটা শাড়ি তৈরি করতে তো আমাদের 6-7 মাস টাইম লেগে যায় কাঁথা স্টিচেরগুলো করতে, মানে আমার টোটাল 15 জন কারিগর আছে। চাহিদা মোটামুটি রয়েছে, তবে এবছরে আমাদের বাজারটা খুব খারাপ এইখানে, কেন বুঝতে পারছি না। শিল্পীদের তো দাম থাকেই না সবসময়, শিল্পীদের তো আয় দিনকে দিন কমেই যাচ্ছে, করোনার পর থেকে আরও আয় কমছে।
1: আচ্ছা, সেই জায়গায় মেলাগুলোতেও খুব বেশি আয় হচ্ছে না?
0: না না, মেলা তো সেরকম এখন মানে এত শিল্পী বেড়ে গেছে সেই তুলনায় আয় আমাদের, কারণ এখন মেলাতেও বেশি দেখা যায় কেনা জিনিস বিক্রি করছে, এবার তাদের সঙ্গে কম্পেয়ার করতে গেলে আমাদের সেই দামে আসছে না।
2: আমার নাম শ্রীকান্ত রুদ্র।
1: আপনি কোনখান থেকে আসছেন?
2: আমি সোনামুখী থেকে আসছি। কাজের ব্যাপারে বলতে এটা আমাদের মানে বাবাদের আমল থেকেই হয়ে আসছে, আমরাও করেছি, আর আমরাই সরকারি যে হস্তশিল্প মেলা আমরা সেখানে এসে নিজেরা সরাসরি ডাইরেক্ট আসছি, মানে আমরা নিজেরা হচ্ছি তাঁতি, তো সরাসরি এসে এখানে আমরা কাস্টমারের কাছে ডাইরেক্ট সেল করছি। সরকার থেকে এর জন্য ফ্যাসিলিটি আছে, আমাদের স্টল রেন্ট লাগে না, যাওয়া আসার একটা কস্ট দেয়, আর আমাদের নিজেরা বানিয়ে বা নিজেদের প্রোডাক্ট ডাইরেক্ট কাস্টমারকে বিক্রি করতে পারি। আমাদের প্রোডাক্ট বিভিন্ন রকমের আছে সিল্কের মধ্যে, যেমন হচ্ছে আমাদের বিষ্ণুপুরী কাতান সিল্ক, বালুচুরি, স্বর্ণচুরি, তারপর সোনামুখী সিল্কের মধ্যে রয়েছে তসর শাড়ি, বিভিন্ন ভ্যারাইটি সিল্কের তসরের মধ্যে রয়েছে। পদ্ধতি বলতে প্রথমে সুতোটাকে র মেটেরিয়ালসটাকে আনা হয়, সেটাকে রং করা হয়, রং করে ওয়াশ করে নেওয়া হয় ভালো করে, সেটাকে এবার প্রসেস করা হয়, প্রসেসিং করে সুতোটাকে ফিরিয়ে নলি বা মাকুর মাধ্যমে হাতে তাঁতে একদম সম্পূর্ণ ওটা উইভিং করা হয়।
1: তাও কতদিন সময় লাগে একটা শাড়ি বুনতে?
2: শাড়ি বুনতে দেখুন ডিজাইনের উপর নির্ভর করে, একটা প্লেন যদি হয়, প্লেন ডিজাইন হলে সেটা মোটামুটি 2-3 দিন, যেটা আরও নকশা বা আরও কাজের মধ্যে হয় সেগুলো মোটামুটি 4-5 দিন, আরও যেগুলো বালুচুরি স্বর্ণচুরি কাজে হয় মোটামুটি 5-6 দিন, অল ওভার যেগুলো কাজের মধ্যে রয়েছে 5-6 দিনের মধ্যে ওগুলো কমপ্লিট হয়ে যায়। বালুচুরি স্বর্ণচুরিটা যেটা হচ্ছে, যেটা আদি ট্রেডিশনাল, যেটা মহাভারত রামায়ণের কাহিনী সেই আদলে তৈরি হয়, তো সেই ডিজাইনগুলো হয়, সেটা আবার কাজটা হচ্ছে হাতে গোলানি হয় এবং একটা হচ্ছে টানা উইভিং হয়। যেটা হাতে গোলানি হয় সেটা একটু বুনতে সময় লাগে, আমাদের কাছে দু রকমই হয়, যেটা একটু গর্জাস কাজের মধ্যে হলে জরির কাজের মধ্যেও হয়, তো বিভিন্ন ভ্যারাইটি ডিজাইনের মধ্যে কিন্তু আমাদের কাছে বালুচুরি স্বর্ণচুরি পাওয়া যায়। এছাড়া স্বর্ণচুরি নতুন ডিজাইন যেগুলো হচ্ছে এখন ফিগার মোটিভ ছাড়া, উইদাউট ফিগার মোটিভ যেগুলো হয় সেগুলো এখন গোলাপ স্বর্ণচুরি বা ছোটো বুটির মধ্যেও স্বর্ণচুরি হচ্ছে, এবার কম রেঞ্জের মধ্যে হয়, একটু বেশি রেঞ্জের মধ্যেও ওগুলো হয়।
1: আচ্ছা, এবার ডিমান্ড কেমন বাজারে?
2: বালুচুরি স্বর্ণচুরি যেগুলো আমাদের বানা হয় সেগুলো সারা বছরই কম বেশি করে ডিমান্ড থাকে, বিশেষ করে এই বিয়ে ঘরের যে একটা সিজন থাকে অগ্রহণ মাসে, সে সময় আমাদের ভালো চাহিদা বা ডিমান্ডটা থাকে এবং কাস্টমার অনেক কাস্টমার আমাদের কাছ থেকে ডাইরেক্টলি নিয়ে থাকে। এখান থেকে বলতে এই আমাদের কলকাতা শিল্প মেলাটা যেটা আমরা করি, বরাবরই একটা ভালো রেসপন্স থাকে কাস্টমারদের, কারণ কাস্টমাররা জেনে গেছে যে এই মেলায় বালুচুরি স্বর্ণচুরি বিষ্ণুপুর সিল্ক কোয়ালিটি যথেষ্ট ভালো এবং ডাইরেক্ট খাঁটিদের কাছ থেকে পাওয়া যায়, সেই জন্য এসে তারা নেয় এবং তারাও লাভবান হয়, আমরাও মানে বিক্রি করে, যেটা মহাজন দিকে হয়তো দিলে একটু কম মার্জিন থাকতো, কাস্টমার দিকে দিলে তার থেকে একটু বেশি মার্জিন পায়, আমরাও খুশি হই।
3: বাজারে চাহিদা কোনো সময় বাড়বে, কোনো সময় কমবে, এটাই স্বাভাবিক। কিন্তু হ্যাঁ, এই হস্তশিল্প মেলার মাধ্যমে যে শিল্পীরা এত মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করতে পারছেন, পাচ্ছেন তাঁদের শিল্পের সঠিক কদর, এটার গুরুত্ব যে অপরিসীম সেটা আশা করছি আমরা সবাই বুঝতে পারছি, এবং ভবিষ্যতেও এর ভূমিকা যে আরও বাড়বে এই আশা নিয়েই আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম সৌরভ গুপ্ত।
4: গমিরা নৃত্য।

0: আঞ্চলিক ভাষায় মুখা খেল, অশুভ শক্তিকে বিনাশ করতে আর শুভ শক্তিকে আহ্বান জানাতে দেবতাদের তুষ্ট করার জন্য গ্রামবাসীরা এই নৃত্য পরিবেশন করেন। দেবদেবীদের থেকে চাওয়ার থাকে যা কিছু ভালো। বাংলার সমৃদ্ধ ইতিহাসের অন্যতম একটি অঙ্গ এই গোমিরা সম্পর্কে জানাচ্ছেন অর্ঘ্য ঘোষাল। আজ দ্বিতীয় তথা শেষ পর্ব।
1: গোমিরা, যা দিনাজপুরের এক ঐতিহ্যবাহী গ্রামীণ প্রাচীন নৃত্যকলা, ব্যক্তিগত রাজবংশী এবং পলি সম্প্রদায় মানুষের সূচনাপথ এই নৃত্যের। মূলত গামার কাঠ থেকে তৈরি হয় বলে এই মুখোশ বা এই নৃত্যের নাম রাখা হয়েছে গোমিরা। এই মুখোশগুলিকে বলা হয় মুখা, বা সেই দৃশ্য বা নাচকে মুখা খেল হিসেবে চিহ্নিত করা হয়। ভালো শক্তির সূচনা করা এই নৃত্যের মূল উদ্দেশ্য। গোমিরায় কাঠের মুখোশের বিভিন্ন রূপ দেখতে পাওয়া যায়। বুড়াবুড়ি, শ্মশানকালী, চামুণ্ডা, মাশানকালী, নররাক্ষস, ডাকিনী প্রভৃতি। নাচ বাজনার মধ্যে দিয়ে এই নৃত্য সবার মধ্যে ছড়িয়ে যায়। চৈত্র থেকে আষাঢ়ের মধ্যেই এই নৃত্য অনুষ্ঠিত হয়। আজ ওই আধুনিকত্বের যুগে এই 5G দুনিয়ায় কিছু মানুষ জীবনপথে এগিয়ে চলেছেন এই শিল্পকে পাথেয় করে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ডক্টর সুমিত ঘোষ, যিনি উত্তরবঙ্গের আঞ্চলিক ইতিহাসের গবেষক। আমি ওনার কাছ থেকে দু চার কথা শুনবো গোমিরার ব্যাপারে। প্রথমেই নমস্কার জানাই, আর সঙ্গে বলি, গোমিরার মতো একটি ঐতিহ্যবাহী শিল্পের সংকটে চলে যাওয়ার কারণ কি?
2: গোমিরা দিনাজপুরের গর্বের ধন হলেও তা আজ সংকটে, একথা বলতে দ্বিধা নেই। এই সংকটের মূল কারণ হলো আমাদের উত্তর প্রজন্মের আর্থসামাজিক অবস্থা। আসলে দিনের শেষে দুমুঠো আহারের ব্যবস্থা ঠিকমতো না করতে পারলে সংস্কৃতিকে আঁকড়ে ধরে রাখা যায় না, তার বাঁধন হালকা হয়ে যায়। সুতরাং গোমিরার সংকটের একটা অন্যতম কারণ অর্থনৈতিক। কাজের অভাবে অনেকেই ট্র্যাডিশনাল এই পেশা ছেড়ে কাজের জন্য ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন বা অন্য পেশাতে যুক্ত হচ্ছেন।
1: গোমিরা কি সত্যি খুব খরচবহুল?
2: খরচবহুল তো বটেই, কারণ গোমিরার যে সমস্ত মুখোশ বা মুখা থাকে সেগুলো এক একটি তাদের মান অনুযায়ী 3-6-7 হাজার টাকা বা তারও বেশি মূল্যের হয়। সঙ্গে রয়েছে পোশাক পরিচ্ছদ, বাদ্যযন্ত্র হিসেবে ঢাক, কাসর, সানাই এবং সেগুলোর মেনটেন্যান্স। এছাড়া ধারাবাহিকভাবে কাজ পেতে হবে। গোমিরার একটি দল চালাতে গেলে 7-10 জন প্রয়োজন। এছাড়া তাদের নিয়মিত অনুশীলন করতে হয়, সুতরাং খরচ সাপেক্ষ তো বটেই।
1: বর্তমানে দিনাজপুরে গোমিরার প্রভাব নিয়ে যদি একটু আলোকপাত করেন।
2: দিনাজপুরের লোকজীবনে গোমিরার যথেষ্ট প্রভাব রয়েছে। দিনাজপুরের মূলত দেশি, পলি, রাজবংশী অধ্যুষিত অঞ্চলে লোকনৃত্য গোমিরা গ্রামীণ জনজীবনকে ওতপ্রোতভাবে জড়িয়ে নিয়ে আছে। গোমিরা হলো লোক উৎসব, এই উৎসব আজ সার্বজনীন রূপ নিয়েছে। গোমিরা পুজো চৈত্র থেকে আষাঢ় মাস পর্যন্ত চলে। প্রথম সূচনা হয় ফুলঝাড়ি অনুষ্ঠানের মাধ্যমে। ওই সময় এই অনুষ্ঠানে বাঘ, শিকারি, বুড়াবুড়ি, চামুণ্ডার মুখোশ পরে ভক্তরা বাড়ি বাড়ি মাঙন সংগ্রহ করে। অঞ্চলভেদে কোথাও 7 দিন, কোথাও 11 দিন বা কোথাও 2 সপ্তাহ এই মাঙন তোলার পর গোমিরা তলায় ভক্তরা একত্রিত হন। ওই দিন ভক্তরা উড়ানকালী, মাশানকালী, ডাকিনীকালী, চ্যাংকালী, এছাড়া রাম, রাবণ, জটাপাখি, ভদ্রকালী, নররাক্ষস প্রভৃতির মুখা নিয়ে গোমিরা তলায় উপস্থিত হন। মুখাগুলি গোমিরা দেবতার কাছে রেখে দেয়া হয় এবং সঙ্গে থাকে বাঘরাই বা ব্যাঘ্র বাহনা চণ্ডী, চামার কালী অর্থাৎ চামুণ্ডা এবং উত্রে কালী দারুনির্মিত কালীর মুখা এবং উগলিয়া চণ্ডী, যে দেবী বমন ব্যাধি থেকে রক্ষা করেন। এরাও গোমিরা দেবতার সঙ্গে একত্রে পুজো পান। দেবাংশী ওই সমস্ত মুখাগুলির উপর মন্ত্রপ্রত জল ছিটিয়ে মুখাগুলিকে প্রাণ প্রতিষ্ঠা করে এবং এই মুখা নাচ দিনাজপুরের জনজীবনে এক বর্ণময় বৈচিত্র্য বহন করে। একটি প্রবচনী আছে, বৈশাখে জল, জ্যৈষ্ঠে ঘাস, আষাঢ়ে হাল, শ্রাবণে চাষ। এই জন্য গোমিরা উৎসব হয় বৈশাখ মাস থেকে।

0: আষাঢ় মাসের অম্বুবাচী পর্যন্ত। এই উৎসবকে কেন্দ্র করে যে নৃত্য হয় তা হলো খেলা। গুমিরা পুজোয় মুখা নাচের যে ছন্দ, সেই ছন্দের সঙ্গে বাজনার তাল বোল এবং গমক যেন জীবন কাঠি। এর জীবনরসে উদ্দীপ্ত হয়ে ওঠে মানুষের তেজ ও বিক্রম। একজন দরিদ্র কৃষক ভাবেন, নিত্যরত এইসব দেবদেবী সমাজের অশুভ শক্তি নাশ করে শুভ শক্তি ফিরিয়ে আনতে পারেন। এই রকম একটা বিশ্বাস গমিরা নৃত্যের পেছনে কাজ করে। এখানে গমিরা উৎসব নৃত্য আচার মুখা রীতি সব মিলেমিশে একাকার। বৃহত্তর বরেন্দ্রভূমি তথা অখণ্ড দিনাজপুরের লোকজ জীবন সংস্কৃতির সঙ্গে গমিরা এভাবেই ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে।
1: যারা বর্তমানে গমিরা নিয়ে কাজ করছেন তারা কি শুধুই প্রমোশনের জন্য করছেন নাকি গমিরা শিল্পীদের কথা ভাবছেন?
0: ঠিক এভাবে বলা যায় না। যেমন শিক্ষক ও গবেষক অভিজিৎ চৌধুরী মাঙ্গলিকা নামে একটি দলের মাধ্যমে গমিরা নৃত্যের প্রসার ঘটিয়ে চলেছেন অত্যন্ত নিষ্ঠার সঙ্গে। তার হাত দিয়ে কয়েকজন গমিরা শিল্পী ধারাবাহিকভাবে কাজ পাচ্ছেন। স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেমিনার ও ওয়ার্কশপে গমিরাকে তুলে ধরছেন। এছাড়া গবেষক সুদেব সরকার ও লোকশিল্পী ও গবেষক সৌরভ রায় সহ আরও অনেকে রয়েছেন যারা গমিরা তথা দিনাজপুরের ফোক কালচারকে প্রতিনিয়ত চর্চার মাধ্যমে উপস্থাপন করছেন। যেমন সম্প্রতি ডক্টর স্বর্ণায় মৈত্র তার সিনেমা ভামিনীতে গমিরাকে তুলে ধরেছেন। সেলুলয়েডে সম্ভবত এই প্রথম গমিরাকে নিয়ে বিস্তারিতভাবে আলোকপাত হবে। সুতরাং আমি মনে করছি এটা প্রমোশন ঠিক নয়, বরং কৃষ্ণ জননী যশোদার মতো লালন পালন করছেন এইসব লোকশিল্পী গবেষক এবং লেখকরা।
1: গমিরা সম্বন্ধে আপনার দৃষ্টিকোণ বা আপনি কিভাবে এটি পুনরুদ্ধার করার চেষ্টা করছেন যদি আমার সঙ্গে একটু শেয়ার করেন।
0: গমিরা যে পারফর্মিং ফোক আর্ট, সে তার নিজস্ব গতিতে প্রবহমান। আমি মূলত এই পারফর্মিং আর্টকে লিখিতভাবে সংরক্ষণ করবার চেষ্টা করে চলেছি। গমিরার শিল্পীদের কথা, তাদের আর্থসামাজিক অবস্থার কথা, আসলে এসব তো লাইভ পারফরমেন্স অর্থাৎ যাত্রা বা নাটকের মতো। যদিও আজ ইলেকট্রনিক্স গ্যাজেটের মাধ্যমে ও সামাজিক মাধ্যমে ছোট ছোট ভিডিও আকারে ফেসবুকের ওয়ালে বা ইউটিউবে এবং লিখিত আকারে থেকে যাচ্ছে, আসলে উত্তর প্রজন্মের মানুষদের কাছে গমিরার ইতিহাস ঐতিহ্যকে জানা জরুরি। লিখিত ডকুমেন্টের মাধ্যমে সেই কাজটাই করবার চেষ্টা করি। সরকারেরও উচিত গমিরার শিল্পীদের আর্থিক সহযোগিতা করা, যাতে তারা এই পেশাকে ভবিষ্যতে ধরে রাখতে পারেন।
1: অনেক ধন্যবাদ আপনাকে। সময় পেরিয়ে যায়, দিন পেরিয়ে যায়, কিন্তু আমাদের সংস্কৃতি সে রয়ে যায় আমাদের মনের মণিকোঠায়। হয়তো যেভাবে লাইব্রেরির তাকে অনেকগুলি বই জমা থাকে, কিছু বই বার করা হয় না বলে তার উপর ধুলো জমে যায়, যখন প্রয়োজন হয় তাকে বার করে তার ধুলো ঝাড়তে হয়। আমাদের সংস্কৃতি অনেকটা সেই রকম। এই রকমেরই বাংলার আনাচে কানাচে লুকিয়ে থাকা সমৃদ্ধ সংস্কৃতি নিয়ে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ কাজ করুক।
2: অর্ঘ্য ঘোষাল জানালেন, মুখোশের মাধ্যমে অদৃশ্য বা অলৌকিক শক্তিকে সন্তুষ্ট করার কৌশল যেমন রয়েছে, তেমনি মুখোশের আড়ালে আত্মরক্ষার কাহিনীও মিশে রয়েছে সমানভাবে। একদল শ্রমজীবী মানুষের বিশ্বাসে জুড়ে গেছে ছদ্মমুখ বা মুখোশ। মুখোশকে সঙ্গী করেই একদিন যা ছিল বিরামহীন যুদ্ধের প্রস্তুতি, পরবর্তীতে তা রূপ নিয়েছে সামাজিক আচার অনুষ্ঠানে, আর হয়ে উঠেছে এই বাংলার নিজস্ব সংস্কৃতি। আজ শিল্প প্রাঙ্গণ এই পর্যন্তই।

0: এতক্ষণ শুনলেন সাপ্তাহিক সাংস্কৃতিক অনুষ্ঠান শিল্প প্রাঙ্গণ, গ্রন্থনা শর্মিষ্ঠা সরকার, প্রযোজনা দুর্বা দে।
1: এতক্ষণ শুনছিলেন শিল্প প্রাঙ্গণ।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী মৈত্রী প্রচার তরঙ্গে এখন আকাশবাণী স্টুডিও রেকর্ডেড অনুষ্ঠান রম্যগীতি।

এবারে রম্যগতিটির কথা আনন্দ মুখোপাধ্যায়, সুর অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়।

রোমগীতিতে আজকের শেষ গানটির কথা কালিদাস রায়ের, সুর সন্তোষ মুখোপাধ্যায় এবং গানটি গেয়েছেন সুরঞ্জনা বসু।

এতক্ষণ শুনছিলেন আকাশবাণী স্টুডিও রেকর্ডেড গানের অনুষ্ঠান রোমগীতি। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রী প্রচার তরঙ্গে একটু পরেই যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা, উপস্থাপনায় শ্রীপর্ণা পাল।

আচ্ছা, তুমি কি কখনো ভেবে দেখেছ আমাদের মানি ব্যাগের একটা কোণে পড়ে থাকা সেই বাসের টিকিটটা, কিংবা গত বছর পুজোর প্যান্ডেলে সেই রঙিন কাগজের ফুলটা, বা তোমাকে তোমার দাদুর লেখা সেই হলদে খামের চিঠিটা? এগুলো আসলে কি? কিছুদিন পরে তো শুধুই আবর্জনা, নাকি সময়ের বুক চিরে উঠে আসা এক একটা জ্যান্ত ইতিহাস বা গল্প? এই ধরনের শিল্প যেটার কোনো দীর্ঘস্থায়ী হওয়ার কোনো ইচ্ছেই নেই, সে দীর্ঘস্থায়ী হবে বলে পৃথিবীতে আসেই না। আচ্ছা, শিল্প কেন বললাম সেটাও বলবো। এই যে যাদের আয়ু কেবল কয়েকটা মুহূর্ত বা বড় জোর কয়েকটা দিন, শিল্পের ভাষায় আমরা একেই বলি এফেমেরা বা ক্ষণস্থায়ী শিল্প, যা কিছু ক্ষণিকের। কবিগুরুর শব্দ যদি ধার করে বলি, নতুন করে পাবো বলে হারাই ক্ষণে ক্ষণ। ক্ষণিকের নিত্য জিনিসপত্র এভাবেই যেন আমাদের জীবনের ছোঁয়া লেগে হয়ে ওঠে এক টুকরো শিল্প। এফেমেরা নামটা কি তুমি ভাববে? এফেমেরা নামটা খুব নতুন তোমার কাছে, কিন্তু আমার কাছে এটা একটা অদ্ভুত ভালো লাগার নাম, অদ্ভুত মুগ্ধতার নাম। কেন জানো? এফেমেরা শব্দটা এসেছে গ্রিক শব্দ এফেমেরিয়স থেকে, যার সহজ মানে হলো একদিনই মাত্র টিকে থাকে যা। ল্যাটিন কবিরা বলতেন, এই পৃথিবীতে মানুষের জীবনটাই তো একটা এফেমেরা। কে এত বড় ইউনিভার্স, আর সেই ইউনিভার্সের ছোট্ট কোনো একটা সৌরজগতের কোনো একটা ছোট্ট গ্রহের কয়েকটা দিনের মাত্র বাসিন্দা আমি আর তুমি। সত্যি কি আমাদের জীবনটাও এফেমেরা নয়? কিন্তু শিল্পতত্ত্বের চোখে এফেমেরা হলো সেই সব বস্তুগুলো যাদের তৈরি করার সময় মনে হয়েছিল যে এর কাজ শেষ হলেই একে একেবারে ফেলে দেওয়া হবে। কিন্তু আজকের অল্প অল্প গল্পকথার আড্ডায় আমি সেই সব জিনিসগুলোকেই তুলে এনেছি যেগুলো ফেলে দেওয়ার নয়, যেগুলো ক্ষণস্থায়ী শিল্প হয়ে আমাদের জীবনে কিন্তু বেঁচে রয়েছে। সঙ্গে রয়েছি তোমার যুববাণীর বন্ধু শ্রীপর্ণা। আড্ডা হবে এই ক্ষণিক, যা কিছু ক্ষণস্থায়ী সেই শিল্প নিয়ে, এফেমেরা নিয়ে। রইল অনুপম রয়ের কণ্ঠে অদ্ভুত মুগ্ধতা।

এই যে অদ্ভুত মুগ্ধতা, এই যে রোজকার ছোটোখাটো ব্যবহারের কাগজ, বা এই ধরো মা বাবাকে একটা মুদিখানার ফর্দ দিলেন, সেটার ওই যে স্থায়িত্ব, যে সুন্দর করে মা লিখলেন, মাসের নাম লিখলেন, তার নিজে সুন্দর করে জিনিসপত্রের নাম, তার পাশে দোকানদার কাকু হয়তো দাম ফেলবেন, ওই যে একটা সুন্দর ব্যাপার, এটার সৌন্দর্য আমরা কি বুঝি আদৌ? হয়ে যাওয়ার পরে তো জিনিসটা ফেলেই দিই। ধরো তুমি ট্রামে উঠলে বা বাসে উঠলে, কন্ডাক্টর কাকু তোমাকে একটা ছোট্ট কাগজের টুকরো দিলেন, টিকিট, তোমার গন্তব্যে পৌঁছানো পর্যন্ত ওই কাগজের টুকরোটার দাম তোমার কাছে অসীম, না হলে কিন্তু তুমি ফাইন পাবে, ওটাই তোমার ভ্রমণের বৈধতা। কিন্তু এই যে ট্রাম বা বাস থেকে নামার ঠিক পরের মুহূর্তেই ওটা তোমার কাছে মূল্যহীন, ফেলে দিলে, আমরা তাই করি। কিন্তু একজন সংগ্রাহক বা একজন শিল্পীর কাছে ওটাই হয়ে উঠল একটা অনন্য শিল্পের জিনিস। কেন জানো? কারণ ওই যে টিকিটের গায়ে লেগে আছে একটা নির্দিষ্ট তারিখ, একটা নির্দিষ্ট বাস রুট বা ট্রাম রুট, আর সেই সময়ের ভাড়ার ইতিহাস। আজ থেকে 50 বছর পর ওই একটা ছোট্ট হলুদ টিকিট হয়ে উঠবে এই যে বিংশ শতাব্দী বা একবিংশ শতাব্দী, এই যে পেরিয়ে যাচ্ছে, আরও কিছুদিন পরে পেরিয়ে যাবে কিছু বছর পরে, সেটার জীবন্ত দলিল। যখন তুমি 50 বছর আগের একটা টিকিট হাতে পাও, তুমি আসলে কিন্তু সেই সময়ের মুদ্রাস্ফীতি, গ্রাফিক ডিজাইন, সমাজ ব্যবস্থা সবটাকে কিন্তু তুমি হাতে স্পর্শ করছো। সংগ্রাহকরা একে বলেন প্যালিওগ্রাফিক আর্টিফ্যাক্ট। প্যালিও মানে সময় এবং পুরনো, আমরা সবাই জানি পুরনো সময়ের জিনিসপত্র। তো আমি একটু বাংলাটাও সহজ করে বললাম, অর্থাৎ যা কিছু ক্ষণস্থায়ী তাই আমাদের সময়ের সবচেয়ে বড় সাক্ষী। কি অদ্ভুত না, আমরা প্রতিটা মুহূর্ত এগিয়ে চলেছি কিন্তু আমরা কখনো ভেবে দেখি না যে মুহূর্ত আমরা যাপন করছি, যে মুহূর্তে আমরা বেঁচে চলেছি, সেই মুহূর্তটা কিন্তু পেরিয়ে যাচ্ছে সময়ের রেখা ধরে পিছনে। কিন্তু সেটারও একটা মূল্য আছে, দাম আছে। এই যে কয়েকটা উদাহরণ দিই, বাড়িতে রেশন কার্ড বা ল্যান্ডলাইনে ফোনের বিল আসাই ছিল একটা বিরাট ব্যাপার। হলদিতে হয়ে যাওয়া কাগজের বিলগুলো আজকে যখন পুরনো ট্রাঙ্কের নিচে বাড়িঘর পরিষ্কার করতে গিয়ে খুঁজে পাওয়া যায়, তখন কি একটা বিল থাকে? না, আমরা কিন্তু মাকে ডাকি, বাবাকে ডাকি, দেখো এই যে সেই পুরনো বিলটা আমরা পেয়েছি, তখন কীরকম ছিল সবটা, তখন কীভাবে বিল আসতো, তাই না? এই যে কথাগুলো একটু নিজেদের মধ্যে গল্পগাছা হলো, এটাও তো একটা সেই সময়ের জীবনের ছবিটা আমরা পেলাম। এরপর কত যত্ন করে আমরা অনুষ্ঠানের কার্ড ছাপাই, অনুষ্ঠান মিটে গেলে সেই কার্ডগুলোর জায়গা হয় ঘরের এদিকে ওদিকে, অথচ যে সময় ওটার গুরুত্ব ছিল, শিল্পীর আঁকা ডিজাইন করা ছিল, সেটাও কিন্তু শিল্পের উদাহরণ হয়ে উঠেছিল। আমরা কিন্তু দেখে বলতাম, বাহ সুন্দর বানিয়েছে তো কার্ডটা। এই যে সৌন্দর্যের যে চোখ, সেটা কিন্তু এই ক্ষণস্থায়ী শিল্প বা এফএমএরাই কিন্তু আমরা খুঁজে বের করতে পারি। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করবে, এই যে 70 বা 80 দশকে এই যে অনুষ্ঠান বাড়ির যে একটা কার্ড ডিজাইন করা বা ফোনের বিল আসা, যে কথাগুলো বলছি, সেগুলো কিন্তু একটা বিরাট ব্যাপার ছিল। আর এই সময় আমাদের এখনকার সময় আমরা সিনেমার টিকিটও হয়তো হাতে কাগজে খুব একটা কাটি না। সিনেমা হলে যাওয়ার আগেই এখন আমরা মোবাইল ফোনের অ্যাপে সিনেমার টিকিটটা কেটে ফেলি, যেটার হয়তো কোনো কি বলবো ফিজিক্যাল বা ভৌতিক কোনো অস্তিত্ব নেই, সবটাই আমাদের ফোনের অ্যাপে, তাই না? আর সত্যি কথা বলতে, যদি কোনো দিন কোনো ব্যাগ খুঁজতে গিয়ে কলেজে বন্ধুদের সাথে কলেজ ক্লাসটা কোনোভাবে বাঙ্ক ফেরে দেখতে যাওয়া সেই সিনেমার টিকিটটা তোমার কাছে থেকে থাকে, সেটা পারলে না হয় তোমার ওই প্রিয় ডায়েরি বা জার্নালের ভাঁজে কোথাও তুলেই রেখো। এই যে হারিয়ে যাওয়া জিনিসগুলো, এগুলো কিন্তু শুধুই নস্টালজিয়া নয়, নস্টালজিয়া বলা যেতে পারে, কিন্তু যারা সংগ্রহ করতে ভালোবাসেন এই এফএমএরা, তাদের কাছে কিন্তু একেবারে অমূল্য রত্ন সমান এই যে জিনিসগুলো, যার হারিয়ে যাওয়ার কথা ছিল অথচ আমরা মায়ায় জড়িয়ে ডায়েরির ফাঁকে ডায়েরির ভাঁজে রেখে দিই,

এফএমের ব্রিটিশ লাইব্রেরির বা পৃথিবীর বড় বড় অন্যান্য মিউজিয়াম বা আমাদের কলকাতা জাদুঘরও কিন্তু এখন আলাদা বিভাগ আছে এইসব ক্ষণস্থায়ী বস্তুগুলো বা পেপার এফএমেরা সংরক্ষণের জন্য। আর এই মুহূর্তে আমার যে গানটা মনে পড়ছে না, এই কথা বলতে বলতে, যে কাগজের কথা বলতে বলতে, সেটা ড্রয়িং খাতা পাপনের কণ্ঠে গানটা রইল তোমাদের জন্য। ফিরছি গানে ঠিক পরেই।

এই যে ছেঁড়া ড্রয়িং খাতা বা এই যে পেপারের টিকিট বা বাড়ির সেই পুরনো ফর্দ বা ফোনের বিলের কথা হচ্ছে, এই ক্ষণস্থায়ী শিল্প বা এফএমেরা বা যা কিছু ক্ষণিকের, শুধুই কি কাগজের গণ্ডিতে আটকে? অনেক শিল্পী আছেন যারা ইচ্ছে করেই এমন শিল্প তৈরি করেন যা একসময় মিলিয়ে যাবে, আর থাকবে না। আমি একটু অন্যভাবে বলি তোমাদের, সন্ন্যাসীদের কথা, তিব্বতী সন্ন্যাসী। তারা রঙিন বালি দিয়ে এক ধরনের জটিল এবং সুন্দর নকশা বা স্যান্ড ম্যান্ডালা তৈরি করেন। কয়েক সপ্তাহ ধরে চলে এই কাজ, আর যখন কাজটা শেষ হয় তারা একটা মন্ত্র পড়ে সেই পুরো কাজটা মুছে ফেলেন এবং বালিগুলো জলে ভাসিয়ে দেন। কেন? কারণ তারা আমাদের মনে করিয়ে দিতে চান যে এই ব্রহ্মাণ্ডে কোনো কিছুই চিরস্থায়ী নয়। সৌন্দর্য যেমন আসে তেমনি চলেও যায়, এই চলে যাওয়ার মধ্যেই লুকিয়ে আছে চরম সত্যিটা। ঠিক একইভাবে সমুদ্রের বালিতে তৈরি হওয়া কোনো প্রাসাদ, যেটা আমরা বেড়াতে গিয়ে সবাই কম বেশি প্রত্যেকেই করেছি, বা শীতের সকালে জানলার কাঁচের উপরে জমে থাকা ওই যে হিমেল নকশা, কুয়াশা, প্রকৃতির এফেমেরা, তাই না? প্রকৃতি কিন্তু আমাদের থেকেও অনেকটা আগেই ক্ষণস্থায়ী যে থাকা, যে সামান্য অল্প সময়ের জন্য থাকা, এটা কিন্তু করেছে। রোদ উঠলেই নকশা উধাও, জোয়ার এলেই বালির ঘর শেষ, কিন্তু ওই যে মুহূর্তের আনন্দ, যে তৃপ্তি, সেটাই হলো আসল শিল্প। অনেকেই ভাবো যে ক্ষণস্থায়ী জিনিসকে আবার শিল্প বলা যায় নাকি। আমার মনে হয় অনুষ্ঠান শুনতে শুনতেও এটা অনেকে ভাবছ। মনে আছে সেই ছোটবেলার কথা, যখন দিদিমা বা ঠাকুমা মাটির বারান্দায় লক্ষ্মী পুজোর আলপনা দিতেন? আমি জানি এখন তুমিও করো সেটা। এই যে খড়িমাটির সেই সাদা আলপনা দুদিন পরেই তো ঝাপসা হয়ে যায়, কিন্তু ওই যে ক্ষণিকের সৌন্দর্য, সেটা কি তোমার মনে কোথাও দাগ কাটে না? কিংবা ধরো, ঠিক আছে, আমি একদম আজকের কোনো একটা উদাহরণ দিচ্ছি। আজকের দিনে এই যে স্ট্রিট আর্ট, কোনো একটা পুরনো দেওয়ালে কেউ গ্রাফিতি আঁকছেন বা রাস্তায় হয়তো কেউ বসে বসে আঁকছেন, সেই যে দেওয়ালটা কাল ভেঙে পড়ে যেতে পারে বা রাস্তায় রঙের নতুন প্রলেপ পড়তে পারে,

কিন্তু ওই যে এক সপ্তাহ ধরে ওই ছবিটা পথ চলতি হাজারো কিছু মানুষকে কিছু বলতে পারলো, কিছু মানুষ সেটা দেখতে পারলো, সেটাই তো সেই ছবি এবং সেই শিল্পীর সার্থকতা। একটা কি জিনিস কি জানো তো, এফএমেরা না আমাদেরকে বর্তমানে বাঁচতে শেখায়, মুহূর্তে বাঁচতে শেখায়। সত্যি কথা বলতে আমরা কোনোদিনই এই বর্তমান মুহূর্ত নিয়ে অতটা ভাবি না, হচ্ছে চলছে বর্তমানে তো আছি এরকম একটা ব্যাপার আমাদের মধ্যে সবসময় রয়েছে। কারণ আমরা সবসময় ফিউচারে কী হবে, ভবিষ্যতে কী হবে সেটা নিয়ে আমরা সবাই প্রচণ্ড টেন্স, প্রচণ্ড দৌড়চ্ছি, কাজ করছি, সেভিংস করছি, বা যাই বলো না কেন সেটা আমরা কিন্তু করে চলেছি শুধু কাল ক্যা হোগা। এই কাল ক্যা হোগা না ভেবে যদি কখনো কখনো আমরা আজকের দিনটার, এই যে আজকের দিনটার এই যে মিষ্টি সকাল, কালকে একটু ঝড় বৃষ্টি হয়েছে, একটুখানি রোদের তাপটা কম কয়েকদিনের চেয়ে, এটাকে একটু এনজয় করি। এটাও তো প্রকৃতির এফএমেরা, তাই না? হতেই পারে না কালকে আবার প্রচণ্ড গরম পড়ে যাবে, বৃষ্টি হয়তো অনেকগুলো দিন পরে আবার আসবে, কে বলতে পারে, তাই না? এবার প্রশ্ন আসতে পারে, শ্রীপর্ণা এই যে সাধারণ বাসের টিকিট বা বিল, এগুলোর কথা তুমি বলছো, মানছি যে এগুলো হয়তো সময়ে পেরিয়ে গেলে সেই সময়ের একটা গল্প বলে, অতীতের গল্প বলে, কিন্তু শিল্পে কী করে রূপান্তরিত হচ্ছে এটা তো বলো। বলছি বলছি, অনেক শিল্পী আছেন যারা কোলাজ তৈরি করেন, তারা পুরনো খবরের কাগজের কাটিং, স্ট্যাম্প এবং এই যে ট্রেনের টিকিট, শুকনো ফুল, অনেক কিছু দিয়ে ক্যানভাস তৈরি করেন। এটাকে বলা হয় মেমোরি আর্ট। তুমি চাইলে দেখতে পারো অনলাইনে, এখন দেখার জন্য কিন্তু প্রচুর তোমার কাছে অ্যাভেলেবিলিটি আছে, তুমি চট করে চাইলে একটু সার্চ করে দেখে নিতে পারো মেমোরি আর্ট। হ্যাঁ, আর এই যে আজকালকার আধুনিক ডিজিটাল যুগে আমরা সারাক্ষণ ইন্টারনেটে কিন্তু চলছি, একটা স্টেটাস আপডেট বা একটা চব্বিশ ঘন্টা স্টোরি, সেটাও কিন্তু এক ধরনের ডিজিটাল এফএমেরা। চব্বিশ ঘন্টা পর তো ওটাও ভ্যানিশ, ওটার কি স্থায়িত্ব তার চেয়েও বেশি? ওই সময়ের জন্যই তো ওটা তোমার কোনো একটা অনুভূতির প্রকাশ ছিল, তুমি হয়তো কাউকে কিছু জানাতে চাইছিলে, বা তুমি হয়তো কিছু একটা দেখলে বা শুনলে যেটা তুমি এই চব্বিশ ঘন্টার ডিজিটাল এফএমেরাতে তুলে রাখলে। অনেক সময় তো আমরা চব্বিশ ঘন্টার অনেক কম সময়েও সেটাকে মুছে দিই বা ডিলিট করে দিই বলা যায়। তো যেটুকু সময়ের জন্য আমি রাখছি স্টোরিতে বা স্ট্যাটাস আপডেটে, সেটাও তো কোথাও কি ডিজিটাল এফএমেরা, তাই না? আমি নিশ্চিত যে আজকের পরে তুমি যখনই এরকম কোনো একটা স্টোরি আপডেট করবে, তুমি নিশ্চয়ই আমার কথা ভাববে যে শ্রীপর্ণা বলেছিল না এটাকে ডিজিটাল এফএমেরা বলে। এবং আমি এতেও নিশ্চিত যে তুমি শুধু নিজের মনে মনে ভাববে না, তুমি তোমার বন্ধুকেও বলবে, এটাও আমি নিশ্চিত। আর সেই নিশ্চিত হওয়া থেকেই তোমার জন্য একটা মিষ্টি মিষ্টি প্রেমের গান ঈশান মিত্র কণ্ঠে রইল। ফিরছি আমি।

অল্প অল্প গল্প কথার আড্ডায় তোমার সঙ্গে রয়েছি তোমার যুববাণীর বন্ধু শ্রীপর্ণার। আজকে আমরা গল্প করছি, কথা বলছি এফএম এরা ক্ষণস্থায়ী শিল্প বা যা কিছু ক্ষণিকের সেগুলো নিয়ে। এবার একটুখানি ইনফরমেশন দিই, হ্যাঁ এতক্ষণ তো গল্প করলাম, মানে গল্পের মধ্যে একটু ইনফরমেশন না দিলে আমার মনটা কেমন কেমন করে জানো তো, মানে মনে হয় যে কিছুটা খামতি থেকে গেল। তো শিল্পের যে ইতিহাস, 1960-এর দশকে একটা অদ্ভুত বিপ্লব ঘটেছিল যাকে বলা হয় ফ্লাক্সাস। হ্যাঁ ফ্লাক্সাস। এই আন্দোলনের শিল্পীরা বিশ্বাস করতেন শিল্প কোনো মিউজিয়ামে সাজিয়ে রাখার জিনিস নয়, শিল্প হলো একটা ইভেন্ট বা ঘটনা। তারা এমন সব শিল্প তৈরি করতেন যা কয়েক মিনিটেই নষ্ট হয়ে যেত, যেমন বরফ দিয়ে তৈরি কোনো ভাস্কর্য বা যা রোদে গলে যাচ্ছে, কিংবা একটা পারফরমেন্স যা দেখার পর দর্শক শুধু তার স্মৃতিটুকু নিয়েই বাড়ি ফিরবেন। তাদের ভাবনা চিন্তা বা দর্শন ছিল শিল্প যদি চিরস্থায়ী হয় তবে তা পণ্যে পরিণত হয়, কিন্তু শিল্প যদি ক্ষণস্থায়ী হয় তবে সেটা অনুভবে থাকে, স্মৃতিতে থাকে। এফএমেরা আমাদের শেখায় যে সৌন্দর্যকে মালিকানা বা ওই কেনাবেচার গণ্ডিতে আটকানো অসম্ভব। আরেকটা চমৎকার দৃষ্টিভঙ্গি বলি এটা ছাড়াও, সেটা হলো ল্যান্ড আর্ট। ধরো স্কটল্যান্ডের কোনো উপকূলে শিল্পী এন্ডি গোলসওয়ার্থি কেবল রঙিন পাথর আর পাতা দিয়ে একটা বৃত্ত তৈরি করলেন, জোয়ার এলো আর সেই শিল্পকর্মকে জোয়ার একেবারে সমুদ্রের অতলে তলিয়ে নিয়ে গেল। এখানে শিল্পী প্রকৃতিকে চ্যালেঞ্জ করছেন না, বরং প্রকৃতির কাছে একেবারে আত্মসমর্পণ করছেন, কারণ নেচারের সাথে বা প্রকৃতির সাথে শিল্পের যে আত্মিক যোগ বা যে একটা পুরনো যোগাযোগ রয়েছে, যেটা আমরা যারা শিল্পকে ভালোবাসি তারা কিন্তু আমরা খুব ভালোভাবে এটা অনুভব করতে পারি, সেই অনুভবকেই কিন্তু কোথাও গিয়ে শিল্পী এফএমএরার হাত ধরে বা এফএমএরার সাহায্য নিয়ে আরেকটু বেশি করে তুলে ধরছেন আমাদের কাছে। এফএমএরা বা ক্ষণস্থায়ী শিল্প আমাদের অহংকারটাকে একটু হলেও কমায়, কারণ আমরা মনে করি হ্যাঁ আমি কি বলবো না, তার মানে যে যিনি শিল্পী তিনি শিল্পকর্ম করে তিনি জীবন অতিবাহিত করবেন না, অবশ্যই করবেন, কিন্তু এর বাইরেও তো আরেকটা ধারা আছে, এর বাইরেও তো আরেকটা ভাবনা চিন্তা রয়েছে, সেই ভাবনা চিন্তার জগতে যারা থাকেন সেই ভাবনা চিন্তাটাকে নিয়ে চলতে যারা ভালোবাসেন তাদের জন্য অবশ্যই যা কিছু ক্ষণিকের। আর এটা আমাদেরকে মনে করিয়ে দেয় যে আমরা এই বিশাল মহাবিশ্বে কতটা ছোট, যেটা একদম শুরুতেই তোমাকে আমি বললাম যে আমি সেদিন কোনো একটা ভিডিও দেখছিলাম অনলাইন এবং দেখতে দেখতে আমার মনে হলো, এবং তারই সঙ্গে আমি আমাদের এই অনুষ্ঠানটা নিয়ে ভাবনা চিন্তা করছিলাম যে কী বলা যেতে পারে বন্ধুকে, তখনই আমার মনে হলো যে এত বড় একটা ইউনিভার্স এবং সেটা ছাড়াও আরও ইউনিভার্স রয়েছে, মানে আমরা কতটা কতটা ক্ষুদ্র হতে পারি যে বিলিয়ন বিলিয়ন ইয়ার্স মিলিয়ন ইয়ার্স তার মধ্যে আমাদের বয়স অন অ্যান অ্যাভারেজই 70-80-100, মানে জাস্ট আমরা একটা কী বলবো, ওই জলের জল যখন ফোটাতে বসানো হয় তখন যে একটা বাবল ওঠে না, সেই বাবলের মতো আমাদের কিন্তু জীবনটা ইউনিভার্সের কাছে, যদি ইউনিভার্সের তুলনায় আমরা ধরি, তবু এই জীবন কত সুন্দর তাই না, আমরা কত সুন্দরভাবে বাঁচতে চাই, সবার সাথে মিলে মিশে ভালোভাবে থাকতে চাই, আর সেই ভালোভাবে থাকতে চাওয়া বাঁচতে চাওয়া এটাও তো কোথাও গিয়ে ক্ষণস্থায়ী শিল্প, এই শিল্পটাকে তো বেঁচে থাকাই শিল্পের আরেক নাম তাই না। তবে এই যে আমি যে ধারণাটা বললাম এটার একটা নাম আছে, ওয়াবিসাবি। জাপানিরা বলেন যে অপূর্ণতার ক্ষণস্থায়িত্বের মধ্যেই সৌন্দর্যকে খুঁজে নিতে, এক পশলা বৃষ্টির পরে মাটির ওই যে সোদা গন্ধটা এটাও তো এফএমেরা, যা কিছু ওই মুহূর্তের, যা কিছু শুধু ওই মুহূর্তেই সত্যি বলে মনে হয়। এদিকে দেখো গল্পে গল্পে আজকে সময় একেবারে শেষের পথে, আজকে গল্প করতে বসে আমার মনেই হলো না যে কখন সবটা ফুরিয়ে গেল, না ফুরিয়ে যায়নি, কারণ এই যে আমার তোমার আড্ডা, এই আড্ডাটাও কিন্তু আজকে এফএমেরা হয়ে তোমার আমার মনে ব্যাক

ব্যক্তিগত হয়ে থেকে যাবে। কারণ ক্ষণস্থায়ী হওয়া মানেই তো তুচ্ছ নয়, বরঞ্চ যা কিছু চলে যায়, যা কিছু হারিয়ে যায়, তাকে ধরে রাখার এই যে আপ্রাণ চেষ্টা, সেটাই তো আমাদের জীবন। জীবনটাও তো আসলে বিরাট বিরাট বড় একটা আর্ট গ্যালারি। আর এই আর্ট গ্যালারিতে তোমার প্রত্যেকটা নতুন নতুন মুহূর্ত আমরা আলপনা দিয়ে চলি, তাই না? একটা মুহূর্ত যায়, একটা মুহূর্ত ফিরে ফিরে আসে। তবে আজকে আজকে এই পর্যন্তই, আবারও অন্য কোনো দিন অন্য কোনো সময় আড্ডা হবে, গল্প হবে, কথা হবে। সঙ্গে ছিলাম তোমার যুববাণীর বন্ধু শ্রীপর্ণা। তোমার সংগ্রহে এরকম কোনো ক্ষণস্থায়ী শিল্প বা এফএমএরা আছে কিনা আমাদের ফেসবুক পেজে কমেন্ট করে জানিও। ভালো থাকো, আর সৌন্দর্য আর এই ছোট্ট ছোট্ট ক্ষণস্থায়ী মুহূর্তগুলো জীবনের মধ্যে খুঁজে নিও। টাটা।

এতক্ষণ শুনছিলেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা। উপস্থাপনায় ছিলেন শ্রীপর্ণা পাল, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রী প্রচার তরঙ্গে এখন নাটক করুণাদি, রচনা।

0: আজকের নাটক করুণাদি, রচনা মৃত্যুঞ্জয় মাইতি, প্রযোজনা গীতা গঙ্গোপাধ্যায়। করুণাদি,
1: হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি অ্যাডভোকেট মিস্টার চৌধুরী কথা বলছি। ও মাই গড, এমন গম্ভীর গলায় কথা বলছো যেন।
2: কেন, তুমি কার গলা ভাবছিলে?
1: মানে একটা ডিভোর্স মামলার ব্রিফ নিয়েছি তো। হ্যাঁ হ্যাঁ, ওই ওই ভদ্রমহিলা মাঝে মাঝে এসব ফোন টোন করেন আর কি।
2: তা তো করবেনই, বুঝি নির্মল দা, সবই বুঝি। মেয়েদের গলা পেলে এ বয়সেও ভর্তি
1: হবে। কি যে বলো ললিতা, হঠাৎ ফোন করছিল কেন?
2: হৃদয় ভরে তোমার বাণী শুনবো বলে। আর কেন,
1: শুধু বাণীতে আর কি হয় বলো? মাঝে মাঝে তোমার, বুঝতেই তো পাচ্ছ, ছুটির দিন, একটু রিল্যাক্সড মুডে আছি।
2: মক্কেলটা নেই,
1: এই তো চাচ্ছুন আছে। তুমি চেনো অনেক কেউ, হরিরাম শাহ, গণেশ চাকলাদার, আর
2: খুব ভালো হয়েছে, আমি ওদের কাছে যেতাম।
1: কি বলতে হবে বলো না, আমি জানিয়ে দিচ্ছি।
3: কে কোথা বলছেন চৌধুরীজি?
1: ললিতা দিদিমণি।
3: ও মেরিগোল্ড স্কুলের দিদিমণি? আপনার লেখাকে তো টিউশনই পড়াইতেছেন, বড়ি আচ্ছা টিচার আছে, ইংলিশ মে বহুত বাতচিত কর সকতি। হ্যাঁ হম সমঝতে।
1: আরে না না, তুমি বুঝো না কেন, ললিতাকে তোমার ছেলে টিউটর রাখবে নাকি?
3: সে তো আমার ভাগ্য আছে চৌধুরীজি, লেকিন কেতনা রুপিয়া?
1: বেশি না, মাসে 250 টাকা। তোমার ছেলে কোন ক্লাস? একটি তো ছেলে না?
3: হ্যাঁ জি, আমার লড়কা রিটো কেজি হলো।
1: তুমি তো আবার টিচার্স রিপ্রেজেন্টেটিভ।
2: কি আহামরি কথা, নিজে ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট, কিছু জানো না মিটিংটা জরুরি কিনা? এজেন্ডা দেখুন,
1: ঠিক খেয়াল নেই,
2: একটা সিরিয়াস এজেন্ডা আছে।
1: কি সেটা?
2: সেটা টেলিফোনে হবে না, আমি এক্ষুনি আসছি, শোনো, একা থেকো।
1: আচ্ছা শাহজি, আমার একটু কাজ আছে। আপনার মামলার তারিখ পড়েছে 30-এ, সময় আছে এখনো? দুটো সাক্ষী চাই, ওটা সংগ্রহ করতে হবে।
3: কিরকম সাক্ষী চৌধুরীজি?
1: আরে বাবা, হাত পা দরকার নেই, শুধু জিভটা থাকলেই হলো, যেন কথা বলতে পারে, যা শেখাবো তা যেন গড়গড় গড়গড় করে বলে যায়।
3: জি হ্যাঁ, ও হাম জরুর সাপ্লাই করেঙ্গে, ও বাজার মে বহুত মিলতা, লেকিন জাদা রুপিয়া।
1: আরে বাবা, তোমার তো টাকায় ছাতা পড়ে গেল শাহজি, একটা ছোট্ট মুদি দোকান করে শহরে পেল্লাই মার্কা তিনতলা বাড়ি, এত টাকা নিয়ে ঘুরবে কি?
3: চৌধুরীজি রুপিয়া কাহা, হাম গরিব আদমি। দেখিয়ে ললিতা দিদিমণি আমার লড়কা কু পড়াতে চান, তাব আমি 250 রুপিয়া দে সকতা।
1: যদি বিকেলে তো আমার এখানে আসে, রাত ছাড়া তো তোমার ওখানে হবে না।
3: ও ঠিক আছে ঠিক আছে।
1: আচ্ছা আমি ললিতাকে বলবো, রাজি হবে বোধ হয়।
3: আচ্ছা এখন আমি আসি চৌধুরীজি, থোড়া ইয়াদ করে বলি।
1: আরে ঠিক আছে ঠিক আছে।
4: আরে দাঁড়াও দাঁড়াও শাহজি, আমিও তো যাব।
1: চাকলাদু, আপনার ওই মামলাটা কিন্তু একটু, মানে ওই যে ওই যে মানে ওই ওই যে ভাড়াটিরা আপনাকে যে ঠেঙিয়েছিল না, তা তো একটা প্রমাণ চাই। কেউ দেখেছিল?
4: আচ্ছা থানায় যে ডায়েরি করেছি।
1: ক্রস এক্সামিনেশনে তো তা টিকবে না।
4: কি বললেন, ক্রস এক্সাম?
1: হ্যাঁ মানে যে রাতে যদি সেটা না টেঁকে। আচ্ছা আপনি আসুন, এখন আমি পরে ভেবে বলবো। কোন, আচ্ছা আপনার ওই যে কয়লার গুল তৈরি কারখানায়, ওখানে কেউ সাক্ষী দিতে পারবে না?
4: আমার গুলের কারখানা কিন্তু ওই যে কি একটা বললেন না, ক্রস এক্সা না কি, ওইটাই যদি ফেল মেরে যায়।
1: ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আসুন আসুন আপনি। ও হ্যাঁ, ওই বিকেল 5টায় মেরিগোল্ড স্কুলের ম্যানেজিং কমিটির মিটিং, নোটিশ গেছে নিশ্চয়ই, আপনাদের আসা চাই, কিন্তু খুব জরুরি মিটিং, ভুলবেন না।
3: আচ্ছা চৌধুরীজি, ও ভাই ললিতা দিদিমণি ভি আসবেন?
1: আও তো মেম্বার, নিশ্চয়ই আসবেন।

0: আসতে পারি?
1: এসো এসো এসো, বসো। তোমার জন্য তো সাজি গণেশ এদের তাড়ালাম। এবং বলো তো কি জরুরি ব্যাপার?
0: বলছি বাবা, বলছি, বলবো বলি তো দৌড়ে এলাম।
1: হ্যাঁ বলো, কি আছে মিটিং এ একবারে পড়িমড়ি করে ছুটে এলে?
0: তোমার আর কি নির্মলদা, আমার কথা ভাবো, আজকাল কোনো দরদ আছে আমার উপর? আমি তো এখন একটা অর্ডিনারি প্রাইভেট টিউটারের মতো।
1: না না, আমি ঠিক আগের মতোই তোমাকে ভালোবাসি।
0: ওসব কেবল মন ভোলানো কথা। আজ কতদিন একবারও বেড়াতে ডেকেছ? কতদিন একসঙ্গে ছবি দেখনি? অথচ আগে সপ্তাহে দুদিন ছবি দেখে রেস্টুরেন্টে খেয়ে।
1: এখন তো সময় পাই না এত মামলা নিয়ে। বল বল কি জরুরি ব্যাপার বল।
0: ব্যাপারটা হলো আজকের মিটিং এ করুণাদির এক্সটেনশন নিয়ে।
1: করুণার এক্সটেনশন মানে? করুণা রিটায়ার করবে, তার মানে বয়স?
0: মানেটা খুব সোজা, তবে তোমার ভাবতে কষ্ট হচ্ছে, এই যা।
1: আমরা সবাই কেমন ধীরে ধীরে বুড়ো হয়ে যাচ্ছি, ভাবতে অবাক লাগে, তাই না?
0: মন খারাপ হচ্ছে নাকি? করুণা দিয়ে আবার তোমার একসঙ্গে কেন কি যেন বলে। ও বাই দি ভাই, হরিরাম শাহ, গণেশ চাকলাদার এদের বলেছো মিটিং এ যেতে? বলেছো?
1: বলেছি।
0: করুণাদির এক্সটেনশন নিয়ে ভোটিং হলে ওরা তোমাকে সমর্থন করবে?
1: হ্যাঁ, কিছু বলার দরকার নেই, ওরা আমার পক্ষে সবসময় হাত তুলবে। কমিটিতে আমার ক্লিন মেজরিটি। তবে হ্যাঁ, যদি কেউ না আসে।
0: সে তো বুঝলাম নির্মলদা, কিন্তু হেডমিস্ট্রেস নীলিমাদি করুণাদিকে দারুণ সাপোর্ট করবেন, আর নীলিমাদির ফ্যান তো অনেকই।
1: তাই নাকি? কেউ জানি না তো।
0: তা জানবে কেন? না শোনো, ঠাট্টা নয়, ভালো করে শোনো।
1: হ্যাঁ,
0: করুণাদি থাকলে হেডমিস্ট্রেস
1: তোমার প্রতি অকরুণ, এই তো? তা আমাদের হেডমিস্ট্রেস কিন্তু বেশ দেখতে শুনতে ভারী চার্মিং এন্ড ডিগনিফাইড অলসো।
0: ও, চোখ ওদিকেও পড়েছে। শোনো, উনি চার্মিং হন আর ডিগনিফাইড হন, তাতে স্কুলের কি যদি হেডমিস্ট্রেসের কাজ না করেন?
1: তাই নাকি? তাহলে স্কুলটা ঠিকভাবে কি করে চলছে বলতো? কে চালাচ্ছে? ঈশ্বর?
0: আড়ালে থেকে যিনি চালাচ্ছেন তিনি করুণাদি। করুণাদি যা বলবেন হেডমিস্ট্রেস তাতেই সই। ভাই, আমরাও তো টিচার। মন দিয়ে শোনো, নীলিমাদি রেকমেন্ডেশন সত্ত্বেও ম্যানেজিং কমিটি যদি করুণাদিকে এক্সটেনশন না দেয়, তবে নীলিমাদি আপনা থেকেই ঘায়েল হয়ে যাবে, ওরা প্রেস্টিজের খাতিরে। ওরা আবার ওই গানটি বড্ড টানটনে তো, আর নীলিমাদি তখন নিজে থেকেই আজ হোক কাল হোক চলে যাবেন। এটাই হলো আমার স্ট্র্যাটেজি। আর চলে গেলে তখন বুঝলে এক ঢিলে দু পাখি
1: না, তিন পাখি। তখন মিস ললিতা দত্ত হেডমিস্ট্রেসের চেয়ার আলো করে, বাবা বা এক্সেলেন্ট ললিতা, সত্যি তুমি পলিটিক্স না নেবে টিচার দিতে কেন নামলে ঠিক বুঝলাম না।
0: নামলাম কেন? পেটের দায় নির্মলদা, সে পেটের দায়। ডিভোর্সি মেয়েদের চলে কি করে তা?
1: যাকে, আচ্ছা হেডমিস্ট্রেস তো বেশ ভালো, তুমি পছন্দ করেন না কেন?
0: যে যার রুচি। আমার এই যে মডার্ন সাজ পোশাক, মানে এই যে আমি টিপটপ থাকি, এইসব উনি দু চোখে দেখতে পারেন না। বলেন ওসব অ্যাংলিসাইজ ঢং নাকি টিচারদের মানায় না। টিচার হবে মায়ের মতো।
1: ললিতা, করুণা কিন্তু ভালো পড়ায়, ওর জন্যই কেজি স্কুলটা দাঁড়িয়ে গেছিল। প্রথম দিকে তো একেবারে স্কুলে ঘুঘু চড়ত, তারপর করুণার চেষ্টায় একটু একটু করে দাঁড়ালো।
0: করুণাদি না হলে বুঝি দাঁড়াতো না? আসলে এখনো করুণার দিকে মনে মনে
1: ধুর কি যে বলো, এখন বয়স হয়েছে না?
0: বয়সের কথা আর যা হোক আমাকে বলো না নির্মলদা, করুণাদির মাথায় চুল পেকে গেলে কি হবে? এখনো বেশ সুন্দর, মানে বেশ ফ্রেশ লাগে।
1: সেটা আলাদা, এ বয়সে তো একটা সৌন্দর্য আছে ললিতা, সেটা বিকেল বেলার সৌন্দর্য, যখন রোদের তাপ কমে আসে, রোদের

0: পথে ছায়ার রং লাগে। তুমি তো দেখোনি, করুণা যখন প্রথম আসে এখানে তখন কি সুন্দর ছিল, চোখ ফেরানো যেত না, প্রতিমার মতো শান্ত, পবিত্র, সুন্দর। তখন তো সবই মাত্র বিধবা হয়ে।
1: মাই গড,
0: তুমি ঠিক বুঝবে না ললিতা, মেয়েদের এক ধরনের সৌন্দর্য আছে যা মনকে শান্ত করে, পবিত্র করে। করুণার সৌন্দর্য সেই জাতির, কোথায় একটা একটা রেনান্সিয়েশন, মানে মানে কি বলবো, একটা একটা বৈরাগ্যের সুর আছে ওর শরীরে, ওর মনে, সেটা সাধারণের মধ্যে দেখা যায় না।
1: শরীরে বৈরাগ্যের সুর? মাই গড, নির্মলদা তুমি হাসালে আমাকে।
0: থাক সকল থাক থাক, দেখো করুণা যদি যদি এখনো ফিজিক্যালি ফিট থাকে তবে সে তো এক্সটেনশন পেতেই পারে, কি বলো?
1: তাই নাকি? দেখো আমি ওসব ওকালতির প্যাঁচ টাচ বুঝি না, আমি চাই ম্যানেজিং কমিটি করুণাদিকে এক্সটেনশন দেবে না, আর সে ব্যবস্থা লিগাল আর ইললিগাল, ভালো হোক আর মন্দ হোক, তোমাকেই করতে হবে। সেই জন্যই তোমার কাছে আমি ছুটে এসেছি।
0: ললিতা প্লিজ, তুমি উত্তেজিত হচ্ছ কেন? আমি আমি কথা দিচ্ছি করুণা যাতে এক্সটেনশন না পায়। ললিতা ললিতা, তোমাকে তোমাকে আগেও বলেছি, করুণাই এই কেজি স্কুলটাকে দাঁড় করিয়েছে। এখন অবশ্য বাড়ি গাড়ি টাকা, তখন তখন তোমাদের ভালো মাইনে দেবার মতো টাকাই জুটতো না। আমি তখন সবই ম্যানেজিং কমিটির অর্ডিনারি মেম্বার, কাজে
1: তাই বলে করুণাদি আমাদের মাথা কিনে নিয়েছেন। ক্লাসে যেতে দেরি হলে করুণাদি বলবেন, কোনো কারোর রেজাল্ট খারাপ হলে করুণাদি এক্সপ্লেনেশন চাইবেন। ওয়াই, অন হোয়াট অথরিটি? তিনি তো হেডমিস্ট্রেস নন, তিনি আমাদেরই মতো একজন অর্ডিনারি টিচার।
0: হ্যাঁ, কিন্তু সেটা হেডমিস্ট্রেসকে বললেই তো পারো।
1: বলি না, কারণ বলে কোনো লাভ নেই, তাই বলি না। আমি চলি।
0: তবু বলবো, স্কুলে পড়ানোটাই প্রথম কথা এবং শেষ কথা। করুণা কি সুন্দর পড়ায় জানো। একদিন একদিন একটা কাজ ছিল, ওই স্কুলের অফিস ঘরে এসে বসে আছি, করুণা পাশের ক্লাসে পড়াচ্ছিল, বসেই বসে চুপচাপ শুনছিলাম। ছেলেরা কি খুশি, করুণা তখন সুর করে পড়ছে।

0: যাচ্ছে, চুপ চুপ চুপ চুপ, সবাই একসঙ্গে বলবে, এরকম করলে হবে না। তা কে বলছে খাতা দে, কে বলছে বই দে? না না শোনো, আমি আগে বলিনি, তারপর সবাই আমরা একসঙ্গে বলবো। হ্যাঁ কেমন শোনো, Jack and Jill went up the hill.
1: ওরা পাহাড়ে গেল কেন দিদিমণি?
0: কেন, জল আনতে, এক বালতি জল আনতে Jack আর Jill পাহাড়ে গেল।
1: দিদিমণি ওরা পাহাড়ে গেল কেন, রাস্তার কলে জল আনতে গেল না কেন?
0: রাস্তার কলে জল নিয়ে আমাদের চলে, তোমাদের চলে, কিন্তু Jack আর Jill চলে না। ওদের চাই ঝর্ণার জল, একেবারে স্বচ্ছ পরিষ্কার ঠান্ডা। একটা খুব উঁচু পাহাড়, সামনের মাঠে বসে বসে ঝিমই, যেখানে বিরাট বিরাট গাছগুলো গম্ভীর হয়ে চেয়ে থাকে আকাশের দিকে। সেই পাহাড়টা ঠিক নিঝুম দুপুরবেলা Jack আর Jill হাতছানি দিয়ে ডাকে। সেই পাহাড়ে একটা ঝর্ণা, ভারী সুন্দর ঝর্ণা আছে।
1: ঝর্ণাটা কি করতো দিদিমণি?
0: আরে তার তো কেবল একটাই কাজ, সারাদিন সারা রাত নিজের মনে গান গাওয়া।
1: কি গান?
0: কেন, পাহাড়ের গান। পাহাড় যেসব কথা মনে মনে ভাবে, সূর্য ডোবার সময় যেসব রঙিন ছবি দেখে, সব তো পৃথিবীকে বলতে হবে। তোমরা যেসব কথা ভাবো সব মাকে বলে দাও না?
1: চোরদিকেও বলে।
0: চোরদিকেও বলো, বেশ ঠিক তেমনি পাহাড় তার কথাগুলো পৃথিবীকে বলে। কিন্তু পাহাড় তো তোমাদের মতো কথা বলতে পারে না, তোমাদের মতো কেজি স্কুলেও পড়েনি, তোমাদের ভাষাও সে জানে না, তাই সে নিজে একটা ভাষা তৈরি করে নিয়েছে। ঝর্ণার যে ছি ছি ছি ছি শব্দ হয়, সেই শব্দগুলো

0: পাহাড়ের ভাষাটা বুঝেছ
1: বাবা? সত্যি কি মজা, যা জল আনতে নিয়ে গেল দিদিমণি।
0: কেন, একটা বালতি বেশ বড়, অনেক জল ধরে।
1: বড় বালতি করে জল আনতে পারবে দিদিমণি?
0: সেখানে তো গন্ডগোল।
1: কি গন্ডগোল দিদিমণি?
0: হিয়া যাক, পড়ে গেল, পাপে ছিলে।
1: ও মা, ওর লাগেনি তো?
0: হ্যাঁ লাগেনি, আবার মাথাটা ফেটে গেল। আর ফেটে যেতে কি রক্ত, কি রক্ত! তাহলে তোমরা কখনো এমন দুষ্টুমি করবে না কিন্তু, কেমন? করবে না তো? এসো এবার আমরা সবাই আবার একসঙ্গে পড়ি, কেমন বলো?
2: Jack and Jill went up the hill to face a pail of water. Jack fell down and broke his crown and Jill came tumbling after.
3: বয়সের
0: বোঝাটা দরজার বাইরে নামিয়ে রেখে আসতে হবে।
3: কেন,
0: নইলে পাহাড়ের ঝর্ণার সুর অমন বাজবে কেন? ওটা আলাদা জগৎ। ছেলেগুলো বাড়ি পৌঁছতে না পৌঁছতে তো বৃষ্টি এসে পড়বে, একদম ভিজে যাবে।
3: গার্জেনদের নিতে আসেন ওদের?
0: শহরতলের স্কুল কজন গার্জেনরা আসে, বেশিরভাগ ছেলে মেয়ে নিজেরাই যাতায়াত করে। এই দেখুন বৃষ্টিটা এসে গেল, ইস বাচ্চাগুলো সবাই ভিজবে। না আমি চলি।
3: আরে তুমি ওদের মতো ভিজবে নাকি? ওই তো একটা রিক্সা যাচ্ছে, চল চল চল, তুমি পৌঁছে দিই, চল।
0: না থাক, আপনি যান।
3: ও বুঝেছি, আসলে আসলে তুমি আমার সঙ্গে এক রিক্সায় যেতে চাও না? না
0: দেখতে দিদি, আমার একা একা যেতে ভালো লাগে।
3: তার মানে আমার সঙ্গে যেতে ভালো লাগে না, লোকে কি বলবে? এই তো
0: লোকের বলা কেন গ্রাহ্য করি না,
3: তবে
0: এ আমার নিজের ভালো লাগা না লাগা।
3: বুঝি, তুমি আমাকে এড়িয়ে যেতে চাও তাই না?
0: এই রে দেখছেন বৃষ্টিতে জোরে এসে গেল।
3: চলো চলো ভাই, চলো শিব মন্দির চলো।

0: বসুন, আলোটা জ্বেলে দিই, অন্ধকার হয়ে গেছে।
1: নেহাত ভদ্রতার খাতিরে বাড়িতে ডাকলে তো, আমি বুঝি করু না, রিক্সার হুডটা ছেঁড়া ছিল, মাথাটা ভিজে গেছে, জামাটাও। আচ্ছা তোমার সেই হিন্দুস্তানি মেয়েটা কোথায়?
0: ও ও তো দেশে চলে গেছে।
1: ও বেশ বেশ, তুমি তাহলে এখন একা, কি বলো?
0: না, আমি কখনো একা নই নির্মলেন্দ্রবাবু।
1: একা নও? সে কি, ঘর তো খালি, মানে তুমি?
0: না, খালি নয়, এই ঘরের আলো ছায় তিনি তো জেগে আছেন।
1: তিনি তিনি কে?
0: যার কাছে আমার সব প্রার্থনা পৌঁছে দিই। দাঁড়ান দাঁড়ান, টোয়ালেটে এনে দিই, এনে মাথাটা মুছে ফেলুন তো।
1: বাহ, টোয়ালে থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ পাচ্ছি, এটা নিশ্চয়ই তোমার?
0: না, ওটা এমনি তোলা থাকে, আমি তো কারোর জিনিস ব্যবহার করি না, মানে করতেও দিই না।
1: সব সময় সব কিছু ফ্রেশ কোথায় পাবে তুমি? অপরের ব্যবহার করা জিনিসও তো অনেক সময় আমাদের ব্যবহার করতে হয়, করু না।
0: হ্যাঁ, তবে যতটা সম্ভব আমি তা করি না, আমি বোধ হয় সব ব্যাপারে একটু আলাদা নির্মলেন্দুবাবু।
1: হ্যাঁ তুমি আলাদা, ঠিক ঠিক, তুমি এখনো সুন্দর, তোমার কাছে এলে জানো মানে কি বলবো, কেমন একটা কেমন একটা দামি মদের গন্ধ পাই, মানে যা খাওয়ার মতো ক্ষমতা আমার নেই, অথচ খেতে ভীষণ ইচ্ছে করে।
0: হায় ভগবান, উপমাটা একদম ভুল হলো নির্মলেন্দুবাবু, আমি দামি মদের মতো নই, আমি কি বলবো আপনাকে, আমি ছোট্ট একটা নদীর মতো, যে নদী এই নির্জন জায়গা দিয়ে বয়ে যায়, কোনো দিকে না তাকিয়ে নিজের মনে একেবারে সমুদ্রের দিকে, আমিও সেই রকম। বসুন, একটু চা করে আনছি।
1: না না না,
0: ঘরে আর কিছু কিন্তু নেই।
1: না না।

0: চা খাবো না, তুমি তুমি বলো, তুমি একটু বসো না, একটু বসো বসো, একটু গল্প সল্প করি। হ্যাঁ ঠিক করি না, মাঝে মাঝে ভাবি যে তোমাকে জিজ্ঞেস করব, ওই দেয়ালে ওই ছবি দুটো, ওই ছবি দুটো কার? ওই যে সুন্দর ইয়াং ম্যান, উনি কে?
1: আমার স্বামী।
0: হ্যাঁ
1: হ্যাঁ
0: ও হ্যাঁ, আমারও অবশ্য তাই মনে হয়েছিল। আচ্ছা উনি তো

0: করো না, অমন করে কি দেখছো? কথা বলো।
1: আপনাকে দেখে খোকার খোকার কি রাগ? ও সব বুঝতে পারে, খুব বুদ্ধি ছিল কি না নির্মলেন্দু বাবু? ও দেখুন খোকার কপালের রেখাগুলি কেমন আরো স্পষ্ট হয়ে উঠেছে জানেন তো দিদি, ও ক্রমশ আরো রেগে যাচ্ছে।
0: কি বলছো?
1: হ্যাঁ, এই সময়টা তো ওকে আদর করবার সময়। ওর বাবা ইজি চেয়ারে বসে বই পড়বেন, আমি আর খোকা দুজনে মিলে গল্প করবো। আপনি
0: করুণা করুণা, কোথায় তুমি পাগল হয়ে গেলে নাকি?
1: কেন পাগল কেন?
0: মৃত ছেলের সঙ্গে গল্প,
1: এই কথা কেউ মরেনি নির্মলেন্দু বাবু, কেউ মৃত নয়, কেউ নয়। এই ঘরের আলোতে ছায়াতে আর বাইরে ওই আকাশে বাতাসে ওরা দুজনেই জেগে আছে। শুনুন, ভালো করে শুনুন, ওই যে বৃষ্টি পড়ছে আমার বাগানে গন্ধরাজের পাতার ওপর মৃত শব্দ হচ্ছে, এই শব্দের মধ্যে ওরা বেঁচে আছে। বাগানের ভেজা মাটির গন্ধের মধ্যে ওদের শরীরের সুগন্ধ মিশে আছে। দেখ নির্মলেন্দু বাবু, সব মৃত্যু মৃত্যু নয়, কোনো কোনো মৃত্যু রোদের মধ্যে বৃষ্টির মধ্যে অসীমের মধ্যে মিশে যাওয়া মাত্র।
0: সেবারে এসে দেখেছিলাম টেবিলে গুচ্ছে দর্শনের বই, ধর্মের বই, ওইসব পড়ে পড়েই তোমার সত্যি মাথা খারাপ হয়ে গেছে।
1: ও যদি তাই হতো, মৃত্যুকে এই চোখে এই রূপে দেখার মতো মাথাটা যদি চিরতরে খারাপ হয়ে যেত। নির্মলেন্দু বাবু আমাকে একটু আশীর্বাদ করুন না।
0: আমি আমি আমি তো আশীর্বাদ করু, বেশ বলো বলো কি আশীর্বাদ চাও।
1: বলুন, আমি যেন জীবনে শান্তি পাই।
0: শান্তি?
1: হ্যাঁ,
0: আই মিন মেন্টাল পিস। কি করে পায় তুমি জানো?
1: বোধহয় জানি।
0: কি করে?
1: ঈশ্বরের কাছে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করে।
0: ও ঈশ্বর, ঈশ্বর আছেন?
1: থাকা উচিত, নইলে জীবনের এত দুঃখের বোঝা মানুষ কার পায়ে নামাবে বলুন।
0: তাও ভদ্রলোক থাকলে মন্দ হয় না, কিন্তু তিনি কে?
1: কে কে? যা থেকে বিশ্বের সকল জীবন, সকল বস্তুর জন্ম, যেখানে দিনের শেষে সকল জীবন ফিরে যায়, তিনি তিনি ঈশ্বর। এর চেয়ে স্পষ্ট কোনো সংজ্ঞা আমার জানা নেই।
0: বেশ তো, তার ঠিকানা কি, কোথায় থাকেন?
1: আমার মধ্যে, আপনার মধ্যে, এই মাটি, জল, আকাশ, বাতাস।
0: তাহলে তাকে দেখি না কেন?
1: দেখতে চাই না বলেই দেখি না, আগে চাওয়া তারপর তো পাওয়া। দেখুন, এই চিত্ত স্থির হলে, স্তব্ধ হলে, পবিত্র হলে, কোনো ক্ষুধা না থাকলে সেই চিত্তের নৈঃশব্দের মধ্যে তার কণ্ঠস্বর বাজে। হ্যাঁ বাজে। এত বড় একজন অতিথিকে বাড়িতে আনবো অথচ তার কোনো প্রস্তুতি থাকবে না, এ কখনো হয়?
0: তোমার সব কিছু কেমন যেন হেঁয়ালি, আমি আমি ঠিক বুঝতে পারছি না, কেমন যেন ভয় করে তোমাকে, মনে হয় মনে হয় তোমার চারদিকে একটা দুর্ভেদ্য গণ্ডি টানা রয়েছে।
1: সময় এলেই আপনিও বুঝতে পারবেন, জীবনে অপেক্ষা করতে হয়, শুধু স্থির করে নিতে হয় কার জন্যে আপনি অপেক্ষা করবেন। একটা কথা বলার জন্যই আপনাকে তখন আসতে বললাম নির্মলেন্দু বাবু।
0: বলুন।
1: দেখুন, এই মানে মানুষের ভালোবাসার জন্যে আমার মন আজ প্রস্তুত নয়। আপনি বহুদিন এসেছেন, কিছু বলতেও চেয়েছেন, আমি সব বুঝি, কিন্তু তা যে হয় না নির্মলেন্দু বাবু। দেখুন, আমি আপনাদের স্কুলের সামান্য শিক্ষিকা, এটাকে ধৃষ্টতা বা উদ্ধত ভাববেন না, মানে আপনাকে একটা বড় দুঃখ, একটা বড় অসম্মান থেকে বাঁচাতে এ কথাটা না বলে আমার উপায় ছিল না। বৃষ্টিটা বোধহয় থেমে গেছে, জানলাটা খুলে দিই। আকাশটা এতক্ষণে পরিষ্কার হয়ে গেছে তাই না?
0: বেশ, এখন আসি করুণা। দেখো আমি তোমাকে ঠিক বুঝতে

0: পারিনি, বড় দুঃখ পেলাম।
1: দুঃখ যে আমাদের জীবনকে ঈশ্বরের দিকে নিয়ে যায় নির্মলেন্দু বাবু।
0: হয়তো যায়, এসব আমি তো কখনো ভাবিনি। তোমার এই যে হোমাগ্নির মতো রূপ, এই রূপ তো কখনো দেখিনি। এতদিন দেখে এসেছি তোমার তোমার বাইরের রূপ, সুন্দর তোমার শরীর। আজ দেখলাম কি আশ্চর্য সুন্দর তোমার মন।
1: নির্মলেন্দু বাবা, আমার মনে হয় কি জানেন, সব সৌন্দর্য কোনো এক পরম যন্ত্রণার দান। দহন দানে জীবনের পবিত্র, মানে পবিত্র হয়ে ওঠার চেষ্টা। আমার হারানো স্বামীকে ভালোবেসে, খোকাকে ভালোবেসে যে যন্ত্রণার সঞ্চয় প্রতিদিন বিন্দু বিন্দু করে জীবনে জড়ো হয়েছে, হয়তো শরীরের মনের এ সৌন্দর্য তারই সৃষ্টি। এই সৌন্দর্যের ভাষা আলাদা, সুর আলাদা, আত্মা আলাদা। একে পেতে হয় না, একে চাইতে হয় না, এ চাওয়া পাওয়ার জিনিস তো নয়। আপনিও হয়তো একদিন এর থেকে সান্ত্বনা পাবেন। ইস, অনেক রাত হয়ে গেল।
0: ঠিক, তোমাকে বড্ড জ্বালিয়ে গেলাম আজ। করুণা করুণা, আর হয়তো কোনোদিন এমনি করে আমরা কথাবার্তা বলবো না। আমার একটা প্রশ্ন ছিল।
1: বেশ তো বলুন।
0: আচ্ছা, এখন তো মাইনে টাইনে ভালোই পাও, কিন্তু মনে হচ্ছে বেশ টানাটানি করে সংসার চালাচ্ছ।
1: ও, এই কথা, আমার যে অনেক খরচ।
0: হ্যাঁ নিশ্চয়ই, আমার মনে হয় তুমি গোপন গোপন কাউকে টাকা টাকা দাও। তোমার তো কোথাও কোনো আত্মীয় স্বজন নেই বলে জানতাম, কি সত্যি বলছি না?
1: থাক থাক, ওসব কথা থাক। এই শুনুন, আপনি তাড়াতাড়ি বাড়ি যান, এই জামা কাপড় একদম ভিজে গেছে, বাড়ি গিয়ে ছেড়ে ফেলুন শিগগির, না তো অসুখ করবে।
0: তুমি সত্যি আশ্চর্য করো না, যাকে পছন্দ করো না তারও কল্যাণ চাও। আমার সৌভাগ্য তোমাকে যেভাবেই হোক পাওয়ার ইচ্ছে আমি মনে মনে পোষণ করতাম, তোমাকে চাইতাম।
1: দেখুন, আপনার ভালো হোক এটা সত্যি সত্যি আমি মনে প্রাণে চাই। আর জীবনে যদি কিছু চাইতেই হয়, তবে বৃহতের কাছে চাইবেন, সামান্য সাধারণ মানুষের কাছে হাত পাতবেন কেন? না না না, আর দেরি করবে না, রাত অনেক হলো, চলুন বরং আপনাকে একটু এগিয়ে দিয়ে আসি। আচ্ছা শুনুন, স্কুলের ম্যানেজিং কমিটির ইলেকশন তো শিগগিরই হচ্ছে শুনলাম।
0: এই তো সামনের মাসে, দেখো এবার যদি ইলেকটেড হই তবে কিন্তু প্রেসিডেন্ট হবার জন্য এবারেও কন্টেস্ট করব।
1: নিশ্চয়ই করবেন, কিন্তু দেখুন, প্রেসিডেন্ট হয়ে আমার চাকরিটা খাবে না তো?
0: খেতেও পারি।
1: চাকরি খেয়ে নেবেন? না না না, এমন অন্যায় আমি করবই না যে আপনি আমার চাকরি খেতে পারবেন।
0: তা না হোক, অন্তত রিটায়ার করার সময় তো এক্সটেনশন চাইতে আমার কাছে আসতেই হবে। আমি যদি তখন প্রেসিডেন্ট থাকি, তখন
1: না, আপনার ভিতরে যে ভগবান আছেন তার উপরে সব ছেড়ে দেবো।
0: তাই এগিয়ে দেবে বলে যে?
1: হ্যাঁ দাঁড়ান, এই ঘরটা একটু তালা দিয়েছি।

0: আপনার এক্সটেনশনের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব করুণাদি। ম্যানেজিং কমিটি মিটিং বসছে, এখনো কোরাম হয়নি।
1: কি জানো নীলিমা, আর 4 বছর আগে হলে আমি ভাবতাম না, কিন্তু এখন কেমন যেন ভয় ভয় করছে। তুমি তো আমার ছোট বোনের মতো, তোমাকে বলতে লজ্জা নেই। এই প্রভিডেন্ট ফান্ডের সামান্য কিছু টাকা ছাড়া মানে আমার সঞ্চয় বলতে কিচ্ছু নেই। তাও তো চোখ অপারেশনের সময় অনেক টাকা তুলতে হলো, একটা একটা বছরও যদি এক্সটেনশন পাই। আর জানো তো আগে আমাদের মাইনে কী বা এমন ছিল। এই স্কুল, এই স্কুলে আমার রক্ত দিয়ে গড়া নীলিমা, জীবনের 25টা বছর এখানে কেটেছে। এখন স্কুলের কত নাম, কত নতুন নতুন টিচার এসেছে, স্কুলের ইতিহাস আর কজন জানে বলো? ওদের কাছে আমি শুধু একজন অর্ডিনারি টিচার বলো, এর বেশি তো নয়।
0: সব শুনেছি করুণাদি, প্রেসিডেন্ট নির্মলেন্দু বাবু কিন্তু

0: মা, ওই নির্মলেন্দু বাবু এখন ললিতার, মানে ললিতার কথায় উঠেন বসেন, আর ললিতা যে আমার বিপক্ষে সেটা তুমি জানো।
1: ও কেন আপনার উপর এত বিরক্ত বলুন তো।
0: আর কি কারণ আছে জানি না, তবে একটি ছেলেকে কেন্দ্র করে একদিন, মানে বলতে পারো, একটু ওই ঝগড়াই হয়েছিল।
1: কে সে?
0: ওই যে মৃন্ময়।
1: ও এবার যে ক্লাস ফোরে ফার্স্ট হয়ে উঠলো।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ললিতা ওকে আদৌ সহ্য করতে পারে না। একদিন ক্লাসে খুব ওকে মেরেছিল। হ্যাঁ, আমি ললিতাকে মানে বেশ একটু বকে দিয়েছিলাম। দেখো নীলিমা, লোয়ার কেজি, আপার কেজি, ক্লাস ওয়ান, ক্লাস টু, এসব ক্লাসে ছেলেমেয়েরা তো একটু আধটু দুষ্টুমি করবে, এটাই ওদের খেলা। তাই বলে
1: তো করবি, ছেলেরা দুষ্টুমি না করলে ভালো লাগে কি?
0: ঠিক বলেছ, আমার খোকাটা থাকলো না, কিন্তু কি দুষ্টুমি করতো, আর কি সব মজার মজার খেলা মাথা থেকে বের করতো, এখনো যেন আমি স্পষ্ট দেখতে পাই। যেন
1: আশ্চর্য জীবন আপনার করুণাদি, কোথাও কেউ নেই। আচ্ছা, মৃন্ময়কে ললিতা সহ্য করতে পারে না কেন বলুন তো? শুধু দুষ্টুমি করার জন্য কি? আমার মনে হয় অন্য কোনো কারণ আছে।
0: কি জানি, হয়তো আছে। তবে শুনেছি ললিতার সঙ্গে এই মৃন্ময়ের বাবার পরিচয় ছিল এক সময়। এই ভালোবাসা টালোবাসাও থাকতে পারে, ললিতারই কোনো ব্যাপারে এই সম্পর্কটা মানে ছেড়ে যায় আর কি। অবশ্য আমি ঠিক জানি না নীলিমা, মানে আমার শোনা কথা।
1: হ্যাঁ, কোথাও একটু কিছু আছে। এদিকে তো বড় লোক স্বামীর সঙ্গেও থাকে না, একটু অ্যাবনর্মাল। কিন্তু মৃন্ময়কে নিয়ে কি হলো?
0: হ্যাঁ হ্যাঁ, কিন্তু তোমার মিটিং এ যেতে দেরি হবে।
1: না না না, সীতারাম ডাকবে, আপনি বলুন।
0: হলো কি নীলিমা, একদিন এই LKG-তে পড়াচ্ছি রবীন্দ্রনাথের একটা, মানে রবীন্দ্রনাথের একটা কবিতা,

0: শোনে একটা মজার কথা শুনবে, তোমাদের মতো দুষ্টু ছেলেরা মাকে বলছে, কি বলছে বলতো? মা গো আমার ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করবো শুধু পড়া পড়া
1: খেলি
0: ভালো না?
2: হ্যাঁ
0: তাই তো, মৃন্ময়টা গেল কোথায় খুঁজে পাচ্ছি না যে। এই তোমরা কেউ দেখেছো মৃন্ময়কে? সত্যি দেখো তাহলে মৃন্ময় নিশ্চয় মায়ের ঘরে বসে ঠিক নিজের মনে পড়া পড়া খেলছে। পালাচ্ছ কেন? দাঁড়াও, চুপ করে দাঁড়াও, মাকে বলবে দিদিমণি চুল কাটতে বলেছে, কেমন? মায়ের অসুখ। ও তাহলে বাবাকে বলবে?
2: বাবার যে নাইট ডিউটি।
0: ও মা, তাই তো। তাহলে
2: দিদিমণি আপনার আঁচলটা নোংরা হয়ে গেল।
0: ও হ্যাঁ, ওর মাথায় এত ঝুল লেগেছিল, নোংরা হবে না, যাক গে কাল ধুয়ে ফেলবো। শোনো, কাল কিন্তু তোমাদের হাতের লেখা নিয়ে আসা চাই, লেখা সুন্দর হবে, গোটা গোটা হবে, স্পষ্ট সোজা। হ্যাঁ, বানান ভুল হলে ভীষণ রাগ করবে বলে দিলাম আমি। হ্যাঁ ঠিক আছে তো?
2: হ্যাঁ দিদি।

0: সত্যি মৃন্ময় ছেলেটি ভারী মিষ্টি। তারপর
1: সেদিন একটা আশ্চর্য ঘটনা ঘটে গেল আমার এই আমার বলতে পারে এই শুকনো জীবনে। জানি মা, আমার খোকাও ঠিক এমনি করে কপাটে দাঁড়ালে লুকিয়ে বলতো, মা আমি কোথায় বলতো? আমার মনে হলো নিলে মা, সে খোকা কি আমার ঘরে ফিরে এলো? যখন মনে মনে সমস্ত ছেড়ে শেষের দিকে যাবার জন্য আমি তৈরি হচ্ছি, তখন খোকার কণ্ঠস্বর কেন কেন ফিরে এলো? ঈশ্বর।

0: কি বলতে চা?
1: হারানোর ছেলের স্মৃতি কোনো মা ভোলে না, এ কথা সত্য করুণা দি। পৃথিবীতে সব ভোলা যায়, পুত্র সুখ ওটা ভোলা যায় না।
0: নীলমা, নীলমা তারপর থেকে নীলমার উপর কেমন একটা একটা মমতা এসে গেল, ওকে না দেখলে থাকতে পারি না। মানে খোকা আর ও যেন কিরকম এক হয়ে গেল। ও যদি স্কুলে একদিন না আসে, আমি আমাদের বাড়িতে চলে যাই। ওর বাবার মুখে কথায় কথায় শুনেছি যে ললিতা আর তিনি একসঙ্গে কলেজে পড়তেন। ওদের বাড়ি গিয়ে বুঝলাম নীলিমা ওরা বেশ গরিব।
1: হ্যাঁ, মৃন্ময়কে দেখলে তাই মনে হয়।
0: কতদিন মৃন্ময় না খেয়ে স্কুলে আসে, ওর মা তো প্রায় অসুখে ভোগেন, হয়তো রান্নাই হয় না বাড়িতে। আমি ওর মুখ দেখেই তখন সব বুঝতে পারি। সেদিন আমার সব কাজ, আমার প্রার্থনা কোথায় সব ভেসে যায়। নীলিমা, ওর চোখে প্রায় জল এসে যায় একদিন। আমি কি করে টিফিন করবো? ওর খোকা রেখে আসেনি। ভগবান, তোমার পৃথিবীতে শিশুরা এত কষ্ট পায় কেন?
1: সত্যি যাক, মৃন্ময়কে মারার জন্য ললিতাকে আপনি কি বলেছিলেন?
0: ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলেছিলাম যে ছেলেদের এত মারু কেন ললিতা।
1: ললিতা কি বললো?
0: বললো বেশ করব, সে কৈফিয়ত কি আপনাকে দিতে হবে। কি ধত!
1: কি জানেন করুণাদি, অঙ্ক ইংরেজি দুটোই ভালো পড়ায়, দেখতেও সুন্দরী বলা যায়, টিউশন করে টাকাও আয় করে বেশ, স্টেশনের কাছে জায়গা কিনেছে, বাড়ি করবে, হেডমিস্ট্রেস হতে চায় শুনেছি। কাজী
2: বড়দি, প্রেসিডেন্ট সাহেব আপকো সালাম দিয়া
1: আসছি। বলো করুণাদি, আমি যাচ্ছি, কিছু ভাববেন আর ভয় পাবেন না।

0: আমার একটু দেরি হয়ে গেল, ভাবছিলাম কোরাম হয়নি।
1: ঠিক আছে ঠিক আছে, বসুন।
0: নীলিমাদি এসেছেন তো অনেকক্ষণ, কি করছিলেন?
2: কোরাম কিতনা টাইম হয়ে গেছে আপনাকে লিয়ে হামলোক বসে আছি।
3: নির্মলেন্দু বাবুর মক্কেলরা এসে বসে থাকবে, দেরি হয়ে গেল। এঙ্গেজমেন্ট আছে কিনা, ওর সময়ের প্রাইস কত জানেন?
1: আরে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এখন এখন তাহলে শুরু করা যাক, কি বলেন? প্রথম এজেন্ডাটা নিয়েই আগে আলোচনা হোক। আচ্ছা এ করুণা কোথায়? করুণা আসেনি, তাকে তো অ্যাপিয়ার হতে বলা হয়েছিল।
0: করুণাদি অফিস ঘরে বসে আছেন। সীতারাম, করুণাদিকে ডেকে দাও তো। নমস্কার, আপনি ওই চেয়ারটা বসুন করুণাদি। মিস্টার চৌধুরী, আপনারা সবাই দেখুন, করুণাদি এখনও ফিজিক্যালি ফিট অ্যান্ড মেন্টালি অ্যালার্ট, কাজ করার মতো ক্ষমতা বেশ আছে। ওকে আপাতত এক বছরের এক্সটেনশন দেওয়ার জন্য আমি সুপারিশ করেছি, ম্যানেজিং কমিটি ওটা অনুমোদন করে দিন।
1: হ্যাঁ, যদি ফিজিক্যালি ফিট থাকে তবে তো করুণা এক্সটেনশন পেতেই পারে, কি বল ললিতা? সাজি চাকলাদার বাবু, আপনারা সবাই কি বলেন?
0: দেখুন, করুণাদি আমার সহকর্মী, তিনি এক্সটেনশন পেলে আমি খুশি হব, কিন্তু ন্যায় বিচারের খাতিরে আমার কিছু বলার আছে।
1: নিশ্চয়ই নিশ্চয়ই বলো।
0: করুণাদি ফিজিক্যালি ফিট নন।
4: কেন?
0: আমাদের ক্লাস প্রায় পাশাপাশি পড়ে, আমি দেখেছি উনি এখন ঠিক মতো পড়াতে পারেন না।
4: কে বলল?
0: আমি বলছি।
4: তুমি বলছো? কিন্তু আমি হেডমিস্ট্রেস, তার পড়ানোই আমি খুশি। এ ব্যাপারে আমার কথাই শেষ কথা।
0: সার্টেনলি নট, আপনার কথাই শেষ কথা নয়।
1: ললিতা তুমি উত্তেজিত হচ্ছ কেন?
2: ললিতা ঠিক কথা বলেছেন চৌধুরীজি, যদি পড়াতে না পারেন তব স্কুল কেউ এতনা রুপিয়া দেকার উনাকে পুষবেন? আপ লোক বলিয়ে।
3: চৌধুরী বাবু, ব্যাপারটা হচ্ছে যে লোক কাজ করতে পারে না তাকে রাখা ব্যবসার পক্ষে লোকসান, যদি দুধ না দেয় তবে সেই গাই পুষে লাভ কি বলুন? এ কিন্তু আমার হক কথা, গণেশ চাকলাদার হক কথা বলতে কখনো ভয় পায় না। এই তো আমার গুলের কারখানায় এক বুড়োকে ছাঁটাই করতে
2: ছোড়ো যে গুল কাপা
3: বসে বসে মাইনে গুনলে ও সোজা গণেশে উল্টে যায়, এতে ব্যবসা চলে না, কি বলেন সাজি?
1: অর্ডার অর্ডার অর্ডার।
0: যে গাই দুধ দেয় না তা পুষে, আপনাদের কথাবার্তা আমি ঠিক বুঝতে পারছি না,
4: দেখিয়ে দিলে ঠিকই বুঝবেন। আচ্ছা করুণাদি, ওই দেওয়ালের ক্যালেন্ডারের নিচের দিকে কি লেখা আছে পড়ুন তো। কই পড়ুন।

0: দেয়ালে ওই দেয়াল
1: পড়ুন,
0: না না না আমি পড়তে পারছি না, আমার আমার ঝাপসা লাগছে।
1: কে নীলিমাদি, এবার বুঝতে পারলেন কেন আমি বলছি করুণাদি ফিজিক্যালি ফিট নন? ওই পাঁচ হাত দূরের এত বড় বড় অক্ষরগুলো পর্যন্ত উনি পড়তে পাচ্ছেন না, বোর্ডে লেখা তো দেখতেই পাবেন না।
2: তোমার কথার প্রতিবাদ না করে পাচ্ছি না ললিতা। প্রথম কথা, ক্যালেন্ডারের দূরত্ব বেশি। দ্বিতীয় কথা, অক্ষরগুলো এমন কিছু বড় আকারের না। তৃতীয় কথা, করুণাদির এই কিছুদিন আগে চোখ অপারেশন হয়েছে, ডাক্তার এখনো চশমা দেননি, তাই না করুণাদি?
0: হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক ওই কথাটাই বলতে যাচ্ছিলাম। মানে থানি পড়েছিল ডান চোখটায়, মানে অপারেশন হয়ে গেছে, এখনো আগের চশমাটাই পড়ছি তো, ডাক্তার পরশু আমাকে যেতে বলেছে, পা ঠিক করে দেবেন, তখন আমি নিশ্চয়ই ভালো দেখতে পাবো।
3: হ্যাঁ, তখন তখন করুণা বোর্ডের লেখা পড়তেই পারবে। কি বলো ললিতা, আপনারা কি বলেন?
1: আমার কিছু বলার নেই, করুণাদি যে ফিজিক্যালি ফিট নন এটা আমি প্রমাণ করে দিলাম। এখন ম্যানেজিং কমিটি যা মনে করেন।
4: দেখিয়ে চৌধুরী জি, নয়া চশমা লেকার করুণাদি দেখতে ভি পারেন ইয়া না ভি পারেন, ক্যোকি আগাড়ি কে বাত কোন বল সকতা, লেকিন জব প্রেসিডেন্ট বলতে হ্যায় তব দেখতে পারেন।
5: এই আমার গুলের কারখানায় ঠিক এই রকম ঝামেলা, আমি ম্যানেজিং ডিরেক্টর, আমাকে কিনা।
3: অর্ডার অর্ডার, এটা মিটিং।
2: আপনাদের কথাবার্তা শুনে আমার এই স্কুলে আর কাজ করতে ইচ্ছে হয় না।
1: ইচ্ছে হয় না তো কি মাথার দিব্যি দিচ্ছে?
2: তুমি অবশ্য দাওনি, দিয়েছিলেন প্রেসিডেন্ট, বলেছিলেন এই স্কুল ছেড়ে যেন না যাই। আমি আসার পর রেজাল্ট ভালো হয়েছে, স্টুডেন্ট সংখ্যা বেড়েছে, জায়গাই দেওয়া যাচ্ছে না, এসব ওঁর কথা। স্কুলের অভাব আমার অবশ্য হবে না, কিন্তু কথা হচ্ছে সব ইনস্টিটিউশনের মানবিক বিবেচনা, হিউম্যানিটেরিয়ান কনসিডারেশন থাকে। করুণাদি এই স্কুলের জন্য কী না করেছেন, তার সুবিধা অসুবিধা দেখা আমাদের উচিত। তিনি উন্নত মানের, উন্নত চরিত্রের মানুষ, চরিত্র গঠনই শিক্ষার কাজ, আর অত ভালো টিচার আমি জীবনে দেখিনি। আজ তাঁর চশমাটা পরিবর্তন করা হয়নি বলে, না না ই আমার কাছে খুব অন্যায় মনে হয়।
3: ঠিকই ঠিকই, করুণা চশমাটা ঠিক করে নিলে বোর্ডের লেখাটেখা ঠিকই দেখতে পাবে। ওকে ওকে এক্সটেনশন দেওয়া যাক, কি বলেন আপনাদের সবাই?
4: হ্যাঁ ইয়া বাত ঠিক হ্যায়, জব প্রেসিডেন্ট চাতে হ্যায় তব তো।
5: হ্যাঁ আপনি যদি চান তবে।
3: ললিতা তুমি?
1: এক্সটেনশন দেওয়া না দেওয়া সে ম্যানেজিং কমিটির ইচ্ছে। আমাকে কিন্তু নীলিমাদির আবার একটা কথার প্রতিবাদ করতেই হলো।
2: কি কথা?
1: করুণাদি উন্নত মনের, উন্নত চরিত্রের মানুষ, এটা ভুল কথা, মিথ্যে কথা।
2: মিথ্যে কথা তুমি কি বলছো ললিতা?
1: দুঃখের সঙ্গে বলবো, আপনি করুণাদিকে কিছুই জানেন না।
3: আহ কি হচ্ছে ললিতা, দেখো কারোর পার্সোনাল লাইফ কিন্তু আমাদের বিচার্য বিষয় নয়, বিচার্য বিষয় হতে পারে না।
1: নিশ্চয়ই হতে পারে, যদি তা স্কুলকে এফেক্ট করে, যদি তা ছাত্রদের ক্ষতি করে, নতুবা নিশ্চয় নয়।
2: অর্থাৎ তুমি বলতে চাও করুণাদির মরাল কন্ডাক্ট খারাপ?
1: শিক্ষয়িত্রী হিসেবে অবশ্যই খারাপ, এ কথা আমি হাজার বার বলবো।
2: নির্মলেন্দ্রবাবু, এভাবে করুণাদির উপর দোষারোপ করা আমি অত্যন্ত অন্যায়, অশোভন মনে করি। করুণাদিকে আমরা সবাই শ্রদ্ধা করি। আমি সভা ছেড়ে চলে যাচ্ছি,
1: যাবার আগে দয়া করে শুনে যান করুণাদির কীর্তি কাহিনী।
3: কি সব বলছো ললিতা, আমি কিচ্ছু বুঝতে পারছি না। করুণা
1: আজকে, হ্যাঁ করুণাদি অ্যাজ এ টিচার যে অন্যায় করেছেন, অন্য স্কুল হলে তাকে সেই মুহূর্তে।
2: করুণাদি এমন অন্যায় করলেন আর আমি জানতে পারলাম না, আশ্চর্য।
3: প্রমাণ দিতে পারবে?
1: প্রমাণ করুণাদি নিজেই।
2: বেশ, করুণাদি কি অপরাধ করেছেন বলো, উনি তো এখানেই বসে আছেন।
1: তাহলে সাজি মিস্টার চাকলাদার আপনারা সবাই শুনুন, করুণাদি মৃন্ময় বলে একটি ছেলেকে বিশেষ স্নেহ করেন, যদিও মুখে বলেন টিচারের কাছে সব ছাত্রছাত্রী নাকি সমান, কিন্তু
2: যাকে তুমি মেরেছিলে বলে করুণাদি রাগ করেছিলেন। হ্যাঁ হতে পারে কোনো ছাত্রছাত্রীকে কোনো টিচার ভালোবাসতে পারেন, এটা ব্যক্তিগত ভালো লাগার ব্যাপার, এটা অপরাধ নয়।
1: নিশ্চয়ই নয়, আমার প্রশ্ন নৈতিক, মরাল অ্যান্ড এথিক্যাল।
2: করুণাদি আনএথিক্যাল ইমোরাল কাজ করলেন, তুমি বলতে পারলে?
3: না না না না, করুণা কখনো
4: জব প্রেসিডেন্ট বলতে হ্যায়।
1: আগে সবটা শুনুন।
5: ঠিক এইরকম একটা ব্যাপার আমার গুলের কাছে।
4: আরে রাখিয়ে দিন গুলের কাছে।
3: অর্ডার অর্ডার।
1: শুনুন, মৃন্ময় প্রথম হয়ে উঠলো ক্লাস ফোরে, এই প্রথম হয়ে ওঠার পেছনের ইতিহাস বড় নোংরা, বড় জঘন্য।
2: মৃন্ময় খুব ভালো ছেলে, তবু তার পেছনের জঘন্য ইতিহাসটা শুনতে চাই।
1: শুনলে আপনি কানে হাত দেবেন।
2: আগে তো শুনি।
1: তবে সকলে শুনুন,

0: আমি জানি না।
1: না করুণা দি, আপনি বসুন, ললিতা কি বলতে চায় আমি শুনতে চাই। মৃন্ময় ফার্স্ট হয়েছিল করুণাদির জন্য।
0: কি বলছো ললিতা?
1: যা বলছি তাই সবার মতো সত্য।
0: যেমন?
1: করুণাদি মৃন্ময়ের একটা অঙ্ক কষে দিয়েছিলেন, শুনলেন? উনি নাকি নীলিমাদির মতে ভীষণ সৎ, ভীষণ উন্নত মনের, উন্নত চরিত্রের মানুষ। নিন, এবার আপনারাই বিচার করুন।
2: ও, তাই আমার ছেলেটা মাত্র 8 নম্বরের জন্য সেকেন্ড হয়ে গেল। আমারও কেমন একটা সন্দেহ হয়েছিল, আমার ছেলে বিমলেন্দু সে তো একটা জুয়েল, রত্ন। মাই গড, সে তো জালিয়াতি, দণ্ডবিধি।
1: আমি বিশ্বাস করি না, সাক্ষী আছে। সাক্ষী? সাক্ষী করুণাদি স্বয়ং, ওকে জিজ্ঞাসা করুন। কি হয়েছিল করুণাদি?
0: হয়েছিল না মানে আমি অঙ্কটা কষে দিইনি, না আমি কষে দিইনি। তুমি তো জানো ফাইনাল পরীক্ষায় অঙ্কের প্রশ্ন খুব কঠিন এসেছিল, কোনো ছেলেই তো 30-35 নম্বরের বেশি পায়নি, শুধু বিমলেন্দু 80 পেয়েছিল আর মৃন্ময় একটু। তা হয়েছিল মানে আমি তো গার্ড দিচ্ছিলাম, হঠাৎ একবার মৃন্ময়ের খাতায় চোখ পড়ল, দেখলাম মৃন্ময় অঙ্কটা সব জায়গায় ঠিক করে এনে শুধু যে উত্তর লিখবার সময় একটা এমনভাবে জড়িয়ে লিখেছে যে দেখে মনে হচ্ছে যেন শূন্য। ও তো একটু অন্য মানুষকে স্বভাবের, তা ওর ওই শূন্য বসাবার জন্য যে পুরো 15 নম্বরের পরিবর্তে ও শূন্যই পাবে সে কথা আর কে ভাবে বলো। আমি কিছু বলিনি, আমি খালি ওর লেখাটা যাতে ও ঠিক করে তাই হাত দিয়ে দেখিয়ে দিয়েছিলাম। মৃন্ময় হেসে উত্তরটা ঠিক করে লিখল। এটাই ঘটনা আমি সকলকে বলছি, একে যদি আপনারা সবাই বলেন অঙ্ক কষে দেওয়া তাহলে না, তাহলে বুঝব এটাই আমার ভবিতব্য।
1: আমার
2: তো আর সময় নেই, তাহলে তাহলে কি করা যায়?
1: আমি আর কি বলবো, এ তো একটা চক্রান্ত বলেই মনে হয়।
2: চক্রান্ত কেন বলছেন? এটা তো আপত্তিকর।
1: তা তো ওরা বলবেনি, আমার প্রস্তাব করুণাদির এক্সটেনশনের ব্যাপারটা ভোটে দেওয়া হোক। না না না, তা কি করে হয়?
2: না, ললিতা ঠিকই বলেছে, মোস্ট ডেমোক্রেটিক ওয়েতে মিটিং এর কিন্তু রায় নেওয়া উচিত। তাহলে করুণার এক্সটেনশনের পক্ষে যারা তারা হাত তুলুন। হ্যাঁ তুলুন, 1, 2, 3। হ্যাঁ, আচ্ছা, এবারে ওই প্রস্তাবের বিপক্ষে যারা তারা হাত তুলুন। হ্যাঁ, 1, 2, 3, 4। হ্যাঁ, তাহলে সিদ্ধান্ত এই যে এক্সটেনশনের প্রস্তাব অগ্রাহ্য হয়ে গেল। হ্যাঁ বাবা, এতক্ষণ ধরে। হ্যাঁ, এবারে সভা শেষ, আপনাদের সকলকে আমার ওই বাংলায় কি যেন বলে ললিতা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আন্তরিক ধন্যবাদ, মেনি থ্যাঙ্কস, মেনি থ্যাঙ্কস।
3: চলুন চলুন সাজি, আমিও যাই।
0: না, এমন অন্যায় আমি করবই না যে আপনি আমার চাকরি খেতে পারবেন।
2: করুণা, এ আমি ভাবিনি সত্যি তোমাকে আমার দরজায় আসতে হলো। কিন্তু
0: আপনার ভিতরে যে ভগবান আছেন তার উপর সব ছেড়ে দেব?
2: কার উপরে ছেড়ে দিয়েছিলে তুমি করুণা? ভগবান?

0: করুণাদি?
1: ও নীলিমা বলো।
0: আমি আমি পারলাম না করুণাদি, আপনার চাকরিটা রাখতে পারলাম না আমি।

0: এমন অভিযোগ উঠবে আমি স্বপ্নেও ভাবিনি।
1: ভগবান হয়তো এটাই চেয়েছিলেন আমার জন্যে। আমার কোনো দুঃখ নেই, কেবল একটা অনুরোধ।
0: ছি, অনুরোধ কেন বলছেন করুণাদি?
1: মৃন্ময়ের মাইনেটা আমি মাসে মাসে দিয়ে যাব, তবু যদি কখনো, মৃন্ময়রা বড় গরিব
0: করুণাদি। এখন থেকে মৃন্ময় ফ্রি স্টুডেন্ট হিসেবে স্কুলে পড়বে। যতদিন সে পড়বে তাকে মাইনে দিতে হবে না, বরং দরকার হলে।
1: ও নীলিমা, নীলিমা, তুমি তো নিজের জন্য আবার বিপদ ডেকে আনছো।
0: বিপদকে আমি ভয় পাই না, কিন্তু আপনার ওপর আক্রমণটা এমন দিক থেকে এলো আমি আপনাকে বাঁচাবার কোনো একটা পথ খুঁজে পেলাম না। আমার ধারণা ললিতা অঙ্কের প্রশ্নটা আগেই বিমলেন্দুকে বলে দিয়েছিল। আর করুণাদি, আপনি অভিযোগটা প্রায় মেনে নিলেন।
1: এমন একটা অভ্যেস হয়ে গিয়েছে যে মিথ্যেটা মানে চট করে আসে না মুখে, কোনো অবস্থায় জীবনের সত্য থেকে সরে যেতে চাই না, যাইনি কখনো, এটাই যে আমার বিশ্বাস। যাকে যা ভাগ্যে আছে তাই হবে।
0: আমি রিক্সা করে যাচ্ছি করুণাদি, আপনাকে পৌঁছে দিয়ে যাব, আসুন।
1: না না নীলিমা, থাক, আমি একাই হাঁটতে হাঁটতে চলে যাব, তুমি যাও, কোনো দুঃখ করো না। তুমি আমাকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা করেছ, এ কথা আমি জীবনে ভুলব না। তুমি বড় ভালো মেয়ে নীলিমা। সন্ধে হয়ে গেছে, তুমি বাড়ি যাও। একে, না না না, তুই আমার পায়ে হাত দিও না।
0: তাহলে আমি আসছি করুণাদি।

0: সারা জীবনে লুকোচুরির খেলা, কখনো পাওয়া আবারটা হারিয়ে ফেলা। এবার বুঝি আমার সকল খোঁজা শেষ হবে? কত শিশু চারা বৃক্ষে পরিণত হয়ে গেল এখানে, কত
1: রাত হো গিয়া দিদিমণি, সারে দুনিয়া অন্ধার হো গিয়া।
0: ও তাই তো, সবই তো অন্ধকার হয়ে গেল। ও তুমি তো ক্লাসরুম গুলো বন্ধ করবে তাই না?
1: জি হ্যাঁ,
0: কর আমি যাচ্ছি। ভেবেছিলাম সব থেকে বুঝি মুক্ত হয়েছি, কিন্তু এই স্কুল ছেড়ে যেতে এত কষ্ট হচ্ছে কেন? ঈশ্বর, আমাকে এমনি করে হারিয়ে দিও না ঠাকুর, হারিয়ে দিও না।

0: করুণাদি নাটকটি এখানেই শেষ হলো। রচনা মৃত্যুঞ্জয় মাইতি, অভিনয়ে অংশগ্রহণ করেছেন নির্মলেন্দু, শ্যামল ঘোষ, ললিতা, শিখা মল্লিক, হরিরাম শাহ, গোপালচন্দ্র দে, গণেশবাবু, মণিমোহন চট্টোপাধ্যায়, নীলিমা, সত্যভামা দাস, সীতারাম, অমলেন্দু বসু, শিশুকণ্ঠ, সুতপা বন্দ্যোপাধ্যায়, শ্রাবণী মুখোপাধ্যায়, বনানী মুখোপাধ্যায়, মিতালী দত্ত, মৃন্ময়, সমীর ঘোষ ও করুণাদির ভূমিকায় তৃপ্তি মিত্র। নাটকটি প্রযোজনা করলেন গীতা গঙ্গোপাধ্যায়।
1: এতক্ষণ শুনছিলেন নাটক করুণাদি। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
2: মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায় লেখা আছে, পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না। মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 31 মে ঠিক সকাল 11:00। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8:00 আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 31 মে রবিবার ঠিক সকাল 11:00।
1: একটু পরেই শুনবেন সংবাদ।

আকাশবাণী, খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মায়ানমারের রাষ্ট্রপতি ইউ মিন অং লাইন 5 দিনের ভারত সফরের শুরুতে আজ সকালে বিহারের গয়ায় এসে পৌঁছেছেন। সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী আজ বলেছেন, ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিন্দুর 2.0 শুরু করার জন্য প্রস্তুত রয়েছে। পশ্চিম এশিয়ার সংকটের কারণে সরকার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলিকে কমপক্ষে 30 দিনের সংরক্ষণ ব্যবস্থা গড়ে তুলতে বলেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা প্রকাশ করেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শান্তি

0: একটি চুক্তিতে পৌঁছতে হলে ইরানকে অবশ্যই হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে হবে। হংকংয়ে এশিয়ান অনূর্ধ্ব 20 অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতীয় দল 4টি সোনাসহ 8টি পদক জিতে তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে। আসছি বিস্তারিত খবরে। মায়ানমারের রাষ্ট্রপতি ইউ মিন অং লাইং 5 দিনের ভারত সফরের শুরুতে আজ সকালে বিহারের গয়ায় এসে পৌঁছেছেন। বিশ্বখ্যাত মহাবোধি মন্দির ও ঐতিহাসিক সুজাতা মন্দিরে শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি। বোধিবৃক্ষের নিচে ধ্যানেও বসেন তিনি। গয়ার বেশ কিছু বুদ্ধ মন্দিরেও যান তিনি। এদিকে গয়া বিমানবন্দরে মায়ানমারের রাষ্ট্রপতিকে স্বাগত জানান বিহারের কৃষিমন্ত্রী বিজয় কুমার সিনহা। এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলও তাঁর সফর সঙ্গী হয়েছে। মায়ানমারের রাষ্ট্রপতির এই সফর দুই দেশের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও বৌদ্ধ ঐতিহ্যকে আরও দৃঢ় করবে বলে মনে করা হচ্ছে। নতুন মাত্রা পেতে পারে ভারত মায়ানমার দ্বিপাক্ষিক সম্পর্কও। সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী আজ বলেছেন, ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিন্দুর 2.0 শুরু করার জন্য প্রস্তুত রয়েছে। পুনের খড়কওয়ালসায় ন্যাশনাল ডিফেন্স একাডেমির 150তম কোর্সের পাসিং আউট প্যারেডে তিনি বলেন, অপারেশন সিন্দুর সন্ত্রাসবাদের বিরুদ্ধে নির্ভুলভাবে এবং দৃঢ়তার সঙ্গে জবাব দেওয়ার ক্ষেত্রে ভারতের সক্ষমতা প্রমাণ করেছে। জেনারেল দ্বিবেদী আরও বলেন, অপারেশন সিন্দুর দেশের দৃঢ় সংকল্পকে প্রতিফলিত করে, দেশের 3 সশস্ত্র বাহিনীর মধ্যে পারস্পরিক সমন্বয়কে তুলে ধরেছে। তিনি নবনিযুক্ত সেনা আধিকারিকদের পেশাদারিত্ব, নেতৃত্ব এবং দেশ সেবার সর্বোচ্চ মান বজায় রাখার আহ্বান জানান। চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান আজ অবসর নিয়েছেন। নতুন দিল্লিতে সেনাবাহিনীর 3 শাখার পক্ষ থেকে তাঁকে বিদায় সংবর্ধনা জানানো হয়। শহীদ স্মরণে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রী চৌহান বলেন, দেশের নিরাপত্তায় অপারেশন সিন্দুরের দ্বিতীয় পর্ব শুরু করতে ভারতীয় সেনা প্রস্তুত। প্রায় 4 দশক ভারতীয় সেনায় নানা পদে কাজ করেছেন জেনারেল চৌহান। 1981 সালে তিনি সেনাবাহিনীতে যোগ দেন। পরম বিশিষ্ট সেনা পদক, উত্তম যুদ্ধ সেবা পদক সহ একাধিক সম্মানে সম্মানিত হয়েছেন তিনি। রাজা সুব্রহ্মণ্যম তাঁর স্থলাভিষিক্ত হবেন। পশ্চিম এশিয়ার সংকটের ফলে আন্তর্জাতিক স্তরে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ায় সরকার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলিকে কমপক্ষে 30 দিনের সংরক্ষণ ব্যবস্থা গড়ে তুলতে বলেছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিব সুজাতা শর্মা গতকাল আন্তঃমন্ত্রক বৈঠকে একথা জানিয়ে বলেন, দেশে অপরিশোধিত তেলের ভাণ্ডার গড়ে তোলার কাজ চলছে। তিনি বলেন, কৌশলগত সংরক্ষণ এবং নিরবচ্ছিন্ন সরবরাহ সুনিশ্চিত করে জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী করে তুলতে সরকার কাজ চালিয়ে যাচ্ছে। অতিরিক্ত তেল মজুত ক্ষমতা গড়ে তুলতে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কোম্পানিগুলিকে পরিকল্পনা গড়ে তুলতে বলা হয়েছে।
1: Regarding the efforts of the government to keep the price stable, Bharat Sarkar ne excise duty kam ki. So these all efforts have been done to keep the price stable. We are working on the strategic reserves also. Oil marketing companies ko work out karne ke liye kaha hai ki LPG ka jo reserve hai, that should be minimum 30 days with them. And they are working on it. And similarly for crude also we are working.
0: শ্রীমতী শর্মা বলেন, দেশে পেট্রোল, ডিজেল এবং এলপিজির পর্যাপ্ত মজুত রয়েছে এবং সমস্ত শোধনাগার নিজেদের সর্বোচ্চ ক্ষমতায় কাজ করছে। বর্তমানে দেশে এলপিজি উৎপাদন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, দৈনিক প্রায় 92,000 মেট্রিক টন। কোনো এলপিজি বিতরণ কেন্দ্রে মজুত শেষ হয়ে যাওয়ার খবর পাওয়া যায়নি বলে তিনি উল্লেখ করেন। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা 6 প্রকাশ করেছে। এতে মা ও শিশুর ক্ষেত্রে পুষ্টি এবং আর্থিক নিরাপত্তায় দেশের উল্লেখযোগ্য অগ্রগতির ছবি ফুটে উঠেছে। গতকাল প্রকাশিত এই সমীক্ষা অনুসারে দেখা গেছে, স্বাভাবিক প্রক্রিয়ায় শিশুর জন্মগ্রহণের হার 88.6% থেকে বেড়ে 90.6% হয়েছে। প্রায় 96% গর্ভবতী মহিলা প্রসব পূর্ববর্তী সেবা পাচ্ছেন। সন্তান ধারণের প্রথম ত্রৈমাসিকে প্রসব পূর্ববর্তী সেবা পাওয়ার হার 70% থেকে বৃদ্ধি পেয়ে 76.2% দাঁড়িয়েছে। ভারতের মোট প্রজনন হার 2 অপরিবর্তিত আছে। সমীক্ষায় দেখা গেছে, 12-23 মাসের শিশুদের মধ্যে টিকাকরণের হার 96% বেশি। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, মিশন পরিবার বিকাশ সহ জাতীয় পরিবার পরিকল্পনা কর্মসূচির লাগাতার প্রভাবের কারণেই এই অগ্রগতি। বিহার জুড়ে ঝড়, বৃষ্টি এবং বজ্রপাতে অন্তত 7 জনের মৃত্যু হয়েছে। আকাশবাণীর সংবাদদাতা জানিয়েছেন, গয়ায় 3 জন ও ঔরঙ্গাবাদে 2 জনের মৃত্যুর খবর নথিভুক্ত হয়েছে। এছাড়া সারন এবং খাগড়িয়া জেলা থেকে 1 জন করে মারা গেছেন। এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী নিহতদের নিকটাত্মীয়দের জন্য 4 লক্ষ টাকা করে আর্থিক অনুদান ঘোষণা করেছেন। ওড়িশায় আজ ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর এর কাজ চালু হতে চলেছে। নির্বাচন কমিশনের পরিচালনায় এই কর্মসূচি চলবে 28 জুন পর্যন্ত। রাজ্যের 3 কোটি 33 লক্ষের বেশি ভোটদাতা এসআইআর এর কর্মসূচির আওতাভুক্ত হবেন। বাড়ি বাড়ি গিয়ে নাম

সাই ও ফর্ম বিলির জন্য 45,000 বুথ স্তরের আধিকারিক বিএলও নিয়োগ করা হয়েছে। বাড়ি গিয়ে যাদের পাওয়া যাবে না তারা দুপুর 3টা থেকে বিকেল 5টা পর্যন্ত নির্ধারিত পোলিং বুথে গিয়ে ফর্ম সংগ্রহ ও জমা করতে পারবেন। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে 5ই জুলাই, তারপর এক মাস এ সংক্রান্ত অভাব অভিযোগ ও আপত্তি জানানো যাবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন ধার্য করা হয়েছে 6ই সেপ্টেম্বর। ওড়িশায় চলতি তাপপ্রবাহের প্রেক্ষিতে মুখ্য নির্বাচনী আধিকারিক সকালে ও সন্ধ্যায় বাড়ি বাড়ি গিয়ে এসআইআর এর কাজ চালাতে বলেছেন। দুপুর থেকে বিকেল 3টে পর্যন্ত কোনোরকম আউটডোর কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী নির্বাচনের লক্ষ্যে আজ বিকেল 4টে বেঙ্গালুরুতে কর্ণাটক কংগ্রেস লেজিসলেচার পার্টির সদস্যরা এক বৈঠকে মিলিত হবেন। রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট ইতিমধ্যেই বিদায়ী মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। তবে নতুন কেউ দায়িত্ব নেওয়ার আগে রাজ্যপাল তাঁকে অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যাওয়ার অনুরোধ করেছেন। প্রসঙ্গত, কংগ্রেসের ডি কে শিবকুমার পরিষদীয় দলের পরবর্তী নেতা হিসেবে নির্বাচিত হতে পারেন বলে খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণী সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর লক্ষ্যে সম্ভাব্য শান্তি চুক্তির বিষয়ে আলোচনা করতে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে শীর্ষ আধিকারিকদের সঙ্গে প্রায় 2 ঘণ্টা বৈঠক করেন। হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে এই বৈঠক পরবর্তী পদক্ষেপ সম্পর্কে কোনো স্পষ্ট সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়। বৈঠকের আগে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, শান্তি চুক্তিতে পৌঁছতে হলে ইরানকে অবশ্যই হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে হবে, পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতিও দিতে হবে তাদের, পাশাপাশি সে দেশের সমৃদ্ধ ইউরেনিয়ামের ভাণ্ডার সরিয়ে নিয়ে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে অনুমতি দিতে হবে। এদিকে ইরান দাবি করেছে তাদের পারমাণবিক কর্মসূচি কেবলমাত্র অসামরিক বা শান্তিপূর্ণ উদ্দেশ্যেই পরিচালিত হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেক্সেথ বলেছেন, ইরানের সঙ্গে শান্তি চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টা ব্যর্থ হলে ওয়াশিংটন পুনরায় তাদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ করতে পারে। এশিয়ার শীর্ষ নিরাপত্তা সম্মেলন শাংরিলা ডায়ালগে হেক্সেথ বলেন, এই ধরনের সামরিক অভিযান পরিচালনার জন্য ওই অঞ্চল এবং সারা বিশ্বে যুক্তরাষ্ট্রের পর্যাপ্ত অস্ত্রভাণ্ডার মজুত রয়েছে। যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলা করার জন্য তাদের দেশ সম্পূর্ণ প্রস্তুত বলে তিনি উল্লেখ করেন। হজযাত্রায় সমন্বয় ও যোগাযোগের ক্ষেত্রে অসামান্য দক্ষতার স্বীকৃতিস্বরূপ ভারতীয় হজ মিশন সৌদি আরবের মর্যাদাপূর্ণ লাব্বাইতুম পুরস্কার লাভ করেছে। সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রক থেকে এই মর্যাদাপূর্ণ পুরস্কার দেওয়া হয়েছে বলে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু আজ জানিয়েছেন। ভগবান বুদ্ধের জন্ম, বোধিলাভ এবং মহাপরিনির্বাণকে স্মরণ করে আজ শ্রীলঙ্কায় ভেসাক পোয়া দিবস উদযাপিত হচ্ছে। মাতারার ঐতিহাসিক মিডলেওয়ালা পুরানা বিহারে সপ্তাহব্যাপী জাতীয় ভেসাক উৎসব এর ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশ নিতে হাজার হাজার ভক্ত সমবেত হয়েছেন। উদযাপনের অংশ হিসেবে দেশজুড়ে 2,000-এরও বেশি বিনামূল্যে খাবার ও পানীয় বিতরণের কেন্দ্র দানশালার আয়োজন করা হয়েছে। হংকংয়ে অনূর্ধ্ব 20 অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতীয় দল তাদের সাফল্য অব্যাহত রেখেছে। 4টি সোনা, 2টি রূপো এবং 2টি ব্রোঞ্জ সহ মোট 8টি পদক জিতে ভারত পদক তালিকায় চীনের পরে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। আইপিএল ক্রিকেটে ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আগামীকাল গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। মায়ানমারের রাষ্ট্রপতি ইউ মিন অংলাইন 5 দিনের ভারত সফরের শুরুতে আজ সকালে বিহারের গয়ায় এসে পৌঁছেছেন। সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী আজ বলেছেন, ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিন্ধুর 2.0 জন্য প্রস্তুত রয়েছে। পশ্চিম এশিয়ার সংকটের কারণে সরকার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলিকে কমপক্ষে 30 দিনের সংরক্ষণ ব্যবস্থা গড়ে তুলতে বলেছে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন বাংলা ব্যান্ডের অনুষ্ঠান। সঙ্গীত জগতের কিছু গান শুধু বিনোদন দেয় না, ভাবায়ও। সমাজ, সময়, মানুষ আর নিজের ভেতরের নানা প্রশ্নকে সুরে ও কথায় তুলে ধরে। আজ শুনব বাংলা ব্যান্ড শহরের কয়েকটি উল্লেখযোগ্য গান। প্রতিটি গানের বিষয় আলাদা, কিন্তু কোথাও না কোথাও তারা আমাদের জীবনকেই স্পর্শ করে। শুনুন।

মানুষের পরিচয় তার মানবতায়, তার ভালোবাসায়। যখন নানা বিভাজনের কথা শোনা যায়, তখন কিছু গান আমাদের মনে করিয়ে দেয় মিলনের কথাও। শুনব শহরের ধর্মের গান।

চারপাশে প্রতিদিন কত কথা, কত প্রতিশ্রুতি, কত উচ্চারণ ভেসে আসে, কিন্তু সেই শব্দের ভিড়ে সাধারণ মানুষের মনের কথাও কি শোনা যায়? এমন কিছু ভাবনার দরজা খুলে দেয় শহরের জনসভা গানটি।

নিজেকে দেখার জন্য আয়নার প্রয়োজন হয়, কিন্তু মনের ভেতরের প্রতিচ্ছবি কি সবসময় স্পষ্ট থাকে? প্রশ্ন, দ্বিধা আর আত্ম অনুসন্ধানের এক অন্যরকম আভ নিয়ে অস্থির আয়না। শুনব শহরের আরো একটি গান।

সব ঝড়ঝাপটার মধ্যেও মানুষ বাঁচতে চায় নিজের মতো করে, কখনো হাসি দিয়ে, কখনো স্মৃতি দিয়ে, কখনো বা একরাশ অভিমান সঙ্গে করে। সেই সহজ অথচ গভীর জীবনের কথাই বলে দিব্যি। শুনব শহরের গান, আজ বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান এখানেই শেষ করব, তবে যেতে যেতে শুনে নেব শহরের এই গানটি।

0: এতক্ষণ শুনছিলেন বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribandhu23@gmail.com, maitribandhu, maitribandhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরও একবার বলি, maitribandhu23@gmail.com, maitribandhu23@gmail.com।

আকাশবাণী মৈত্রী শুরু হল দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 3:30 হয়ে 15 সেকেন্ড এবং বাংলাদেশের সময় বিকেল 4:01 হয়ে 8 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর, আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবার সম্ভাবনা, বিকেলের দিকে ঝড় ও বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34.8 ডিগ্রি সেলসিয়াস এবং 23 ডিগ্রি সেলসিয়াস। মৎস্যজীবীদের উদ্দেশ্যে আগাম কোনো সতর্কবার্তা নেই। আবহাওয়ার খবর এই পর্যন্তই।

এখন শুনবেন দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি। 3:35 অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর, নিরুপমা উপস্থাপনায় লাকি বণিক, 4:35 আরোগ্য নিকেতন, তামাক বিরোধী দিবস বিষয়ে ডক্টর পার্থ সারথি ভট্টাচার্যের সঙ্গে কথোপকথন বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অলোক কর, 4:50 ঢাকার চিঠি, বিকেল 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় মাধবীলতা সাহা, 5:50 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় মিতুল সাহা। সন্ধ্যা 6:20 ক্ষেত খামারের কথা, বীজ সংরক্ষণাগার বিষয়ে অনুষ্ঠান বাইরে থেকে রেকর্ড করে এনেছেন প্রিয়া ধর, সন্ধ্যা 6:50 আপনার স্বাস্থ্য, অর্শের চিকিৎসায় লেজার এই বিষয়ে বলবেন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী, সন্ধ্যা 7:00 তর্জা গান পরিবেশনায় সুকুমার মণ্ডল ও সহশিল্পীবৃন্দ, 7:45 নস্টালজিয়া অভিনেতা ধীমান চক্রবর্তীর সাক্ষাৎকার নিয়েছেন সুচিস্মিতা গুপ্ত, প্রযোজনা দুর্বাদে, রাত 8:15 শ্রবণী। প্রথমে শুনবেন কথিকা গল্পে লেখা সত্যি বলেছেন অমর মিত্র, পরে স্বরচিত কবিতা পাঠে যশোধরা রায়চৌধুরী, রাত 9:00 কথায় গানে উপস্থাপনায় সৃজিতা রায়, 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 আলোর সন্ধানে বিশ্ব বহুবিধ ক্লোরোসিস দিবস বিষয়ে অনুষ্ঠান বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সৌরভ গুপ্ত, প্রযোজনা দুর্বাদে, রাত 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, যোগ রাগে মাসি পরিবেশন করবেন শিল্পী পাঞ্চজন্য দে, শিল্পীকে তবলায় সঙ্গত করবেন সমীর নন্দী, 10:45 উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান উপস্থাপনায় সৃজিতা রায়, আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন সমাপ্তি ভারতীয় সময় রাত 12:00।

নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, এপার বাংলা আর ওপার বাংলার এই দুই বাংলার প্রাণের গান, মনের গান শোনানো হয় যে অনুষ্ঠানে, আকাশবাণী মৈত্রীর সেই প্রিয় অনুষ্ঠান অনুরোধের আসর নিয়ে আমি হাজির। আমি মাধবীলতা সাহা। আমাদের পাঁচ দিন ব্যাপী যে গানের অনুরোধ পাঠানোর সময়সীমা থাকে তার আজ পঞ্চম তথা শেষ দিন, তবু এখনও গানের ঝুলি হালকা নয়। তাই শুরু করব আজকের গানের আসর একটুও দেরি না করে, চলে যাব আজ আসরের প্রথম অনুরোধের গানে। অনুরোধ এসেছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের বাসিন্দা আনারুল ইসলামের কাছ থেকে। তিনি শুনতে চান শিল্পী কিশোর কুমারের কণ্ঠে তাঁর পছন্দের গান।

এমন সুরেলা একটা গল্পের পর শুনে নেব শিল্পী মান্নাদের কণ্ঠে একটি গান। গানটি শোনানোর জন্য অনুরোধ করেছেন পাত্রসায়র বাঁকুড়া থেকে অশোক কর্মকার এবং পুষ্পরানী কর্মকার।

পরবর্তী গান শিল্পী ভূপেন্দর সিংয়ের কণ্ঠে। গানের অনুরোধে শ্রোতাবন্ধু উত্তম প্রামাণিক, পৌলমী প্রামাণিক ও প্রীতম প্রামাণিক ঠাকুরপুকুর মারগ্রাম মুর্শিদাবাদ থেকে।

আকাশবাণী মৈত্রীতে শুনছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান অনুরোধের আসর। চলে যাব পরবর্তী গানে। পরবর্তী গানের জন্য অনুরোধ করেছেন কলকাতার বাঁশতোর দ্রোণীর শ্রোতা বন্ধু শুভ্রা ভট্টাচার্য। তিনি শুনতে চান শিল্পী নির্মলা মিশ্রের কণ্ঠে এই গানটি।

বাংলাদেশ খুলনার শ্রোতাবন্ধু আশিস বসু অনুরোধের আসরে তার পছন্দের গান শোনানোর জন্য অনুরোধ করেছেন। তার জন্য রইল আশা ভোসলের কণ্ঠে তার পছন্দের গান।

পাবনা বাংলাদেশের শ্রোতা বন্ধু মো সানোয়ার হোসেন শুনতে চান শিল্পী মানুর কণ্ঠে তার পছন্দের গান।

আকাশবাণী মৈত্রীতে শুনছেন অনুরোধের আসর। পরবর্তী গান শুনবেন শিল্পী লতা মঙ্গেশকরের কণ্ঠে। গানটি শোনানোর জন্য অনুরোধ করেছেন শ্রোতাবন্ধু নিমাই মিশ্র ও মীনাক্ষী মিশ্র, মণ্ডলপাড়া, পশ্চিম বর্ধমান।

আজকের অনুরোধের আসরের শেষ গান শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে কলকাতার স্বর শোনার শ্রোতাবন্ধু সুদীপ্ত সুমিত ও নন্দকুমার সরকারের অনুরোধে।

শেষ হলো অনুরোধের আসর। উপস্থাপনায় ছিলেন মাধবীলতা সাহা। এখন শুনবেন মহিলাদের আসর, নিরুপমা উপস্থাপনায় লাকি বণিক।

দুই বাংলা শ্রোতা বন্ধু, আবার চলে এলাম আপনাদের মাঝে। আপনাদের কাছে আসাটা যে কত অনুতের সেটা ঠিক শব্দ দিয়ে বোঝানো যাবে না বন্ধু। কিন্তু যাই হোক, আজ নিরুপমা, এমন একজন নিরুপমার গল্প আজকে শোনাবো যিনি 83 বছর বয়সে এসেও নিরলসভাবে কাজ করে চলেছেন, আর যার জীবনের প্রত্যেকটা পর্ব ভীষণভাবে আমাকে কিন্তু আকর্ষণ করেছে বন্ধু। আশা করি আপনারাও অবাক হয়ে শুনবেন। চিত্রশিল্পী ও সমাজকর্মী মঞ্জুশ্রী সোরেন, শোনাই তবে তার জীবন কথা।

0: মহিলাদের আসরে স্বাগত দিদি।
1: নমস্কার।
0: আজকে নিরুপমা, তো এই বিশেষ অনুষ্ঠানের আজকে আপনি অতিথি। তো আপনার জীবনের গল্প তো আমরা শুনবই, শ্রোতা বন্ধুরাও আগ্রহ নিয়ে রয়েছেন নিশ্চয়ই, আশা করি অনুপ্রাণিত হবেন আপনার জীবনের গল্প শুনে। তো দিদি, শুরুতেই যেটা জানতে ইচ্ছে করছে আর কি, যেহেতু এটা ভারত বাংলাদেশের মৈত্রী চ্যানেল আকাশবাণী মৈত্রী, তো আপনি কোন এক সময় কথায় কথায় বলেছিলেন যে আপনার জন্ম হচ্ছে বাংলাদেশে, তাই তো?
1: হ্যাঁ হ্যাঁ।
0: তো মানে আপনারা এপার বাংলায় এলেন, সে গল্পটা একটু ছোট করে বলুন না।
1: আমরা এলাম 1950 সালে বাংলাদেশ থেকে। তখন আমার ঢাকাতে আমার বাবা জগন্নাথ কলেজে বটানির অধ্যাপক ছিলেন।
0: আচ্ছা।
1: সেখান থেকে আমরা ওই রায়তের পরে চলে এলাম এখানে। আমার জন্মটা হয়েছিল ময়মনসিংহে।
0: যখন এপার বাংলায় এসেছিলেন তখন আপনি কত বড় ছিলেন?
1: তখন আমার 6 বছর মতন বয়স।
0: তো ভাই বোন আপনারা কজন দিদি?
1: আমরা যখন আসি তখন আমরা 9 জন ছিলাম ভাই বোন। তারপরে এখানে আসার পরে আরো একজন ভাই একটা বোন হয়েছে। তাহলে সবসুদ্ধ আমরা 11 জন ভাই বোন, আমি চতুর্থ।
0: এই যে আপনারা মানে যখন ওপার বাংলা থেকে এলেন, সরাসরি আপনারা শান্তিনিকেতন এলেন, তাই তো?
1: না, প্রথমে আমরা ওপার বাংলা থেকে এসে চন্দননগরে ছিলাম, আমার কাকার বাড়িতে।
0: আচ্ছা।
1: তারপরে ওখান থেকে বিদুশঙ্কর শাস্ত্রী মহাশয়ের সঙ্গে যোগাযোগ হওয়াতে, বিদুশঙ্কর শাস্ত্রী মহাশয় ছিলেন একজন পণ্ডিত ব্যক্তি, যিনি বিশ্বভারতীর সঙ্গে ভীষণভাবে যুক্ত ছিলেন, আর আমার কাকা যেহেতু সংস্কৃতের লোক ছিল, ওনার বিশেষ বন্ধু স্থানীয় ছিলেন।
0: আচ্ছা।
1: তা আমার বাবা ওনাকে বলেন যে আমি এরকম অবস্থায় ওখানে থেকে এসেছি। তখন উনি বিশ্বভারতীতে রথীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে যোগাযোগ করে তারপরে আমাদেরকে ডাকলেন শান্তিনিকেতনে। তখন আমরা সবাই মিলে শান্তিনিকেতনে এলাম।
0: সেটা চন্দননগরে আসার কতদিন পরে?
1: চন্দননগরে বেশি দিন থাকিনি, বছরখানেক ছিলাম, বেশি দিন থাকিনি।
0: তাহলে এই যে চন্দননগরে যখন ছিলেন তখন কি আপনাদের স্কুলে ভর্তি হওয়া পড়াশুনো শুরু হয়েছিল?
1: আমরা যা ছিলাম, তারপরে আমরা শান্তিনিকেতনে এসে সব ক্লাসে এক একজন করে ভর্তি হয়ে গেলাম। আমি তো আনন্দ পাঠশালায় ভর্তি হয়েছিলাম। তারপরে এইখানে পড়া সমাপ্ত করে দাদারা তারপরে দিদিরা সব প্রেসিডেন্সি কলেজে চলে গেল।
0: আর আপনি?
1: আমি ওখানে থেকে গেলাম, আমি শুধু আর্টসের লাইনে, আর সবাই সায়েন্সের লাইনে গেছে, আমি খালি কলাভবনে চলে গিয়েছিলাম। 65 বেরোলাম কলাভবন থেকে, 5 বছর ওখানে করে। আর যারা আমাদের টিচার ছিলেন তারা রবীন্দ্রনাথের হাতে কলাভবন গড়ছেন, যেমন রামকিঙ্কর বেশ, বিনোদ বিহারী মুখার্জি, বিশ্বরূপ বোস, নন্দনলাল বোস, গৌরী ভঞ্জ, যমুনা রায়, তারপরে ক্রাফ্টের ছিলেন ননীগোপাল ঘোষ, সুখেন গাঙ্গুলি, সুখময় মিত্র, তারপরে রাধা কৃষ্ণ দেব বর্মন, তারপরে রাধাচরণ বাগচি, সুরেন দে, এইরকম 12 জন ছিলেন আমার টিচার। রিসেন্ট আমার একটা এক্সিবিশন হয়ে গেল কলকাতাতে, ওই কালীঘাটের কাছে লালবাড়িতে।
0: আচ্ছা।
1: আমার কলাভবনের 60 বছর আগে আঁকা ছবি, সেইটা ওখানে 45টা ছবি এক্সিবিশন হলো লালবাড়িতে, এত প্রশংসা পেয়েছে আমি তখন আমি ভাবতে পারছি না, এইসব ছবিগুলো আমি এঁকেছিলাম।
0: বেশ। তো এই 83 বছর বয়সেও আপনি দাপিয়ে কাজ করছেন
1: এবং চাইছি আরো যেন বেশি দিন কাজ করতে পারি।
0: একদমই। তো
1: তারপরে আমার কলহন থেকে বেরিয়ে যাওয়া প্রভাস সেন অল ইন্ডিয়ান হ্যান্ডিক্যাফ বোর্ডের ডাইরেক্টর ছিলেন, উনি আমাকে ওখানে সুযোগ দিলেন অল ইন্ডিয়া হ্যান্ডিক্যাফ বোর্ডে বাটিকের ওপরে রিসার্চ করা, বাটিকটাকে প্রিন্টিং এ কনভার্ট করা, ওয়্যাক্স দিয়ে প্রিন্টিং করে তারপরে সেটা ইয়ে করা, সেই কাজটা আমি করেছিলাম। আর বিড়লা হোম সায়েন্স কলেজে কাজ করতাম, ওই অল ইন্ডিয়া হ্যান্ডিক্যাফ বোর্ডে ওই রিসার্চে কাজ করতাম, আর বিড়লা হোম সায়েন্স কলেজে স্টুডেন্টদের একটা আর্ট শেখাতাম।
0: তো সেটা কত বছর করলেন দিদি?
1: সেটা 2 বছর।
0: তারপর
1: 2 বছর করার পরে হঠাৎ একদিন বাবা এলেন, তখন কালিদাস ভট্টাচার্য মহাশয় ভাইস চ্যান্সেলর ছিলেন। তা বিশ্বভারতীতে সোশ্যাল ওয়ার্ক ডিপার্টমেন্টে একটা ট্রেনিং ইউনিট চালু করবেন, যেটা ভারতবর্ষে ইস্টার্ন জোনের ট্রেনিং সেন্টার হবে। ইস্টার্ন জোনে যারা গ্রামাঞ্চলে মহিলারা কাজ করে তাদেরকে শেখানো। সেইখানে আমাকে বাবা চলে গেলেন কলকাতাতে, গিয়ে বললেন মঞ্জু তোমার একটা চাকরি হয়ে গেছে। আমি বললাম চাকরি হয়ে গেছে? আমি তো অ্যাপ্লাই করিনি। বলে না, তোমার অ্যাপ্লাই করার দরকার নেই, তোমাকে সবাই চেনে। আমাদের উপাচার্য মশাই বললেন মঞ্জু এই কাজের খুব উপযুক্ত হবে, আপনি ওকে নিয়ে আসেন। তা আমি একাই দিল্লি চলে গেলাম, সেখানে গিয়ে মাঝখানে ওখানে ট্রেনিং নিলাম, ওই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু বিল্ডিং এ ছিলাম, ওখানে ট্রেনিং নিয়ে এসে আমরা ওই শ্রীনিকেতনে শিব সাহেবের কুটির ওখানে সোশ্যাল

0: ডিপার্টমেন্টে এই কাজ শুরু করলাম শান্তিনিকেতনে। 1967 আগস্ট থেকে শুরু করলাম।
1: তো এই কাজটা আপনি কতদিন করলেন?
0: এটা আমি করলাম 20 বছর। তারপরে শ্রীনিকেতনে শিক্ষা সত্য স্কুল আছে, সেখানে আমি 22 বছর চাকরি করেছি। তবে ট্রেনিং সেন্টারের চাকরিটা আমার খুব ভালো লাগতো, যে আমি একটা সাঁওতাল সমাজের সঙ্গে পরিচিত হবার একটা সুযোগ পেয়েছিলাম।
1: আচ্ছা,
0: আমাকে এইসব মেয়েদেরকে নিয়ে যেতে হতো সাঁওতাল গ্রামে, তাদেরকে শেখাতে হতো যে মহিলাদের সঙ্গে তাদের সমস্যা নিয়ে কিরম ভাবে কথা বলবে, বাচ্চাদের এডুকেশন কেন দরকার, তারপরে ওই নেশাটাকে কি করে বন্ধ করা যায়, তারপরে অশিক্ষিত থাকলে কত ক্ষতি হয়, তারপরে ওই সেভিংস এর টাকা জমানো ব্যাংকিং এ, এই সেভিংসটা ওরা জানতোই না। আর শিক্ষাটা যতখানি প্রয়োজন সেটাও তারা বুঝতো না। তারপরে আমি ভীষণ ভাবে আমার একটা গো চেপে গেল যে আমি এদের একটা উন্নতি ঘটাবো। যাদেরকে আমি বিশ্ববাদী স্কুলে পাঠবনে শিক্ষা সত্ত্বে ভর্তি করেছি তারা এখন ঠাকুর দাদা।
1: আচ্ছা,
0: তাদের নাতি নাতনিদের পড়াতে পাঠাচ্ছে আর সময়। তাই এই সাঁওতালদের ভেতরে কাজ করতে গিয়ে আমার এমন একটা নেশা চেপে গেল যে আমাকে ওদের জন্য একটা কিছু করতে হবে, একটা প্রতিষ্ঠা।
1: বেশ,
0: তারপরে বাবা বললেন আমাকে জড়িয়ে ধরে বললেন, তুমি এত সত্য একটা আবিষ্কার করে ফেলেছ, তুমি জীবনে কি চাও? তা আমি বাবাকে খুলে বললাম, বাবা আমি কি এদের মধ্যে কাজ করি না, খুব ইচ্ছে আমার একটা আশ্রম তৈরি করবো ওই বাচ্চাদেরকে রেখে। বাবা বললেন যে খুব ভালো, আমারও রিটায়ারমেন্ট হয়ে যাচ্ছে, আমি আর তুমি আশ্রম চালাবো, আমি তো মহা খুশি। তবে বাবা একটা আমাকে মন্ত্র দিলেন যে দেখো টাকা ছাড়া কিছু হয় না, তুমি এই যে 10,000 টাকা মাইনে পেয়েছ, তুমি 5,000 টাকা তুমি সেভিংস এ রাখো, তুমি যদি ওইটা রেখে দাও তাহলে 5 বছরে তোমার ডবল হয়ে যাবে। এরকম করে প্রতি মাসে আমি প্রতিজ্ঞা করলে আমি যা খেতে পাই না পাই আমি প্রতি মাসে 5,000 টাকা করে রাখবো, আর আমাকে আশ্রম তৈরি করতেই হবে। এইরকম এইরকম করে আমি বেশ কয়েক বছর এটা রাখলাম রেখে, তারপরে তো আমার বিরাট আশ্রম তৈরি হয়েছে। এখন স্বপ্ন পূরণ হলো, বাবাও চলে গেলেন, সেটা বাবার আশীর্বাদটা আমার খুব কাজে দিল।
1: এই আশ্রমটা কত বছর দিদি?
0: এটা 35 বছর হয়ে গেছে।
1: হয়ে গেছে, আচ্ছা।
0: আমি 4-5টা আশ্রম করলাম
1: শান্তিনিকেতনে।
0: একটা হলো শান্তিনিকেতনের ভেতরে এই 4টে সাঁওতাল পাড়াকে নিয়ে শান্তিনিকেতন আদিবাসী কল্যাণ সমিতি।
1: আচ্ছা,
0: 1970-তে। তারপরে 1975-এ হলো বিবেকানন্দ আদিবাসী সংঘ, সেটা হলো মুলুক গ্রামে। ছেলেদের হস্টেল করলাম আর গ্রামে গ্রামে ট্রেস সেন্টার তৈরি করলাম, 10টা গ্রামে ট্রেস সেন্টার। তারপরে ওই বোলপুরের ইয়েতে মাটিতে ইয়ে নিয়ে এলাম ভারত সেবাশ্রমকে।
1: আচ্ছা,
0: আমার যে বিবেকানন্দ আদিবাসী সংঘ ছিল 26 বিঘা জমি বাড়ি ঘর দোর সব দান করে দিলাম ভারত সেবাশ্রমকে। দান করে দিয়ে তারপরে আমার শ্বশুরের নামে একটা ফিক্সড ডিপোজিট করে একটা পাহারাদারের মাইনে যাতে হয় সেরকম লোক দাঁড় করিয়ে দিয়ে ওইটার থেকে এ পেলাম। এখন একটা বিশাল রূপ ধারণ করেছে ভারত সেবাশ্রম, আর 200-র ওপরে গরু আছে, 250 সাঁওতাল বাচ্চা ছেলে আছে, তারপরে অতিথিশালা আছে, গোশালা, তারপরে স্বাস্থ্য কেন্দ্র, তারপরে প্রতিবিরাট ঠাকুর বাড়ি আছে। তারপরে আমি ওইটা দিয়ে আমাদের দুজনেই ইয়ে করতে এলাম না, যে আমরা তো দুজনে প্রতিজ্ঞা নিয়েছিলাম যে সমাজের জন্য কাজ করবো, আমরা তো দিয়েছি।
1: দুজনে বলতে
0: আমি আমার স্বামী।
1: আচ্ছা,
0: মাঝখানে একটা বলি স্বামী হয়ে গেলাম কি করে, আমি কাজ করতে করতে এমন অবস্থা আমার মানসিক দাঁড়ালো যে আমার ওদের সমাজের মধ্যে একজনকে দরকার, একজন লিডারকে দরকার। তখন আমি মুলুক গ্রামে এই বরকার সরেনের সঙ্গে অনেক ঘটনার ভেতর দিয়ে পরিচিত হলাম। তারপরে দেখলাম এই ছেলেটি অসাধারণ, সাঁওতালদের মধ্যে 6-6টি ভাষা জানে, তারপরে একেবারে যেন বিবেকানন্দের আদর্শে নিজের জীবনকে গঠন করেছে, তারপরে দারুণ লিডারশিপ। তা আমি বললাম যে এই লোকটাকে তো আমার দরকার। তারপরে তো আমি তার সঙ্গে কাজ করতে লেগে গেলাম, আর ভীষণ ভালো গানের সুর ও তার জ্ঞান, মোহাম্মদ রফির গান সে সাঁওতালি ভাষাতে অনুবাদ করে গিয়ে গিয়ে বেড়ায়। তারপরে আমিও তার সঙ্গে সঙ্গে যেতাম বিভিন্ন জায়গায় গান ইয়ে করতে। তা আমার সঙ্গে অনেকটা বয়সের তফাত, আমার থেকে 10 বছরের ছোট। আমি বললাম যে একটা বিয়ে দিয়ে দেবো, একটা বিয়ে দিয়ে দেবো। সম্বন্ধও খুঁজছি।

0: তারপরে আর রোজই বরকা আসছে, একবার করে আমার মেয়ের দেখা হলো, পাত্রী দেখা হলো, আবার পরের দিন এসেছে বরকা, পাত্রী খুঁজে পেলেন, আমাদের হ্যাঁ আমি পেয়ে গেছি পাত্রী, তারপরে পেয়ে গেছে না, খুব মহাখুশি, কে কে কে, আমি তোমার পাশে বসে আছি। মাথা খারাপ হয়েছে আপনি, বর্ণ শ্রেষ্ঠ ভট্টার যে ব্রাহ্মণ, আপনি সাঁওতাল? আমি বলছি হ্যাঁ আমি সাঁওতাল, বিয়ে করে সমাজকে একটা টিফিন দেবো, যে জাতবাদ বলে কিছু নেই, মানুষ হলো, মানুষ হলো সত্য, মানুষটা কেমন সেটা দেখতে হবে। সেই সময় বিশ্বভারতীতে শুরু দিচ্ছে না ভাইস চ্যান্সেলর ছেলে, বিখ্যাত অ্যান্থ্রোপোলজিস্ট, তো উনি তো কথাটা শুনে ডাকলেন, মঞ্জু এই কথাটা ঠিক, এর মধ্যে তো সব গুঞ্জন হয়ে গেছে, আমি বললাম যে হ্যাঁ কথাটা ঠিক, আমাকে এই সমাজে কাজ করতে হবে, আর আমি একদম প্রতিজ্ঞাবদ্ধ, আমি কাজ করব, দরকার হয় আমি নিজে বিয়ে করে কাজ করব। তারপরে তো বিয়ে করলাম।
1: মানে আপনার আত্মীয় স্বজন বা আপনার পরিবার থেকে কোন রকম বিরোধিতা কিছু
0: না? আমার ভাই বোনরা, ভাই বোনরা যথেষ্ট এডুকেটেড, দিয়ে তো এরা এই জিনিসটাকে খুব বড় করে বলছে, আমাদের বোন যখন এত বড় একটা কাজে নিজেকে ইয়ে করছে, আর আমার মাও খুব, তিনি ওই তখনকার দিনে ইন্দিরা দেবী চৌধুরী ওনাদের আলাপিনী মহিলা সমিতি ছিল, সেখানে যেতেন, তারপরে ওই অমিতা সেন, অমর্ত সেনের মা, অমিতা সেন, উনি বললেন যে বীণাদি, আমার বাবা মায়ের নাম বীণা, বীণাদি এত বড় রবীন্দ্র অনুরাগী যে 11টা ছেলের মেয়ে মা হয়েও কিরকম ভাবে নির্লিপ্ত ভাবে কি সুন্দর ভাবে তার জীবনযাত্রা করেন, তার মেয়েকে এরকম কাজে ইয়ে করছেন। তারপরে হ্যাঁ যখন বিয়ে ঠিক হলো, হ্যাঁ বিয়ে ঠিক হলো, তখন মা বললেন যে বিয়ে তো ঠিক হলো কিন্তু কেউ তো পুরোহিত রাজি হচ্ছে না, তা মা বলে যে চলো আমি বিয়া দিয়ে দিই। তো এসে মা 25শে বৈশাখের দিন আমাদের কালীবাড়িতে নিয়ে গিয়ে দুই হাত মিলিয়ে দিলেন যে মা তোমার সন্তানকে তুমি সমাজের কাজে লাগাও। তারপরে পরের দিন সুরজিৎদা দুটো পুরোহিত নিয়ে এলেন, বললেন বৌদি আমি দুটো পুরোহিত করব, যে একটাতেই হবো তো, দুইটা মানে দুইটা পাইছি, বলে একটা কে, একটা হলো কণিকা বন্দ্যোপাধ্যায় আর একটা হলো নীলিমা সেন।
1: আচ্ছা
0: দুজনে তিনটে তিনটে ছটা গানে আমার বাপের বাড়ি বিয়ে হয়ে গেল। এবারে একটা সেমিনার হলো, ইন্টারন্যাশনাল সেমিনার, সেখানে দেখানো হলো, 48 বছর আগেকার সেই বিয়ের সিনেমাটাও দেখানো হলো, এই যে হয়ে গেল 2রা মে।
1: সেটা কোথায় হয়েছিল দিদি?
0: ওইটা হলো যে ওই রুবি হসপিটালে পড়ে RCC বিল্ডিং এ।
1: আচ্ছা মানে ওটা কি উপলক্ষে হয়েছিল?
0: ওটা হয়েছিল একটা ট্রাইবালদের ট্র্যাডিশন কালচারের উপর একটা সেমিনার হলো এক সপ্তাহের জন্য, সেখানে আমাকে একটা দিন দিয়েছিল যে কোশ্চেনটা হলো যে ভট্টাচার্য কি করে স্মরণ হলো।
1: আচ্ছা
0: এটাই, তারপরে আমি কতগুলো ট্রাইব মেয়েকে দাঁড় করাতে পেরেছি, প্রায় 100-র ওপরে মেয়েকে দাঁড় করিয়ে দিয়েছি। হ্যাঁ এখন আমার প্রথম একটা মেয়ে ইয়ে হলো, ডক্টরেট হলো নাচে।
1: বাহ।
0: তারপরে আমার দেওরকে বিয়ে দিলাম, আমার বিয়ে 2 বছর বাদে বিয়ে দিলাম, সেই মেয়েকে আমি 2.5 বছর থেকে আমার কাছে রেখে মানুষ করে এখন সে রবীন্দ্রভারতীতে রবীন্দ্রসঙ্গীতের লেকচারার।
1: আচ্ছা
0: তার ভাই রাজস্থানে চাইনিজ পড়িয়েছিলাম, রাজস্থানে বড় কোম্পানিতে ইন্টারপ্রিটারের কাজ করে। এইরকম ভাবে প্রায় 100 খানিক মেয়েকে প্রতিষ্ঠিত করে দিলাম। একজন এই সামনের মাসে একজন জাপানি ল্যাঙ্গুয়েজের উপরে রিসার্চ করে সে জাপান যাচ্ছে, পদ্মাবাসী, ঠাকুরদাদাকে পড়িয়েছি আমি।
1: আচ্ছা তো আপনারা এখন স্বামী স্ত্রী মিলেই এই আশ্রমগুলো চালান তাই তো?
0: আশ্রম এটা হলো বীণাপাণি আশ্রম, আমার মায়ের নামে আশ্রমটা। তারপরে বীণাপাণি আশ্রমের পরে আবার আমি যেটাতে বসত বাড়ি করি, বাড়িতে থাকি যে জায়গাটাতে, সেইখানে একটা শেষ পরাণের করি আমার, এটা সেটা হলো বনদেবীর পাঠশালা, এটা সাঁওতালি ভাষাতে বলে জাহেরেরা পাঠশালা, সেই পাঠশালাটা এটাই 5 নম্বর। এইখানে সব গ্রামের বাচ্চারা আসে, গোটা 50-এক বাচ্চা আসে, সকালবেলা পড়াশোনা করে, তারপর ছবি আঁকা শেখে, খেলাধুলা শেখে, নাচ গান শেখে, যাতে তাদের ওই খারাপ অভ্যেসগুলো চলে যায় আর কিছুটা সাহায্য পায় পড়াশোনার।
1: তাহলে এই যে আপনার 5টা আশ্রম আছে এখন বলছেন তাই তো? এই যে আশ্রম আছে তা সেখানে পড়াশুনো তারা কি আশ্রমেই করে নাকি না পড়াশুনো বিভিন্ন?
0: ওরা এইখানে বীণাপাণি আশ্রম, সেইখানে আমার সব ভাই বোনরা তার সঙ্গে যুক্ত, বীণাপাণি যেহেতু মায়ের নাম, একটা অ্যাটাচমেন্ট আছে, সব ভাই বোনরা 11 জন ভাই বোনই যুক্ত এটার সঙ্গে, আর এইখানে 90টা মেয়ে থাকে।

0: বেশিরভাগ যে ট্রাইবাল মেয়ে মুসলিম আছে, খ্রিস্টান আছে, ইয়ে আছে, ওদের কথা ভেবেই ইয়ে করা, কারণ ওরা বাড়িতে পরিবেশটা পড়াশোনা পড়াশোনা। এইবারে যা রেজাল্ট বেরোলো, তিনজন উচ্চ মাধ্যমিকে ফার্স্ট ডিভিশনে যায়।
1: বাহ, মানে ওরা বিভিন্ন অন্যান্য সরকারি স্কুলে হয়তো পড়ে, তাই তো?
0: আমাদের এখানে বাড়ি ওদের, আশ্রমটা ওদের বাড়ি।
1: আচ্ছা,
0: এখানে ওরা থাকে, তারপরে কোচিং পায়, নাচ শিখতে পারে, গান শিখতে পারে। এবার ওরা জুলাই মাসে অ্যানুয়াল ফাংশনে চন্ডালিকা করবে।
1: সবই কি বিনামূল্যে হয় দিদি? মানে
0: না, এদের জন্য প্রতিদিন 100 টাকা খরচা হয়, তার মধ্যে 50 টাকা তার গার্জিয়ানদের দিতে হয়, অভিভাবককে দিতে হয়, আর 50 টাকা দেওয়ার জন্য আমরা দেশের মধ্যে একটা ভালো লোক খুঁজি।
1: আচ্ছা,
0: যে বছরে 18,000 টাকা দেবেন একটা মেয়েকে মানুষ করার জন্য। আমরা এখানে একদম 5 বছর বয়স থেকে 18 বছর বয়স পর্যন্ত রাখি, তারপরে তাদেরকে অন্য অন্য জায়গায় সব ভর্তি করে দিই। আর যেমন লেডি ভবনে পড়ছে দুটো মেয়ে, লেডি ভবনে একজন কল্যাণীতে ইঞ্জিনিয়ারিং পড়ছে, এরকম ইয়ে জায়গায় তারা উঠে যেতে পারে এটা সাহায্য নিয়ে। আমার ভাই বোনরাও তাদের সঙ্গে সাহায্য করে, অনেক ইয়ে আছে, বন্ধু বান্ধব আছে, তারাও সাহায্য করে।
1: তো এই যে 5টা আশ্রম, এখন ছেলে মেয়ে
0: সবগুলো তো এক প্যাটার্ন না? একটা যেমন শান্তিময় আদিবাসী কল্যাণ সমিতি, সেখানে আশ্রম করে মেয়েদের রাখা হয় এরকম নয়, সেটা গ্রামের যেসব সুবিধা অসুবিধা গুলো সেগুলো মেটায়।
1: আচ্ছা,
0: সেটা হলো বিভিন্ন কাজকর্ম করে, এটা হলো একটা আশ্রম। আর ভারত সেবাশ্রম তো নিজেই সেলফ সাফিসিয়েন্ট, দেখার দরকার হয় না। এখন বিবেকানন্দ আদিবাসী সংঘটা যেটা আমার মুলুকে, আমার শ্বশুর বাড়িতেই চলছে, সেখানে কিছু দরিদ্র লোকদের খাবার দেওয়া হয়, যারা দেবার মতন কেউ নেই তাদের পরিবারে, এরকম দেওয়া হয়। আর একটা পাঠশালা চলে।
1: তাও দিদি প্রচুর খরচ, সরকারি কোনো সাহায্য কি আপনারা পান দিদি?
0: না, সরকারি ইয়েতে আমরা দু একটা প্রজেক্ট, একটা যেমন এই বীরভূম জেলার মধ্যে প্রথম আমি মৎস্য চাষী, আমরা আশ্রমের মধ্যে একটা পুকুর করেছি মাছের, সেইখানে মাছ পুষছি, সেখানে মেয়েরা মাছ খেতে পারে।
1: আচ্ছা, তার মানে এই যে বলছেন যে আপনি যে আরো যে 50% যেটা খরচ, সেখানে আরো অনেকে আছেন যারা সেবা করতে চান, তাদের থেকে
0: অনেক স্পন্সর আছেন।
1: আচ্ছা,
0: যারা মেয়েদের পুরোটাই দায়িত্ব বহন করে, আবার অনেক মেয়ে আছে মা বাবা নেই।
1: আচ্ছা,
0: তাদের আবার পুরোটাই অন্য লোককে বহন করতে হয়, দুজন মিলে বহন করেন, কেউ একলাই বহন করেন। একটা মেয়ে এসেছে ক্লাস 12 পড়ছে, সে জন্মের পরে বাবাকে দেখেনি।
1: আচ্ছা,
0: বর দেখেনি, মা জন্মের পরে মাস ছয়েকের পরে মাও চলে গেছে, দিদিমার কাছে মানুষ হয়েছে, দিদিমাও মরে গেল। তারপরে এখন সে 12 পড়ছে, নিউট্রিশন নিয়ে পড়ছে।
1: আচ্ছা দিদি, আপনার এখন 83 বছর বয়স বললেন আপনি, তো এখনো আপনি পুরো দমে এইভাবে মানে কাজ করে যাচ্ছেন এবং এইভাবেই আপনি কাজ করতে চান?
0: তো নিশ্চয় শুভেচ্ছা থাকলে পরে পারবো।
1: নিশ্চয় নিশ্চয়।
0: একটা পেনশন পাই।
1: আচ্ছা,
0: একটা পেনশনটা আমার কাছে একটা বড় অবলম্বন, সেটার থেকেই এখনো এই বনদেবীর পাঠশালার খরচাপাতি চালাচ্ছি। তারপর দেখি আস্তে আস্তে এটাকে একটা ফিক্সড টাকা করে, যাতে আমার অবর্তমানে আমি আবার খুব ভবিষ্যৎটা ভেবে রাখি, যে প্রতিষ্ঠানটা গড়লাম ভবিষ্যতে কি হবে, টাকার অভাবে না নষ্ট হয়ে যায়, সেজন্য সেটা ইয়ে করি। তারপরে আমি ইয়ে করলাম, ওই আমার ছবির এক্সিবিশন করলাম, হল্যান্ডের এক সাহেব আমার সব ছবিগুলো কিনে নিলেন, নেদারল্যান্ডে 15 লক্ষ টাকা
1: করলেন বললেন?
0: হ্যাঁ, কলকাতাতে করলাম, উনি সব ছবিগুলো কিনে নিলেন। তা আমি সেই ছবির টাকা দিয়ে এখানে একটা গার্লস স্কুলে আমার বাবার নামে একটা স্কলারশিপ করে দিলাম, যেটাতে ইংরেজি, অঙ্ক আর বিজ্ঞান এইটা বিষয়ে যারা প্রথম দাঁড়াবে 60% নম্বর পাবে, তারা মাসে 500 টাকা করে স্টাইপেন্ড পাবে। সেটা ফিক্স করে দিলাম, সেটা ফরএভার, সেটা বন্ধ হবে না, সেটা চলবে।
1: বেশ, তো দিদি এই যে ধরুন 5টা আশ্রম বলছেন, তো সেখানে আশ্রমে ধরুন শুধু তো যারা ছেলে মেয়েরা রয়েছে তারা নয়, মানে তাদেরকে দেখভালের জন্য তো বেশ কিছু জনের দরকার হয়, তাই তো? তাদেরও তো একটা নিশ্চয়ই আর্থিক বা একটা সম্মানই দিতে হয় তো?
0: তাদেরকে আমি এরকম মানসিকতার লোক নেই যারা সত্যি সেবা করতে এসছে। আমি আবার একটা ইয়ে করেছি, যে আমার গুরুদেরকে দক্ষিণা দেওয়ার জন্য ওই আর্টিস্ট ছেলে মেয়েকে আমি একটা সুযোগ দিই, আমার এখানে রেখে তাদের খাওয়া পড়া থাকা করে সুযোগ দিই, আর তারাও কাজ করবে প্লাস নিজের কাজও করবে, তাদেরকে

0: খাওয়া থাকার কিছু লাগবে না, সেটা আমার গুরু দক্ষিণ না, আর তাকে হাত খরচা 1,000 টাকা দেবো।
1: বিভিন্ন আশ্রমে যে ছেলেমেয়েরা রয়েছে, তো এখনো কি আপনি তাদের শেখান?
0: হ্যাঁ, তাদের শেখায়, তাদের জন্য টিচারও আছে, শেখায়, দুটো আর্টের টিচার আছে, দুটো বয়সে দিয়েদেরকে শেখায়।
1: সত্যি দিদি, মানে আপনার জীবনের কথা মনে হয় এই ছোট্ট সময়ের মধ্যে
0: যে পুরো,
1: হ্যাঁ একদমই, সেটা মানে এখনো মনে হচ্ছে যে কি করে যে সময়টা চলে গেল বুঝতেও পারলাম না দিদি। তো খুবই ভালো লাগছে যে একটা অন্যরকম অনুভূতি, আপনার কত স্মৃতি রয়েছে শান্তিনিকেতনের। তো অনেক ভালো থাকবেন দিদি, আপনি এইভাবেই সুস্থ সবল ভাবে সমাজের জন্য এইভাবেই কাজ করে চলুন। অনেক ধন্যবাদ দিদি আপনাকে।
0: হ্যাঁ, আপনাকে ধন্যবাদ, নমস্কার।
1: নমস্কার দিদি।
2: আজকে নিরুপমা চিত্রশিল্পী ও সমাজকর্মী মঞ্জুশ্রী সোরেনের জীবনের গল্প কেমন লাগলো বন্ধু জানাবেন কিন্তু আমাদের।

বন্ধু, যেটুকু সময় আছে জানিয়ে দিই এই মাসের এক কলমে দুই নারী চিঠির বিষয়। এই মাসে জানিয়ে দিই যে জুন মাসের চিঠির বিষয় হল লীলা মজুমদারের লেখা মাকু উপন্যাস। সেখানে সোনা ও টিয়া নামের দুই বোনের এক অদ্ভুত কলের পুতুল মাকুকে উদ্ধারের দুঃসাহসিক অভিযান নিয়ে একটি মানবিক গল্প, যা পাঠকের অনুভবে এই দুই চরিত্রের যে বৈপরীত্য, তাদের অন্তরের উপলব্ধি আপনারা অনুভব করবেন সেটাই আমাদের দেশ শব্দের মধ্যে লিখে পাঠাবেন mohilamahol.aiar@kolkata@gmail.com-এ। আর চিঠি পাঠানোর ঠিকানা এক কলমে দুই নারী, মহিলা মহল, প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আর আমার কলমের বিষয়, আসলে একটা সময় ছিল যখন ঝড়ের সময় ঠান্ডা বাতাস উঠলে আমাদের আমরা গল্প করতে বসতাম। প্রথমে হ্যারিকেন, তারপরে চার্জার লাইট, তারপরে

ইনভার্টার। আর সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন আমাদের গল্প করা সে আবহ কিন্তু পাল্টে দিয়েছে, তবে বদলায়নি সেই ঝরা পাতার উড়ে যাওয়ার ইচ্ছে। আজও ইচ্ছে করে চার তেলে ভাজা নিয়ে জমিয়ে উঠুক ঝড় বৃষ্টির সন্ধ্যা আসর। বাড়িতে হোক বা বাইরে, ঝড় বৃষ্টির সে স্মৃতির গল্প আমাদের জানাতে লিখে পাঠান ঝড় বৃষ্টির রাত্রি শিরোনামে 150 শব্দের মধ্যে। মেল করুন mohila.mahol@kolkata@gmail.com এ, চিঠিও পাঠাতে পারেন আমার কলম মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আপনারা তাড়াতাড়ি চিঠি লিখুন বন্ধু, না হলে কিন্তু পরের দিকে চিঠি এলে আপনাদের চিঠির শুধুমাত্র না পড়ে প্রাপ্তি স্বীকার করতে একদম ইচ্ছে করে না বন্ধু। তাই চিঠি লিখুন, আমরা অপেক্ষায় থাকলাম। আজকের মতো মহিলা মহল মহিলাদের আসর এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, নমস্কার।

0: এতক্ষণ শুনলেন মহিলাদের আসরে নিরুপমা, উপস্থাপনায় ছিলেন লাকি বণিক। এখন শুনবেন আরোগ্য নিকেতন।
1: দুই বাংলার সকল শ্রোতা বন্ধুকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আকাশবাণীর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের অনুষ্ঠান আরোগ্য নিকেতন। আজ আরোগ্য নিকেতনের শুরুতেই স্বাস্থ্য সংক্রান্ত টুকরো খবর।
0: ভারতে লাফিয়ে বাড়ছে আকস্মিক মৃত্যু, বিশেষ করে 30-60 বছর বয়সী পুরুষরা এ শিকার হচ্ছেন। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর সাম্প্রতিক রিপোর্ট এমনটা বলছে। এনসিআরবি রিপোর্ট জানাচ্ছে 2024 সালে ভারতে 76,024টি অকস্মাত মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃতের এই সংখ্যার 48,999 জন 30-60 বছরের মধ্যে, আর এর মধ্যে 42,688 পুরুষ। গাণিতিক হিসেবে 10 জনের মধ্যে 8 জন পুরুষ। পরিসংখ্যান বলছে ভারতে কর্মক্ষম পুরুষদের মধ্যে রোজই 120 জনের অকস্মাত মৃত্যু ঘটছে। 2017 সালের তুলনায় এই সংখ্যাটা অনেকগুণ বেড়ে যাওয়াতে চিন্তা। 2017 সালে মৃত্যুর সংখ্যাটি ছিল 42,999, কিন্তু এরপর থেকে অকস্মাত মৃত্যুর সংখ্যা বাড়তে বাড়তে 2023 সালে পৌঁছে যায় 63,609। 2017 সালের তুলনায় এখন অকস্মাত মৃত্যু 77% বেড়ে গেছে। ক্রাইম রেকর্ডস ব্যুরো প্রকাশিত রিপোর্টে দুর্ঘটনাজনিত মৃত্যু আর আত্মহত্যার বিষয়টি আলাদা করে দেখানো হয়েছে। অকস্মাত মৃত্যুর অন্যতম কারণ হার্ট অ্যাটাক। ভারতে অকস্মাত মৃত্যুর 61.1% হার্ট অ্যাটাক দেখা গেছে। 2024 সালে 45-60 বছর বয়সী পুরুষদের মৃত্যু হয়েছে 12,920 জনের, সবটাই হার্ট অ্যাটাকে। মোট অকস্মাত মৃত্যুর 1/3। কেন অকস্মাত মৃত্যু বাড়ছে এ নিয়ে

0: এনসিআরবি কিছু মন্তব্য করেনি। তবে 2020 সালে কোভিড পরবর্তী সময়ে ভারতে আকস্মিক মৃত্যু অনেকটা বেড়ে গেছে। কোভিডের প্রতিষেধক নেওয়ার জেরে এমনটা কিনা তা নিয়ে জল্পনার শেষ নেই। তবে আইসিএমআর বা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক প্রতিষেধকের সম্ভাবনাকে খারিজ করে দিয়েছে। আরোগ্য নিকেতনে এবারে শুনবেন ফুসফুস রোগ বিশেষজ্ঞ ডাক্তার পার্থ সারথি ভট্টাচার্যের কথিকা তামাক থেকে সাবধান।
1: বলাই বাহুল্য, তামাক একটা অতি পরিচিত এবং অতি পপুলার বলতে পারেন নেশার বস্তু, এবং সেটা সারা পৃথিবীতেই এই নেশা ব্যাপ্ত, এবং যে যেভাবে পারে তামাক ব্যবহার করে। সাধারণত তামাকের মধ্যে যে নিকোটিন থাকে সেটাই অ্যাকচুয়ালি আমাদের নেশা করায়, সেই জন্য নিকোটিন গ্রহণ করার জন্য মানুষ যা যা দরকার তাই করে। এক যেমন ধূমপান, সেই ধূমপান আপনি সিগারেট, বিড়ি, হুক্কা, ছিলাম, চুরুট সবই তো ধূমপান, যেখানে কি হয় যে আমরা তামাক পাতা পোড়াই এবং নিকোটিন আমাদের ধোঁয়ার সাথে ভেতরে যায়, খুব তাড়াতাড়ি ফুসফুস থেকে অ্যাবজর্ব হয়ে ব্রেনে পৌঁছে যাবে, কুইক একটা কিক হয়, আনন্দ হয়, ভালো লাগে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে মুখে, যেখানে মুখের ভেতর থেকে অ্যাবজর্ব হতে পারে, সেটারও অনেক রকম আছে, যেমন রিভার্স স্মোকিং, আগুন জ্বালিয়ে, বিড়ি জ্বালিয়ে, বিড়ির মতো কিছু একটা জ্বালিয়ে মুখের মধ্যে জ্বলন্ত দিকটা ঢুকিয়ে জোরে শ্বাস নেওয়া, সেটাও যেমন আমাদের দেশে কোনো কোনো জায়গায় আছে। তেমনি আমাদের এই খৈনি, তারপরে দোক্তা, তামাক পাতা, যে কোনোভাবে জর্দা, এগুলো একটা ধরনের তামাক গ্রহণ করার নেশা। প্রত্যেকটাতেই যেটা হয় যে তামাক থেকে নির্গত নিকোটিন সেটা শরীরে প্রবেশ করে এবং শরীরে ঢুকে আমাদের একটা অনুভূতি জাগায় যেটা মানুষ ভালোবাসে বা যেটাতে বেশ ভালো লাগে। আমরা যারা ধূমপান করি না আমি ঠিক বলতে পারবো না, কিন্তু যারা ধূমপান করেন তারাই হয়তো বলতে পারবেন। ছোটো বয়সে শুরু হয়, মানে যখন মানুষের জ্ঞানোদয় হয়, স্কুল থেকে পিয়ার্স মানে বন্ধু বান্ধবরা আসে, এবং সেই সময় ছোটদের একটা বড় হওয়ার একটা খুব বড় প্রেরণা থাকে, এবং বড়দের মতো হাবভাব, বড়দের মতো চলাফেরা, বড়রা যেটা করে আমরাও তাদের মতো করব। এই করতে গিয়ে বড়রা ধূমপান করে, আমরা করি না, আমাদের করতে দেয় না, কেন করবো না, একটা ভেতরে ভেতরে একটা ইচ্ছে হয়। এবং অনেক সময় দেখেছি ছোটরা বাবাকে বা কাকাকে তাদের নকল করে, যাদের বাবা সিগারেট খান তারা ঠিক বাবার মতো স্টাইলে বসে ঠিক একটা কাগজ মুড়িয়ে বেশ মনের সুখে একটা সিগারেটে টান দিচ্ছে, এরকম ছোটরা অনেক সময় করে, আমি নিজেই দেখেছি। তাছাড়া আমরাও তো একসময় ছোট ছিলাম, তো আমাদের মধ্যেও প্রচুর পিয়ার প্রেশার ছিল, বন্ধু বান্ধবরা টিফিন পিরিয়ডে স্কুলের পেছনে একটু ফাঁকা জায়গায় গিয়ে দু একটা মানে ধূমপান করতো এবং বলতো আয় চলে আয় চলে। তো এইসব যে ব্যাপারটা, এইটা ওই বয়সে বড় হওয়ার প্রেরণা থেকেই বোধ হয় শুরু হয়, কিন্তু ঘটনাটা খুব দুঃখের যে এইটা ক্রমশ ছোটদের মধ্যে নেশায় পরিণত হয়ে যায়, এবং যারা ওই সময়ে নেশাগ্রস্ত হয়ে যায় তারা তখন ওটাকে জীবনের সঙ্গী করে ফেলে, এবং এইভাবেই তাদের ধূমপান চলতে থাকে। এটা ছেলেদের মধ্যে বেশি, কারণ ছেলেদের মধ্যে স্বাধীনতা বেশি, এখন মেয়েদের মধ্যেও বাড়ছে, কারণ মেয়েদের স্বাধীনতা বেড়েছে। আমাদের সময় আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের যে ছেলেদের স্কুল আর মেয়েদের স্কুলে একটা ডিফারেন্স ছিল, মেয়েদের স্কুলে ডিসিপ্লিন বেশি ছিল, বাড়িতে অনেক বেশি কড়াকড়ি ছিল, মেয়েরা ধূমপান করবে, মেয়েরা স্কুটার চালাবে, স্কুটার চালানো তো কোনো চিন্তাই করতে পারা যায় না, কিন্তু এটা কোনো ব্যাপারই নয়। হ্যাঁ, সেগুলো আমাদের কাছে যে অজ্ঞাত ছিল, আর এখন যেটা হচ্ছে মেয়েরা সব কিছুই করছেন এবং মেয়েরা অনেক সময় ছেলেদের থেকেও ভালো করছেন সব কাজে, কিন্তু তা সত্ত্বেও কিছু কিছু কাজে সেটা আমি বলবো এটা অসুস্থ, সঠিক নয় এমন একটা মনোবৃত্তি যেটা মেয়েরা করে ফেলছেন, সেটা হচ্ছে যে এরকম ধূমপান বা নেশায় আকৃষ্ট হয়ে যায়, নেশাগ্রস্ত হয়ে যায়, এবং এটা স্বাধীনতার অপব্যবহার বলেই আমার মনে হয়। এর ফল তো খুব মারাত্মক, এর ফল তো তার শরীরের জন্য, সমাজের জন্য, সকলের জন্য মারাত্মক। পরের প্রশ্ন হচ্ছে কী কী ক্ষতি হয়। দেখুন, আমাদের সমাজে মেয়েদের বিশেষ একটা জায়গা আছে, মেয়েরা হচ্ছেন মা, প্রকৃতিতে মেয়েদের থেকে বড় সম্মান কারোর হয় না, মেয়েদের আগেই প্রণাম করা উচিত, তারা সবার থেকে বড় এবং সম্মানের যোগ্য, তারাই আমাদের জগৎ সৃষ্টিকে রক্ষা করেছেন, এবং মা না থাকলে সন্তান বাঁচবে না এবং মা না থাকলে সমাজও বাঁচবে না। মাকে সম্পূর্ণ প্রত্যেক মেয়েকে আমি মা হিসেবে সম্মান দিয়ে বলছি যে আমাদের মেয়েরা যারা ধূমপান শুরু করেছেন তারা খুব ভুল করছেন। প্রথমত তাদের শরীর খারাপ হবে, তাদের লাংসটা ছেলেদের লাংস থেকে স্বাভাবিক কারণে একটু ছোট, লাংয়ের ক্যাপাসিটি মেয়েদের একটু ছেলেদের থেকে কম হয়। দ্বিতীয়ত, যেহেতু তারা মা হবেন তাদের একটা প্রস্তুতির প্রয়োজন, তারা যখন যে যিনি সিগারেট খান গর্ভাবস্থায় সিগারেট খেলে তার ভয়ঙ্কর ক্ষতি হতে পারে, শুধু তার নয় তার অনাগত সন্তানের, এবং সেটা অনেক রকম ক্ষতি হতে পারে, বাচ্চা ছোট হতে পারে, তার নানা রকম অসুখ হতে পারে ইত্যাদি। তো এটা মানে তাকে প্রস্তুতি নিতে হবে অনেক আগে থেকে যাতে তার জন্য ভবিষ্যৎ কোনোভাবে ব্যাহত না হয়। তারপরে যে বাড়িতে সিগারেট খাওয়া হয় প্যাসিভ স্মোকিং, সেই বাড়িতে যে মেয়েটি গর্ভবতী হয়েছে তার সন্তানের এফেক্ট হতে পারে। তারপরে ধরুন কোনো মা যদি সিগারেট খায় তার সন্তানের লাংয়ের গ্রোথ কমে যাবে। এই যে ছোটদের লাংয়ের গ্রোথ কমে যাওয়া সেটা খুব মারাত্মক, কারণ ছোট লাংয়ের গ্রোথের উপর নির্ভর করছে আমি ভবিষ্যতে কতটা সক্ষম হিসেবে কাজ করব। এটা একটা খুব দুর্ভাগ্যের ব্যাপার যে ভারতবর্ষের মানুষের গড় ফুসফুসের ক্ষমতা একজন ইউরোপিয়ান বা আমেরিকানের থেকে কম, অনেক সময় এটা 30% কম দেখা গেছে, এবং এটা

অনেক কারণ, তার মধ্যে একটা কারণ হচ্ছে ছোটবেলা লাঙের গ্রোথ কমে যাওয়া, তার মধ্যে অনেক কারণ আছে, তার মধ্যে একটা অবশ্যই ধূমপান, পরিবেশে ধূমপানের উপস্থিতি, নিউট্রিশন। তা আমাদের উচিত কি, আমরা তো একটা উন্নতিশীল প্রগতিশীল একটা সমাজ, আমরা তো চাইব যে আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের থেকেও বেশি সক্ষম হোক শারীরিক মানসিক সমস্ত দিক দিয়ে। সেখানে এটা কোনোভাবেই এটাকে আমার সমর্থন করা সম্ভব নয়, এবং এই যে সম্ভব নয় কি, কেউই সমর্থন করেন, এবং মেয়েদের এটা বুঝতে হবে। এবং যদি আমি বলি যে সিগারেট খাওয়ার জন্য অনেক, আমাদের অনেক পেশেন্টরা অনেক তর্ক করেন, এই একজন পেশেন্ট এত সিগারেট খেয়েছে মশাই, আমার মাস্টারমশাই সারা জীবন সিগারেট খেলেন, কই তার তো ক্যান্সার হলো না, তারপরে ইয়ে কী হচ্ছে, আমি তো খাচ্ছি। আরে ব্যাপারটা বুঝতে হবে, তুমি একটা লোকের এক্সাম্পল দিয়ে সমাজকে বিচার করতে পারবে না, সবাই তাহলে রবীন্দ্রনাথ হয়ে যেত, কবিতা লিখলে রবীন্দ্রনাথ, তা তো হয় না। তেমনি যখন বৈজ্ঞানিকরা প্রচুর গবেষণা করে বলেছেন যে সিগারেট খাওয়ার এই এই এই ক্ষতি, তখন একজন ব্যক্তি মানুষের ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে সেটাকে রিফিউট করা, সেটাকে বিরোধিতা করা মূর্খামি বললে কম বলা হয়, মানে অত্যন্ত আমি বলবো এটা একটা অপরাধযোগ্য ঘটনা, এটা কখনোই করা উচিত না। তো আমাদের সে ব্যাপারে সচেতন হবে। তামাকের পার্শ্ব প্রতিক্রিয়া প্রচুর, মানে শরীরের মাথা থেকে পা অব্দি সর্বত্র পার্শ্ব প্রতিক্রিয়া। আপনি তামাক খেলে আপনার দাঁত খারাপ হবে, আপনি তামাক খেলে আপনার তাড়াতাড়ি চুল পড়বে, আপনি তাড়াতাড়ি বুড়ো হয়ে যাবেন, মুখে আপনার বলি রাখা তাড়াতাড়ি অ্যাপিয়ার করবে, আপনার লাংসের ক্যাপাসিটি কমে যাবে, ধরলাম আপনার ক্যান্সার হলোই না, আপনার লাংসের ক্যাপাসিটি কমে যাবে, আপনার হার্টে করোনারি আর্টারি ডিজিজ হবে, আপনার স্ট্রোক হওয়ার চান্স বেড়ে যাবে, আপনার কিডনি তাড়াতাড়ি খারাপ হবে, আপনার গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক ভালো কাজ করবে না, আপনার হাত পা যেগুলোতে সেখানে রক্ত নালীগুলোতে ধমনীগুলোতে ক্ষতি হবে, আপনার একটা ডিজিজ আছে বার্চার্স ডিজিজ বলে, সেটা আমরা তো কলেজে থাকতে ছাত্রাবস্থায় প্রচুর দেখতে পেতাম, ধূমপায়ীদেরই কেবল হয়, এখনও নিশ্চয়ই পাওয়া যায়, এখানে আমাদের কাছে এখন আসে না, আমি তো লাংসের ডাক্তার হয়ে গেছি, তাই মানে জেনারেল হলে হয়তো দেখতাম অনেক যে পেশেন্টরা হাঁটতে গেলে প্রচণ্ড পায়ে ব্যথা, তাদের রক্ত নালীগুলো সরু হয়ে গিয়ে সেটার রক্ত চলাচল কমে যাচ্ছে, যেই হাঁটছে যে পরিমাণ রক্ত পাওয়া যাওয়া দরকার সেই পরিমাণ যেতে পারছে না, যার ফলে প্রচুর ব্যথা হচ্ছে, মানে যন্ত্রণাদায়ক জীবনযাপন। এবং এই যে পায়ে ব্যথা যেন অনেকটা ইস্কেমিক হার্ট ডিজিজের মতো, হার্টে রক্ত চলাচল কম হচ্ছে, ব্যথা করছে পায়ে রক্ত চলাচল, পেশেন্ট দাঁড়িয়ে গেলো একটু পরেই আবার রক্ত চলাচল বাড়লো, মানে অক্সিজেনের ডিমান্ড কমলো, পায়ে ব্যথা আস্তে আস্তে কমে গেলো, এই যে কিছু সময় পরে কমে যাওয়াটা আর এরকম প্রচণ্ড পায়ে ব্যথা হওয়াটা, এইটা তো আমরা অনেক দেখেছি। তো দেখুন পায়েও অসুখ হচ্ছে, এবং এই যে অসুখগুলো এগুলো সারা শরীরের সর্বত্র হচ্ছে, আমাদের শরীরের কোনো অংশ অন্য অংশ থেকে বিচ্ছিন্ন নয়। আপনি যদি আজ লাংসকে অসুস্থ করে দেন আপনি জানবেন গোটা শরীর অসুস্থ হয়ে যাবে, কিংবা যদি আপনি কিডনিকে অসুস্থ করেন তার ফল সবাইকে ভুগতে হবে। আর আমাদের শরীরটা একটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মতো, যেখানে সব অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে একটা যোগাযোগ রয়েছে, একটা যোগাযোগ রয়েছে, ওরা একজন আরেকজনের সাথে বলতে পারেন, একরকম কথা বলে, আমরা সেই ভাষা জানি না, বৈজ্ঞানিকরা আবিষ্কার করার চেষ্টা করছেন যে একটা অঙ্গ আরেকটা অঙ্গের সাথে কী করে যোগাযোগ রাখে, একটা সেল আরেকটা সেলের সাথে কী করে যোগাযোগ রাখে, এগুলো অনেক কিছু এখন জানা গেছে। এবং এই যে ব্যাপারগুলো, যদি আপনি কোনো একটা অঙ্গকে অসুস্থ করেন সারা শরীর অসুস্থ হয়ে পড়বে, এটা আপনাদের লক্ষ্য রাখতে হবে। তো আমি এখন আপনাদের ভয় দেখাতে চাই না, সিওপিডি হয়ে কী হবে বা ক্যান্সার হলে কী হবে, কত কষ্ট পাবেন, এইসব বলে আর আমি দীর্ঘায়িত করছি না, শুধু আমি এটা বলতে চাই যে বহু অসুখ এবং বহু অসুস্থ হওয়ার কারণ হচ্ছে ধূমপান। এবং দেখা গেছে যে এই যে আমরা যদি টোবাকো বন্ধ করে দিই, বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটা সার্ভে করে বলেছে যে তার ফলে যে পরিমাণ টাকা বাঁচবে ধূমপান করানোর জন্য সিগারেট ইন্ডাস্ট্রিতে, যে পরিমাণ টাকা তার থেকে অনেক গুণ বেশি, মানে লাভের অঙ্কটা অনেক বেশি। আমরা লাভটা শুধু ক্যাশ দিয়ে মাপলে তো হবে না, আপনি যদি একটা সংসারে প্রত্যেক দশজনে দুজন হাসপাতালে ভর্তি হয়, আর কোনো সংসারে প্রত্যেক 100 জনে যদি দুজন হাসপাতালে ভর্তি না হয়, তাহলে ভাবুন এই যে হাসপাতালে ভর্তি হওয়ার খরচাটা প্রথম সংসারের সাথে দ্বিতীয় সংসারে কত ডিফারেন্স। তো সেগুলো তো আমাদের হিসেব করা উচিত। হিসেব করে আমরা দেখতে পাচ্ছি যে ধূমপানে কোনো সার্বিকভাবে ধূমপান ক্ষতিকর, কি এটা ইকোনমিক দিক দিয়ে, কি শারীরিক দিক দিয়ে, কি মানসিক দিক দিয়ে। এই যে আমরা বেঁচে আছি, এই বেঁচে থাকাটা আমাদের পরিবেশের সাথে সবসময় একটা লাগাতার সুস্থ যোগাযোগ। এই সুস্থ যোগাযোগটা পরিবেশের, পরিবেশটা কি, পরিবেশটা জড় পরিবেশ এবং জৈব পরিবেশ। জড় মানে হচ্ছে যা জীবন নেই, আর জৈব হচ্ছে যা জীবন আছে। জীবন নেই পরিবেশ কেমন, বাতাসে ধুলিকণা, বাতাসেই আমরা বলি PM5, PM10, এই যে পলিউশন, এগুলো সব অজৈব পদার্থ। আর জৈব কি, বাতাসে ভাসমান জীবাণু, আমার চারপাশে যে জীবাণুরা আছে। আপনারা শুনলে অবাক হবেন যে আমাদের শরীরে বহু জীবাণু বাস করে, কিন্তু আমরা দিব্যি বেঁচে আছি, মারাত্মক মারাত্মক জীবাণু আমাদের শরীরে আছে, আমাদের শরীরে যে পরিমাণ কোষ আছে তার থেকে বেশি সংখ্যায় আছে, তবু আমরা বেঁচে আছি। বেঁচে আছি কারণ কি, জীবাণুর সাথে আমাদের একটা শান্তিপূর্ণ সহাবস্থান চলছে। তেমনি আমাদের শরীরের জীবাণুর সাথে বাইরের জীবাণু, আমাদের শরীরের সাথে বাইরের একটা শান্তিপূর্ণ সহাবস্থান চলছে। আর আমাদের শরীরের একটা অ্যাবজর্ব করার ক্যাপাসিটি আছে। ধরুন আমি একটা

0: আগে গেলাম, কিছুটা সময় অবধি হয়তো আমি খানিকটা সহ্য করতে পারবো, তারপর ওটা আমার শরীরের জন্য। এই যে শরীর কিছুটা সামলাতে পারে, শরীরের কিছুটা ক্ষমতা, আমাদের ক্ষমতাটাকে বাড়াতে হবে। আর বাইরে যে থ্রেটটাকে কমাতে হবে, থ্রেট মানে যে বিপদ, পরিবেশের তরফ থেকে বিপদ, সেটা কমাতে হবে। আর শরীর এবং পরিবেশের মধ্যে যে শান্তিপূর্ণ সহাবস্থান, সেটাকে সুদৃঢ় করতে হবে। সেই জন্য আমি হয়তো ব্যাপারটাকে জটিল করে ফেলছি, কিন্তু বোঝার চেষ্টা করুন, বক্তব্যটা খুব সোজা। বক্তব্যটা হচ্ছে পরিবেশকে স্বাভাবিক রাখতে হবে, পরিবেশকে রক্ষা করতে হবে, সুস্থ পরিবেশকে। এই লাগাতার গাছপালা কেটে ফেলছি, যেখানে যা খুশি পুড়িয়ে ফেললাম, প্লাস্টিক পুড়ালাম, টায়ার পুড়ালাম, এটা পুড়ালাম, ওটা পুড়ালাম, যেখানে যা খুশি করছি, মলমূত্র ত্যাগ করছি, এসব করছি, এগুলো প্রত্যেকটাই পরিবেশকে দূষিত করা। এবং এই দূষণ ফল কিন্তু আমিই ভুগবো, এই দূষণের ফল কিন্তু অন্য কেউ ভুগতে যাচ্ছে না, আমার সাথে ভুগবে নিরাপরাধ আরও অনেক লোক যারা এই দূষণটা তৈরি করেনি, আরও ভুগবে নিরাপরাধ প্রাণী জগৎ, যে আপনার দোষের জন্য গরু ছাগল সমস্ত প্রাণী ভুগবে। আমরা প্লাস্টিক দূষণ করেছি, সমুদ্রে টিভি ম্যাচের পেটেও প্লাস্টিক পাওয়া যাচ্ছে, এখন বলছে ছোটো ছোটো মাইক্রো প্লাস্টিক সব কিছুর মধ্যে ঢুকে গেছে, এর যে ফল কী হবে হয়তো এখন বুঝতে পারছি না, 25 বছর পরে বেড়ে যাবে। আপনারা সবাই লক্ষ্য করছেন যে কী রেটে ক্যান্সার বেড়ে গেছে, আমরা যখন ছোটো ছিলাম তখন ক্যান্সার হসপিটাল মানে চিত্তরঞ্জন ক্যান্সার সেবা প্রতিষ্ঠান, গোটা পশ্চিমবঙ্গ সেখানে যেত। আর এখন দেখুন বারাসাতে ক্যান্সার হসপিটাল, এই নিউ টাউনে দুখানা বড় বড় ক্যান্সার হসপিটাল, চিত্তরঞ্জন সেবা প্রতিষ্ঠান নিউ টাউনে আবার হয়েছে, 3টে হয়ে গেল, তারপরে আরুর ক্যান্সার হসপিটাল আছে, সেই আমাদের বেহালা জোকায় একটা ক্যান্সার হসপিটাল আছে, সব মিলে চতুর্দিকে শুধু ক্যান্সার হসপিটাল বাড়ছে। তারপরে গিয়ে দেখবেন ওখানে ঠাঁই নেই, এত রুগী বেড়ে গেছে। এগুলো কেন বেড়েছে? এগুলো বেড়েছে আমাদের দোষে, আমাদের, আমরা পরিবেশকে নষ্ট করছি, আমরা পরিবেশ দূষিত করছি, আমরা ধূমপান করে নিজেদের ক্ষতি করছি, আসলে মানুষই মানুষের কষ্টের জন্য তাই। আমরা যদি সচেতন হই, আমরা বলি সচেতন হব, প্রকৃতিকে রক্ষা করো, আরে প্রকৃতিকে রক্ষা করার দরকার, নিজেকে রক্ষা করো, প্রকৃতি প্রকৃতিকে ঠিক করবে, হাজার হাজার বছর ধরে প্রকৃতি নিজের ব্যালেন্স তৈরি করেছে, আমরা সবাই পণ্ডিত হয়ে গেছি, হঠাৎ মনে করছি আমি যা করছি ঠিক করছি, এই অতিরিক্ত স্বাধীনতা আমাদের একটা বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করেছে। দৃঢ়ভাবে স্থির করতে হবে যে প্রকৃতিকে আমরা কোনোভাবে আহত করবো না, সেটার মধ্যে যেমন গাছ কাটা, যেমন পুকুর বোজানো, যেমন পলিউশন তৈরি করা, সমস্ত কিছু নিয়ন্ত্রণ না করলে আমাদের সামনে আরও বিপদ, অসুখ বিসুখ আরও বাড়বে। শুধু ক্যান্সার না, আমি কথার কথা বললাম, ধূমপানটা তার একটা মানে আদর্শ উদাহরণ।
1: আরোগ্য নিকেতন অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন ফুসফুস রোগ বিশেষজ্ঞ ডাক্তার পার্থ সারথি ভট্টাচার্যের কথিকা তামাক থেকে সাবধান। এই সঙ্গেই শেষ হল আকাশবাণীর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের অনুষ্ঠান আরোগ্য নিকেতন।

0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন ঢাকার চিঠি।
1: আকাশবাণী মৈত্রী ঢাকার চিঠি পাঠিয়েছেন প্রসার ভারতীর বিশেষ সংবাদদাতা নভল সং পারমার। বাংলাদেশে ভারতের বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মা গত রবিবার সেদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তাকে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার ক্ষেত্রে অবদানের জন্য ধন্যবাদ জানিয়েছেন এবং পরবর্তী কর্মজীবনে তার সাফল্য কামনা করেছেন। ঢাকার সঙ্গে বহুমাত্রিক সম্পর্ক আরও দৃঢ় করায় নতুন দিল্লির আগ্রহ পুনর্ব্যক্ত করেন প্রণয় ভার্মা। বিকাশের ক্ষেত্রে ভারত এবং বাংলাদেশের পারস্পরিক সহযোগিতা নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়। বাংলাদেশে ভারতের হাইকমিশনারের তরফে সামাজিক মাধ্যমে এই কথা জানানো হয়েছে। বাংলাদেশে চিরাচরিত ধর্মীয় মর্যাদায় বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়। এই উৎসব উপলক্ষে দেশজুড়ে ইসলাম ধর্মাবলম্বী লক্ষ লক্ষ মানুষ ঈশ্বরের প্রতি ভক্তি নিবেদন এবং আত্মত্যাগের স্মারক হিসেবে পশুর কোরবানি করেন। ঈদের নামাজের জন্য ধর্মপ্রাণ মানুষ এদিন ভোরবেলা থেকেই মসজিদ এবং ঈদগাহগুলিতে সমবেত হতে শুরু করেন। বাংলাদেশের রাজধানী ঢাকায় হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এর পাশাপাশি বাইতুল মোকাররম জাতীয় মসজিদে সকাল 7:30 থেকে 5টি জামাত অনুষ্ঠিত হয়। বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রিসভার অন্যান্য সদস্য, বিচারপতি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বরিষ্ঠ সামরিক এবং অসামরিক আধিকারিকদের সঙ্গে জাতীয় ঈদগাহ ঈদের নামাজে যোগ দেন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ঈদ উপলক্ষে এক বিশেষ বিবৃতিতে বন্যা দুর্গত দরিদ্র মানুষদের পাশে দাঁড়ানোর জন্য সমাজের সচ্ছল মানুষদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, কেউ যেন ঈদের আনন্দ থেকে দারিদ্র্যের জন্য বঞ্চিত না হন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ঈদুল আজহা ত্যাগের মাধ্যমে সর্বশক্তিমান ঈশ্বরের প্রতি গভীর আনুগত্যের বার্তা বহন করে। ঈদগাহ এবং মসজিদগুলির চারপাশে দিন কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়। অন্যদিকে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন শহর জুড়ে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণের জন্য বিশেষ ব্যবস্থাও গ্রহণ করা হয়। বাংলাদেশের টাঙ্গাইল জেলায় যমুনা সেতুর কাছে সোমবার লোহার রড এবং যাত্রীবোঝা একটি ট্রাক উল্টে যাওয়ায় অন্তত 15 জন প্রাণ হারান, আহত 10 জন। এরা ঈদ উপলক্ষে নিজেদের পৈতৃক ভিটে বাড়িতে যাচ্ছিলেন। মৃতদের 10 জন নগাঁও জেলার বাসিন্দা বলে জানা গেছে।

আকাশে দাঁড়ালো বলে জানিয়েছে বাংলাদেশের স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত মহানির্দেশনালয়। গত রবিবার পর্যন্ত বাংলাদেশে 1,306 জনের দেহে সংক্রমণ ধরা পড়েছে। গত 15 মার্চ থেকে গত রবিবার পর্যন্ত সেদেশে 8,622 জন আক্রান্ত বলে চিহ্নিত। আরও অন্তত 63,800 জন আক্রান্ত হয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। অভিযোগ উঠেছে পূর্বতন মোহাম্মদ ইউনুস প্রশাসনকে ইউনিসেফের তরফে প্রতিষেধকের ঘাটতি সম্পর্কে বারবার সতর্ক করে দেওয়া হলেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়নি। বাংলাদেশি ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স বলেছেন, স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে 2024 সালের পর 10 বার বৈঠক করা হয়েছে এবং একের পর এক চিঠি দেওয়া হয়েছে, তাতেও কোনো লাভ হয়নি। বরং 2025-এর সেপ্টেম্বরে ইউনিসেফের থেকে প্রতিষেধক কেনা বন্ধ করে দেয় মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। সংক্রমণ প্রথম ধরা পড়ে মায়ানমার সীমান্তের কাছে রোহিঙ্গাদের শরণার্থী শিবিরে। এরপর বাংলাদেশের 64টি জেলার মধ্যে 58টিতেই ছড়িয়ে পড়ে সংক্রমণ। হাসপাতালে ভর্তি হতে হয় 21,000-এরও বেশি মানুষকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আশঙ্কা, এরপর মায়ানমার এবং ভারতও এই রোগ ছড়িয়ে পড়তে পারে। বিএনপি সরকার আসার পর এবছর এপ্রিলে বাংলাদেশ প্রশাসন ইউনিসেফের তরফ থেকে আবার প্রতিষেধক কেনা শুরু করেছে। টিকাদানের কাজও চলছে জরুরি ভিত্তিতে। প্রতিষেধক কেনা নিয়ে কেন টালবাহানা করা হলো সে নিয়ে তদন্ত হচ্ছে এখন। ঢাকার চিঠি শেষ হলো। এটি পাঠিয়েছেন প্রসার ভারতীর বিশেষ সংবাদদাতা নভেল সং পারমার।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: এখন শুনবেন শিল্পী জুবিন গার্গের কণ্ঠে একটি গান।

0: છો
1: મન કી બાત જનગણের কথা সকলের নিজের কথা কিছু লড়াইয়ের কাহিনী কিছু সাফল্যের আখ্যান অব্যক্ত ঐতিহ্যের গাথা নতুন ভারতবর্ষের আশা মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 31 মে ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী।

এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 31 মে রবিবার ঠিক সকাল 11টায়।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: এখন শুনবেন আজ সন্ধ্যায়, উপস্থাপনায় মাধবীলতা সাহা।

পরন্ত বিকেলের সমাবেশ শেষে সাঁঝের হাতছানি, আর সেই ডাকে সারা দিয়ে শুরু হয় আমাদের এই সান্ধ্য আসর। আর আজ সন্ধ্যাতেও আমি জানি আমার দুই বাংলা শ্রোতা বন্ধুরা আগ্রহী হয়ে রয়েছেন গল্প গানে মোড়া আমাদের এই প্রিয় অনুষ্ঠানের জন্য।

আজ 30শে মে, বাঙালির ইতিহাসে এক পরম আত্মমর্যাদার প্রতিবাদের দিন। 1919 সালের আজকের এই দিনটিতেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ সরকারের দেওয়া নাইটহুড বা স্যার উপাধি প্রত্যাখ্যান করেছিলেন। এর ঠিক মাসখানেক আগে 13ই এপ্রিল ঘটে যায় ইতিহাসের অন্যতম নৃশংস জালিয়ানওয়ালবাগা হত্যাকাণ্ড। ব্রিটিশ সেনাদের গুলিতে প্রাণ হারান হাজারো নিরীহ ভারতীয়। এই খবর কলকাতায় পৌঁছানোর পর কবিগুরুর মন ক্ষোভে ও বেদনায় ফেটে পড়ে। কলকাতায় কোনো বড় প্রতিবাদ সভা করার অনুমতি না পেয়ে তিনি আর চুপ করে বসে থাকেননি। 1919 সালের 30শে মে নিজের জোনাসাঁকোর বাড়ি থেকে তৎকালীন ভাইসরয় লর্ড চেমসফোর্ডকে একটি ঐতিহাসিক চিঠি পাঠান তিনি। অত্যন্ত কড়া ভাষায় কবি জানান, যে সরকার নিজের দেশের মানুষের ওপর এমন বর্বর অত্যাচার চালাতে পারে, তাদের দেওয়া কোনো সম্মান বা উপাধি তার আর চাই না। উপাধি ফিরিয়ে দিয়ে রবীন্দ্রনাথ প্রমাণ

করেছিলেন, দেশের মানুষের চেয়ে বড় কোনো সম্মান হতে পারে না। এবং সেই নৃশংস হত্যাকাণ্ড, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে যারা মারা গিয়েছিলেন তাদের জন্য তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন ব্রিটিশ সরকারের কাছে।

গান শুনলেন শিল্পী সবিতা চৌধুরী, শিল্পী মন্টু ঘোষ এবং অন্যান্য সহশিল্পীদের একত্রিত কণ্ঠে। বন্ধুরা আসুন, বিকেলের আভা মেখে আরেক বিকেলের গল্প শুনি। চলুন চলে যাই এক বিকেলের সাধারণ খেলাধুলার সময়তে। একটি ছোট্ট ছেলে, তার প্রিয় কুকুর, আর দক্ষিণ আফ্রিকার নিরিবিলি পাথুরে প্রান্তর। কেউ জানত না সেই দিনটাই মানব ইতিহাসের পাতায় যে লেখা হয়ে যাবে। 2008 সাল, দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গের কাছে এক রহস্যময় এলাকা, মালাপা গুহা। এই অঞ্চলকে বিজ্ঞানীরা বলেন ক্রেডল অফ হিউম্যানকাইন্ড, অর্থাৎ মানবজাতির দোলনা, কারণ এখানে ছড়িয়ে আছে মানুষের আদিম পূর্বপুরুষদের অসংখ্য জীবাশ্মের সূত্র। সেই জায়গাতেই ঘুরতে এসেছিল 9 বছরের ম্যাট বার্গার। তার বাবা লি বার্গার বিশ্বের পরিচিত জীবাশ্মবিদদের মধ্যে একজন। বাবা তখন গবেষণার কাজে ব্যস্ত, আর ছোট্ট ম্যাট, সে ব্যস্ত নিজের কুকুরটাকে নিয়ে দৌড়ঝাঁপ করতে। হঠাৎ কুকুরটাকে তাড়া করতে গিয়ে ম্যাট হোঁচট খেল একটা পাথরে, একটা সাধারণ পাথর, অন্তত প্রথমে তাই মনে হয়েছিল। কিন্তু পড়ে যাওয়ার পর ম্যাট লক্ষ্য করল পাথরের ভেতর থেকে যেন সাদা কিছু বেরিয়ে আছে। কাছে গিয়ে দেখে একটা হার। ছোট্ট ছেলেটা হয়তো তখনও বুঝতে পারেনি সে এমন কিছু খুঁজে পেয়েছে যা বিজ্ঞানীদের বহু বছরের প্রশ্নের উত্তর বদলে দিতে পারে। ম্যাট দৌড়ে গিয়ে বাবাকে ডাকে। লি বার্গার প্রথমে খুব একটা গুরুত্ব দেননি, কারণ ওই অঞ্চলে ছোটখাটো পাথর বা প্রাণীর হার পাওয়া অত্যন্ত স্বাভাবিক ঘটনা। কিন্তু কাছে গিয়ে তিনি স্তব্ধ হয়ে যান। পাথরের ভিতর আটকে ছিল প্রায় 20 লক্ষ বছরের পুরনো এক জীবাশ্মের অংশ। এরপর শুরু হয় খনন কাজ, আর কয়েক সপ্তাহের মধ্যেই বিজ্ঞানীরা আবিষ্কার করেন সম্পূর্ণ নতুন এক মানব পূর্বপুরুষের অস্তিত্ব, অস্ট্রালোপিথেকাস সেডিবা। এই প্রজাতির শরীরে ছিল এক অদ্ভুত মিশ্রণ, কিছু বৈশিষ্ট্য ছিল বানর সদৃশ, আবার কিছু অনেকটাই আধুনিক মানুষের মতো। বিজ্ঞানীরা মনে করেন মানব বিবর্তনের পথে এটি এক গুরুত্বপূর্ণ ধাপ হতে পারে। আর সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন, এই ঐতিহাসিক আবিষ্কারের সূত্রপাত হয়েছিল এক শিশুর

কৌতূহল থেকে। না ছিল কোনো বড় যন্ত্র, না কোনো পরিকল্পিত অভিযান, শুধু খেলতে খেলতে চোখ পড়েছিল একটা অদ্ভুত জিনিস, আর সেখান থেকেই খুলে গিয়েছিল অতীতের দরজা। ম্যাটের খুঁজে পাওয়া সেই প্রথম জীবাশ্মটির নাম দেওয়া হয়েছিল MH1। পরে জানা যায় এটি ছিল এক কিশোর অস্ট্রালোপিথেকাস সেডিবার অংশ। আজও এই গল্প বিজ্ঞান দুনিয়ায় এক অনন্য উদাহরণ, কারণ এটি মনে করিয়ে দেয় কখনো কখনো পৃথিবীর সবচেয়ে বড় আবিষ্কারগুলো ঘটে একেবারে অপ্রত্যাশিত মুহূর্তে। হয়তো তাই বিজ্ঞান শুধু ল্যাবরেটরির বিষয় নয়, বিজ্ঞান লুকিয়ে থাকে কৌতূহলে, একটা শিশুর প্রশ্নে, অথবা কুকুরের পেছনে ছুটতে ছুটতে হোঁচট খাওয়া এক বিকেলবেলায়। আসুন শুনে নিই পরবর্তী গান আজকের এই সান্ধ্য আসরের। শিল্পী অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষালের দ্বৈত কণ্ঠে।

বন্ধুরা, ভাবুন তো, আপনি সেলুনে চুল কাটলেন, মেঝেতে পড়ে থাকা সেই চুল ঝাঁট দিয়ে ফেলে দেওয়া হলো ডাস্টবিনে। আমরা সাধারণত ভাবি এখানেই তার শেষ, কিন্তু বিজ্ঞান এখন বলছে এই ফেলে দেওয়া চুলই একদিন নদী বাঁচাতে পারে, সমুদ্রের তেল দূষণ থামাতে পারে, এমনকি বাতাসও পরিষ্কার করতে পারে। শুনতে অবাক লাগলেও পৃথিবীর নানা দেশে এখন মানুষের চুলকে ব্যবহার করা হচ্ছে পরিবেশ রক্ষার এক অভিনব অস্ত্র হিসেবে, কারণ মানুষের চুলের একটা অদ্ভুত ক্ষমতা আছে। চুল জল তেমন শোষণ না করলেও তেল কিন্তু খুব দ্রুত টেনে নেয়। বিজ্ঞানীরা একে বলেন লিপোফিলিক বৈশিষ্ট্য, অর্থাৎ তেলের প্রতি চুলের স্বাভাবিক আকর্ষণ। আর সেখান থেকে শুরু হয়েছে এক নতুন পরিবেশ বিপ্লব। বিশ্বের বিভিন্ন প্রান্তে এখন সেলুন থেকে কাটা চুল সংগ্রহ করা হচ্ছে, সেই চুল দিয়ে তৈরি হচ্ছে বিশেষ হেয়ার ম্যাট আর হেয়ার বুম। দেখতে অনেকটা লম্বা কাপড়ের রোল বা মোটা দড়ির মতো, তারপর সেগুলো ফেলা হচ্ছে দূষিত নদী, খাল বা সমুদ্রের জলে। কাজটা কি? জলের ওপর ভাসতে থাকা তেল, গ্রিস, রাসায়নিক বর্জ্য সব কিছু ধীরে ধীরে শুষে নিচ্ছে সেই চুলের তৈরি ম্যাট। গবেষণায় দেখা গেছে মাত্র 1 কিলোগ্রাম চুল প্রায় 9 থেকে 11 লিটার পর্যন্ত তেল শোষণ করতে পারে। সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? যে কাজ এতদিন প্লাস্টিক ভিত্তিক কৃত্রিম উপাদান দিয়ে করা হতো, এখন সেটাই হচ্ছে মানুষের ফেলে দেওয়া চুল দিয়ে, অর্থাৎ বর্জ্য থেকেই তৈরি হচ্ছে দূষণ মোকাবিলার অস্ত্র। আমেরিকার ম্যাটার অফ ট্রাস্ট নামের একটা সংস্থা বহু বছর ধরে সেলুন থেকে চুল সংগ্রহ করে এই ধরনের ম্যাট তৈরি করছে। ফ্রান্স, অস্ট্রেলিয়া, এমনকি ভারতেও শুরু হয়েছে একই উদ্যোগ। ভারতে যমুনার মতো দূষিত নদীর আশেপাশে পরীক্ষামূলকভাবে খাল ও নর্দমায় এই চুলের ম্যাট ব্যবহার করা হচ্ছে, যাতে শিল্প বর্জ্য আর তৈলাক্ত পদার্থ নদীতে পৌঁছানোর আগেই আটকে যায়। বিজ্ঞানীরা বলছেন এতে জলের বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বা যাকে আমরা বিওডি এবং কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বা সিওডি ছোট করে বলি, সেটি উল্লেখযোগ্যভাবে কমছে। সহজ ভাষায় বলতে গেলে জল ধীরে ধীরে কম বিষাক্ত হচ্ছে। আর এখানেই শেষ নয়, এই প্রযুক্তির আরেকটা বড় সুবিধা হলো এটি পরিবেশ বান্ধব, কারণ কাজ শেষ হয়ে গেলে এই চুলের ম্যাট পচে মাটির সঙ্গে মিশে যেতে পারে। কিছু ক্ষেত্রে এগুলোকে কৃষিক্ষেত্রে ব্যবহারও করা হচ্ছে, অর্থাৎ একবার দূষণ শোষণ করার পরও সেটার নতুন ব্যবহার তৈরি হচ্ছে। ভাবুন তো, যেটাকে আমরা প্রতিদিন আবর্জনা বলে ফেলে দিই, সেটাই আবার প্রকৃতিকে বাঁচানোর কাজে লাগছে।

0: আর এখন পরিবেশ রক্ষার এই লড়াইয়ে যোগ দিয়েছে আরও এক শক্তি, সৌরশক্তি। ভারতসহ বিশ্বের নানান দেশে এখন সৌরশক্তি ব্যবহার করে জলদূষণ নিয়ন্ত্রণের নতুন প্রযুক্তি তৈরি করা হচ্ছে। কোথাও সৌরচালিত ভাসমান ফিল্টার, কোথাও আবার সোলার পাওয়ার্ড ওয়াটার ট্রিটমেন্ট সিস্টেম নদী ও হ্রদের জল পরিষ্কার করছে। এমনকি অনেক জায়গায় সৌরচালিত, সৌরশক্তি চালিত স্বয়ংক্রিয় রোবট ব্যবহার করে জলাশয় ও শিল্পাঞ্চলের দূষণ নিয়ন্ত্রণের কাজও কিন্তু শুরু হয়েছে। অর্থাৎ একদিকে সূর্যের শক্তি, অন্যদিকে মানুষের ফেলে দেওয়া চুল, দুটি একেবারে সাধারণ জিনিস যেগুলোকে আমরা প্রতিদিন খুব স্বাভাবিকভাবেই দেখি, কিন্তু বিজ্ঞান সেই সাধারণ জিনিসগুলোকেই অসাধারণ সমাধানে বদলে দিচ্ছে। হয়তো ভবিষ্যতে পরিবেশ রক্ষার সবচেয়ে বড় অস্ত্র হবে এমন কিছু যেগুলোকে আমরা আজও অপ্রয়োজনীয় বলে ভাবি, কারণ প্রকৃতি মাঝে মাঝে আমাদের শেখায় সমাধান সবসময় বড় কোনো যন্ত্রে লুকিয়ে থাকে না, কখনো কখনো তা লুকিয়ে থাকে একটা কাটা ছোট চুলের গুচ্ছর মধ্যেও। আসুন বন্ধুরা, এবার শুনে নেওয়া যাক কিছু সচেতনতামূলক বার্তা।
1: আসুন একে অন্যকে শেখাই পথ নিরাপত্তার নিয়ম। নিরাপদ থাকি, বাঁচাই অন্যের জীবন।
2: একজন দাতার দান করা রক্তকে এক ইউনিট রক্ত বলা হয়। বর্তমানে এক ইউনিট হল 350 মিলিলিটার। রক্তদান মহদান, মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে দান করা রক্ত অমূল্য।
3: তাপ আটকাতে বাড়ির জানলায় পর্দা ব্যবহার করুন। বড় গাছের ছায়ায় থাকলে ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে, তাই বড় গাছ কাটবেন না। সম্ভব হলে গাছ লাগান নিজের সুস্থতার জন্য।
4: বর্জ্য পদার্থ ইচ্ছে মতো নালা নর্দমায় ছুঁড়ে ফেললে আটকে যায় জল বেরোনোর পথ। নিকাশের সুবিধে না থাকলে আটকে পড়া জল ভাসিয়ে দেয় বাড়িঘর রাস্তাঘাট, থমকে যায় জীবন, বাড়তে থাকে অসুখ বিসুখ। নিজেদের স্বার্থেই যেন সতর্ক হই আমরা, অন্য সব কিছুর মতোই প্রয়োজন জল নিকাশের ব্যবস্থা। এর রক্ষণাবেক্ষণ আমাদের সবার দায়িত্ব।
5: চড়া শব্দ থেকে মুক্তি পাওয়া নাগরিকের স্বাভাবিক অধিকার।
6: স্পিকারের প্রচণ্ড শব্দে অতিষ্ঠ মানুষ চাইতে পারেন প্রশাসনিক সহায়তা। রুখে দাঁড়ান শব্দ দূষণের বিরুদ্ধে।
7: জ্বর বেশ কয়েকদিন স্থায়ী হলে রক্ত পরীক্ষা করান। ম্যালেরিয়া বা ডেঙ্গি সন্দেহে পরামর্শ নিন চিকিৎসকের।
0: বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়।
8: ন্যাশনাল লিগ্যাল সার্ভিস অথরিটির অধীনে 2025 সালে শুরু হয়েছে এক প্রকল্প যার সংক্ষিপ্ত নাম ডন। পুরো কথা, ড্রাগ অ্যাওয়ারনেস অ্যান্ড ওয়েলনেস নেভিগেশন ফর আ ড্রাগ ফ্রি ইন্ডিয়া। নেশার কুফল সম্পর্কে সমাজে সচেতনতা তৈরি করা এবং সহায়তা দেওয়া এর মূল লক্ষ্য। প্রতিটি সচেতন নাগরিক হয়ে উঠুন এই প্রকল্পের বার্তাবাহক। সুস্থ হোক সমাজ, নেশামুক্ত হোক দেশ।
9: অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা আপনার ডিজিটাল যন্ত্রের সুরক্ষার জন্য জরুরি। আপডেট করে রাখুন অ্যান্টিভাইরাস, সুরক্ষিত থাকুন ডিজিটালি।
8: আমাদের দেশে বিয়ের জন্য ন্যূনতম বয়স মেয়েদের ক্ষেত্রে 18 এবং ছেলেদের ক্ষেত্রে 21।
7: এই বয়স

0: নিচে বিয়ে দেওয়া আইনসম্মত নয়।
1: বাল্যবিবাহ তথা শিশুদের উপর যে কোনো নিপীড়ন দেখলে ফোন করতে পারেন চাইল্ড লাইন নম্বর 1098।
0: যে সমাজ সতর্ক সেই সমাজই সুস্থ।
2: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়।

আমাদের ইমেল আইডি maitribondhu23@gmail.com, আবারও বলছি maitribondhu23@gmail.com, আর আমাদের ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রী, মাঝখানে রয়েছে ভি নয় বি। শ্রোতা বন্ধুরা, আকাশবাণী মৈত্রীর একমাত্র ফেসবুক পেজ এটি, সংশ্লিষ্ট পোস্টে মতামত কিন্তু জানাতে ভুলবেন না। আচ্ছা বন্ধুরা, যখন এই ফেসবুক পোস্ট এবং ইমেল আইডির কথা এলোই, আসুন জেনে নেওয়া যাক এই ইমেল আইডির ধারণাটা এলো কোথা থেকে। রাত তখন অনেকটা গড়িয়ে গেছে, চারপাশে বিশাল বিশাল কম্পিউটারের শব্দ। আজকের ল্যাপটপের মতো নয় সেগুলো, সেই সময় কম্পিউটার মানেই ছিল প্রায় একটা ঘরের সমান যন্ত্র, তারপর ছিল তারের জঙ্গল, ঝিকমিক করা আলো আর অবিরাম একটা গুঞ্জন। সময়টা ১৯৭১ সাল, আমেরিকার কেমব্রিজ শহরে রে টমলিনসন বলে একজন ব্যক্তি বসে কাজ করছেন বিবিএন টেকনোলজিসের এক ল্যাবে। তখন ইন্টারনেটের জন্মই হয়নি পুরোপুরিভাবে, ছিল তার পূর্বসূরি আরপানেট, এক পরীক্ষামূলক নেটওয়ার্ক যা কয়েকটি গবেষণাগারের কম্পিউটারকে একে অপরের সঙ্গে যুক্ত করছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, কম্পিউটারগুলো যুক্ত থাকলেও একজন মানুষ আরেকজনকে সরাসরি বার্তা পাঠাতে পারছিল না। রে টমলিনসনের কাছে ব্যাপারটা যেন একটু অসম্পূর্ণ লাগছিল। নেটওয়ার্ক আছে কিন্তু যোগাযোগ নেই, তার মনে হচ্ছিল এতে লাভটা কি হচ্ছে। মজার বিষয় হলো, তাকে কিন্তু কেউ এই সমস্যা সমাধান করতে বলেনি, কোনো বসও তাকে নির্দেশ দেয়নি, এমনকি এটা কোনো প্রজেক্টও ছিল না, শুধু তার কৌতূহল। অফিসের কাজের ফাঁকে নিজের আগ্রহে তিনি ছোট্ট একটা পরীক্ষা শুরু করলেন। আগে থেকেই একটা প্রোগ্রাম ছিল SNDMSG, সেটি দিয়ে একই কম্পিউটারের ব্যবহারকারীরা নিজেদের মধ্যে বার্তা রেখে যেতে পারত। রে টমলিনসন ভাবলেন, যদি এই বার্তাকে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে পাঠানো যায়। তারপর তিনি আরেকটি ফাইল ট্রান্সফার প্রোগ্রামের সঙ্গে সেই আগের প্রোগ্রামটিকে জুড়ে দিলেন, আর জন্ম নিল ইতিহাসের প্রথম নেটওয়ার্ক ইমেল সিস্টেম। কিন্তু তখনও একটা বড় সমস্যা বাকি, বার্তাটা যাবে কার কাছে? একই নামে তো অনেক ব্যবহারকারী থাকতে পারে, যাকে আমরা ইউজার বলি। তাহলে কিভাবে বোঝানো হবে কোন মানুষ কোন কম্পিউটার? এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই রে নিজের কিবোর্ডের দিকে তাকিয়ে ফেললেন, আর সেখানে একটা চিহ্ন ছিল যাকে প্রায় কেউই ব্যবহার করত না তখন, সেটা হচ্ছে @। সাধারণ হিসেবের খাতায় @ বোঝাতে যে চিহ্নটা ব্যবহার করা হতো, রে ভাবলেন এই চিহ্নটাই সবচেয়ে উপযুক্ত, মানুষটি কোন কম্পিউটারে আছে সেটা বোঝাতে এই চিহ্নটাই ব্যবহার করা যায়। আর সেখান থেকেই জন্ম নিল ইউজার নেম @কম্পিউটার, যা আজকের পৃথিবীর প্রতিটি ইমেল আইডির ভিত্তি। তারপর এলো সেই ঐতিহাসিক মুহূর্ত, রে টমলিনসন নিজের পাশেই রাখা দুটি কম্পিউটারের মধ্যে প্রথম ইমেলটি পাঠালেন। বার্তাটা খুব সাধারণ ছিল, হয়তো সামান্য কিছু বর্ণ, পরে তিনি নিজেই বলেছিলেন মনে রাখার মতো কিছু ছিল না তাই মনে নেই। কিন্তু পৃথিবী সেই মুহূর্তটাকে ভুলে যায়নি। খুব অল্প সময়ের মধ্যেই আরপেনেটের অধিকাংশ যোগাযোগ ইমেলের মাধ্যমে হতে শুরু করে, গবেষণাগার থেকে বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয় থেকে অফিস, তারপর সাধারণ মানুষের জীবনে ধীরে ধীরে ইমেল বদলে দিল যোগাযোগের পুরো সংজ্ঞাই। আজ আমরা দিনে কত যে ইমেল পাঠাই হিসেবই নেই, চাকরির আবেদন, অফিস মিটিং, ব্যাংকের তথ্য, ব্যক্তিগত কথা, সব কিছুই যেন ঘুরছে সেই ছোট্ট @ চিহ্নটাকে ঘিরে। কিন্তু আশ্চর্যের বিষয় হল যে রে টমলিনসন কখনোই এটাকে ব্যবসা বানাতে চাননি, তিনি কোনো পেটেন্ট করেননি, খ্যাতির পেছনে ছোটেননি তিনি, বরং নিজেকে বলতেন একজন সাধারণ প্রকৌশলী যিনি শুধু একটা সমস্যার সহজ সমাধান করেছিলেন। 2016 সালে 74 বছর বয়সে নিভৃতে পৃথিবী ছেড়ে চলে যান রে।

কিন্তু তার সৃষ্টি রয়ে গেছে। আজও যখন নতুন কোনো ইমেল আসে, যখন পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কয়েক সেকেন্ডে পৌঁছে যায় একটা বার্তা, তখন অজান্তেই আমরা ছুঁয়ে ফেলি এক শান্ত নিরঅহংকার প্রকৌশলীর রেখে যাওয়া এই প্রযুক্তির ইতিহাসকে। আসুন এই গল্পের পর শুনে নেওয়া যাক একটি গান দেবায়ন বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

গানে গল্পে আজকের অনুষ্ঠানের সময় একদম শেষের দিকে, তবে যেতে যেতে একটি সবুজ বিপ্লবের ঘটনা বলবো আপনাদের। চাঁদের মাটিতে সফলভাবে জন্মালো গাছ। বৈজ্ঞানিকদের নিরন্তর গবেষণা এবং নানান পরীক্ষা নিরীক্ষা এই সফলতা এনে দিয়েছে আমাদের। তবে সরাসরি চাঁদের মাটিতে গিয়ে গাছ লাগানো সম্ভব হয়নি, বা সেখানে গাছও হয়নি। অ্যাপোলো 11, 12 এবং 17 মিশনে বেশ অনেকটা পরিমাণ মাটি পৃথিবীতে আনা হয়েছিল গবেষণার জন্য, চাঁদের মাটি। আর সেই মাটিতেই কিছুটা অণুজীব, জল, মাটি, বাতাস যুক্ত করার ফলে সর্ষে পরিবারের এক উদ্ভিদ চাঁদের মাটিতে জন্ম লাভ করল। গাছটির নাম দেওয়া হয়েছে থ্যালিক্রেস। চাঁদে গাছ জন্মানো সম্ভব নয়, কারণ সেখানে পর্যাপ্ত অণুজীব, অক্সিজেন, জল কোনোটাই নেই। কিন্তু সেখান থেকে মাটি সংগ্রহ করে পৃথিবীর বুকে নিয়ে আসলে, সেখানে যদি গাছ লাগানো হয়, তাহলে চাঁদের মাটিতে সবুজায়ন কিন্তু সম্ভব। কিন্তু সেক্ষেত্রে সীমাবদ্ধতা একটাই, যে পৃথিবীর মাটিতে যে স্বাচ্ছন্দ্যে গাছ বেড়ে ওঠে, তার মূল শাখা প্রশাখা ছড়িয়ে দেয়, চাঁদের মাটিতে কিন্তু তার বৃদ্ধি কিছুটা হলেও থমকে যায়। তবে আমাদের বিশ্বাস, আগামী দিনে এই সীমাবদ্ধতাকেও কাটিয়ে উঠবে আমাদের প্রযুক্তি ও বিজ্ঞান। আর সেই আশার সাথে রেখে গেলাম আজ আসরের শেষ গান, রাপূর্ণা ভট্টাচার্যের কণ্ঠে। বন্ধুরা, খুব ভালো থাকবেন, প্রকৃতি এবং পরিবেশের যত্ন নেবেন, এবং অবশ্যই নিজেদেরকে আনন্দে এবং

শেষ হলো আজ সন্ধ্যায় উপস্থাপনায় ছিলেন মাধবীলতা সাহা। এখন শুনবেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় মিতুল সাহা।

আইপিএলে রাজস্থান রয়্যালসকে 7 উইকেটে হারিয়ে ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর মুখোমুখি গুজরাট টাইটান্স। অন্যদিকে ব্যর্থতার দায় নিয়ে লখনউ সুপার জায়ান্টের অধিনায়ক এর পর থেকে সরলেন ঋষভ পন্থ। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে আজ মুখোমুখি পিএসজি ও আর্সেনাল এফসি। ইউনিটি কাপে তৃতীয় স্থান নির্ধারণ ম্যাচে আজ ভারতের মুখোমুখি জিম্বাবুয়ে। আজ ভারতীয় মহিলা ক্রিকেট দল ইংল্যান্ডের দলের বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হতে চলেছে। এশিয়ান গেমসের ট্রায়ালে অংশ নিতে পারবেন অলিম্পিয়ান কুস্তিগির ভিনেস ফোগাট।

সিএবি আয়োজিত অনূর্ধ্ব ১৮ আন্তঃজেলা ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বর্ধমান। এতক্ষণ শুনলেন এক নজরে, এরপর আজকের দিন। এছাড়াও বিস্তারিত খেলার খবর শুনবেন আতশ গাছের তলায়, রয়েছে ফুটবল ওয়ার্ল্ড কাপের কাউন্টডাউন। এছাড়া আগামীকাল রয়্যাল চ্যালেঞ্জার্স

এছাড়াও যে সকল ক্রীড়াবিদ আজকে দিনে বিগত বছরগুলোর মধ্যে কোনো এক বছরে জন্মগ্রহণ করেছেন তাদের শুভেচ্ছা বার্তা পাঠাই এই অনুষ্ঠানের মাধ্যমে। 2012 সালের আজকের দিনে বিশ্বনাথন আনন্দ তার পঞ্চম বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ জয় করেন। 2015 সাল, এই বছরে আজকের দিনে ইংলিশ এফএ কাপ ফাইনাল ওয়েম্বলি স্টেডিয়াম লন্ডনে আর্সেনাল 4-0 গোলে অ্যাস্টন ভিলাকে হারায়। এটি গানারদের দ্বাদশ শিরোপা। 2014 জন্মদিনে, জন্মদিন এমন একটি ব্যাপার যা সেই দিন থেকেই মনে হয় আবারও যেন নতুন করে সব কিছু শুরু হলো। এই সকল অর্থাৎ আজকের দিনেই বিগত বছরগুলিতে এমন অনেক ক্রীড়াবিদ জন্মগ্রহণ করেছেন যাদের নিয়ে আমরা গর্ব অনুভব করতে পারি। 1981 সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন অস্ট্রেলিয়ান ফুটবলার আহমেদ এলরিচ। অস্ট্রেলিয়ার সিডনিতে তার জন্ম হয়। আজ ক্রীড়াঙ্গনের এই প্রাঙ্গণ থেকে তার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা।

0: হতোষ কাঁচের তলায়।
1: শুরু হচ্ছে আতশ কাঁচের তলে বিস্তারিত খেলার খবর। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2026-এর দ্বিতীয় কোয়ালিফায়ারে গুজরাট টাইটান্স দুর্দান্ত ব্যাটিং প্রদর্শন করে রাজস্থান রয়্যালসকে 7 উইকেটে পরাজিত করে ফাইনালে জায়গা করে নিয়েছে। মুল্লানপুরে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথম ব্যাট করে রাজস্থান 20 ওভারে 214 রান করে 6 উইকেটে বিনিময়। দলের হয়ে মাত্র 15 বছরের বয়সী বৈভব সূর্যবংশী 47 বলে 96 রানের ঝোড়ো ইনিংস খেললেও 17 রান থেকে বঞ্চিত হন তিনি। জবাবে ব্যাট করতে নেমে গুজরাটের অধিনায়ক শুভমন গিল 53 বলে 104 রানের অসাধারণ 17 রান করেন। তাকে দারুণ সঙ্গ দেন সাই সুদর্শন, যিনি 32 বলে 58 রানের ইনিংস খেলেন। দুজনের 167 রানের প্রারম্ভিক জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় এবং গুজরাট 18.4 ওভারে লক্ষ্য ছুঁয়ে ফেলে। এই জয়ের ফলে গুজরাট তাদের ইতিহাসে তৃতীয়বারের মতো আইপিএল ফাইনালে উঠল। আগামী ফাইনালে আরসিবির মুখোমুখি হবে গুজরাট টাইটান্স। ইউরোপীয় ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে আজ মুখোমুখি হতে চলেছে পিএসজি ও আর্সেনাল এফসি। দীর্ঘ এক মরসুমের লড়াই, উত্তেজনা ও নাটকীয়তার পর শেষ পর্যন্ত এই দুই দলই পৌঁছেছে মহারণের মঞ্চে। পিএসজির কাছে এই ম্যাচ শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ। গত কয়েক বছরে ইউরোপের অন্যতম শক্তিশালী ক্লাব হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করা ফরাসি দলটি আবারও প্রমাণ করতে চায় যে তারা মহাদেশের সেরা। আক্রমণভাগে তাদের গতি, সৃজনশীলতা এবং অভিজ্ঞতা প্রতিপক্ষের জন্য বড় পরীক্ষা হয়ে উঠতে পারে। অন্যদিকে আর্সেনালের সামনে ইতিহাস গড়ার সুযোগ, বহু বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ফিরে আসা লন্ডনের ক্লাবটি প্রথমবারের মতো ইউরোপ সেরার মুকুট জয়ের স্বপ্ন দেখছে। পুরো মরশুম জুড়ে শৃঙ্খলাবদ্ধ ফুটবল, শক্তিশালী রক্ষণভাগ ও দ্রুত আক্রমণের উপর ভর করে তারা ফাইনালের টিকিট নিশ্চিত করেছে। ফুটবল বিশ্বের নজর এখন এই ম্যাচে। 90 মিনিটের লড়াইয়ের শেষে কার হাতে উঠবে ইউরোপের সবচেয়ে কাঙ্ক্ষিত ক্লাব ট্রফি, সেই উত্তর মিলবে আজ রাতেই। তবে একটা বিষয় নিশ্চিত, পিএসজি ও আর্সেনালের এই দুই এই ফাইনাল আধুনিক ইউরোপীয় ফুটবলের দুই ভিন্ন দর্শনের এক রোমাঞ্চকর সংঘর্ষ হয়ে উঠতে চলেছে।

ফুটবলের মহাযুদ্ধ ওয়ার্ল্ড কাপ কাউন্টডাউন, আজ গ্রুপ এইচ গ্রুপের কথা। 2026 ফিফা বিশ্বকাপের গ্রুপ এইচ ইতিমধ্যেই ফুটবল প্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। ইউরোপের শক্তিশালী স্পেন ন্যাশনাল ফুটবল টিম, দক্ষিণ আমেরিকার ঐতিহ্যবাহী উরুগুয়ে ন্যাশনাল ফুটবল টিম, এশিয়ার চমকপ্রদ সৌদি আরেবিয়া ন্যাশনাল ফুটবল টিম এবং আফ্রিকান উদীয়মান শক্তি কেপ ভার্দে ন্যাশনাল ফুটবল টিম, এই চার দলকে ঘিরে তৈরি হয়েছে উত্তেজনা। অভিজ্ঞতা, তরুণ প্রতিভা এবং আক্রমণাত্মক ফুটবলের মিশেলে এই গ্রুপ বিশ্বের অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ গ্রুপ হতে চলেছে। মানে এই গ্রুপ, মানে যেটা বলতে চাইলাম যে বিশ্বকাপের অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ গ্রুপ হতে চলেছে। প্রথমে আমরা আসবো স্পেনের কথায়। নতুন প্রজন্মের সোনালি স্বপ্ন স্পেন ন্যাশনাল ফুটবল টিম গত বিশ্বকাপে প্রত্যাশা পূরণ করতে পারেনি। 2022 বিশ্বকাপে ট্রাইব্রেকারে হেরে শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয়েছিল তাকে। তবে সেই ব্যর্থতার পর দলটি নতুনভাবে নিজেদের গড়ে তুলেছে। তরুণ ফুটবলারদের নিয়ে ওঠা বর্তমান স্প্যানিশ দলকে অনেকেই ভবিষ্যতের চ্যাম্পিয়ন হিসেবে দেখছেন। বর্তমান স্প্যানিশ দলের সবচেয়ে বড় শক্তি মিডফিল্ড, মেড্রি, গাভি, রড্রি মিলে এমন একটি ত্রয়ী তৈরি করেছেন যারা ম্যাচের গতি সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারে। অন্যদিকে ল্যামিন ইয়ামাল এবং নিকো উইলিয়ামস উইং থেকে প্রতিপক্ষের রক্ষণকে ভেঙে দিতে সক্ষম। মাত্র অল্প বয়সেই ইয়ামাল ইতিমধ্যে বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকা হয়ে উঠেছেন। রক্ষণবাকে ভাগে পাউ কুবার্সি এবং রবিন লে নরমান স্পেনকে স্থিতিশীলতা দিয়েছেন। গোলরক্ষক উনাইসমন বড় ম্যাচে নির্ভরযোগ্য পারফর্মার হিসেবে পরিচিত। বিশেষজ্ঞদের মতে এই গ্রুপে স্পেনই সবচেয়ে বড় ফেভারিট। দলটি যদি নিজেদের স্বাভাবিক পাসিং ও পজিশন ভিত্তিক ফুটবল খেলতে পারে তাহলে শুধু গ্রুপ নয় পুরো টুর্নামেন্টেই বড় প্রভাব ফেলতে পারে। উরুগুয়ে ন্যাশনাল ফুটবল টিম 2022 বিশ্বকাপে হতাশা করেছিল। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল লাতিন আমেরিকার এই ঐতিহ্যবাহী দলকে। কিন্তু এরপর কোচ মার্সেলো বিয়েলসার অধীনে উরুগুয়ে নতুন রূপে ফিরে এসেছে। বর্তমান উরুগুয়ের সবচেয়ে বড় তারকা ফেডেরিকো ভালভার্দে, রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার, দলের আক্রমণ রক্ষণ দুই দিকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ডারউইন নুনেজ অনিয়মিত হলেও যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। তার গতি এবং শারীরিক শক্তি প্রতিপক্ষের জন্য বড় হুমকি। রক্ষণে রোনাল্ড আরাউজো দলের অন্যতম স্তম্ভ, পাশাপাশি ম্যানুয়েল ইউগার্তে মিডফিল্ডে বল পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তরুণ পেলিস্ট্রি উইংয়ে গতির ঝড় তুলতে পারেন। উরুগুয়ের সবচেয়ে বড় সমস্যা ধারাবাহিকতা। তবে দলটি যদি নিজেদের সেরা ফুটবল খেলতে পারে তাহলে কিন্তু স্পেনকে টক্কর দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সামর্থ্য রয়েছে।

ফিরে আসলাম এবার সৌদি আরব। সৌদি আরবিয়া ন্যাশনাল ফুটবল টিম 2022 বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে পুরো বিশ্বকে অবাক করেছিল, যদিও পরে তারা নকআউট পর্বে উঠতে পারেনি। তবুও সেই জয় বিশ্বকাপ ইতিহাসের অন্যতম বড় অঘটন হিসাবে বিবেচিত হয়। বর্তমানে সৌদি দলের প্রাণভোমরা সালাম আল দাউসারি বড় ম্যাচে গোল করার অসাধারণ ক্ষমতা রয়েছে তার। তাছাড়াও ফিরাজ আল বুরাইকান আক্রমণভাগে গুরুত্বপূর্ণ অস্ত্র হতে পারেন। রক্ষণে আলি বুলাইহি এবং গোলরক্ষক মোহাম্মদ আল ওয়াইজ অভিজ্ঞতার ভরসা দিচ্ছেন। এই দলের বড় শক্তি হল দ্রুত কাউন্টার অ্যাটাক। তারা রক্ষণে সংগঠিত থেকে

সুযোগ পেলেই দ্রুত আক্রমণে ওঠে। তবে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার বড় দলগুলির বিরুদ্ধে ধারাবাহিকতা ধরে রাখা এখনও চ্যালেঞ্জ। যদিও ফুটবল বিশ্ব জানে যদি সৌদি আরবকে হালকাভাবে নেওয়ার সুযোগ কেউ নেয়, তারা কিন্তু আবারও বড় অঘটন ঘটাতেই পারে। কেপ ভার্দে ইতিমধ্যে আমরা জেনে গিয়েছি, কেপ ভার্দে ন্যাশনাল ফুটবল টিম এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিচ্ছে। আফ্রিকান বাছাই পর্বে দুর্দান্ত পারফরমেন্স করে তারা বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। অভিজ্ঞ রায়ান মেন্ডিস দলের নেতৃত্ব দিচ্ছেন, বেবে তার শক্তিশালী শট এবং দূরপাল্লার গোলের জন্য পরিচিত। রক্ষণে লাগান কোস্টা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। মিডফিল্ডে জেমিরো মন্টিরো সৃজনশীলতা আনেন। তরুণ ডাইলেন রোচা লিভারমেন্টোকে নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। দ্রুত গতি এবং আক্রমণাত্মক মানসিকতার কারণে তিনি এ বিশ্বকাপে চমক দিতে পারেন। কাগজে কলমে কেপ ভার্দে গ্রুপের সবচেয়ে দুর্বল দল, কিন্তু প্রথম বিশ্বকাপ খেলতে নামা দলগুলির মধ্যে আলাদা আবেগ কাজ করে। সেই আবেগই তাদের বিপজ্জনক প্রতিপক্ষ তৈরি করতে পারে। বিশ্লেষকদের মতে স্পেন ও উরুগুয়ে নকআউট পর্বে ওঠার দৌড়ে সবচেয়ে গিয়ে, তবে সৌদি আরব যদি আবারও কোনো অঘটন ঘটাতে পারে তাহলে কিন্তু গ্রুপের সমীকরণ পুরো বদলেই যেতে পারে।

চলে আসবো এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের খবরে। আগামী রবিবার 31 মে অনুষ্ঠিত হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2026-এর সংস্করণের ফাইনাল। ফাইনালে মুখোমুখি হবে গুজরাট টাইটান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ইতিমধ্যে আমরা সকল ক্রিকেট প্রেমী জেনে গিয়েছে দীর্ঘ লিগ পর্ব, উত্তেজনাপূর্ণ প্লে অফ এবং ধারাবাহিক পারফরমেন্সের উপর এই দুই শক্তিশালী দল পৌঁছে গিয়েছে শিরোপার লড়াইয়ে। এবারের ফাইনাল ইতিমধ্যেই ক্রিকেট বিশ্বে তুঙ্গে উত্তেজনা। এবারের ফাইনাল নিয়ে কিন্তু যে কথা বলতে চলি যে ক্রিকেট বিশ্বের উত্তেজনা তুঙ্গে রয়েছে। 2026 মরশুমের শুরু থেকেই দুর্দান্ত ছন্দে ছিল বেঙ্গালুরু। অধিনায়ক রজত পাতিদারের নেতৃত্বে ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই ভারসাম্যপূর্ণ ক্রিকেট খেলা খেলেছে দলটি। লিগ পর্বে একাধিক গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়ে তারা পয়েন্ট তালিকার শীর্ষে নিজেদের জায়গা পাকা করেছে। এবং বিশেষ করে বিরাট কোহলির কথা যদি আমরা বলি, ইতিমধ্যেই জানি তিনি কীরকম পারফর্মার। তার ধারাবাহিক রান, ভুবনেশ্বর কুমারের অভিজ্ঞ বোলিং দলকে বাড়তি শক্তি জুগিয়েছে। প্লে অফে আরও শক্তিশালী রূপে দেখা যায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। কোয়ালিফায়ার ওয়ান ম্যাচে গুজরাট টাইটান্স বিরুদ্ধে তারা রেকর্ড 254 রান তোলে, যা আইপিএল প্লে অফের ইতিহাসে অন্যতম বড় স্কোর। গুজরাট টাইটান্সও এবারের আইপিএলের অন্যতম মানে অত্যন্ত ধারাবাহিক একটি দল। শুভমান গিলের নেতৃত্বে দলটি শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলেছে। ওপেনিং জুটিতে সাই সুদর্শনের সঙ্গে গিলের বোঝাপড়া এবার টুর্নামেন্টের অন্যতম বড় শক্তি হয়ে ওঠে। গুজরাটের বোলিং বিভাগ অভিজ্ঞতা ও গতিতে ভরপুর। যদিও কোয়ালিফায়ার ওয়ানে বেঙ্গালুরুর কাছে বড় ব্যবধানে হারতে হলেও দ্বিতীয় সুযোগ কাজে লাগিয়ে রাজস্থান রয়্যালসকে দাপটের সঙ্গে হারিয়ে ফাইনালের জায়গা পাকা করে নিয়েছে জিটি। বিরাট কোহলির অভিজ্ঞতা, রজত পাতিদারের নেতৃত্ব এবং বেঙ্গালুরুর শক্তিশালী ব্যাটিং লাইন আপ যেমন বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে, তেমনই শুভমান গিল ও সাই সুদর্শনের ধারাবাহিকতা গুজরাটকে বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে। বোলিং

0: ভুবনেশ্বর কুমার বনাম রাবাডা সিরাজ রয় লড়াইও হতে চলেছে ফাইনালের অন্যতম আকর্ষণ। ক্রীড়াপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটবে আগামীকাল, হাতে আর মাত্র কয়েক ঘন্টা। আসুন, আইপিএল ফাইনাল নিয়ে রয়েছে একটি বিশেষ প্রতিবেদন, আসুন শুনে নেওয়া যাক। আগামীকাল রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে 19তম আইপিএল এর ফাইনাল, মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং গুজরাট টাইটান্স। দুটো দলের কাছে দ্বিতীয়বার ট্রফি জয়ের সুবর্ণ সুযোগ। আরসিবি জিতলে মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস এর মতো পরপর দুবার ট্রফি জয়ের স্বাদ পাবে। গুজরাটও 2022 সালের পরে ট্রফি জিততে চাইবে। লড়াইটা কোথাও কি বিরাট কোহলি আর শুভমান গিলের মধ্যেও? আমরা জেনে নিতে চেষ্টা করেছিলাম ক্রিকেট বিশেষজ্ঞদের থেকে, প্রাক্তন ক্রিকেটার তথা সিএবির স্কুল কমিটির চেয়ারম্যান শুভ্রদীপ গঙ্গোপাধ্যায় জানালেন,
1: দুটো খুব ইনফর্ম টিমের খেলা হচ্ছে। আমরা দেখেছি আরসিবি ওভারঅল খুব সারা মানে সিজনটাই যদি আমরা দেখি খুব কনসিস্টেন্টলি পারফর্ম করে চলেছিল। ইনিশিয়ালি গুজরাট একটু এক হলেও পরে ওরা কিন্তু রিকভার করে ওরা দারুণ খেলছে। এখন একদম ভালো মোমেন্টামে ওরা আছে। শুভমান গিল দারুণ ব্যাট করছে, কালকে তো অসাধারণ ব্যাটিং করেছে। এবং দুটো টিমেরই ব্যালেন্স খুব ভালো, যেটা সবচেয়ে ভালো জিনিস হচ্ছে দুটো টিমের বোলিং ব্যাটিং সব দিক থেকে দুটো টিম খুব ওয়েল ব্যালেন্সড। খুব একটা হাড্ডাহাড্ডি একটা ভালো খেলা দেখার আমাদের সুযোগ হবে।
2: নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা, এখান থেকে গুজরাটে কি একটু বেশি সমর্থন পাবে?
1: তা তো ডেফিনেটলি পাবে, যেহেতু গুজরাট টাইটান্স এর খেলা নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, অ্যাডভান্টেজ একটু তো সাপোর্টার অ্যাডভান্টেজ তো একটু খানি হলেও পাবে। বাট বিরাট কোহলি আছে তো ওই সাপোর্টটা অনেকখানি আবার বিরাট কোহলির দিকেও চলে যাবে আরসিবির দিকে।
2: আর যদি ব্যাটিং এবং বোলিং দুটো দলে, তুমি
1: দুটো টিমেরই ব্যাটিং বোলিং খুবই স্ট্রং। আর টি টোয়েন্টি ক্রিকেটে এটা এমন একটা খেলা যেখানে দিন যে কোনো প্লেয়ার মার খেয়ে যেতে পারে, আবার তার পরের দিনই কাম ব্যাক করে দেখবে তিন চারটে উইকেট নিয়ে নিতে পারে। তো সেই জন্যে মানে ওইটাকে আমি খুব একটা প্রাধান্য দিই নাকি আজকে মার খেয়ে গেছে বা কিছু, কিন্তু দুটো টিমেরই বোলিং অ্যাটাক খুব ভালো, ব্যাটিং অ্যাটাকে খুব ভালো। তার জন্য আমি এই দুটো টিমের মধ্যে কাউকেই ফেভারিট রাখবো না, দুটো টিমেরই মানে আমি ইকুয়াল জায়গায় রাখবো।
2: আর আরসিবি যদি পরপর দুবার ট্রফি পাবে,
1: বিরাট বড় ব্যাপার, বিরাট বড় ব্যাপার আরসিবি যদি পরপর দুবার জেতে। এবং টিম ওদের খুব ভালো না, মানে ওই টিমটা রাজীব পাটিদারের আন্ডারে খুব ভালো খেলছে। বিরাট কোহলিকে সে ফ্রিডমটা পেয়ে গেছে, যেহেতু আর ক্যাপ্টেন নয়, ও খেলার ম্যানেজার ব্যাটিং এর উপর কনসেন্ট্রেট করতে পারে। যদিও বিরাট কোহলি খুব ইনভলভ খেলার মধ্যে, কিন্তু সেই প্রেশারটা নেই, এটা ক্যাপ্টেন হলে যা প্রেশারটা থাকে সেই প্রেশারটা নেই। এখন খুব ফ্রিলি খেলতে পারছে মাইন্ড ওকে, তো তাই জন্য আরসিবি জিতলে বিরাট ব্যাপার। বিরাট কোহলি দুবার চ্যাম্পিয়ন হয়ে যাবে, তো এটা তো খুব ভালো মানে বিরাট কোহলির জন্য এবং আরসিবি দলটার জন্য খুব ভালো, একটা ফ্র্যাঞ্চাইজির জন্য খুব ভালো।
0: মহেন্দ্র সিং ধোনির কোচ কেশব বন্দ্যোপাধ্যায় বলেছেন, আহমেদাবাদের পিচ ফাইনালে বড় ভূমিকা নেবে।
3: এখন ব্যাপারটা হচ্ছে বিরাট যে ফর্মে আছে এবং ভালো ফর্মে আছে, কিন্তু মায়ের সাথে কি হচ্ছে, মায়ের সাথে কয়েকটা মানে সিলি মিস্টেক করার পরে ওকে উইকেট খোয়াতে হচ্ছে। যেমন অফ স্ট্যাম্পের বল মারতে গিয়ে ব্যাটের এজ লেগে উইকেট ভেঙে দেওয়া, ই করা, এটা কিন্তু মানে বিরাট আউট হলে পুরো প্রেশারটা ব্যাঙ্গালোরের মিডিল অর্ডারে রজত পাটিদারের উপর পড়ে। এখন সবসময় যে ব্যাটসম্যান সব জায়গায় সাকসেসফুল হবে তার কোনো মানে নেই, মানে গুজরাটের খেলা, গুজরাটের এগেনস্টে খেলা, গুজরাটের মাঠে খেলা, সেখানে পিচ একটা ভাইটাল ফ্যাক্টর হবে গুজরাটের পক্ষে। গুজরাট নিজের মত যাই হোক ফাইনাল তো, সে লোকে তো বলে না পিচটা তো ইন্ডিপেন্ডেন্ট হয়, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট কখনো হয় না, যে যেখানকার হোস্ট সেখানকার মতো পিচ সে বানায়, এবং সেই পিচটাকে কি করে রিয়াক্ট করবে আর বিরাট কোহলিরা সেটাকে রিয়াক্ট কিভাবে নেবে সেটা হচ্ছে ব্যাপার। এখন দেখা যাক, আমার তো মনে হচ্ছে ম্যাচটা হাড্ডাহাড্ডি হবে।

0: কালকে ম্যাচটা যেমন হাড্ডাহাড্ডি ছিল, কেমন কালকে ম্যাচটা গুজরাটের পক্ষে ডু অ্যান্ড ডাই ছিল যদি ফাইনাল খেলার জন্য। 215 রান চেস করা ইজ নট এ ম্যাটার অফ জোক, 3 উইকেট খুইয়ে 215 রান করা, সেরকম যদি পিচ হয় তাহলে বিরাট কোহলিরা কিন্তু যদি যে আগে ব্যাটিং করবে গুজরাটে সেই পাবে প্রেফারেন্স, কারণ পিচটা থাকে ইনট্যাক্ট। সেখানে যদি ব্যাটিং পিচ হয় খুবই ভালো। তারপরে তারপরে কি আর সন্ধ্যা ইভিনিং যে স্লটে হয় সেটা ডিউ ফর্ম থাকে, ডিউর জন্য বল অতটা মানে যেভাবে আসার কথা সেভাবে আসে না, এবং অনেক ফ্যাক্টর আরো থাকে। এর জন্য ম্যাচটার পক্ষে হচ্ছে যে প্রথমে ব্যাট টস জিতবে হিল গো ফর ব্যাটিং। আর গুজরাটের গ্রাউন্ডটা বড়, কম্পিটিটিভ তো আধা গ্রাউন্ড, দুটো দলের ফ্যাক্টর হতে গেলে একটা বিরাট কোহলি একটা শুয়ে, ওখানে গুজরাট যদি তার নিজের মতো করে টার্নিং পিচ যদি হয় রশিদ কানুর ফ্যাক্টর, আর এখানকার আপনার ইসের মধ্যে ব্যাঙ্গালোরের মধ্যে হচ্ছে ভুবনেশ্বর কুমার, কেন ব্যাপার হচ্ছে ভুবনেশ্বর কুমারের পক্ষে এখন আর কিছু নয়, ওকে তো ইন্ডিয়া খেলার জন্য আর কিছু প্রমাণ দেখানোর নেই। হিল বি ওয়ান অফ দ্য ফ্যাক্টর, মানে আপনার ব্যাঙ্গালোরের পক্ষে 4টে প্লেয়ার ইজ ইম্পর্টেন্ট। ওয়ান হচ্ছে বিরাট কোহলি তো আছেই হয়তো, আর আপনার রজত পাটিদার আছে, ভুবনেশ্বর কুমার, আর আপনার গুজরাটের পক্ষে হচ্ছে সাই সুদর্শন। কিন্তু সাই সুদর্শন এত সুন্দর খেলে যেভাবে বাচ্চাদের মতো ব্যাট মারতে গিয়ে হিট উইকেট হচ্ছে, এটা নিয়ে একটা চিন্তার বিষয়। কোন কোচ একই জিনিস কালকেও হলো আবার।
1: এতক্ষণ শুনলেন আইপিএল ফাইনাল নিয়ে সাক্ষাৎকার ভিত্তিক একটি বেতার প্রতিবেদন, সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনায় অঞ্জন চট্টোপাধ্যায়। প্রতিবেদনটি এখানেই শেষ হলো, ফিরে যাব আতসকাজের তলায় বিস্তারিত খেলার খবরে। ইউনিটি কাপের প্রথম সেমিফাইনালে জামাইকার বিরুদ্ধে 0-2 হেরে ধাক্কা খেয়েছে ভারত। অন্য সেমিফাইনালে প্রতিযোগিতার ফেভারিট নাইজেরিয়ার কাছে জিম্বাবুয়েও 0-2 হারে। শনিবার অর্থাৎ আজ সন্ধ্যায় তৃতীয় স্থান নির্ধারণের ম্যাচে ভারতের মুখোমুখি হবে জিম্বাবুয়ে। লন্ডনের দ্য ভ্যালিড স্টেডিয়ামে ম্যাচটি আজ অনুষ্ঠিত হবে। ফিফা ক্রমতালিকায় 65 ধাপ এগিয়ে থাকা জামাইকার সঙ্গে পাল্লা দিতে পারেনি খালিদ জামিলের দল, তবে জিম্বাবুয়ের থেকে মাত্র 6 ধাপ পিছিয়ে ভারত। শক্তির বিচারে প্রায় কাছাকাছি অবস্থান করছে এই দুই দল, যদিও ভারত আক্রমণ ভাগের প্রধান অস্ত্র রায়ান উইলিয়ামসকে ছাড়াই আজ নামবে, কারণ জামাইকার বিরুদ্ধে ম্যাচে তিনি চোট পান। নরওয়ে দাবায় চতুর্থ রাউন্ডে বিশ্ব চ্যাম্পিয়ন দম্বরাজু গুকেশকে হারালেন বিশ্বের 1 নম্বর দাবারু ম্যাগনাস কার্লসেন। আগের রাউন্ডেই কার্লসেন হেরেছিলেন প্রজ্ঞানন্দের কাছে, চতুর্থ রাউন্ডে প্রজ্ঞা আবার জয়ী ভিনসেন্ট কেইমারের বিরুদ্ধে। এশিয়ান গেমসের ট্রায়ালে অংশ নিতে পারেন অলিম্পিয়ান কুস্তিগির ভিনেস ফোগাট, তাকে ট্রায়ালের সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছিল দিল্লি হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে জাতীয় কুস্তি ফেডারেশনের আর্জি নাকচ করল সুপ্রিম কোর্ট। হিন্দুস্তান ক্লাবে সূচনা হলো আধুনিক বুলস আই রাইফেল শুটিং এরিনার, এখানে প্রশিক্ষণ দেওয়া হবে 10 মিটার এয়ার রাইফেল ও পিস্তল শুটিংয়ের। সিএবি আয়োজিত অনূর্ধ্ব 18 আন্তঃজেলা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বর্ধমান দুদিনের ম্যাচে প্রথম ব্যাট করে বর্ধমান তোলে 301 রান, জবে 64.2 ওভারে 3 উইকেটে 228 রান তোলে হাওড়া। বৃষ্টির কারণে শেষ পর্যন্ত খেলা না সম্পূর্ণ হওয়ায় বর্ধমান জেতে রান রেটের ভিত্তিতে মাত্র 48 মিনিট, আর তাতেই নিশ্চিত হয়ে গেল সিঙ্গাপুর ওপেন থেকে পিভি সিন্ধুর বিদায়। শুক্রবার শেষ আটে তিনি দক্ষিণ কোরিয়ার আনসে ইংয়ের কাছে 17-21, 14-21 ফলে পরাস্ত হলেন। এর আগে 8 বার মুখোমুখি সাক্ষাতে বিশ্বের 1 নম্বরী অঙ্কে একবারও হারাতে পারেননি সিন্ধু, তবে ডাবলসে সাত্বিক চিরাগ সেমিফাইনালে উঠেছেন, তারা হারান মালয়েশীয় জুটিকে। ভারত ও ইংল্যান্ড

ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দল আজ দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে মুখোমুখি। ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচে সিরিজ জয়ের লক্ষ্যে নামবে ইন্ডিয়ান ওমেন্স ক্রিকেট টিম। অন্যদিকে সিরিজে সমতা ফেরানোর চ্যালেঞ্জ থাকবে ইংল্যান্ড ওমেন্স ক্রিকেট টিমের সামনে। ইংল্যান্ডের হয়ে প্রথম ম্যাচে লড়াই করেছিলেন অ্যামি জোন্স, যিনি 67 রানে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। ভারতের হয়ে রড্রিগেজ, যিনি 69, এবং ভাটিয়া 54 রান করেছিলেন।

শ্রোতা বন্ধুরা, আতশ গাছের তলায় খেলার ভিড়, খবরের ভিড় লেগেই আছে, কিন্তু সময় বলছে আজ এখানে থামতে হবে, কারণ আমাদের তো সবাইরই সময়ের জ্ঞান থাকা উচিত। তাই মৈত্রী ক্রীড়াঙ্গন আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন আর প্রতিদিন শুনবেন মৈত্রী ক্রীড়াঙ্গন।

0: শেষ হল ক্রীড়াঙ্গন। উপস্থাপনায় ছিলেন মিতুল সাহা। আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে ক্ষেত খামারের কথা।
1: সকল শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি, আপনাদেরই বন্ধু প্রিয়াধর। প্রতিদিনের জীবনে আমরা যে খাবার খাই, যে ফসলের উপর নির্ভর করি, তার ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় সিড ব্যাংক। জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ কিংবা ভবিষ্যতের খাদ্য সংকট মোকাবিলায় এই সিড ব্যাংক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে গোটা বিশ্বজুড়ে। আর এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই আজ আমরা বিস্তারিত আলোচনা করব। আর সেই কারণেই আমি চলে এসেছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের কৃষি ও গ্রামীণ উন্নয়ন বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর অনির্বাণ রায়ের কাছে। ডক্টর রায়, আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে।
2: ধন্যবাদ।
1: ডক্টর রায়, আমাদের আজকের অনুষ্ঠানের একেবারে শুরুতেই আপনার কাছে জানতে চাইব, বর্তমানে সারা বিশ্বে সিড ব্যাংক নিয়ে ঠিক কি কি ধরনের গবেষণা চলছে, আর এই গবেষণাগুলোর মূল লক্ষ্যটা ঠিক কি?
2: অত্যন্ত প্রাসঙ্গিক এ বিষয়টি। প্রথমে সারা বিশ্ব জুড়ে যে ধরনের গবেষণাগুলি চলছে সেটা বলার পূর্বে আমি যেটা বলতে চাই যে সিড ব্যাংক কি এবং কেন আজকের দিনে অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে উঠছে এই সিড ব্যাংক। প্রথমত, আমাদের প্রতিদিনের খাবার আমরা যা খাই এবং তার যা বৈচিত্র্য সেটা কিন্তু পুরোটাই নির্ভর করে চাষিরা কিভাবে তাদের ফসল ফলাচ্ছেন এবং তার বৈচিত্র্যের ওপর, এবং সেই ফসলের বৈচিত্র্যের মূল আধারই কিন্তু আমাদের এই বীজ যে সংরক্ষণ করার জন্য আমরা সিড ব্যাংক। তাই এই সিড ব্যাংক নিয়ে আগামী দিনে যে ধরনের গবেষণা হতে চলেছে কিংবা এতদিন পর্যন্ত যে গবেষণা হতে হয়েছে তার মূল লক্ষ্য কিন্তু ছিল এই বৈচিত্র্যটাকে সংরক্ষণ করা, এবং সেই বৈচিত্র্যটাকে আগামী দিনে এই পরিবর্তিত পৃথিবীতে কিভাবে সংরক্ষণ করে রাখা যায় এবং আগামী প্রজন্মের কাছে বীজের বৈচিত্র্য এবং তার মধ্যে দিয়ে খাদ্য সুরক্ষা কিভাবে ধরে রাখা যায় সেটাই কিন্তু মূল গবেষণার লক্ষ্য চলছে। যেমন একটি উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন যে সারা বিশ্বের প্রায় 1700 সিড ব্যাংক রয়েছে। তার মধ্যে 2008 নরওয়েতে একটি আন্তর্জাতিক সিড ব্যাংক প্রতিষ্ঠা হয় এবং সেখানে আজ প্রায় 13 লক্ষেরও বেশি বীজ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সেখানে সংরক্ষিত হচ্ছে এবং তাতে প্রায় 45 লক্ষেরও বেশি বিভিন্ন বীজের জাত সংরক্ষণ করার মতো ধারণ ক্ষমতা রয়েছে। এই ধরনের গবেষণা মূলত চলছে এবং আগামী দিনে এর ব্যাপ্তি আরো বৃহৎ পরিমাণে করার জন্য বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশ কিন্তু আগামী দিনে এগিয়ে যাচ্ছে।
1: বর্তমানে প্রযুক্তি অনেক উন্নত হয়েছে, আর এক্ষেত্রে একটা প্রশ্ন

0: চলেই আসে, জিনগত বিশ্লেষণ বা আধুনিক সংরক্ষণ পদ্ধতির মতো প্রযুক্তি এই সিড ব্যাংকে কতটা বদলে দিচ্ছে বলে আপনার মনে হয়?
1: এটা ঠিক যে আগামী দিনে যেভাবে আমাদের খাদ্যের চাহিদা কিংবা জনসংখ্যা বৃদ্ধির ফলে যে পরিমাণ ব্যাপক পরিমাণ খাদ্যের চাহিদা আগামী দিনে আসছে, এবং তাতে আমরা বর্তমান সময়ে দেখতে পাচ্ছি যে পৃথিবীতে বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, তাতে কিন্তু আমাদের এই বীজ সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তাতে বীজ সংরক্ষণের মূল যে বিষয় রয়েছে তাতে কিন্তু সামান্য জায়গায় আমাদের কিন্তু সর্বোচ্চ পরিমাণ যে ব্যাপ্তি রয়েছে বীজের বিভিন্ন তাদের প্রকারভেদ সমস্তগুলো কিন্তু সংরক্ষণ করার ধারণাটাই কিন্তু বীজ ব্যাংকে রয়েছে। কারণ সমস্ত ফসলের সম্পূর্ণ অংশ কিন্তু আমরা সংরক্ষণ করতে পারবো না, তার সামান্য কিছু অংশই আমরা সংরক্ষণ করি। এবং তাতে সারা পৃথিবীতে আমি যে কোনো জিনিসের কথাই যদি বলি, সেটা প্রাণী হতে পারে, উদ্ভিদ হতে পারে, কিংবা যা মানে জীবের যত রকম বৈচিত্র্য রয়েছে সেগুলোকে সংরক্ষণ, সমস্তগুলোকে সংরক্ষণ একটা জায়গায় করা কিন্তু সম্ভব নয়। তাই এই সিড ব্যাংকের কনসেপ্টে কিন্তু যেটা মূলত চলে আসছে যে আমরা কি করে সবচেয়ে কম জায়গায় এবং খুব গুরুত্বপূর্ণ যে বৈচিত্র্য সেগুলোকে সংরক্ষণ করি, তাতে কিন্তু জিনগত গবেষণা এবং জিনের মধ্য দিয়ে সেগুলোকে খুঁজে বের করা এবং তার পুরো বৈচিত্র্যটাকে নিয়ে আসা, কিন্তু জিন বিশ্লেষণ করে আগামী দিনে কিন্তু সেটা ব্যাপকভাবে হতে যাচ্ছে এবং বর্তমানেও সেটার দিকে সারা পৃথিবীর নজর রয়েছে।
0: আচ্ছা ডক্টর অনির্বাণ বাবু, এই সিড ব্যাংক নিয়ে আমাদের ভারতবর্ষে ঠিক কি কি গবেষণা হচ্ছে, সেগুলোর মধ্যে এমন কোন গবেষণা কি রয়েছে যেটা দৃষ্টান্ত প্রতিস্থাপন করতে পারে?
1: আমরা এই যে আমাদের ভারতবর্ষব্যাপী যে বিভিন্ন কৃষি এবং কৃষি গবেষণা যেভাবে হয়, তার মূলত দুটো দিক আমরা যদি দেখি, একটা হচ্ছে ফর্মাল, একটা হচ্ছে ইনফর্মাল। এই দুটো ক্ষেত্রেই আমাদের দেশের দেশীয় কেন্দ্রীয় সংস্থা কিংবা রাজ্যের কৃষি নিয়ে সমস্ত রকমের যে গবেষণা চলে, তাতে মূলত একটা জিনিস আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন জায়গায় আমাদের ভারতবর্ষের এই বীজ ব্যাংকগুলো রয়েছে, সেটা তাদের মূলত কাজ এবং গবেষণা মূলত সেগুলোকে সংরক্ষণ করা এবং কোনো প্রয়োজনীয় যে কোনো জায়গায় সমস্ত জায়গায় এই বৈচিত্র্যগুলোকে সরবরাহ করা যখন যেরকম ডিমান্ড আসে সেগুলোর ক্ষেত্রে। এবং সবচেয়ে এই বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যে সমস্ত ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সংস্থা, সেটা আন্তর্জাতিক সংস্থা হতে পারে, ভারতবর্ষের বিভিন্ন কেন্দ্রীয় প্রতিষ্ঠান হতে পারে, তারা মূলত এগুলোকে এই মুহূর্তে ডকুমেন্টেশন করছে এবং সেগুলোকে সংরক্ষণ করছে, এবং এগুলোর থেকে কি পরিমাণ কৃষিজ গুণ এবং সেগুলোর সমস্ত ধারণা কিন্তু মানুষের মাঝখানে নিয়ে আসছে, এবং সেগুলো থেকে কিন্তু আগামী দিনে আরো নতুন নতুন কি করে ফসলের জাত এবং সেগুলো সমস্ত কিছু মানুষের মধ্যে পৌঁছে দেওয়া যায় সে ধরনের গবেষণা কিন্তু চলছে।
0: ডক্টর রায়, আপনার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারলাম। এই প্রসঙ্গে আপনার কাছে একটা প্রশ্ন রাখছি, এই সিড ব্যাংক নিয়ে আমাদের যারা দেশীয় চাষি বন্ধুরা রয়েছে, আমাদের কৃষক বন্ধুরা রয়েছে, তাদের কাছে কি পর্যাপ্ত তথ্য বা ইনফরমেশন কি পৌঁছায়?
1: বিগত 2-3 বছর থেকে শুধু ভারতবর্ষ নয়, আন্তর্জাতিক বিভিন্ন যত গবেষণা সংস্থা আছে তাদের মধ্যে একটি ধারণা উঠে আসছে যে মূলত এই যে বর্তমানে যে সিড ব্যাংক কে কেন আমরা আরো আবার নতুন করে জানতে শুরু করেছি এবং আগামী দিনে সিড ব্যাংকের ব্যাপ্তি কিন্তু অনেক বৃহত্তর হতে চলেছে, সেক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা আমাদের খাদ্য নিরাপত্তা। এবং সেই খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করতে গ্রামীণ কৃষক এবং যে লোকাল সিড সিস্টেম সেটার কিন্তু একটা ব্যাপক ভূমিকা রয়েছে। এবং তাতে একটা সময় আমরা কৃষিকে অন্য রকম ভাবে দেখেছি, সেক্ষেত্রে আমরা বিভিন্ন ফসলের বৈচিত্র্যকে কিছুটা সময় আমরা হারিয়েছি, বর্তমানে আবার আমরা সেগুলোকে পুনরুদ্ধার করার চেষ্টায় নেমেছি, এবং তাতে পুরোধা কিন্তু সেই কৃষক। এবং সেই যে সময়টাতে আমাদের বিভিন্ন ফসল এবং তার বৈচিত্র্যগুলো হারিয়ে গেছে সেগুলো থেকে আবার নতুন করে তাতে তার বিভিন্ন রকম ব্যাপ্তি, বিভিন্ন রকম কারণ রয়েছে, কিন্তু আমরা যেটা দেখেছি যে সমস্ত, আমি যদি আমাদের পশ্চিমবঙ্গের কথাই বলি, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে কিন্তু কৃষকরা তাদের বীজ সংরক্ষণ করছেন, কিন্তু তাদেরকে একত্রিত একটা জায়গায় নিয়ে আসার প্রয়াস সদ্য শুরু হয়েছে এবং বিভিন্ন মানুষ তারা নিরলস প্রচেষ্টা করে যাচ্ছেন, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশের বিভিন্ন প্রান্তে তারা এই ফসলের বৈচিত্র্যকে সংরক্ষণ করা এবং আগামী দিনে সেটাকে নিয়ে এগিয়ে যাওয়ার মতো ভাবনা তাদের রয়েছে, এবং সে পরিমাণে বিভিন্ন সংস্থা, তাতে রাজ্য সরকারি সংস্থা, কেন্দ্রীয় সংস্থা এবং বিশেষ করে আমাদের বিশ্ববিদ্যালয় এ বিষয়ে কাজ করছেন, এবং আগামী দিনে এই কৃষকদেরকে এই তথ্যগুলো পৌঁছে দেওয়া এবং কৃষকরা যে বৈচিত্র্যটাকে ধরে রাখছে তার গুরুত্বটাও কৃষকদেরকে আরেকবার মনে করিয়ে দেওয়া, যেন সেটা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই বীজের গুরুত্বটা আমরা বোঝাতে পারি।
0: সিড ব্যাংক এই শব্দ দুটো এলেই একেবারে প্রথমে মাথায় যা আসে যে খাদ্য শস্যের যে বীজ সেটাকেই সংরক্ষণ করা, মানে আমরা যে খাবারটা খাচ্ছি, যে যে খাদ্য শস্য থেকে যে খাবারটা পাচ্ছি সেই খাদ্য শস্যটাকে সংরক্ষণ করা। তো আমার এখানে একটা প্রশ্ন রয়েছে, শুধুই কি খাদ্য শস্য সংরক্ষণ, শুধুই কি খাদ্য শস্যের যে বীজ সেটাকে কি আমরা সংরক্ষণ করি, নাকি বিরল এবং বিলুপ্ত প্রায় উদ্ভিদের যে বীজ সেটাও সমানভাবে গুরুত্ব পাচ্ছে?
1: ঠিক, আমরা মূলত কৃষিতে যে সমস্ত কৃষির খাদ্য বৈচিত্র্য, মানে শুধুমাত্র যে কৃষির খাদ্যের সাথে জড়িত যে সমস্ত ফসল, শুধু সেগুলো নয় আমাদের, কারণ আমাদের সাথে আমাদের বেঁচে থাকার জন্য খাদ্য, বাসস্থান এবং সমস্ত কিছু সাথে কিন্তু কৃষিজ বিভিন্ন ফসলের নানান রকম ভাবে অঙ্গাঙ্গিক ভাবে জড়িয়ে থাকা আছে। যেমন আমি যদি তন্তু জাতীয় ফসল বলি আমি, এবং অন্যান্য ধরনের যে ফসল রয়েছে, শাক সবজি, ডাল শস্য, খাদ্যশস্য এবং অন্যান্য যত রকমের যে ফসল রয়েছে, এবং তাছাড়াও সমস্ত আমি যদি জৈব বৈচিত্র্যটাকে বলি, তাতে কিন্তু বিভিন্ন ধরনের গাছ এবং তাদের কিন্তু বীজের সংরক্ষণ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাতে কিন্তু শুধুমাত্র যে আমরা খাদ্যশস্যের বীজের কথাই বলছি তা নয়, তাতে কিন্তু পুরোটাই আমরা কিন্তু সংরক্ষণের কথা বলি।
0: আমরা হয়তো এই গোটা আলোচনায় সিড ব্যাংক নিয়ে সমস্ত কিছু বলতে পারবো না, তবু আমার এই প্রশ্নটা আপনার কাছে থাকবে, সিড ব্যাংকের দিক থেকে আমাদের ভারতবর্ষ কতটা এগিয়ে, আমাদের বাংলা কতটা এগিয়ে?
1: খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি এখানে জিজ্ঞেস করলেন। আমরা যদি খাদ্যের বৈচিত্র্য কিংবা ফসলের বৈচিত্র্যের কথা বলি, তাতে বিভিন্ন সময়ে ভারতের বিভিন্ন ফসলের বৈচিত্র্য কিন্তু পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে, এবং এই মুহূর্তে যে বীজ সংরক্ষণ কিংবা এই সমস্ত যে কর্মকাণ্ড রয়েছে তাতে কিন্তু ভারতবর্ষ পিছিয়ে নেই, এবং তাতে আমাদের রাজ্যেরও যোগদান রয়েছে। এবং তাতে আমরা একটা জিনিস দেখেছি যে হয়তো আগামী দিনে আরো আমরা দেখতে পারবো যে এই বীজ সংরক্ষণ কিংবা এই বীজ সংরক্ষণের জন্য যে পর্যাপ্ত গবেষণা সেটা আরো এগিয়ে যাবে সমস্ত দিক থেকে। যে বিগত সময়গুলিতে আমরা দেখেছি যে ভারতবর্ষ এবং সমস্ত ভারতবর্ষের বিভিন্ন রাজ্য এবং বিভিন্ন প্রান্তিক রাজ্য হতে পারে বিভিন্ন, এবং যারা কৃষি সমস্ত জায়গায় এগিয়ে রয়েছে, তারা কিন্তু এই বীজের গুরুত্ব বর্তমানে বুঝতে শিখেছে এবং সেই বীজ সংরক্ষণের গুরুত্ব কিন্তু বুঝতে শিখেছে। এবং তাতে আমাদের যে বিগত সময়ে আমরা কৃষিকে যে অন্যরকম ভাবে দেখতে শুরু করেছিলাম, তার সাথে দেশীয় বীজ কিংবা চাষিদের এই বীজের বৈচিত্র্য, এটা সংরক্ষণের যে প্রয়োজনীয়তা রয়েছে, সেটা কিন্তু বর্তমানে কৃষক এবং কৃষকের সাথে জড়িত প্রত্যেকটি মানুষ এবং যারা সর্বোপরি এই খাদ্য, খাবার, সমস্ত খাদ্য সুরক্ষার সাথে যারা সমস্ত জড়িত, তারা কিন্তু বিষয়ের গুরুত্ব বুঝছেন, এবং আমাদের রাজ্য এবং কেন্দ্রীয় সরকার কিন্তু সেদিকেই এগিয়ে যাচ্ছে এই সংরক্ষণের কথা ভেবে।
0: সাম্প্রতিক সময়ে আমাদের দেশে সিড ব্যাংক সংক্রান্ত এমন কোন বড় সাফল্য বা গুরুত্বপূর্ণ গবেষণা কি হয়েছে যেটা সিড ব্যাংক ব্যবস্থাকে একটা নতুন দিশা দেখাচ্ছে?
1: এ বিষয়ে আলোকপাত করতে গেলে একটি বিষয় না বললেই নয়, যেটি যে ভারত সরকার কিছুদিন আগে এই সিড ব্যাংকের গুরুত্ব অনুধাবন করে আরো নতুন বীজ ব্যাংক এবং সর্বোপরি সেটাকে আরো নতুন নতুন বীজ ব্যাংক তৈরি করার জন্য পদক্ষেপ নিয়েছে। আমরা জানি যে আমাদের ভারতবর্ষের একটি কেন্দ্রীয় প্রতিষ্ঠান দিল্লিতে, যারা সিড সংরক্ষণ এবং এই সিড ব্যাংকের পুরোধা সংস্থা হিসেবে কাজ করছে, তাদের বিভিন্ন শাখা সংগঠন এবং তাদের বিভিন্ন সংস্থার সাথে জড়িত থেকে তারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে তাদের বিভিন্ন শাখা রয়েছে, এবং তাছাড়াও সর্বোপরি আগামী দিনে কিন্তু আরো বিভিন্ন নতুন এবং খুব সদ্যই ঘোষণা হয়েছে সেক্ষেত্রে যে নতুন আমরা আরো বীজ ব্যাংক পেতে চলেছি। এই সাফল্য এবং এই প্রয়াস আমি উনিশ জানাই, এটা আগামী দিনে হয়তো একটি বড় রূপ ধারণ করবে। এবং এছাড়া আরেকটি বিষয় বলতে গেলে যেটা বলা দরকার, যে ক্রপ ট্রাস্ট বলে কিছু সংস্থা এবং সারা ভারতবর্ষে তো বটেই বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, তারাও কিন্তু ভারতবর্ষে এই বীজ সংরক্ষণ এবং এই বীজ সংরক্ষণটাকে একটা মাত্রায় নিয়ে যাওয়ার জন্য কিন্তু নিরলস প্রচেষ্টা করছে, এবং তাতে তারা বিভিন্নভাবে চাষিদের এবং মূলত একদম গ্রাসরুট লেভেলে কিন্তু তারা চাষিদেরকে তৈরি করছেন এবং সেই চাষিরা যেন সেটাকে সংরক্ষণ করে এবং তার গুরুত্ব বুঝতে শেখে, সে সমস্ত ব্যাপারে কিন্তু তাদেরকে

0: আরো ওয়াকিবহাল করছেন।
1: বেশ, বর্তমানে জলবায়ু পরিবর্তনের কারণে কৃষিক্ষেত্রে নানা ধরনের সমস্যা তৈরি হচ্ছে। আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্র দেখেছি, সেখানে ধানের চাষে একটা বিশাল বড় ক্ষতিগ্রস্ত তারা হয়েছে। এই রকম পরিস্থিতিতে আমি সব মিলিয়েই বলছি, আমাদের রাজ্যে আমরা দেখেছি আলু চাষেও যথেষ্ট ক্ষতি হয়েছে। তো সব মিলিয়ে এরকম একটি জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে দাঁড়িয়ে নতুন জাতের ফসল তৈরিতে সিড ব্যাংকের গবেষণা ঠিক কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে?
0: সারা ভারতবর্ষে এবং বিভিন্ন জায়গায় যত নতুন ধরনের কৃষিজ ফসলের প্রজাতি রয়েছে, সেগুলো তৈরি করার মূল বৈচিত্র্য কিন্তু এই সিড ব্যাংক থেকেই আসে। এবং এই সিড ব্যাংকে আমরা যদি এগুলোকে সংরক্ষণ না করতে পারি, তাহলে কিন্তু আমরা বেশি দিন এটাকে রাখতে পারবো না এবং সেগুলো থেকে নতুন নতুন ধরনের প্রজাতি তৈরি করাও সম্ভব নয়। আমরা সবুজ বিপ্লব দেখেছি, সবুজ বিপ্লবের পরবর্তী সময়ও দেখেছি, যত দিন গেছে এবং আমরা শুধুমাত্র এই আধুনিক সময় নয় এবং পূর্ববর্তী সময়ও, যখন থেকে কৃষির সাথে সমাজের এই উত্তরণ, তার সাথে কিন্তু এই কৃষি এবং সমাজ, এই দুটোর উত্তরোত্তর এবং সভ্যতার উত্তরণ, সমস্ত কিছুর সাথে কিন্তু এই কৃষিজ ফসল এবং বিভিন্ন ফসলের বিবর্তন কিন্তু খুব অঙ্গাঙ্গিক ভাবে জড়িত। আমরা দেখেছি বিভিন্ন সময়ে আমাদের প্রাচীন পূর্বপুরুষরা, তারা তাদের নিজেদের প্রয়োজন মতো বীজ এবং ফসল এবং তার প্রজাতি তারা সংরক্ষণ করছেন এবং তাদের প্রয়োজনীয় যে গুণাবলী আছে সেগুলোকে তারা সংরক্ষণ করছেন, এবং সেগুলোই কিন্তু পরবর্তীতে বিভিন্নভাবে তার প্রাকৃতিক বিবর্তনের মাধ্যমে কিংবা কৃত্রিম বিবর্তনের মাধ্যমে কিংবা কৃত্রিম সংকরায়নের মাধ্যমে কিন্তু নতুন নতুন প্রজাতি এসছে। এবং আগামী দিনেও এটাকে কিন্তু সংরক্ষণ করা আমাদের অত্যন্ত প্রয়োজন, কারণ এই কৃষিক্ষেত্রে আজ আমরা যে সমস্ত ফসল, খাদ্য, শস্য থেকে শুরু করে সমস্ত কিছুর কিন্তু যে বৈচিত্র্য আমরা পাই এবং তার গুণাবলী পাই, সেটা কিন্তু কোনো না কোনো বিশেষ প্রজাতি থেকেই উঠে আসে এবং সেগুলো থেকেই আমরা বিভিন্নভাবে সিলেকশন করে এবং নতুন কিছু ভাবে সেটা কিন্তু আমরা নিয়ে আসি। তাই এই সিড ব্যাংকের বৈচিত্র্য এবং এই সিড ব্যাংকের প্রত্যেকটি প্রজাতির বৈচিত্র্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন প্রজাতি তৈরি করার জন্য।
1: ডক্টর রায়, আমাদের আজকের এই আলোচনায় আপনার কাছে একটা প্রশ্ন আমি রাখবো, যেটা আমার মতে খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা ঘুরে ফিরে আসবে যে আমরা আজকে আলোচনায় আপনার কাছ থেকে শুনলাম যে সিড ব্যাংক ভালোভাবে কাজ করছে এবং আগামীতেও এগিয়ে যাবে, তবে এখনো অনেক সময় আমরা দেখি বা আমাদের খবর আসে আমাদের কাছে যে সিড ব্যাংক থাকা সত্ত্বেও অনেক দেশীয় বীজ হারিয়ে যাচ্ছে, এবং এই যে হারিয়ে যাওয়া, কেন হারিয়ে যাচ্ছে এবং কোন ধরনের ফসলগুলো সব থেকে বেশি সংকটের মুখে রয়েছে, যেগুলো এই মুহূর্তে দাঁড়িয়ে যদি ভালোভাবে সংরক্ষণ করা না হয় তাহলে সুদূর ভবিষ্যতে হয়তো সেই শস্য বীজগুলো একটা একটা বিশাল বড় অভাবের মুখোমুখি হয়ে দাঁড়াবে, এই বিষয়টা যদি আপনি আমাদের একটু সংক্ষেপে বলেন।
0: সত্যি একটি গুরুত্বপূর্ণ বিষয়, আমরা এটা নিয়ে আলোচনা আমাদের করা দরকার, যেটা আমরা বিভিন্ন জায়গায় চাষিদের সাথে কথা বলে এবং বিভিন্ন গ্রাম ঘুরে আমরা এটা দেখেছি যে পুরোনো একটা সময়ে বিভিন্ন চাষি যে পরিমাণ জৈব বৈচিত্র্যকে সংরক্ষণ করতেন, এই বর্তমান পরিবর্তিত পৃথিবীতে সেই বৈচিত্র্য কিন্তু অনেকটাই কমে গেছে এবং হারিয়ে যাচ্ছে। যদি আমরা এটাকে সংরক্ষণ ভালোভাবে না করতে পারি এবং এই সিড ব্যাংকের যে সুফল সেটাকে আমরা যদি গ্রহণ করতে না পারি এবং আমাদের মধ্যে যদি কোনো কেন্দ্রীয়ভাবে এটাকে আমরা যদি সংরক্ষণ করতে না পারি, তাহলে কিন্তু আগামী দিনে এই বৈচিত্র্যটা কিন্তু ভীষণভাবে কমে যাওয়ার একটা সংকট আগামী দিনে এগিয়ে আসতে পারে। সেক্ষেত্রে একটা জিনিস আমার এখানে বলা দরকার যে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে কৃষিক্ষেত্রে একটা সময়ে কৃষির মূলত শুধুমাত্র দেশীয় চাষি এবং তার সমস্ত ভাবনাগুলো থেকেই কিন্তু আমরা কৃষিকে এগিয়ে যেতে দেখেছি। তার পরবর্তীতে বিভিন্ন সময়ে বহুজাতিক সংস্থা এসছে এবং আমাদের কৃষির ভাবনাটাও পাল্টেছে। এই বহুজাতিক কৃষির ভাবনায় আমরা কিন্তু আমাদের এই গুরুত্বপূর্ণ জৈব বৈচিত্র্য, কৃষির জৈব বৈচিত্র্যকে আমরা বিভিন্ন সময় বিপদের সম্মুখে কিন্তু দাঁড় করিয়েছি। এবং এক্ষেত্রে বিভিন্ন উচ্চ ফলনশীল জাত, যেটা হয়তো বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন ক্ষেত্রে আমাদের প্রয়োজন, কিন্তু যে আঙ্গিকে আমরা সেটাকে ব্যবহার করেছি তাতে কিন্তু আমরা দেশীয় জাত এবং তাদের জৈব বৈচিত্র্যকে আমরা একটা সংকটের মুখে নিয়ে এসেছি। কিন্তু আগামী দিনে বিভিন্ন সময়ে জৈব বৈচিত্র্য এবং নানান ধরনের বিবর্তনের ক্ষেত্রে এবং মানুষের চাহিদা, আমরা বর্তমানে আপনারা এবং আমরা সবাই আমরা যদি খোঁজ নিয়ে দেখি তাহলে কিন্তু বিভিন্ন দেশীয় ফসল এবং দেশীয় খাবার, এগুলির প্রতি মানুষের এবং স্বাস্থ্যসম্মত এবং পুষ্টিগুণ সম্পন্ন খাবারের প্রতি আমাদের কিন্তু ঝোঁক বাড়ছে। এবং এই সমস্ত পুষ্টিগুণ সম্পন্ন খাবার এবং তাদের বিভিন্ন বৈচিত্র্যকে আমরা যদি আমাদের খাবারের থালায় ফিরিয়ে আনতে হয়, তাতে কিন্তু দেশীয় প্রজাতির এই উন্নত গুণমান সম্পন্ন যে বৈচিত্র্য রয়েছে সেটাকে সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। মূলত যে বিষয়টা হয়, সম্যক ধারণা, বিভিন্ন দেশীয় বীজ এবং দেশীয় প্রজাতির সম্পর্কে, পুষ্টিগুণ সম্পর্কে সম্যক ধারণা আমাদের বিভিন্ন জায়গায় থাকে না, এবং সেগুলো সম্পর্কে সংরক্ষণ করার পর সেগুলোর ভবিষ্যৎ পরিকল্পনায় নানান রকম ঘাটতি থাকে। তার জন্যই আমরা এগুলোর গুরুত্ব অনুধাবন করতে পারি না এবং খুব স্বল্প দিনের লাভের জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন চাষিরা, কিন্তু তারা যারা সংরক্ষণ করতেন তারা কিন্তু কৃষির ধারণাটাকে অন্য জায়গায় নিয়ে গেছেন, এবং সেটা অবশ্যই তাতে বহুজাতিক ভাবনা আমার মনে হয় যে বিশেষভাবে এটার যোগান ছিল।
1: আমি আপনার উত্তরের প্রসঙ্গ থেকেই দুটি প্রশ্ন করব, এই দুটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ আজকের এই আলোচনায়। আমার প্রথম প্রশ্ন, যেমনটা আপনি বলছিলেন, বর্তমানে সাধারণ মানুষের মধ্যে দেশীয় ফল, দেশীয় শাকসবজি বা দেশীয় শস্য বীজের প্রতি একটা আলাদাই একটা আগ্রহ জন্মেছে, তো এক্ষেত্রে এই প্রশ্নটা আপনার কাছে রাখব, বেসরকারি সংস্থার বীজ বাজার দখলের কারণে কোথাও গিয়ে নাকি দেশীয় বীজের যে বৈচিত্র্য সেটা একটা হুমকির মুখে পড়ছে, এটা আমার একটা প্রশ্ন। তারই সঙ্গে আরেকটা প্রশ্ন আপনার কাছে রাখব, এই বীজ সংরক্ষণের বিষয়টি শুধুই কি গবেষণার মধ্যে, আমাদের সাধারণ মানুষের কি কোনো ভূমিকা রয়েছে এক্ষেত্রে? আপনি এই দুটো প্রশ্নের উত্তর যদি একটু ব্যাখ্যা করেন।
0: আপনার প্রথম প্রশ্নের উত্তরে আমি বলি যে বিভিন্ন বহুজাতিক সংস্থা কিংবা বিভিন্ন যে বেসরকারি সংস্থাগুলো রয়েছে যারা এই ফসল এবং তাদের বিভিন্ন জাত তৈরির ক্ষেত্রে মূলত গুরুত্ব দেন, সেক্ষেত্রে কিন্তু তাদের যে বিষয়টা সামনে সবার প্রথম উঠে আসে সেটা কিন্তু শুধুমাত্র বেশি পরিমাণ ফসল, এবং এই বেশি পরিমাণ ফসল, এই বেশি পরিমাণ ফসল পেতে গেলে তারা কিন্তু দেশীয় বিভিন্ন প্রজাতি এবং দেশীয় যে জাতগুলো রয়েছে সেগুলোকে অতটা গুরুত্ব দেন না, এবং সেক্ষেত্রে আরেকটা জিনিস হয়, এবং চাষিও কিন্তু সেক্ষেত্রে অনেক সময় সেই দেশীয় প্রজাতিগুলোকে সংরক্ষণ না করে এবং চটজলদি মুনাফার জন্য কিন্তু সেই এবং তাতে আরেকটা জিনিস খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বাজারের যে পরিমাণ চাহিদা এবং যে পরিমাণ বিভিন্ন বাজার দর এবং বিভিন্ন জিনিসের কৃষিকে ধরে রাখার জন্য যে পরিমাণ খরচ চাষিকে করতে হচ্ছে সেক্ষেত্রে কিন্তু ফসলের পরিমাণও একটা গুরুত্বপূর্ণ হয়ে রয়েছে। কিন্তু এক্ষেত্রে একটি কারণ যে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে বিভিন্ন ফসলের ক্ষেত্রে অনেক বেশি জাতীয় প্রজাতি রয়েছে যাদের কিন্তু উচ্চ ফলনশীল ক্ষমতা রয়েছে, সব ক্ষেত্রেই নয়, কিছু কিছু ক্ষেত্রে সেগুলোও কিন্তু আমাদের সম্যক ধারণা সেগুলো সম্পর্কে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়ে দিতে পারিনি, এবং আগামী দিনে হয়তো বিভিন্ন ক্ষেত্রে এগুলো হয়তো উঠে আসবে এবং এর যে গুরুত্ব কিন্তু সেটা অবশ্যই বাড়বে। সেক্ষেত্রে অবশ্যই এই বেসরকারি বিভিন্ন সংস্থাগুলো তাদের যে বহুমুখী যে ভাবনা এবং কৃষিকে যেভাবে তারা আগামী দিনে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেক্ষেত্রে দেশীয় বীজ সংরক্ষণ এবং চাষিরা কিন্তু অনেকটাই নানান রকম ভাবে মূলত এই বিষয়টির ক্ষেত্রে কিন্তু তারা একটু কিছু কিছু ক্ষেত্রে সমস্যায় পড়ছেন। আর আপনার দ্বিতীয় প্রশ্নের ক্ষেত্রে আমি যেটা বলতে চাই যে সাধারণ মানুষেরও একটি কর্তব্য রয়েছে এই দেশীয় বীজের ক্ষেত্রে। আমরা অনেক সময় দেখেছি যে চাষিদের সাথে এবং বিভিন্ন কৃষক সংস্থার সাথে কথা বলে আমরা দেখেছি যে মূলত বাজারের চাহিদাটাই কিন্তু একটি বিষয় যেটাই কিন্তু নির্ধারণ করে চাষি কোন ধরনের ফসল ফলাবে। সেক্ষেত্রে আমরা দেখেছি কিন্তু মানুষ, আমরা সবসময় সস্তায় এবং খুব কম দামে বিভিন্ন জিনিস, বিভিন্ন ফসল এবং সেটাকে আমরা কিন্তু সবসময় নিতে চাইছি, কিন্তু একটি দেশীয় ফসল তার হয়তো কিছু কিছু ক্ষেত্রে কখনো তার উচ্চ ফলনশীল ক্ষমতা না থাকলেও কিন্তু তার পুষ্টিগুণ অনেক বেশি থাকা সত্ত্বেও কিন্তু বাজারে দাম পাচ্ছেন না, এবং সেক্ষেত্রে দেখা যায় যে যারা আমরা কনজিউমাররা রয়েছি তারা কিন্তু সে বিষয়ে ওয়াকিবহল নয় এবং তার গুণগত মান সম্পর্কে ওয়াকিবহল নই। আমরা যারা আমরা ভবিষ্যৎ পৃথিবীর সমস্ত কিছু নিয়ে আমরা ভাবছি তাদের কাছে কিন্তু এই চাষিদের এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা উচিত, কারণ আমরা যত বিভিন্ন দেশীয় ফসল এবং দেশীয় খাবারের কদর করতে শিখব সেভাবে কিন্তু এটা যেমন আমরা মাঠ থেকে আমাদের খাবারের থালা পর্যন্ত পৌঁছবে এই পুরো সাইকেলটা কিন্তু চলতে থাকবে।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আমরা কথা বলছিলাম সিড ব্যাংক নিয়ে। আর এই বিষয়ে আমাদের সঙ্গে কথা বললেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের কৃষি ও গ্রামীণ উন্নয়ন বিভাগের সহ

0: অধ্যাপক ডক্টর অনির্বাণ রায়। এতক্ষণ আপনাদের সঙ্গে আমি ছিলাম আপনাদের বন্ধু প্রিয়া ধর। আবার অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠান নিয়ে আপনাদের কাছে হাজির হব। নমস্কার।
1: ক্ষেত খামারের কথা এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 31 মে ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়, এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 31 মে রবিবার ঠিক সকাল 11টায়।

পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন AIR অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: এখন শুনবেন আপনার স্বাস্থ্য।
2: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন পাইলসের চিকিৎসায় লেজার, বলছেন শল্য চিকিৎসক প্রসেনজিৎ চৌধুরী।
3: এই যে লেজার থেরাপি, যে একটা বিপ্লব এনে দিয়েছে, যে একটা রেভলিউশন এনে দিয়েছে এই প্রক্টোলজি ক্ষেত্রে, সেটা আমি আমার প্র্যাকটিক্যাল জীবন দিয়ে আমার ডাক্তারি লাইফে, কারণ যখন আমি শুরু করেছিলাম আমার ডাক্তারি লাইফ অ্যাজ এ সার্জেন, তখন কিন্তু লেজার ছিল না। এবং যখন লেজার আসে, যখন সেই লেজারের প্রয়োগ আমি শুরু করি, আমি নিজে একজন সার্জেন হিসাবে আশ্চর্য হয়ে যাই সেই আউটকামে। এবং তারপর আমি সম্পূর্ণ লেজারের উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ি। কারণ কি? কারণ হলো এই যে আমাকে কাটা ছেঁড়া করতে হচ্ছে না, অর্থাৎ ছুরি কাঁচির ব্যবহার করতে আমাকে হচ্ছে না। এবং কোন জায়গায় সেটা অ্যানাল ক্যানালের ওখানে, ভাবুন কোন জায়গায়, সেখান দিয়ে আমাদের পটি বেরোয়, ফলে সেখানে যে কোনো কাটা ছেঁড়া, কী পরিমাণ ইনফেকশান, কী পরিমাণ পেন, এবং তারপরে সেকেন্ডারি ব্লিডিং অ্যাজ কমপ্লিকেশান আগে নিয়ে আসতো যখন আমরা ওপেন প্রসিডিওর করতাম। কিন্তু এই লেজারের ফলে যখন আমাদের এই কাটা জিনিসটাই বন্ধ হয়ে যাচ্ছে, আমাদের কাটতেই হচ্ছে না, শুধুমাত্র লেজার এনার্জি দিয়ে আমরা পাইলস টিস্যুকে শুকিয়ে দিচ্ছি, আমরা ফিশারের জন্য যে স্ফিংটার, যে শক্ত হয়ে যাওয়া স্ফিংটার, তাকে আমরা ঢিলে করে নরম করে দিচ্ছি, এবং যে ফিসচুলা, সেই ট্র্যাক্টের মধ্যে আমরা লেজার এনার্জি দিয়ে সেই ফিসচুলা ট্র্যাক্টটাকে আমরা বন্ধ করে দেওয়ার চেষ্টা করছি। ফলে প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের উদ্দেশ্য কী থাকছে? আমরা ছুরি কাঁচির ব্যবহার করবো না, ওখানে আমরা কোনো কাটবো না। না কাটলে কী সুবিধা হচ্ছে? ওখানে পটি লেগে ইনফেকশন হওয়ার চান্স কমে যাচ্ছে। ইনফেকশন হওয়ার চান্স যে মুহূর্তে কমে যাচ্ছে, সেই মুহূর্তেই কিন্তু রোগীর যন্ত্রণা কমে যাচ্ছে, রক্তপাত কমে যাচ্ছে, কমপ্লিকেশন কমে যাচ্ছে, এবং রোগী খুব দ্রুত সুস্থ হয়ে নিজের কাজে জয়েন করতে পারছেন। ফলে আগে যে ভয়টা পেতাম আমরা, যে একটা, মানে ধরুন যাদের বড় বড় পাইলস, আমরা বলেই নিতাম, ভাই তোমার কিন্তু 3 দিন ভর্তি থাকতে হবে এবং প্রায় 1 মাস ড্রেসিং করতে হবে এবং ব্যথা পাবে এবং 2 সপ্তাহ 3 সপ্তাহ ছুটি নিতে হবে। আর এখন আমরা কি বলি? যে 2 দিন পর থেকে আপনি অফিস জয়েন করবেন। এই যে আকাশ পাতাল ডিফারেন্স, রোগী কখন ভরসা পাবেন? যখন তিনি দেখবেন যে ব্যথা পাবেন না। প্রথম প্রশ্ন কী থাকে? দেখাবো ব্যথা লাগবে কি লাগবে না। স্বাভাবিক, আমার যদি আজকে অপারেশন করতে হয়, আমিও একটাই প্রশ্ন করবো, আমার কি ব্যথা পাবো কি পাবো না। সেই ব্যথা যদি আমরা কমিয়ে দিতে পারি কোনো প্রসিডিওরে, যেমন আমি খুব সিম্পল বলি, গল ব্লাডার, আগে আমরা পেট কেটে অপারেশন করতাম, তা আমরা কেন এখন ল্যাপারোস্কোপিক করি? একটাই কারণে, কারণ এখন ল্যাপারোস্কোপিক করলে আমরা পরের দিন পেশেন্টকে ছেড়ে দিতে পাচ্ছি, সে 3-4 দিন পর অফিস জয়েন করতে পারছে, তার যন্ত্রণা কমে যাচ্ছে, এই যে বিশাল বড় সুবিধা, যার ফলে গলবাটার এখন আমরা ল্যাপারোস্কোপিক করি। ঠিক তেমনভাবে আমরা এই লেজার প্রসিডিওর পাইলস ফিশার ফিস্টুলার ক্ষেত্রে ব্যবহার করে এই প্রভূত যে আমরা পরিবর্তন লক্ষ্য করেছি, সেটা হলো ব্যথা। মানুষের ব্যথা খুব কম পাচ্ছেন, কমপ্লিকেশান কম হচ্ছেন এবং দ্রুত কাজে জয়েন করছেন। এবার মাথায় রাখতে হবে যে তারতম্য থাকবে, যিনি আর্লি আসলেন, যিনি একদম শুরুতেই এসে চিকিৎসা করালেন, তিনি তো পরের দিন থেকেই অফিস জয়েন করবেন। এবার যারা 20 বছর ধরে রোগে ভুগছেন এবং যাদের মানে একদম খুব 4 ডিগ্রি পাইল, সঙ্গে ফিসা, সঙ্গে ফিসচুলা, তাদের ক্ষেত্রে একটু সময় লাগবে, ভালো হতে সময় লাগবে। কিন্তু আলটিমেটলি ওভারঅল যদি আমি বিচার করে দেখি, তাহলে অবশ্যই কিন্তু লেজার চিকিৎসার এখনও পর্যন্ত যে পরিমাণ সুবিধা পেশেন্টকে দিচ্ছেন, তা কিন্তু অন্য কোনো

ওপেন পদ্ধতি কখনোই সেটা দিতে পারছে না। এবং খরচের কথা যদি আমরা ধরে থাকি, আমরা যেটা একটা ভুল ধারণা আমাদের যে প্রচুর খরচ বেশি, তা কিন্তু একদমই নয়। কারণ আপনার হসপিটাল অ্যাডমিশন কম হচ্ছে, আপনার মেডিকেশন কম হচ্ছে, আপনার ড্রেসিং করার কোনো চার্জ হচ্ছে না, আপনি তিন চার দিন পর কাজে জয়েন করতে পারছেন, ফলে আপনার তো খরচ এমনিতেই অনেক কমে যাচ্ছে। ফলে এখন কিন্তু আর ওই পাইলস ফিশার ফিশ চুলো হলে ভয় পাওয়ার কোনো

এখন শুনবেন আজকের দ্বিতীয় অধিবেশনের বাকি অনুষ্ঠান পরিচিতি। সাতটায় তরজা গান পরিবেশনায় সুকুমার মণ্ডল ও সহশিল্পীবৃন্দ। 7:45 নস্টালজিয়া অভিনেতা ধীমান চক্রবর্তীর সাক্ষাৎকার নিয়েছেন সুচিস্মিতা গুপ্ত, প্রযোজনা দুর্বাদে। 8:15 শ্রবণী, প্রথমে শুনবেন কথিকা, গল্পে দেখা সত্যি বলেছেন অমর মিত্র, পরে স্বরচিত কবিতা পাঠে যশোধরা রায়চৌধুরী। 9:00 কথায় গানে, উপস্থাপনায় সৃজিতা রায়। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 আলোর সন্ধানে। বিশ্ব বহুবিধ ক্লোরোসিস দিবস এই বিষয়ে অনুষ্ঠান বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সৌরভ গুপ্ত, প্রযোজনা দুর্বাদে। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন যোগ রাগে বাঁশি, পরিবেশন করবেন শিল্পী পাঞ্চজন্য দে, শিল্পীকে তবলায় সঙ্গত করবেন সমীর নন্দী। 10:45 উপমহাদেশের খবর, 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় সৃজিতা রায় এবং আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি ভারতীয় সময় 12:00।

0: নতুন বছরেই বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribondhu23@gmail.com maitribondhu maitribondhu23@gmail.com বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরও একবার বলি, maitribondhu23@gmail.com maitribondhu maitribondhu23@gmail.com।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গের বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন AIR অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
2: জুন মাসের বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় আমাদের এই বসুন্ধরা। নীলগিরি পাহাড়ের পাদদেশে ছোট্ট সবুজ গ্রাম শান্তিপুর। গ্রামের একপাশে ঘন জঙ্গল, অন্য পাশে বয়ে গেছে কলকল শব্দে এক পাহাড়ি নদী। গত কয়েক বছরে গ্রামের রূপ বদলে যাচ্ছিল। শহরের ব্যবসায়ীরা এসে জঙ্গল কেটে রিসর্ট বানাচ্ছিল, আর পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিকের বোতল ও চিপসের প্যাকেটে নদীটার দম বন্ধ হয়ে আসছিল। গ্রামের বয়স্ক মোড়ল গ্রামবাসীদের সঙ্গে নিয়ে নদী পরিষ্কার করে ভূমি সংস্কারের মাধ্যমে গ্রামের রূপ

0: পরিবর্তন করল। পৃথিবীর আর একদিকে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে এক দল কিশোর কিশোরী। সুস্থ পরিবেশ রক্ষা আমাদের আশু কর্তব্য। পৃথিবীর রক্ষণাবেক্ষণের ভাবনা নিয়ে লেখা গল্প, কবিতা বা সত্য ঘটনা দিয়ে সাজানো আপনাদের চিঠি আমাদের এই বসুন্ধরা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালে দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-এর মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী ভবন ইডেন গার্ডেন্স কলকাতা 700001 পশ্চিমবঙ্গ ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রীকথা mitrwkathaj@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন তরজা গান, পরিবেশনায় সুকুমার মণ্ডল ও সহশিল্পীবৃন্দ।

পেলাম ওয়ে মা সরস্বতীর পায়, আমি যাহার কৃপাতে আমার গানে শিক্ষা হয়। তাহলে এই পর্যন্ত দেবে দেবীর বন্দনাটি হলো, একেবারে ধীরে ধীরে।

করে গাদা হয়ে জন্ম নিবি বলিয়ে ধরায়, তখন ওই রাজা হয়ে জল খেতে যায়, গাধা মুখ দেখে রাজা মরমে মরে যায়। মা শীতলা সেই সময়ে বলিছে ধরায়, আমার ওই শীতলা বলে জল খেলে মুখ দেখা যাবে না, এই হলো রাজার প্রতি মায়ের সান্ত্বনা। এবারে আমি দুটি কথা বলি তোমার কাছে আমি জবাবে চাই, বউ হয়ে স্বামীকে কে বা বাবা বাবা কয়, এখন ওই সত্য দোগে তিনি খানা সীতা সাজানো ওই ছিল

0: প্রস্তয় বিজয়ামতলি গোসাবাহাই থানা বর্তমান কোস্টাল হলো ছোটমল্লাখালি থানা সত্য সত্য বললাম জেলা দক্ষিণ চব্বিশ পরগনা। এই পর্যন্ত হলো দেবের চরণ ধলো গৌর প্রেমানন্দ একবার হরি হরি বল।
1: ঢোলেতে মারো চাটি উজানে ভাটি মানব না ওই আবার কত।

দেখে বলে অশ্বমেধের ঘোড়া, বাবু গো ফুটি তরমুজ দেখে বলে বাজনা বাটা নোড়া। তাহলে জাগে জাগে জাগে বেশি কথার নেই কো প্রয়োজন, বেশি কথা বললে মানির মান থাকে না এখন। তাহলে আমার উপরে যে কথাটি জিজ্ঞাসা করিল,

অন্ধ মনি হলো, মায়া বলে অন্ধ কি কে জানে না বলো। তাদের তিনজনাতে এক তিনজনাতে তিনটে চিতা দাহন করা হলো। এই তো

জয়ার জময়েরা হলো পিতা পুত্র, কুন্তির কাছে দুজন যায় এই হলো সূত্র। কেন না সূর্যের পুত্র ধর্মরাজ আরো হয় কর্ণ।

0: তাবেগো এইখানেতে হলো একটুখানি মিলন করে গায়ক সাঙ্গ করং।
1: এত ভোরের বেলা চিকন কালা কি মনে করে ও তোমার আসার কথা।

শেষ হলো তরজা গান। পরিবেশনায় ছিলেন সুকুমার মণ্ডল ও সহশিল্পীবৃন্দ। এখন শুনবেন লোকগীতি উজান।

আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান ক্ষেত বাঁচাও অভিযানকে জাতীয় প্রচার অভিযানে পরিণত করতে খামার, কৃষক এবং গ্রামকে সংযুক্ত করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়েছেন। তিনি রাসায়নিক সারের যথেচ্ছ ব্যবহার কমানোর উপরেও জোর দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং লাইং 5 দিনের ভারত সফরে আজ সকালে গয়ায় পৌঁছন, সন্ধ্যায় তিনি নতুন দিল্লিতে এসে পৌঁছেছেন। কর্ণাটকে কংগ্রেস বিধায়ক দলের বৈঠকে ডিকে শিবকুমারকে দলের নতুন নেতা নির্বাচিত করা হয়েছে। কর্মীবর্গ, জন অভিযোগ ও পেনশন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং আজ নতুন দিল্লিতে এআই চালিত সিপিগ্রামস ভয়েস চ্যাটবট সমাধান দিদির সূচনা করেছেন। ব্যাডমিন্টনে সাত্বিক সাইরাজ রানকি রেড্ডি ও চিরাগ শেঠি জুটি সিঙ্গাপুর ওপেন টুর্নামেন্টে পুরুষদের ডাবলসের ফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, ক্ষেত বাঁচাও অভিযানকে একটি জাতীয় প্রচার অভিযানে পরিণত করতে খামার, কৃষক এবং গ্রামকে সংযুক্ত করা প্রয়োজন। নতুন দিল্লিতে ক্ষেত বাঁচাও অভিযানের প্রস্তুতি সংক্রান্ত একটি উচ্চ পর্যায়ের বৈঠকে মন্ত্রী একথা বলেন। এই অভিযানের মূল লক্ষ্য হবে সারের সুষম ও বিচক্ষণ ব্যবহার, আবহাওয়াজনিত প্রতিকূলতার প্রেক্ষিতে কৃষকদের পরামর্শ প্রদান, পঞ্চায়েত স্তরে সক্রিয় অংশগ্রহণ এবং বিভিন্ন প্রকল্পের সুবিধা সরাসরি গ্রামে পৌঁছে দেওয়া। শ্রী চৌহান কর্মকর্তাদের খামার রক্ষা, ব্যয়ের ভারসাম্য রক্ষা এবং কৃষকদের সময় উপযোগী ও সঠিক নির্দেশনা প্রদানের উপর মনোযোগ দিতে নির্দেশ দেন। তিনি আরও বলেন যে পঞ্চায়েত স্তরে এই অভিযানের জন্য একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করা হবে। মন্ত্রী কর্মকর্তাদের এই অভিযানের আওতায় পঞ্চায়েত স্তরে উপযুক্ত সরঞ্জাম বিতরণ এবং বিভিন্ন প্রকল্প ও সরকারি কর্মসূচির সুবিধা অন্তর্ভুক্ত করারও নির্দেশ দেন। তিনি বলেন যে রাসায়নিক সারের যথেচ্ছ ব্যবহার কমানোই হবে এই অভিযানের মূল লক্ষ্য। ক্ষেত বাঁচাও অভিযান সোমবার থেকে 30 জুন পর্যন্ত দেশজুড়ে পরিচালিত হবে। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক জানিয়েছে, এই অভিযানে অংশগ্রহণকারী সমস্ত প্রতিষ্ঠানের জন্য কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলিকে মূল সমন্বয়কারীর ভূমিকা দেওয়া হয়েছে। এতে আরও বলা হয়েছে 1600 বেশি দল গঠন করা হয়েছে এবং অতিরিক্ত সার ব্যবহারকারী 100 জেলার জন্য মোট 500 দল গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে এর আঞ্চলিক ভাষায় তর্জমা। মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং লাইং 5 দিনের ভারত সফরে আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে এসে পৌঁছেছেন। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং। আজ তিনি সাক্ষাৎ করবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে। আগামীকাল ভারত মায়ানমার বিজনেস ফোরামের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। দুই দেশের ঐতিহাসিক সম্পর্ককে আরও শক্তিশালী করার বিষয়ে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি বৈঠক করবেন। মায়ানমারের রাষ্ট্রপতির এই সফর দুই দেশের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও বৌদ্ধ ঐতিহ্যকে আরও দৃঢ় করবে বলে মনে করা হচ্ছে। নতুন মাত্রা পেতে পারে ভারত মায়ানমার দ্বিপাক্ষিক সম্পর্ক। সফরের শুরুতে আজ সকালে তিনি বিহারের গয়ায় বিশ্বখ্যাত মহাবোধি মন্দির ও ঐতিহাসিক সুজাতা মন্দিরে শ্রদ্ধা জ্ঞাপন করেন। বোধিবৃক্ষের নিচে ধ্যানেও বসেন তিনি। এদিন গয়া বিমানবন্দরে মায়ানমারের রাষ্ট্রপতিকে স্বাগত জানান বিহারের কৃষিমন্ত্রী বিজয় কুমার সিনহা। একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলও তার সফরসঙ্গী রয়েছে। পশ্চিমবঙ্গ সরকার শহর ও পুরো এলাকাগুলিকে আরও পরিচ্ছন্ন এবং নাগরিক বান্ধব করে তুলতে স্বচ্ছ মোবাইল অ্যাপ চালু করেছে। নগরোন্নয়ন, পুর বিষয়ক এবং বিদ্যুৎ দপ্তরের যৌথ উদ্যোগে তৈরি এই অ্যাপ আজ আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রী মনোহরলাল খট্টর। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ধাপে ধাপে রাজ্যের 120টিরও বেশি আরবান লোকাল বডি বা পুরসংস্থায় এই পরিষেবা চালু করা হবে। তবে প্রথম পর্যায়ে 10টি পুরসভা ও পুর নিগমে প্রকল্পটি কার্যকর হচ্ছে। অনুষ্ঠানে কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রী মনোহরলাল খট্টর বলেন, শহরকে পরিচ্ছন্ন রাখতে নাগরিকদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বচ্ছ

0: ভারত মিশনের লক্ষ্য পূরণে প্রযুক্তি নির্ভর এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেও তিনি মন্তব্য করেন। লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রামানি চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহানের স্থলাভিষিক্ত হবেন। অনিল চৌহান আজ অবসর নিয়েছেন। নতুন দিল্লিতে আজ সেনাবাহিনীর 3 শাখার পক্ষ থেকে তাকে বিদায় সম্বর্ধনা জানানো হয়। সম্বর্ধনা অনুষ্ঠানে তিনি জানান, উল্লেখ্য, প্রায় 4 দশক ভারতীয় সেনায় নানা পদে কাজ করেছেন জেনারেল চৌহান। 1981 সালে তিনি সেনাবাহিনীতে যোগ দেন। পরম বিশিষ্ট সেবা পদক, উত্তম যুদ্ধ সেবা পদক সহ একাধিক সম্মানে সম্মানিত হয়েছেন তিনি। হজযাত্রা সমন্বয় ও যোগাযোগের ক্ষেত্রে অসামান্য দক্ষতার স্বীকৃতিস্বরূপ ভারতীয় হজ মিশন সৌদি আরবের মর্যাদাপূর্ণ লাভবাহিতুম পুরস্কার লাভ করেছে। সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রক থেকে এই মর্যাদাপূর্ণ পুরস্কার দেওয়া হয়েছে বলে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু আজ জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক পোস্টে শ্রী রিজিজু 2026 সালে হজের মূল পর্ব সফলভাবে সম্পন্ন হওয়ার জন্য সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক, ভারতের হজ কমিটি এবং সৌদি আরবে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত ও জেড্ডায় নিযুক্ত কনসাল জেনারেলকে কৃতজ্ঞতা জানান। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। কর্ণাটকে বিধানসৌধে অনুষ্ঠিত কংগ্রেস বিধায়ক দলের বৈঠকে ডি কে শিবকুমারকে দলের নতুন নেতা নির্বাচিত করা হয়েছে। এ প্রসঙ্গে বিধায়করা সিদ্ধারামাইয়া এবং ডক্টর জি পরমেশ্বরের উত্থাপিত প্রস্তাবটি গ্রহণ করেন। ডি কে শিবকুমারের কার্যালয় থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে যে বিধায়করা তাকে তাদের নেতা এবং পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছেন। শিবকুমারকে নেতা হিসেবে নির্বাচিত করার প্রস্তাবটি গৃহীত হওয়ার পর সভায় এআইসিসি সাধারণ সম্পাদক কে সি বেনেগোপাল আনুষ্ঠানিকভাবে কংগ্রেস বিধায়কদের কাছে এই বার্তাটি ঘোষণা করেন। কর্মীবর্গ, জন অভিযোগ ও পেনশন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং আজ নতুন দিল্লিতে এআই চালিত সিপিগ্রামস ভয়েস চ্যাটবট সমাধান দিদির সূচনা করেছেন। এই চ্যাটবটটি নাগরিকদের একটি ইন্টারেক্টিভ কথোপকথনমূলক ইন্টারফেসের মাধ্যমে জন অভিযোগ নথিভুক্ত করার সুযোগ করে দেবে। ডক্টর জিতেন্দ্র সিং সমাধান দিদিকে সরকারের অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থার গণতান্ত্রিকরণের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন যে সমাধান দিদি বর্তমানে ভারতের 22 ভাষাতেই পাওয়া যাবে। আরও আঞ্চলিক ও স্থানীয় ভাষাকে অন্তর্ভুক্ত করার প্রচেষ্টা চলছে। তিনি জোর দিয়ে বলেন যে ভারতের ভাষাগত বৈচিত্র্যের কারণে শাসন ব্যবস্থার প্ল্যাটফর্মগুলোকে সহজলভ্য ভাষায় করা প্রয়োজন, যে ভাষা ব্যবহারে নাগরিকরা সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, যার ফলে বৃহত্তর অংশগ্রহণ এবং অন্তর্ভুক্তি নিশ্চিত হবে। 2014 সালের আগে বার্ষিক নথিভুক্তি জন অভিযোগের সংখ্যা প্রায় 2 লক্ষ থেকে বেড়ে বর্তমানে প্রায় 25 থেকে 30 লক্ষে দাঁড়িয়েছে। তিনি এই উন্নতির কারণ হিসেবে উন্নততর ব্যবস্থা, সময়সীমা মেনে চলা এবং ব্যবস্থার প্রতি জনগণের বর্ধিত আস্থার উল্লেখ করেন। তিনি আরও বলেন যে মালদ্বীপ, মরিশাস এবং আফ্রিকার বিভিন্ন দেশসহ বেশ কয়েকটি দেশ ভারতের অভিযোগ নিষ্পত্তি মডেলটি গ্রহণ করতে আগ্রহ দেখিয়েছে। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ গ্রেটার নয়ডার সুরাজপুরে লোহুম স্টার্টআপ পরিদর্শন করেন। পরিবেশ বান্ধব, গুরুত্বপূর্ণ খনিজ এবং উন্নত মানের সামগ্রী উৎপাদন করে তারা। সংবাদ মাধ্যমকে শ্রী বৈষ্ণব বলেন, বেশ কিছু আধুনিক প্রযুক্তি খাতে লিথিয়াম ব্যাটারি এবং পার্মানেন্ট ম্যাগনেট এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
1: इस विजन के तहत एक यंग स्टार्टअप लोहम, इन्होंने कंप्लीट टेक्नोलॉजी को डेवलप किया है और टेक्नोलॉजी को डेवलप करने के बाद में वहां से प्रोडक्शन का लेवल लेके आए। आज उस प्लांट को देखने का मौका मिला। लिथियम कार्बोनेट बनाने की मशीन है जो कि आगे सीधा बैटरी बनाने में काम में आए, और परमानेंट मैग्नेट बनाने की मशीन है जो कि बहुत ही एक अच्छे, बहुत ही कॉम्प्लेक्स टेक्नोलॉजी को अच्छे तरीके से डेवलप किया।
0: কেরালা মে মাদক বিরোধী অভিযান চালিয়ে ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স বিপুল পরিমাণ মাদক বাজেয়াপ্ত করেছে। অর্থমন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে অপারেশন চক্রব্যূহের আওতায় কোচি, মালাপুরাম এবং তিরুবনন্তপুরম থেকে 24 কেজিরও বেশি মাদক ও সাইকোট্রপিক উপাদান বাজেয়াপ্ত করা হয়। ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়েছে TCS এর যান্ত্রিক ত্রুটির কারণে আজ কিছু পরীক্ষা কেন্দ্রে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট CUET UG 2026 শুরু হতে দেরি হয়। সমাজ মাধ্যমে এক বার্তায় NTA জানিয়েছে কোনো পরীক্ষার্থী যাতে ক্ষতিগ্রস্ত না হয় তা নিশ্চিত করতে তাদের অতিরিক্ত সময় দেওয়া হয়। ব্যাডমিন্টনে সাত্বিক সাইরাজ জানকি রেড্ডি ও চিরাগ শেঠি জুটি সিঙ্গাপুর ওপেন টুর্নামেন্টে পুরুষদের ডাবলসের ফাইনালে উঠেছেন। আর সেমিফাইনালে এই ভারতীয় জুটি বিশ্বের 1 নম্বর দক্ষিণ কোরিয়ার সিও সেইউং ও জায়ে ই ও কিম ওন হোকে জুটিকে 21-19, 21-18 পরাজিত করেছেন।

শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান ক্ষেত বাঁচাও অভিযানকে জাতীয় প্রচার অভিযানে পরিণত করতে খামার, কৃষক এবং গ্রামকে সংযুক্ত করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়েছেন। তিনি রাসায়নিক সারের যথেচ্ছ ব্যবহার কমানোর উপরও জোর দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর 7:50 মিনিটে।

0: আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন নস্টালজিয়া অনুষ্ঠান। আজকের অতিথি অভিনেতা ধীমান চক্রবর্তী। তাঁর সঙ্গে কথা বলেছেন সুচিস্মিতা গুপ্ত। আজ প্রথম পর্ব।
1: নস্টালজিয়া আমাদের আজকের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই, আর সেই সঙ্গে স্বাগত জানাবো আমাদের আজকের অতিথিকে। আমাদের আজকের অতিথি বিশিষ্ট অভিনেতা, কি বলবো তাকে। তিনি মঞ্চাভিনেতা, চলচ্চিত্রাভিনেতা, বেতার নাটকের অভিনেতা ধীমান চক্রবর্তী। ধীমান দা আজ আমাদের সঙ্গে স্টুডিওতে। নমস্কার দাদা।
2: নমস্কার। নমস্কার।
1: আমাদের এই যে অনুষ্ঠান নস্টালজিয়া, আমরা নস্টালজিয়া বলতে তার সঙ্গে অনেকটা ভালো লাগা, আর তার সঙ্গে আরও যেন বেশি পরিমাণ মন কেমন করা, এই দুটো মিলেমিশে একাকার। প্রথমেই একটু জিজ্ঞেস করি, নস্টালজিয়া ব্যাপারটা আপনার কাছে কীরকম?
2: নস্টালজিয়ায় আসছি, তার আগে আমি একটু বলি, বললে অতিথি, হ্যাঁ অতিথি বলতে পারো, কিন্তু আমি কিন্তু ঘরের লোক হয়ে আছি 68 থেকে আকাশবাণী।
1: একদমই তাই,
2: তাই না?
1: একদম।
2: সেই দিক দিয়ে আমি বলো ঘরের লোকই, যাই হোক আমাদের প্রোগ্রামের ইয়ে অনুযায়ী যেটা বলতে হয় বলেছো।
1: না তাহলে একটু গোড়ার কথাতেই চলে যাই। এই যে আমাদের প্রতিষ্ঠান আকাশবাণী, শতবর্ষের পথে এই প্রতিষ্ঠান, এবং আপনার সঙ্গে দীর্ঘদিনের যোগ, আর আমাদের আজকের অনুষ্ঠানের যে পরিসর, এই সম্পর্কটাকে জানি না কতটা আমরা ধরতে পারবো এই সময়টুকুর মধ্যে, কিন্তু এই যে সম্পর্ক, দীর্ঘদিনের পথ চলা, বহুবার এসেছেন আমাদের এখানে, আমাদের স্টুডিওতে অভিনয় সূত্রে এসেছেন, কিন্তু আজকের আশাটা একেবারে অন্যরকম।
2: ঠিক,
1: কেমন লাগছে সেইটাই আগে
2: লাগছে, সেটাই আসছি বলি। অ্যাকচুয়ালি রেডিওর সঙ্গে তো পরিচয় আমাদের সেই শিশুকাল থেকে, মানে আকাশবাণী, রবি ঠাকুরের দেওয়া নাম, আকাশবাণীর সঙ্গে পরিচিত আমরা বহুদিন থেকেই। সেই থেকে তখন ছিল রেডিও বলতে একটা ছোটোখাটো বাক্সর মতো, এখন তো হাতের মুঠোয় রেডিও, তাই না? এই ফোনের মাধ্যমে আমরা রেডিওর প্রোগ্রাম সব শুনতে পাচ্ছি সব কিছু। তা এখানে সত্যি কথা বলতে কি, সেই জন্যই রেডিওটা শুনলেই, আকাশবাণী শুনলেই মনের ভেতরটা যেন কীরকম করে ওঠে। সেই যে ছোটোবেলা থেকে শুনছি, ওই যে শুরু হতো একটা প্রভাতী টিউন দিয়ে, এক্স্যাক্টলি আমি গলায় সেটা আনতে পারবো না, কিন্তু শ্রোতা যারা তারা বুঝতে পারবেন, একটা সকালবেলা হতো না, টুরু টু টুরু টু টু টুরু টু,
1: সিগনেচার টিউন আমাদের,
2: তাই না? সেইটা শুনলেই মনে পড়ে যায় সেই আকাশবাণী। এবং ঠিক তারপরেই কখনো 7:30, তারপরে বোধহয় 8 এরম হয়েছিল, অ্যানাউন্সমেন্ট হলো, এরপর শুনুন সংবাদ, তারপরেই একটা আওয়াজ এলো, আকাশবাণী এখন খবর পড়ছি, ব্যাস শুরু হয়ে গেল খবর। সেটা একটা নেশার মতো, সে খবরটা আমাদের শুনতেই হবে, আর ওই আকাশবাণীটা শুনলেই যেন মনটা কিরম চনমন করে ওঠে। এরপরে যেটা বলবো, আমরা ছোটবেলা থেকে শুনে আসছি শুক্রবার রাত্রির 8,
1: ও শুক্রবারের নাটক,
2: আর বড় নাটক, শুধু নাটক না, ছোটখাটো নয়, 1 ঘন্টার নাটক, তাদের যে কি সাংঘাতিক সাংঘাতিক নাটক হয়েছে, এবং কত বড় বড় শিল্পীরা অভিনয় করেছে, একবারে টেনে রাখতো, আমরা তখন রেডিওর কাছে উঠতে পারতাম না, যত এগোবো ততই কিন্তু আরো আকর্ষণ বেড়েই যাবে। এবার শুক্রবার ছেড়ে যেই শনিবার গেলাম, শনিবারও কিন্তু দুপুরবার একটা ছোট্ট নাটক হতো, ওটা ধরো 1:30 এরকম সময়, একটা হাসির নাটক, কখনো ওটাকে বলা হতো নাটিকা, কখনো বলা হতো নকশা, এইরকম ধরনের প্রোগ্রাম তো ছিলই। এই শনিবার ছেড়ে যেই রোববার আসবো দুপুরবেলা, বাপরে বাপ, তখন তো প্রত্যেক ঘরে ঘরে রেডিও ছিল না, এই হয়তো রায় বাড়িতে কি মজুমদার বাড়িতে একটা রেডিও আছে, 5টা বাড়ি থেকে গিয়ে সেই রায় বাড়ির রকে বসা, মাসিমা একটু জোর করে দেবেন হ্যাঁ অনুরোধের আসরটা, হ্যাঁ মানে অনুরোধ করতেন শ্রোতারা, সেই অনুযায়ী গান বাজানো হতো একের পর এক। আর তখনকার সেই সব গান, সেই গান শোনার জন্য সবাই, আবার আমাদের নিজেদের মধ্যে না অনেক সময় জানো বাজি হতো।
1: আচ্ছা,
2: কি বাজি বলো তো, যে আজকে শেষ গানটা কার বাজাবে, তারপর লাস্টে যখন হয়ে গেল তখন গেল তরুণ বন্দ্যোপাধ্যায়। হেরে গেছো হেরে গেছো এরকম ধরনের
1: বাজি জিতলে চাটা খাওয়া হতো কিছু।
2: হ্যাঁ সেটা যখন ঠিক দুপুরবেলা তো তখন ঠিক চায়ের সময় না, তখন একদম মন দিয়ে ওই গান শোনা অনুরোধের আসর, সেই রকে বসে বাপরে বাপরে বাপ। আবার রবিবার সকালের দিকে বসতে একটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল, সেটা ছিল বাচ্চাদের প্রোগ্রাম গল্প দাদুর আসর, সে ইন্টারেস্টিং লাগতো। ওই গল্প দাদুর আসর বললেই কিন্তু আমার পরিচিত একজনের কথা মনে পড়ে যায়, যার সঙ্গে আমরা কাজ করেছি আকাশবাণীতেই, জয়ন্ত দা, জয়ন্ত চৌধুরী,
1: তিনি গল্প দাদুর আসর পরিচালনা করতেন।
2: হ্যাঁ, পরবর্তীকালে জয়ন্ত দা আবার বিবিসিতে চলে গেলেন। খুব ইন্টারেস্টিং লাগতো জানো, এই নিয়ে আমরা আবার একটা কী করতে হবে যে বাচ্চারা আসতো তো লাস্টের দিকে, বলো তো সব নাম বলো তো, এক একজন আসতো দৌড়ে এসে, কারো চাপা গলা, কারো ছোটো গলা, যে কোনো জিনিস খুব ইন্টারেস্টিং হলে তার উপর একটা প্যারোডি হয় বা একটা কমিক হয়। যেমন আমি একটা সময় একটুখানি কমিক করতাম, সেই সময় এইগুলো কাজে লাগাতাম, যেন গল্প দাদুর আসলে সব এসে নাম বলছে। এবার বলা হলো নামগুলো ঠিক মজা করে বলবে, হ্যাঁ নামটা কথা না, এটা হচ্ছে নিজেকে কত বাহারি নাম বলতে পারে, নিজের নাম না বলো। যেমন দেখা গেল আমি করতাম, তখন একজন এলো হাত দিয়ে সবাইকে বসতে বলছে, এই কী বলছো তোমার নাম কি না, দাঁড়িয়ে কেন বস, তার মানে দাঁড়িয়ে কেন হলো নাম আর বস হলো টাইটেল।
1: আচ্ছা,
2: তারপর হলো একজন এরম করে জানে শূন্য সাঁতার কাটতে কাটতে, একে তুমি সাঁতার কাটছো কেন, নাম বলো, খালি জলে সাঁতরা, খালি জলে ওর নাম, সাঁতরা হলো টাইটেল। এইরকম ধরনের সব ব্যাপার ট্যাপারগুলো হতো। আমি ষাটের দশক থেকে গ্রুপ থিয়েটার করি উত্তর কলকাতায়, আমার গ্রুপ ছিল কিশলয় নাট্য সংস্থা।
1: আপনি থাকতেন কি উত্তর কলকাতায়?
2: না, আমি কিন্তু ছোটোবেলায় থাকতাম হাওড়ায়, আমার শিশুকালটা শৈশবটা কেটেছে হাওড়াতেই, তারপরে চলে গেলাম সোদপুর নর্থ চব্বিশ পরগনা, কিন্তু আমার নাটকের গ্রুপ ছিল নর্থ ক্যালকাটায়।
1: আচ্ছা,
2: তো সেখানে করতে করতে হলো কি, আমাদের গ্রুপে মঞ্জুরি অপেরা বলে যে উপন্যাস ছিল ইয়ের তারাশঙ্কর বাবুর, সেইটাকে নাট্যরূপ দিয়েছিলেন এক ভদ্রলোক, সেই নাটকটা করা হবে। আর সেই নাটকটা করতে গিয়ে আমাদের সঙ্গে একটু যোগাযোগ ছিল হরিধন মুখোপাধ্যায়। হরিধন মুখোপাধ্যায় তখন রংমহলে নাটক করতেন, আমরা হরিধনকে গিয়ে ধরলাম হাতে পায়ে, কেন না উনি আমাদের ডিরেকশনটা দিন। তার কারণ আছে, কারণ হচ্ছে হরিধনদা যাত্রায় ছিলেন, যাত্রা জগতের সমস্ত লোকেদের সঙ্গে তার জানার আছে, কিরম ভাই চলাফেরা করেন। তো সেই জন্য আমরা হরিধনদাকে নিয়ে এলাম এবং অনেক কষ্টে রাজিও হলেন উনি। যাই হোক, মঞ্জুরি অপেরা টোটালটাই যাত্রা জগৎকে নিয়ে দেখা তারাশঙ্কর বাবু। এবার আমার যে ক্যারেক্টার ছিল সেই ক্যারেক্টারটা হলো, সে হচ্ছে ওই যাত্রা দলে ইয়ে থাকে না, বিবেক বলে একটা ক্যারেক্টার থেকে, সে ওই গান করে, খুব একটা টেরিফিক একটা সিন হয়ে গেল, হিরো হিরোইন একটা দারুণ সিন, তারপর সে গান গাইতে গাইতে ঢুকলো। এই যে করতে গিয়ে হরিজন দা যে ডিরেকশন দিয়েছিলেন আমাকে, একটা গান দিয়েছিলেন দু লাইনের জাস্ট, তখন ওই রংমহল থিয়েটারটা ছিল রিভলভিং স্টেজ ঘুরতো, তো রংমহলে যে প্রথম শোটা হলো তখন আমাকে ওই শোটা যখন করলাম, মঞ্জুরি অপেরা মঞ্জুরি আর গোরাবাবু হিরো হিরোইন তাদের একটা সিন হয়ে গেল, দিয়ে তারপর বিবেক ঢুকছে। আমি তো ঘোড়াটি গান জানি না, তখন হরিজন বলো হয়ে যাবে চলো না, চলো আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, দিয়ে সত্যি সত্যি আমি গাইলাম ভে ভে।

0: স্টেজে ঢুকলাম, আমি এই যে কথাগুলো বুঝি এটার সঙ্গে কানেকশন আছে রেডিওর, আমি সেইটাতেই আসি। তা সেটাতে তখন ওই নহবত বলে একটা নাটক হয়েছিল,
1: সত্য
0: বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং ডিরেকশন। এবং প্রসঙ্গক্রমে বলি, ভাল লাগবে শুনে এবং বলতেও ভাল লাগবে, আরতি ভট্টাচার্য তো এই প্রথম এলেন কলকাতায়, তিনি ওই প্রথম মঞ্চে নামলেন এখানে এসে
1: নহবতে আরতি ভট্টাচার্য।
0: হ্যাঁ, প্রথমে কিন্তু উনি করতেন হিরোইনটা। আচ্ছা, পরবর্তীকালে জহর রায়ের, জহর রায়ও ছিলেন, ওনার শরীরটা খারাপ হওয়াতে উনি রোলটা করছিলেন না, তখন অন্য একজন ওই রোলটা করছিল, তার রোলটা আমি করলাম, আমার কারণ সেটা একটা বড় পার্ট ছিল। এই করতে করতে হঠাৎ একদিন শুনতে পেলাম যে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র দেখতে এসছেন।
1: আচ্ছা, আপনাদের থিয়েটার, সেটা কোন মঞ্চে অভিনয়?
0: এটা হয়েছিল রংমহলে, রংমহলে ষাটের দশকে। তো হলো কি, ইন্টারভ্যালের সময় স্টেজের পাশে একটা সোফা রাখা থাকে, সেখানে শিল্পীরা বসে বিশ্রাম করেন, খাওয়া দাওয়া করেন, টিফিন টিফিন করেন বা গ্রিন রুমেও করেন। তারপর আমি দেখতে পাচ্ছি ওখান থেকে যে স্টেজের ঢোকার যে গেটটা, ওইখানে সত্যতা দাঁড়িয়ে কার সঙ্গে কথা বলছে, আর আমি কানে শুনতে পাচ্ছি ভদ্রলোক বলছেন, এই সত্য ওই যে রামু ক্যারেক্টারটা করছে ছেলেটি কে? হ্যাঁ, শুধু বলে হ্যাঁ ধীমান বলে একটি ছেলে, ধীমান চক্রবর্তী নতুন এসছে, বলে তাই? হ্যাঁ, ডাকবো তো ছেলেটিকে। ও মা, আমি তো শুনি কি, আমি তো চিনি না। তখন সত্যদা বললেন, এই ধীমান এদিকে আয়, এদিকে আয়। আমি কাছে গেলাম, এই যে বীরেন্দা, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, প্রণাম কর। আমি তো মানে প্রণাম করবো কি, থতমত খেয়ে গেছি, পায়ে হাত দিয়ে প্রণাম টণাম করে উঠে দাঁড়িয়ে দেখছি খালি তার দিকে। কেন, ওই যে চণ্ডী পাহাড় ওইটা শুনে আমার মনে হয়েছিল বোধহয় একটা নধরকান্তি চেহারা, একটা মোটা সোটা লোক হবে নাকি। ও মা, চাকিয়ে দেখি ধুতি পাঞ্জাবি পরিহিত, একটা স্লিম ফিগার, দোহারা চেহারা, আর হাতে একটা নসি মাখা রুমাল, আরেক হাতে তর্জনী আর মধ্যমার মধ্যে একটু নসি টিপড়ি দিয়ে ধরা, খুব নসি দিতে। আচ্ছা, আমায় দেখে বলল, বাহ তুমি তো খুব ভালো অভিনয় করছো, হে তুমি রেডিওতে করো? আমি বললাম, না। বলে কেন করো না? এই দি, আমি তো খাবারে গেলাম, এই আবার কী কথা, আমি করো না, মানে আমি তো ভাবতেই পারি না। যাই হোক, তো ওনার সঙ্গে এক ভদ্রলোক ছিলেন, তার নাম হচ্ছে অজিত মুখোপাধ্যায়।
1: আচ্ছা, তিনিও আমাদের এখানকার নাটক বিভাগের,
0: পরবর্তীকালে তারও অনেক নাটকে আমি অভিনয় করেছি। তো বললেন যে অজিত, ও যাবে, ওকে ভাই ফর্ম দিয়ে দাও, অডিশন ফর্ম দিয়ে দিও। তো যাই হোক, সেই সূত্রপাত হলো আমি গেলাম, একদিন রেডিওতে এলাম, এসে ওখান থেকে অডিশন ফর্ম নিলাম। নিয়ে অডিশন ফর্মটা নিয়ে গিয়ে ফিল আপ করছি, ফিল আপ করতে গিয়ে দেখি একটা জায়গায় লেখা আছে যে টাইপ অফ ক্যারেক্টার ইউ প্রেফার। আমি বললাম, এই রে, এটা তো আমি ঠিক করতে পারছি না, কী করবো? তখন সত্যদার কাছেই নিয়ে গেলাম থিয়েটারে, দাদা এইটা যে বলেছি এখানে কী লিখবো, লিখে দে এনি টাইপ। হ্যাঁ, বলে হ্যাঁ লিখে দে না, এবং উনি যা বললেন আমি সেই মতো লিখেই দিলাম এনি টাইপ। তারপরে অডিশন দেখতে গিয়ে দেখছি যে অডিশন যখন হচ্ছে, যে যা লিখেছে টাইপ সেই বার করে করে স্ক্রিপ্ট ধরে যিনি দিচ্ছেন তিনি সেই স্ক্রিপ্ট দিয়ে দিয়েছেন, আর আমার বেলা দেখলেন ও এনি টাইপ বলে বাঞ্চের ভেতরে হাত ঢুকিয়ে যা এলো আমাকে স্ক্রিপ্টটা ধরিয়ে।
1: কি ছিল সেটা?
0: এই বলছি, ইন্টারেস্টিং, আমি এবার এটা খুলে দেখলাম তিনটে ক্যারেক্টার, হিরো, হিরোইন আর হিরোইনের বাবা। হিরোইনের ঘরে অল্প অল্প বৃষ্টি পড়ছে, হিরো সেখানে এসেছে, তখন কিন্তু হিরো হিরোইনের ভেতরে একটু মন কষাকষি চলছিল।
1: আচ্ছা,
0: যাই হোক, বলার সময় বীরেন্দ্র বলে দিয়েছিলেন, কিচ্ছু না, তুমি তো গুড অ্যাক্টার, তোমার অ্যাক্টিং তো আমি দেখেছি, এই যেটা করছো এইটাই করবে, তবে এটা তো মাইক্রোফোন অ্যাক্টিং, ওই এক বেগদা চার আঙুল দূরে মুখটা রাখবে, একটু সাইড করে তার ফ্লপ করবে, ধাক্কা মারবে, হাওয়া ঢকঢক করে হাওয়া যাবে, যেটা আমরা এখনো ফিল করি প্রতি মোমেন্টে,
1: সেই শিক্ষা।
0: তো আমি সেই অনুযায়ী করলাম, আর সত্যতা বলেছিলেন যে কোনো দিকে তাকাবি না, স্ক্রিপ্টটা পাবি আর নিজে মনে মনে পড়তে আরম্ভ করে দিবি, আওয়াজ করেই পড়বি, কে কী বলছে দেখতে যাবি না। এবং আমি সেইভাবেই করলাম। আমার সঙ্গে আরেকটি ছেলে ছিল সুনীতি বলে, সেও রংমহলে অভিনয় করতো, তারও ছিল। তো যাই হোক, সেই অডিশন দিলাম, এবার অডিশনটা দিয়ে আমি তো খুব স্যাটিসফাইড, কোনো জায়গায় আটকায়নি, ফ্লুয়েন্টলি বলে গেছি, সাধারণত বার করে দেয় যা চলে সেই থাকে, কিন্তু সেদিনকে ওরা অনেকক্ষণ পরে আমাদের তুলেছে, বাকি সবাই যে যারটা শুনতে পাচ্ছে ওরটা শুনতে পাচ্ছে, আমি আমারটা শুনতে। তা আমি বেরিয়ে যখন আমরা যাচ্ছি তখন সুনীতি আমায় বললো, তোর হয়ে গেছে, তুই পেয়ে যাবি, তোর ঠিক হয়ে গেছে, একদম খুব ভালো করেছিস। আর আমায় জিজ্ঞেস করলো, জানি হ্যাঁ আমারটাকে সত্যিটা বলে ফেললাম, আরে তুমি খুব ভালো পড়েছো, কিন্তু ওর একটা না ওই যশোর না কোথাকার একটা টান আছে, কী হয়েছে এরম বলে, কি হয়েছে বলে না, কি হয়েছে আর তোমার একটা বলে, হ্যাঁ ঠিক বলে, ও কিন্তু থার্ড টাইম দিচ্ছিল। যাই হোক, সেই সূত্রপাত ওই হয়ে গেল, এবং হয়েই তারপরে যে প্রোগ্রাম পরপর করেছি।

0: সব স্বনামধন্য আকাশবাণীর পরিচালকরা ছিলেন ড্রামায়, কিন্তু বীরেন্দার প্রোগ্রামটা পেলাম অনেকটা পরে। প্রথমে নানা রকম শ্রীধর ভট্টাচার্য, প্রমোদদা, প্রমোদ গঙ্গোপাধ্যায়, তারপর মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায়, নৌকোপাধ্যায় ঠিকঠাক একটু ভুলে গেছি, এবং পরবর্তীকালে প্রায় চার নম্বরে পাঁচ নম্বরে গিয়ে যখন এলাম তখন পেলাম বীরেন্দার, বীরেন্দার পরিচালনায়।
1: তাতে কি অভিনয় করেছিলেন বীরেন্দা?
0: না, বীরেন্দা তখন তো অভিনয় করেননি।
1: আচ্ছা
0: আচ্ছা, কিন্তু আমাকে যে ক্যারেক্টারটা দিয়েছিলেন অবাকাণ্ড এইটি যে ওইটা ছিল মোটামুটি গল্পটা যে একটা অসৎ লোক বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম ধারণ করে সেই সব ওই দীক্ষা দেওয়া, টাকা চোট করা, এইসব করে।
1: হ্যাঁ,
0: তো যেমন কলকাতায় থাকলে অমুক স্বামী, গুড়গড়ানন্দর স্বামী, অন্য জায়গায় গিয়ে হলো পণ্ডিচরম, সাউথে গিয়ে এইরকম করে করে সে করে, এবং আলটিমেটলি লোকটা ধরা পড়ে। এবং আমার সঙ্গেই হরিদন্দা, যার সোর্সে আমি প্রথমে, হরিদন্দা রয়েছেন, কালীপদ চক্রবর্তী রয়েছেন, আরো কয়েকজন বেশ নাম করা,
1: সব বড় বড় মাপের শিল্পী,
0: রাইট, তারা রয়েছেন। আমি ভাবছি কি করবো, বলো না না ঠিক আছে, তোমরাই তো এখন করবে, এরা তো অনেক করেছে, তোমরা আসছো এখন, তোমরা করো ভালো করো। এবং সত্যি সত্যি আমি করলাম, এই হলো রেডিওর এইসব
1: শুরু।
0: হ্যাঁ, তা যাই হোক, সেইখানে আমি হিরো পেয়েছি, যেমন শাওলি মিত্র আর আমি করেছিলাম একটা বৃষ্টির ছায়া ছবি, মনোজদার লেখা, সেটাতে হিরো করেছিলাম, তখন স্বাভাবিকভাবে খুব ভাল লাগে, তাই না?
1: শাওলি মিত্র তো অসাধারণ অভিনেত্রী।
0: হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক,
1: মানে আপনি যাদের সঙ্গে অভিনয় করেছেন এইখানে আমাদের স্টুডিওতে তাদের কথা একটু বলুন। একটু আগে বলছিলেন না কালীপদ চক্রবর্তীর কথা,
0: তাদের কথাই আসছে,
1: হরিধন বাবুর কথা একটু বলুন, আরো যাদের দেখেছেন এখানে, কিছু স্মৃতি যা চিরকাল আপনার মনের মধ্যে থেকে যাবে, বা কিছু মজাদার ঘটনা এরকম যদি কিছু মনে পড়ে।
0: হ্যাঁ, সত্যদার কথা তো বলতেই হয়, কারণ সার যা ভয়েস, সত্যদার কথা বলছে, দারুণ ভয়েস, এবং যখন অভিনয় করতেন মানে সাংঘাতিক, যদিও জেসিয়ার পশ্চারের জায়গা তো নেই, কিন্তু নড়তো, হাত ফাতগুলো নড়তো, এবং ভেতর থেকে সেই কণ্ঠটা বার করার জন্য যে প্রচেষ্টা, এবং কিন্তু এই সত্যদাও কিন্তু আমার কাছে বলেছেন যে যা কিছু শিখেছি রেডিওর সব বীরেন্দার কাছ থেকে।
1: আচ্ছা,
0: তার মানে ভাবুন, মানে রেডিও বলতে কিন্তু আমরা বীরেন্দাকে ছাড়া ভাবতে পারি না। এখানে ঢুকলেও যখন ড্রামা সেকশনে ঢুকি, বীরেন্দার ছবিটা দেখলে অন্তর থেকে আমার একটা অসাধারণ ভক্তি চলে আসে।
1: এটা আমাদের সবার, কিন্তু আপনারা কতটা ভাগ্যবান তার সঙ্গে কাজ করেছেন, তার পরিচালনায় কাজ করেছেন, তার থেকে কত কি শিখতে পেরেছেন। আমরাও জড়িয়ে আছি এই প্রতিষ্ঠানের সঙ্গে অনেক বছর, কিন্তু আমরা তো সেই সৌভাগ্য থেকে বঞ্চিত, তাই না? খুবই খারাপ লাগে।
0: আপনারা মডার্ন যুগের লোক, আপনারা সব নানা রকম ভাবনা চিন্তা করছেন, আপনারাও তো চেষ্টা করছেন, দেখতে পাচ্ছি যে অনেক রকম করে রেডিওটাকে যাতে আরো উপরে তোলা যায়। যেমন কালীপদ চক্রবর্তীর সঙ্গে একটা নাটক করেছি, সেটা ছিল মানে দুজনেই ওই ভেলকির খেলা, সেই দেখায় না আগেকার দিনে, দুজনের ভিতরে একটা কম্পিটিশন ছিল,
1: মানে আপনি আর
0: আমি, একজন জুনিয়র ভেলকিওয়ালা আর উনি হচ্ছেন সিনিয়র, দুজনের মধ্যে সেইখানে মানে দারুণ লড়াই হয়েছিল। লাস্টে কালিদাই আফটার রেকর্ডিং আমাকে জড়িয়ে ধরে বললো, তুই দারুণ করেছিস বেটা, আমাকে হারিয়ে যা, এসব কথা বলো না, না না সত্যি খুব ভালো করেছিস। তারপর আরেকটা নাটক করতে আমার খুব ভালো ছিল, সেটা রোমান্টিক হিরো নয় বটে, কিন্তু হিরো, সেটা ছিল খুব সম্ভব বোধ হয় রক্ত, অরক্ত হতে পারে, অথবা আমার এক্স্যাক্টলি নামটা মনে নেই, অথবা ও মাইনাস এরকম, মানে গল্পটা ছিল যে এই ছেলেটা রক্ত বিক্রি করে।
1: আচ্ছা,
0: এটাই প্রফেশন,
1: মানে আপনার যে চরিত্র।
0: হ্যাঁ, আমার যে চরিত্রটা, কারণ এর রক্তের খুব দাম, এর রক্তটা হচ্ছে ও মাইনাস ক্যাটাগরি, কিন্তু এইরকম রক্ত খুব পাওয়া যায় না, খুব কম, সেই জন্যই এর দাম খুব ছিল বেশি, এবং এই করতে গিয়ে প্রায়শই ওই রক্ত দান করতো এবং তাতে টাকা রোজগার করতো। এর লাইফটা এমন ছিল, এক এক সময় ও কিন্তু ওই মাংসের দোকানেও থাকতো, ঘুমোতো, এখানে কাজ করতো, এতই গরিব ছিল। এবং ওর ধারণা ছিল, কে বলেছিল, ও রাত্রিবেলায় জমাট রক্ত খেত, কারণ নাকি তাহলে শরীরে রক্ত হবে, ভুল ধারণা এসব, যাই হোক। তা ওটাতে আমার সঙ্গে ছিলেন শুক্লাদি,
1: শুক্লা
0: বন্দ্যোপাধ্যায়, সে তো ভার্সেটাইল, বাচ্চার মেয়ের পাঠে যেরকম করেন তেমনি বুড়িরও পাঠ করতে পারতেন, অবশ্য উনি ছিলেন এখানে ভয়েস হিসেবেই ছিলেন, সেই জন্যই ছিলেন। তো যাই হোক, ওটাতে করেছিলাম, এবং ট্র্যাজেডি এইখানে লাস্টে এই যে শুক্লাদি যে পাঠটা করতো, তো এদের দুজনের মধ্যে একটা ভালো সম্পর্ক ছিল, এবং এই মেয়েটিও যখন আক্রান্ত হলো, যখন তার খুব রক্তের দরকার পড়লো, তখন এই ছেলেটি আর রক্ত দিতে পারলো না, তার কারণ তার রক্তে পয়জন হয়ে গেছে, মানে দিয়ে দিয়ে তার রক্ত এখন আর কাজে লাগে না, রক্ত দিতে পারে না। কি ট্র্যাজেডি ভেবে দেখুন এই নাটকটা। এই জন্য এই নাটকটা আমি কখনো ভুলতে পারি। এটা বেজেছে রেডিওতে অনেকবার, বেজেছে আমি শুনেছি। তারপরে অনেক হাসির নাটক হয়েছে, গীতাদির সঙ্গে করেছি, গীতাদি
1: অসামান্য অভিনেত্রী সব যাদের কথা বলছেন। আপনি সরোজুবালার কথা বলছিলেন,
0: আমার এখানে একটা নাটকই দেখা হয়েছিল, তেমন কিছু না, কিন্তু সরোজুমা, আমরা সরোজুমা বলি, সরোজুবাল বেরোয় না, ভট করে মা বেরিয়েছে, ওনার সঙ্গে আমরা করতাম রংমন থিয়েটারে।
1: আচ্ছা, মানে আগে আপনি মঞ্চে তার সঙ্গে কাজ করেছেন?
0: আগে মঞ্চে কাজ করেছি, এবং এদের কথা বলতে গেলে সত্যি অসাধারণ। মানে যখন উনি থিয়েটারে আসতেন, ট্যাক্সিকে নামতেন, দেখতাম একটা খুনখুনে বুড়ি, আর চুলটু ছড়ানো, পাকা চুলে ভর্তি। তারপরে নাকি যখন নাকি গ্রিন রুমে গিয়ে মেকআপ টেকআপ করে যখন নাকি অভিনয় করতে আসছে, তখন মনে হতো একটা ইয়াং মেয়ে আসছে, মানে পুরোটাই একটা চেঞ্জ হয়ে যেত। আর এই প্রসঙ্গে বলতে গিয়ে আরেকটা বলি, যে এই রেডিওতে আগে যেসব নাটক হতো, সেই সব নাটকগুলো বোধ হয় আপনাদের রেকর্ডে বোধ হয় অনেকগুলো রেই নষ্ট হয়ে গেছে। ঠিক বলতে গিয়ে যেমন বলি, শাজাহান, সিরাজউদ্দৌলা, এই সমস্ত নাটক হয়েছে। শাহজাহান আমি এখনও আমার কানে রয়েছে, ছবি বিশ্বাসের গলা, তার একটা অন্য টাইপের গলা ছিল। সেই যে করতেন, যেমন দু একটা জায়গা আমার এখনও মনে পড়ে,
2: তাই তো মাহজাহানারা পিঠা সব আর নিজে না খেয়ে পুত্রদের খাইও না, তাদের হাসিটি দেখার জন্য স্নেহের হাসিটি হেসো না, তারা সব কৃতজ্ঞতার অঙ্কুর।
0: গলা করতে দারুণ লাগতো।
1: লক্ষ্য করছি কথা বলতে বলতেই বিভিন্ন ভূমিকা আপনার কণ্ঠ দিয়ে যে বেরিয়ে আসছে, যে ভেরিয়েশনটা, এইটা তো আলাদা করে আপনি চর্চা করেছেন না? এটা সহজাত, ভেতর থেকে আসে।
0: খানিকটা তো সহজাত বটেই, সহজাত যদি না হয়, আপনার মাটি যদি না হয়, আপনি যত বড় কুমারই হন, আপনি পুতুল
1: না, না সে তো হবেই না।
0: হ্যাঁ, সেইটাই আমি বিশ্বাস করি। কিন্তু পরবর্তীকালে আমি যাদের সঙ্গে করেছি কাজ, তাদের দেখে দেখে শিখেছি। যেমন ধরুন অজিত চট্টোপাধ্যায়, একসময় দারুণ কমেডিয়ান ছিলেন, অ্যাকচুয়ালি জহর রায় টহর রায় তারই শিষ্য, জহর দা গুরু বলে ডাকতে ডাকে সবাই। তারপরে ধরুন জহর রায়, সত্য বন্দ্যোপাধ্যায়, সরোজুমা, সরোজুমা দেবী যখন জাহানারা করতেন, অসাধারণ। সেই যে দমকে দমকে ডায়লগ বলা, সেইগুলোকে মন দিয়ে শুনতাম। যেমন আমি যখন অভিনয় করতাম, হয়তো ছোটো পাঠ করছি, কিন্তু আমি উনিশের ধার থেকে শুনতাম, দেখতাম রেগুলার অভিনয়টা।
1: সেইটা আপনি আত্মস্থ করেছেন পুরোপুরি, মানে আত্মীকরণ বলতে যেটা বোঝায়, যে শুধু দেখলে বা শুনলেই তো শেখা যায় না, এটাকে পুরো নিজের মতো করে নিজের ভেতরে মিশিয়ে নিতে হয়, সেই ব্যাপারটি।
0: আর রেডিওটা তো হচ্ছে সেই জায়গার পক্ষে দারুণ, কারণ এখানে তো আপনি কণ্ঠ দিয়ে অভিনয় করতে হবে। আমি যে কথা আপনাকে নাটক বললাম, হ্যাঁ, এই রক্ত, তারপরে ধরুন ওই বৃষ্টির ছায়া ছবি, তারপরে যে ভেলকির খেলা, তারপরে আরেকটা নাটক করেছেন তোমরা সবাই ভালো বলে। তোমরা সবাই ভালো মানে ওই যে গল্প হলো সত্যি বলে যে একটা ফিল্ম হয়েছিল না, ওই গল্পই, তাতে ওই মেইন ক্যারেক্টারটা করেছিলাম।
1: আপনি যেটা বলছিলেন যে যাদের কথা বলছেন, বিশাল মাপের অভিনেতা অভিনেত্রী সব, তাদের আপনি মঞ্চে পাশে পেয়েছেন, তাদের সঙ্গে স্টেজ শেয়ার করেছেন, আবার এখানে এসে একই সঙ্গে হয়তো মাইক্রোফোন শেয়ার করছেন, স্ক্রিপ্ট শেয়ার করছেন, অসাধারণ অভিজ্ঞতা এইটা একটা। কিন্তু এদের আপনি মঞ্চে দেখেছেন, মঞ্চে অনেক সময় আমাদের যে অভিব্যক্তি, হাত পা নাড়া, এই সব কিছুর মধ্যে দিয়ে বা ব্যক্তিত্বের মধ্যে দিয়েও অভিনয় কিছুটা প্রকাশ পায়, কিন্তু এখানে তো সবটাই কণ্ঠ, একদম, মানে কণ্ঠ ছাড়া আর কিচ্ছু নেই। তো সেই যে একটা তফাত না, এদেরও তো দেখেছেন সেই তফাতটা, এখানে এসে তারা তাদের কণ্ঠাভিনয়ের মধ্যে দিয়ে বুঝিয়ে দিচ্ছেন, এবং আপনিও তাই করেছেন। তো একটু বলুন এই যে ডিফারেন্স, দুটো আলাদা মাধ্যম তো।
0: ঠিক ঠিক, খুব ভালো কথা তুলেছেন আপনি। একটা জিনিস যে আমরা একই লোক, সকালবেলা যখন কথা বলি তখন কণ্ঠস্বরটা একরকম থাকে, এই লোকই যখন দুপুরবেলা কথা বলছি কণ্ঠস্বরটা একটু অন্যরকম হয়, আবার রাতের বেলা যখন কথা বলি তখনও দেখবেন একটা জীবনও, একটা ক্লান্ত, একটা পরিশ্রান্ত কণ্ঠস্বর বেরোয়, এই একটা আছে,
1: মানে সময়ের সঙ্গে সঙ্গে মুডটা বদল হয় তো।
0: এক্স্যাক্টলি, এবং তার সঙ্গে কিন্তু এখানে কণ্ঠস্বরের সঙ্গে রেডিওর একটা আলাদা সম্পর্ক আছে মাইক্রোফোনের, মাইক কিন্তু আপনার সঙ্গে সবসময় আছে, এইটিকে রাখতে হয়, এবং মাইকের সঙ্গে আমার মুখের যে সম্পর্কটা সেইটা মাথায় রাখতে হবে। কখন আমি একটু এগিয়ে বলবো, কখন একটু পিছিয়ে বলবো, কখন একদম সামনে বলবো, কখন একদম আস্তে করে বললো, কিন্তু আস্তের মতনই হবে। আর তার সঙ্গে আসে সবচেয়ে যেটা, ধরুন তৃপ্তি মিত্র, শাওনি মিত্র, শাওনির ভীষণ শ্বাস প্রশ্বাস, খালি কণ্ঠস্বর নয়, যেটাই বলতে যাচ্ছে, নিঃশ্বাস ছাড়া নিঃশ্বাস।

0: টানা। আমি ধর বললাম এই যে দিলাম, আমার যেটা একটা দুঃখর কোনো প্রকাশ হলো, দুঃখিত হয়ে আছি, আমি অনেক সংলাপের না বলে শুধু এইটুকু নিঃশ্বাসই অনেক
1: শ্বাসের মধ্যে দিয়েই অভিনয়টা বেরিয়ে এলো।
0: ঠিক, অভিনয়টা কিন্তু অনেক বেশি পাওয়া যেত সাউন্ড ইট ভেতরে, সেইগুলো লক্ষণীয়। তা আওয়াজ, ধরুন আওয়াজ, এই কথা বলতে অনেক সময় আমরা কথা জড়িয়ে না, এই যে মুখ দিয়ে আওয়াজ করা, চুকচুক করে আওয়াজ হলো, এগুলোও কিন্তু ভীষণভাবে কাজ করে অ্যাক্টিংয়ে। কেন, এগুলো স্টেজে হলে তত দূর থেকে লোকে দেখতে পারে, কিন্তু মাইক্রোফোনে তো আমাকে করতেই হবে, এছাড়া তো আমাকে বোঝাতে হবে জায়গা, মাইক্রোফোনে আমাকে সংলাপের মাধ্যমে বোঝাতে হবে সময়টা কী, জায়গাটা কোথায়, আমার মানসিক অবস্থাটা কী।
1: ঠিক,
0: এইভাবেই দেখে দেখে শেখা।
1: হ্যাঁ, যেটা আমি বলছিলাম যে আপনি আগেও এখানে অভিনয় করেছেন, এখনো করছেন, রেকর্ডিং এর ক্ষেত্রে বা যাদের সঙ্গে কাজ করছেন, কি তফাত আপনার চোখে পড়ে প্রযুক্তিগত দিক থেকেই বলুন, যাই বলুন।
0: প্রযুক্তিগত দিক থেকে ঠিক বলবো কি, এখন তো দিনকাল পাল্টে যাচ্ছে, যেমন ওই যে বললাম রেডিও এত বড় ছিল, এখন মুঠি বিনোদন,
1: ঠিক মোবাইলে সব,
0: ঠিক মোবাইলে সব, ঠিক তেমনি আগে কিন্তু AIR লেখাটা আমার চোখে পড়ে, আর একটা বড় মাইক্রোফোন ঝোলানো থাকতো এপাশ থেকে ওপাশ থেকে, আমরা ছজন আটজন করে ওই একই মাইকে, এখন তো ভেঙে ভেঙে টুকরো টুকরো ছোটো ছোটো ছোটো ছোটো ছোটো হয়ে গেছে। এখন একটা সুবিধা হয়েছে কি, এতে কমফোর্টেবলি নড়াচড়া করা যাচ্ছে, এই সুবিধাটা হয়েছে। যেমন আগে অভিনয়েরও ব্যাপার ট্যাপারগুলো অনেকটা পাল্টে, স্ক্রিপ্টেড স্টাইল পাল্টে গেছে, সেসব যে আপনারা যেটা চান সেটা যে বলা, আগে যেমন ওইখানেই বসে থাকতেন, কারণ এখানে আমার দরকারের ভেতর চলে এলেন বললেন, এবং সবচেয়ে যেটা মনে হচ্ছে আমার, কয়েকজনকে দেখতে পাচ্ছি বিশেষ করে নতুন যারা এসছেন, তারা সবসময় চেষ্টা করছেন যে একটা কম্পিটিশনের মাধ্যমে আমরা রেডিওটাকে কী করে তুলে ধরবো,
1: আবার তুলে ধরবো,
0: হ্যাঁ আবার তুলে ধরবো। আমার এক আত্মীয়, তার শ্বশুরমশাই বয়স্ক লোক, বলে সকাল ছটায় নাকি তিনি রেডিও ওপেন করেন, সারাদিন চলে,
1: আমি করেছি
0: বেশ কয়েকটাই করেছি। আর আমি তার আগে বলিনি, আমারও এখানে আসার আগে শোনা বীরেন্দার ইয়ে থেকেই যে এখানে লাইভ নাটক হয়েছে, কিন্তু সেই লাইভ নাটকের আবার বিপদ, একটা মজার ব্যাপারটা বলি, মজা বলতে পারি বিপদ, সেটা হচ্ছে একটা বড় নাটক হচ্ছে, রিহার্সাল যখন হয়েছে, রিহার্সালটা একটা টাইম বাধা আছে, তো আমাদের ভেতরে তো সব টাইম বাধা যে এইটুকু সময় নাটক হবে, তার ভেতরে অ্যানাউন্সমেন্ট হবে, তার ভেতরে কাস্টিং বলা হবে, তো তখন ঠিক ছিল, হয়ে গেছে। কিন্তু যখন নাটক রেকর্ডিং আরম্ভ হয়েছে, এ বাবা, দেখা যাচ্ছে যে টাইম অনেক বেড়ে গেছে, অ্যাকশন দিয়ে অভিনয় করছে, পজ খাচ্ছে, নানান কায়দা করছে, এই যে মুশকিল হয়ে গেল, তো বীরেন্দা ওদিকে হিসেব করে দেখছে যে এই রে আমার তো টাইম পেরিয়ে যাবে, কি করা যায়, সঙ্গে সঙ্গে ভিতরে একটা স্ক্রিপ্ট নিয়ে 10 পাতা 12 পাতা উল্টে সেই জায়গাটা যে পাঠ বলছে তার কাছে ধরিয়ে দিল, আওয়াজ দেওয়া যাবে না,
1: সেইভাবে এডিট করতে করতে এগোচ্ছে,
0: হ্যাঁ এডিট করবে তো, এডিট হয়ে গেছে, এই যে এডিট করে দিল, সে তার কাছে আওয়াজ করতে পারছে না, বুঝতে পেরেছো, সে তখন ওইখান থেকে আবার পড়তে আরম্ভ করলো। এবার দেখা গেল পিছন থেকে দুজন এসে আবার খোঁচা মারছে, তো বলে কি, মানে কি তো বলতে পারছে না, এক্সপ্রেশনে বলছে কি, তার মানে হচ্ছে যে বলো বলো, তখন বলছে ইশারা করে বলছে, বলতে চাইছে যেটা সেটা হচ্ছে যে ওই এই পাতাগুলো বাদ দিলেন না, ওর ভেতর তো আবার ডায়লগ ছিল, আমার তো তাহলে আর ডায়লগ নেই, কী হবে, পেমেন্ট তো পাবো না, চেক পাবো না, তো বললে মুশকিল, তো তখন সঙ্গে সঙ্গে এই করে দিকে দেখে নিয়ে আবার একদম লাস্ট পেজে চলে গেলেন, লাস্ট পেজে গিয়ে দেখিয়ে দিলেন, তার মানে কি লাস্ট পেজে ওই যে ডায়লগটা আছে সেটা কি ডায়লগ কি জানেন, মহারাজ বিক্রমাদিত্যের জয়, সবাই মিলে বললো জয়, ও তার ভিতরে ওই জয়টা গলা ঢুকে গেল, বলো অলরেডি চেক পাস।
1: সময়সীমা রয়েছে অনুষ্ঠানের, খুব ভালো লাগলো ধীমানদা, কিন্তু আপনাকে এখনই ছাড়বো না, আরো অনেক কথা জমা আছে। শ্রোতা বন্ধুদের বলি, এই মানুষটি যাকে আজকে পেয়েছি, তিনি বেতার নাটকের অভিনেতা তো বটেই, আর আমি শুরুতেই বলছিলাম তিনি মঞ্চে দাপটে অভিনয় করেছেন, তিনি চলচ্চিত্রে অভিনয় করেছেন, তিনি সিরিয়াল করেছেন, বিভিন্ন সময় বিভিন্ন ভূমিকায় বিভিন্ন মাধ্যমে তার অভিনয় আমাদের মুগ্ধ করেছে, তো তার নস্টালজিয়া, তার স্মৃতির ঝাঁপি অনেকটা বড়, সেই সব কথা নিয়ে আমরা আসছি আগামী পর্বে। আজকের নস্টালজিয়া এই পর্যন্তই।
2: শুনলেন নস্টালজিয়া অনুষ্ঠান, আজকের অতিথি অভিনেতা ধীমান।

0: চক্রবর্তী, তাঁর সঙ্গে কথা বললেন সুচিস্মিতা গুপ্ত। আজ ছিল প্রথম পর্ব। প্রযোজনা দুর্বা দে, আকাশবাণী মৈত্রী।
1: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে সাপ্তাহিক বেতার সাহিত্য সংস্কৃতি পত্রিকা শ্রবণী।

0: শ্রবণীতে আপনাদের সকলকে স্বাগত। আজ শ্রবণী শুরুতে আপনাদের জন্য রয়েছে আমাদের বিশেষ বিভাগ গল্পে লেখা সত্যি, যেখানে সাহিত্যিকরা আপনাদের শোনান তাঁদের গল্প উপন্যাস নির্মাণের অজানা নেপথ্য কাহিনী। আজ এই বিভাগে বলছেন বিশিষ্ট সাহিত্যিক অমর মিত্র।
1: ছোট গল্পের কথা বলি, ছোট গল্প শূন্য থেকে নামে প্রায়, কিন্তু কিভাবে নামে তা ঠিক বলতে পারবো না। আমি কাগজ কলম নিয়ে বসে গল্প লেখার কথা ভাবি, কি লিখব অতটা জানি না, কিন্তু কিছু কিছু মাথায় আছে। কোনো একটা ঘটনা দেখেছিলাম, কোনো একটা মুহূর্ত দেখেছিলাম, সেটা মাথার ভিতরে রয়েছে, সেটা আমাকে তখন স্পর্শ করেছিল, সেটা নিয়ে লিখব। তার আগে কি ঘটেছিল, পরে কি ঘটেছিল আমি জানি না, কিন্তু ওটা নিয়ে আমি লিখব। লিখতে আরম্ভ করলাম, কিভাবে লিখব অর্থাৎ আঙ্গিকটা যদি পেয়ে যাই তাহলে লেখাটা হয়। কিন্তু আঙ্গিকটা হচ্ছে এমন, আপনার নিজের জীবন যাপনের সঙ্গে আঙ্গিক জড়িত। কিভাবে আমি বলছি, আমি 1974 সালে, তখন আমার বয়স 22-23, সেই সময় মেলার দিকে ঘর নামে গল্পটা লিখেছিলাম। তখন আমি একটা মেদিনীপুরের দুর্গম অঞ্চলে গ্রামে থাকতাম এবং সেটেলমেন্ট কারুঙ্গ চাকরি করতাম। ওই যে গ্রামে যেতে হতো, বাস থেকে নেমে কংসাবতী নদী পাড়িয়ে প্রায় 1 ঘন্টা 20 মিনিট হেঁটে আমার ক্যাম্পে পৌঁছতে হতো। এই যে আমার যাওয়ার পাশে আমি দুপাশের গ্রাম দেখতে দেখতে যাচ্ছি, এই দেখাটাই আমার গল্প হবে আমি ভাবলাম। অর্থাৎ আগে আঙ্গিকটা ভাবলাম, এরপরে বাবা মেয়েকে মেলা দেখাতে নিয়ে যাচ্ছে ওই পথে, এবং মেয়েটা একটা বালিকা, সবে বড় হচ্ছে, সে চারপাশ সবিস্ময়ে দেখছে, বাবাকে বারবার প্রশ্ন করছে, বাবা উত্তর দিচ্ছে। আসলে বাবা ওকে বিক্রি করতে নিয়ে যাচ্ছে, তখন খুব অভাবী সংসার, খুবই অভাবী, দরিদ্র, ওই কিছু টাকা আগাম নিয়েছে, যারা নেবে তারা অপেক্ষা করছিল। বাবা ক্রমশ রুক্ষ হয়ে যাচ্ছে আর মেয়ে ক্রমশ প্রশ্ন করছে। এই যে যাওয়ার রাস্তাটা, এই রাস্তায় আমি যাতায়াত করতাম, ফলে এই গল্পটা আমি লিখেছিলাম। এবং এই গল্প লেখার পরে আমি ঠিক করে নিই যে আমি গল্পই লিখব। এরপরে এই একইভাবে এই যে যাওয়া এবং ফেরা, এই নিয়ে আর একটা গল্প লিখেছিলাম গাঁও বুড়ো, তারপরে লিখেছিলাম মাঠ ভাঙে কালপুরুষ, রাজকাহিনী, এরকম বেশ কয়েকটা গল্প লিখেছিলাম তখন আমাকে হাঁটতে হতো বলে। আর দানপত্র নামে একটা গল্প লিখেছিলাম আদিবাসীদের জমি হস্তান্তর নিয়ে। আমি ওই যেহেতু সেটেলমেন্ট কানুনগ চাকরি করতাম, আমাকে অনেক দলিল দস্তাবেজ দেখতে হতো, এবং দলিলগুলোর ভেতরে জমির ইতিহাস থাকত, কাকে বিক্রি করা হয়েছে, সে কাকে বিক্রি করেছে, এই সমস্ত। এবং ওই জমির যে দলিলের যে জমির ইতিহাস, আমি ওই ইতিহাসে যেটা থাকে দলিলে সাধারণত সেটা বাদ দিয়ে গল্পটা ওর ভেতর লিখলাম, এক আদিবাসীর জমি কিভাবে হস্তান্তরিত হয়ে তাদের কাছে আর নেই। এটা হচ্ছে দানপত্র গল্প। এইভাবে সাধারণত গল্প লেখা হয়। আরও অনেক গল্পের কথা বলা যায়, আমি বরং উপন্যাসের কথা বলি। আমি ধ্রুবপুত্র নামে একটা উপন্যাস লিখেছিলাম 1994 থেকে 2000 সাল পর্যন্ত সময়সীমা ধরে লিখেছি। সংশয়ে লেখা থামিয়ে দিয়েছি, 6 মাস বাদে আবার পুরো পাণ্ডুলিপি নিয়ে বসেছি, সংশয় কেটে গেছে, আবার লিখতে বসেছি। এর ভেতরে 1997 সালে কি করলাম, 1981 সালে লেখা বিভ্রম নামের একটা ছোট্ট নভেলেটকে অশ্বচরিত উপন্যাসে পরিণত করলাম। 16-17 বছর পড়েছিল বিভ্রম, আমি বইও করিনি, মনে হয়েছিল এই বিষয়টিতে আমার আরও কিছু বলার আছে যেটা আমি খুঁজে পাইনি। এত বছর ধরে আমি মাঝে মাঝে ভেবেছি, খুঁজেছি,

একসময় মনে হয়েছে যে এই লেখাটার বই হবে না, কারণ এই লেখাটা শেষই হল না। সেই সময় ১৯৯৭ সালে রাজস্থানের মরু অঞ্চলে আণবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটানো হয়েছিল এবং সাংকেতিক ভাষা যা পাঠানো হয়েছিল তা হয়েছিল বুদ্ধ হেসেছেন, এবং বুদ্ধ পূর্ণিমার দিনেই এটা ঘটানো হয়েছিল। এই সংকেতটাই আমাকে উপন্যাসটা লিখে নিল। ধ্রুবপুত্র লেখার কারণে সংস্কৃত সাহিত্য সম্ভার পড়েছিলাম, আমাদের প্রাচীন কবিদের কাব্য পড়েছিলাম, অশ্বঘোষের বুদ্ধচরিত পড়ি ওই সময়ে, ঘোড়াপালক ভানু হয়ে গেল রাজপুত্র গৌতমের সারথি ছন্দক, আর ঘোড়াটা হয়ে গেল রাজপুত্র গৌতমের ঘোড়া খন্তক। এটা আচমকা পাওয়া, অশ্বচরিতের মূল সূত্রও আচমকা পাওয়া, এক ভোরে ঘুম ভাঙার পর পাওয়া। আমি দীঘায় এক বছর কাটিয়ে ফিরে এসেছিলাম একটা হারানো ঘোড়ার কাহিনী নিয়ে। কিরকম ছিল, ভানুচরণ দাস বলে একটা লোকের সঙ্গে দীঘায় আমার আলাপ হয়েছিল। আমি একটা হোটেলে ভাড়া থাকতাম, একা একা থাকতাম, আমার একটা রেকর্ড প্লেয়ার ছিল, তাতে আমি গান বাজাতাম, হয়তো সন্ধ্যেবেলায় নিখিল ব্যানার্জি বাজালাম, বাজতে লাগলো। ভানু কিছুই জানে না, সে হচ্ছে একটা বাসের হেল্পার ছিল, সে ওই বাসস্ট্যান্ড থেকে খদ্দের ধরে নিয়ে আসতো হোটেলওয়ালার জন্য। হোটেলওয়ালা দুটো ঘর, ছোট্ট, সামনে একটা কিচেন, এবং সে সবে ব্যবসা আরম্ভ করেছে, তার কিছুই নেই বলতে গেলে, কিন্তু ভানু তার কাছে খেত এবং ইত্যাদি ইত্যাদি। এবারে ওই হোটেলওয়ালার একটা ঘোড়া ছিল, টাট্টু ঘোড়া, সাদা। আমি ডিসেম্বর মাসে প্রথম গেছিলাম, জানলা খুলে দেখি জানলার বাইরে একটা ঘোড়া চুপ করে দাঁড়িয়ে আছে কুয়াশার ভিতরে। তার এই ঘোড়াটা মাঝে মাঝে পালাতো, এর একটা অদ্ভুত অভ্যাস ছিল, এবং ঘোড়াটা সাধারণত পালাতো হচ্ছে আশ্বিন মাসে। সেবার আমি যখন ছিলাম গ্রীষ্মে ঘোড়াটা পালিয়েছিল, এরকম তো কখনো ঘটে না। ভানু সেই ঘোড়া খুঁজতে বেরোলো, যতবার বেরোয় হোটেল মালিকের কাছ থেকে ১০ টাকা নিয়ে যায়, ২০ টাকা নিয়ে যায়, তখন সে টাকা অনেক রাহা খরচ হিসেবে, এবং চতুর্দিকে ঘুরে টুরে এসে বলে বাবু পাওয়া গেল না। আমি বুঝতাম যে ভানু এটা হোটেলওয়ালাকে মিথ্যে বলছে এবং এইভাবে কিছু উপায় করছে। আমিও মাঝে মাঝে ভানুর সঙ্গে ওই ঘোড়া খুঁজতে যেতাম, এটা আমার মনে হলো আমি যাই, চলো। নুনের খালারি হয়েছে, মানে সমুদ্রের জল দিয়ে নুন তৈরি করছে গ্রামের গরিব মানুষ, সেখানে গিয়ে ভানু জিজ্ঞেস করছে, এই একটা ঘোড়া দেখেছ? তারা সব জেনে গেছে, বলে তোমার অশ্ব পাওয়া যায় নাই? এইরকম বললো, ওটা রানীশাহের দিকে থাকতে পারে, এক বুড়ো বলল। কেন বলল রানীশাহের দিকে, সে কি রানীশাহের লোক? না। তা ভানু এসে বলল, রানীশাহে আছে, বাবু টাকা দিন। ভানু রানীশাহে গেল, ভোগরাইয়ে গেল, কোথাও সেই ঘোড়াটাকে পেল না। এরকম গ্রীষ্ম গেল, বর্ষা গেল, তারপরে শরৎকাল গেল, শীত এসে গেল, ভানু ঘোড়াটাকে পেল না। ডিসেম্বর মাসে আমি বদলি হয়ে চলে এলাম। তারপর আমি ভাবলাম যে ঘোড়াটা গেল কোথায়, ভাবছি ভাবছি। এরকম একদিন ভোরবেলা আমার মনে হলো, আচ্ছা এমন তো হতে পারে, ওই ঘোড়াটা তো আশ্বিন মাসে পালাতো, এই বৈশাখ মাসে পালালো কেন? এমন তো হতে পারে, সেদিন প্রবল রৌদ্র ছিল, সেই রৌদ্রে ঘোড়ার পিঠে চেপে হোটেল মালিক ফিরল তার গ্রাম থেকে, ঘোড়াটা হাঁপাচ্ছিল, চুপ করে দাঁড়িয়ে আছে ওই নিম গাছটার ছায়ায়। এই সময়ে অনেকক্ষণ বাদে দুপুরের দিকে ঈশেনকোণে মেঘ উঠল এবং কালো মেঘে ছেয়ে গেল, ঝড় উঠল এবং প্রবল বৃষ্টি হল, ঘোড়ার গা শীতল হল, ঝমঝম করে বৃষ্টি হল, এবং তারপরে ওই দীঘার ওই বালির চড়ায় মাঝে মাঝে খোঁদলের মধ্যে জল জমে গেল, রাত্রিবেলা একটা চাঁদ উঠল, পূর্ণিমার চাঁদ, ভগবান বুদ্ধের মতো চাঁদ, সেই চাঁদে ছায়া পড়ল জলে। এই যে জলে পড়ল, ঘোড়াটা এটা দেখে বলল যে সকালবেলা তো আমি রৌদ্রে পুড়েছি, দুপুরে তো বৃষ্টি হল, এখন আবার চাঁদ উঠল, তাহলে কি শরৎকাল এসে গেল? ওর একদিনেই তিনটে ঋতু পার করল, পার করে ও খুঁটো ছুঁড়ে পালিয়ে গেল। এই যে পালিয়ে গেল, এটা নিয়েই আমি বিভ্রম উপন্যাসটা লিখেছিলাম। ওইটুকু লেখার পরে একটা পত্রিকায় ছাপা হয়েছিল, ছোট উপন্যাস, কিন্তু মনে হয়েছিল যে শুধু এইটুকুতে কাহিনী নয়, এই কাহিনীর অনেক আছে এর অন্তরে, সেইটা আমার খুঁজতে হবে। তো অনেক বছর পরে থেকে ১৮৯৮ সালে আমার বইটা বেরিয়েছিল। ধ্রুবপুত্র উপন্যাসটা কথা বলেছি আমি প্রথমে, আরে

একটু বলি, উজ্জয়িনীতে আমার আত্মীয় ছিলেন, মানে আমার বিবাহ সূত্রে আত্মীয়তা হয়েছিল। আমি উজ্জয়িনীতে বেশ কয়েকবার গেছি, তার আগে আমি জানতাম না যে উজ্জয়িনী বলে নগর সত্যিই আছে, কারণ ওটা ভাবতাম কালিদাসের কাব্যের নগর, ও নগর বোধহয় আর নেই। কিন্তু দেখলাম উজ্জয়িনী, বিদিশা সবই আছে। উজ্জয়িনীতে প্রবল গরম, বৃষ্টিহীন খরা উজ্জয়িনীতে এমনভাবে আমি দেখেছি। একদিন বিকেলবেলায় আমি শিপ্রা নদীর তীরে মঙ্গলগ্রহ মন্দিরের ধারে বসে আছি, হঠাৎ মনে হলো যে কালিদাস মেঘদূতম কাব্যে কি লিখেছেন, লিখেছেন অবিরাম বর্ষণের কথা, এবং সে বর্ষণের রাতে মহাকাল মন্দিরের মাথায় মেঘ গর্জন করছে, অভিসারিকারা প্রদীপ হাতে অভিসারে যাচ্ছে, সেই উজ্জয়িনী কই, সেটা তো নেই। তখন আমার মনে হলো আমি একটা উপন্যাস লিখি, যে উপন্যাস কালিদাস যা লিখেছেন তার বিপরীত হবে। এইভাবে আমি ওই খরায় পোড়া উজ্জয়িনীর কথা লিখলাম। কিন্তু এই খরাটাকে আমি কতটা দেখেছি, আমি বাঁকুড়ায় একসময় ছিলাম, বাঁকুড়ার শালতোয়া বলে একটি জায়গায়, সেখানে আমি প্রবল জলাভাব দেখেছি, কি জলের কষ্ট মানুষেরা এই গ্রীষ্মকালে এবং খরা, সেইটা দেখে আমি একটা উপন্যাসও লিখেছিলাম হাঁস পাহাড়ি বলে, খরা নিয়ে, জল নিয়ে আর একটা উপন্যাস লিখেছিলাম নয় পাহাড়ের উপাখ্যান সমাবেশ নামে। তারপরে আমি যখন ধ্রুবপুত্র লিখতে আরম্ভ করি, তখন বাঁকুড়ার খরাটা উজ্জয়িনীতে নিয়ে উপস্থাপিত করি, এবং আমার লিখতে খুব সুবিধা হয়েছিল। এবং এই লেখাটার কোনো ইতিহাস নয়, কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ে একটা নগরে বৃষ্টি নেই, কেন বৃষ্টি নেই, যে নগরের কবিকে নির্বাসন দিয়েছে নগরের বণিক, ফলে কবির নির্বাসন মানেই অজ্ঞানতা, এবং অজ্ঞানতা মানেই বৃষ্টিহীনতা, এবং নগরের নারীরাও গর্ভধারণ করতে ভুলে গেছে। এইটাই হচ্ছে ধ্রুবপুত্রের মূল জায়গাটা। এবং সেসবদি কি হলো না, বৃষ্টি এলো এবং কবি ফিরে এলো মেঘদূতম কাব্য নিয়ে, এবং সেই মেঘদূতমের শ্লোক উচ্চারণে উচ্চারণে মেঘ এলো এবং বৃষ্টি হলো এবং খরা কাটল, এটাই হচ্ছে ধ্রুবপুত্র। এই উপন্যাসটা 2003 সালে বেরিয়েছিল, কিন্তু এই উপন্যাসটা লিখেছিলাম আমি 7 বছর ধরে, 1993-94 থেকে প্রায় 2000 সাল অবধি লিখেছিলাম। একটু লিখি, আবার বন্ধ করি, 3 মাস বাদে আবার ধরি, এবং তখন তো কাগজ কলমে লিখতাম, এখন তো ল্যাপটপে লিখি। আরেকটি উপন্যাসের কথা বলি, ধনপতির চর। সেই চরটা হচ্ছে আপনার এই আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার সমুদ্র উপকূলে, এরকম চর কিছু নেই, কিন্তু ওখানে হেনরি আইল্যান্ড, মৌসুমি দ্বীপ এরকম অনেক আছে। এবং আমি একটা রিপোর্ট দেখেছিলাম, মৌসুমি দ্বীপ থেকে মৎস্যজীবীদের উচ্ছেদ করা হচ্ছে, কেননা তাতে নাকি গাছপালার ক্ষতি হচ্ছে, বনাঞ্চলের ক্ষতি হচ্ছে, এবং সেটা নিয়ে কিছু অ্যাক্টিভিস্ট মৌসুমি দ্বীপে গেছিল, টিভি রিপোর্ট দেখেছিলাম। দেখে আমার কেমন একটা মনে হয়েছিল, আমি মনে এটাকে কিছু করা যায় কি না। আমি গ্রাম অঞ্চলে ঘুরেছি 17 বছর, প্রায় প্রথম জীবনের গ্রামে ঘুরেছি, এবং আমি ভেরিয়ার এলিউনের বই পড়েছি, আদিবাসী মিথ জানি, সাঁওতালদের কাছে যেমন শুনেছি তেমনি বইয়েও পড়েছি। ধনপতির চরকে আমি এমনভাবে কল্পনা করি, সেটা চর নয়, সেটা একটা কাছিম। সেই কাছিমটা এসছিল পর্তুগাল থেকে, আটলান্টিক ভারত মহাসাগর পেরিয়ে বঙ্গোপসাগরে ডিম পাড়তে, ডিম পেড়ে এরা ফেরত চলে যায়, কিন্তু সেই কাছিমটা রয়ে গেছিল, ঘুমিয়ে পড়েছিল। এই যে ঘুমন্ত কাছিম, তার উপরে চর, যে লোকটা ওই চরটার মালিক, সে মালিক ক্লেম করে নিজেকে মালিক হিসেবে, তার নামও ধনপতি, এবং সে বলে যে কাছিমটার নাম পেদ্রু, পর্তুগালের লোক, আমিও পেদ্রু, পেদ্রু আমার পূর্বপুরুষ। এই হলো ব্যাপার। ওখানে মৎস্যজীবীরা 6 মাস থাকে, মানে আশ্বিনের পরে চৈত্র অবধি মাছ ধরে, এবং একটা সংসার পাতে। কি সংসার, ওই গরিব মেয়েরা যায় কাজ করতে, তাদের সঙ্গে সংসার পাতে, এবং মূল ভূখণ্ড থেকে দূরে থাকে। তো এইটা হলো, এই সময়ে সরকারের মনে হলো ওই দ্বীপটাকে অধিগ্রহণ করে ওখানে একটা ট্যুরিস্ট স্পট তৈরি করবে। এরা তো দেখল যে আমরা আমাদের কাজ চলে যাবে, আমরা আমাদের মাছ ধরা বন্ধ হয়ে যাবে, আমাদের জীবিকা নষ্ট হয়ে যাবে, আমরা কি করব, আমরা তো 6 মাস এখানে বাঁচি,

0: ছমাস সংসার পাতি, ফলে এই ছটা মাস আমাদের যাবে। তখন ওরা কি করল, সমস্ত রাত্রি ধরে কাছিম ধনপতিকে জাগিয়ে তুলতে লাগলো, তুমি জেগে ওঠো জেগে ওঠো, ওর মধ্যে কিছু মন্ত্রতন্ত্র আছে, বইয়ের মধ্যে আছে। এবং ধনপতি কাছিম তখন তার ঘুম ভাঙে। পরের দিন সরকারি সার্ভেয়ার টার্ভেয়ার গিয়ে দেখে যে কোথায় দ্বীপ, কিচ্ছু নেই, খলখল করছে জল, তারা কোন দিকে চলে গেছে তার ঠিক নেই। এই যে ওরা দ্বীপ নিয়ে পালিয়ে গেল, এবং এই যে কাহিনী ধনপতির চরের, এই কাহিনীটা আমি পেয়েছিলাম, তার একটা সূত্র আছে। যেখানে পেয়েছিলাম সেখানে না ছিল সমুদ্র, না ছিল নদী, এই বজবজের ওখানে একটা জমি অধিগ্রহণ হচ্ছিল, আমি জমি অধিগ্রহণে ছিলাম, আমি বসে আছি, এবং তখন এক বৃদ্ধার বাড়ি নিয়ে নেওয়া হয়েছিল। বৃদ্ধা একটা মাদুর এবং বালিশ এই সমস্ত বগলে নিয়ে দৌড়দৌড়ি করছিলেন ভয়ে যে কোথায় যাবেন, এবং প্রচুর পুলিশ ভয় পেয়ে গেছিলেন। আমাকে দেখে কি মনে হলো তার, আমার পায়ে পড়ে গিয়ে বলেছিলেন যে বাবা আমার বাড়িটা বাঁচিয়ে দাও, আমি খুব কষ্ট পেয়েছিলাম, আমার তো কিছু করার ক্ষমতা নেই। পরে আমি আস্তে আস্তে ভেবেছিলাম যে বৃদ্ধা তার কাঁথা মাদুর নিয়ে পালাচ্ছেন, যদি গ্রামটা নিয়ে পালাতে পারতেন তাহলে বেঁচে যেতেন, সবাই বেঁচে যেত। এটা ১৯৯৬ সালের ঘটনা, মোটামুটি দশ বছর বাদে ধনপতিচর উপন্যাসে এইটাই, ওই যে কাছিমকে জাগিয়ে নিয়ে দ্বীপটা নিয়ে চলে যাওয়া, এই কাহিনীটা রচনা করতে সাহায্য করে। মানে একটা ঘটনা কিভাবে উপন্যাসে অন্যভাবে পরিবর্তিত হয়ে যায় সেই কাহিনীটা বললাম। আমি এই তিনটি উপন্যাসের কথা বললাম, আরও উপন্যাস লিখছি, এবং আমি মূলত জানি যে পুলত বাস্তবতা যতটা আছে, কল্পনার মিশেল না থাকলে উপন্যাস পাঠ করে আনন্দ হয় না। আমি এমনি রুশ সাহিত্যের ভক্ত, দস্তয়েভস্কি পড়েছি, টলস্টয় পড়েছি, চেখব আমাকে গল্প শিখিয়েছেন, এবং কেউ কেউ ধনপতিচর, ধ্রুবপুত্র, অশ্বচরিত পড়ে বলেন যে এর ভিতরে বোধহয় কি জাদু বাস্তবতা ইত্যাদি ইত্যাদি আছে। এই জাদু বাস্তবতা সে বিষয়ে তো কোনো প্রশ্নই ওঠে না, কারণ অশ্বচরিতের খসড়া লেখা হয়েছিল ১৯৮০-১৯৮১ সালে, তখন এসব কিছু আমাদের এখানে আসেও নি, আর আমি তো রাশিয়ান উপন্যাসের ভক্ত। কিন্তু এটা হচ্ছে একটা লেখার ধরন, আমি এইভাবে লিখতে পারি এবং এইভাবে লিখি। এর পরেও লিখেছি কুমারী মেঘের দেশ চাই, মোমেন শাহী উপাখ্যান বা ব্যাটলিপ লাইন, এখন একটা লিখছি আটাঙ্গির হাট, এইসব উপন্যাসের ভেতরে বাস্তব এবং পরাবাস্তব দুই মিলে মিশে গেছে।
1: শুনলেন গল্পে লেখা সত্যি। আজ এই পর্যায়ে নিজের গল্প ও উপন্যাস নির্মাণের নানান আকর্ষণীয় নেপথ্য কাহিনী আপনাদের শোনালেন বিশিষ্ট সাহিত্যিক অমর মিত্র। গল্প উপন্যাসের দুনিয়া থেকে যাওয়া যাক কবিতার জগতে। শুনুন স্বরচিত কবিতা পাঠ, কবি যশোধরা রায়চৌধুরী।
2: মূর্খ সিরিজ ১। মূর্খের পূজোর জামা চাই, মূর্খ চায় জামা কিনতে বহু প্রতীক্ষায়, সেই জামা মূর্ত হয়। জুলাই মাসের সন্ধে বৃষ্টি ভেজা ময়েশ্চার আকুল, দিকে দিকে খুঁটি পুজো হয়, আর মূর্খ চায়, মূর্খ একটি শক্ত খুঁটি চায় ২৫০ টাকা প্যান্টের কাপড় যদি থান থেকে কেটে কেনা যায়। তারপর আগস্ট নামে, মূর্খ চায় আরও ১০০ টাকা, টাকায় সেলাই হয় টেলারিংয়ে মূর্খের পেন্টুল। সেপ্টেম্বর আসে, তারপর অক্টোবর, আরও কেন যেন পেন্টুলের সুখ মূর্খ ভুলে যায়, ফের দুঃখ পায়। চায় একটি কালো শার্ট, বড় হাতা, যেমন সিনেমা হলে পড়ে যায় পাড়ার কেলটুদা, যে কলার তোলা যায়, যে শার্টের মার দেওয়া কলারের কাছে খড়খড় ঘাড়ে দেয় সুরসুরি সূক্ষ্ম অহং। আত্মপ্রত্যয়ী এক চিলতে এই বাক্রামের কলারের কাছে নতজানু হয়ে থাকে মূর্খ, আর কালিকাটরার দিকে ছোটে সেই শার্টের আশে চিরদিন সেই সেই সব, পকেটে সুতোর লালে লেখা রেড বুল এর নিরিখে দাস হয়ে থেকে থেকে ঘুর ঘুর করে এই দোকানে দোকানে।

দুই, মূর্খ জানে প্রতিদিন উঠে যেতে সকাল সাতটায়, তারপর আবার শুতে, প্রাতকৃত্য করে এসে ফের, যদি না বাহির থেকে কেউ তাকে ঘাড়ে ধরে ঠেলে দেয় কাজের গোড়ায়, যদি না বৌদি এসে খ্যাঁক করে কামড়ায় গোড়ালিতে তার, এক ভাঙা ডাঁটি কাপে গোলা তরলের চায়ে উষ্ণতা যদি মরে যায়, যদি না বিস্কুট পাওয়া যায়। ঈষৎ মিয়নো লেরো, যেমন কুত্তার বাচ্চা লেজ নাড়া মানুষের সঙ্গে সঙ্গে চলে, চায়ের সঙ্গে যদি বিস্কুট না আসে তবে মূর্খ যায় কষ্টের অতলে। খেকানো বৌদির হাতে চিনি নাই, চিনি নাই, আহা, চায়ের লিকার শুধু, দুধ নাই, ক্ষীর নাই, রস নাই, তপ্ত সুবাস নাই, হায়। মূর্খ তখনই বোঝে সারা ঘর নেতা করে, সারা বাসনের মধ্যে সবুজ সাবান ঘষে তবু খুশি করা যাবে না বৌদিকে। তিন, স্বপ্নে মূর্খ তবু পায় আনন্দ প্রস্তুতি, তবু পায় সশব্দ বাজির গান, চকোলেট বোমার প্রয়াণ। এই তো হেমন্ত আসে, পুজো গেল, আর নেই পুজোর কাপড়, আর নেই কোনো আশা, বাসি খিচুড়ির ঘ্রাণ, প্লাস্টিকের প্যাকেটে পুরনো পেঁড়াগুলি, লাড্ডু সুস্বাদ নেই, খবর কাগজে মোড়া তিন দিন পুরনো। তবু মূর্খ স্বপ্ন দেখে দেওয়ালির, মনে পড়ে একটি ফুলঝুরি, মায়ের আঁচল থেকে লুকোনো রত্নের মতো, বাবু বাড়ি থেকে আনা এক ফালি ঘ্রাণ বারুদের, সরু সরু কাঠি কাঠি ফুলঝুরির প্যাকেট একখান, ওপরে মেয়ের ছবি, ছোট ফ্রক, গোলাপি চুলের, ভেতরে আগুন ঝরা, কালো অন্ধকার আকাশের গায়ে রং বুলোবার কাঠিগুলো বড় যত্নে রোদে দিয়ে তিন দিন ধরে ফুটিয়েছে। সে বয়স চলে গেলে আর তো ফোটে না দীপাবলি, শুধু মূর্খ স্বপ্নে দেখে রংমশাল, তুবড়ি আর এত্ত এত্ত ঘুরন্ত চরকির, ফেরেববাজি, শব্দবাজি ফেটে গিয়ে কানের ভেতর। আজ মূর্খ প্রকৃত বধির কিন্তু সুখী। আলমারি, তলদেশ অব্দি আমি চলে যাই আজ, ধর্মীয় চেতনা বসে বাধ্যতা জন্মায়, এই মেয়ে রোজ চায় নতুন নতুন স্বরে শাড়ির সহিত ব্লাউজের গান বাঁধা, এইসব কাজে এক রকমের পুণ্য পায়। তলদেশ অব্দি আমি চলে যাই তার, স্তূপ করে রাখা সব কাপড়ের আচার বিচার, আলমারি গভীর হয়ে গ্রহণ করেছে যা যা দেখি, এইভাবে ধীরে ধীরে পথ ফুটে ওঠে। সুন্দর নারীর মতো সুন্দর শাড়ির কল্পে ক্রমশ প্রতিটি ক্ষোপ হেসে ওঠে যেন, এইভাবে ধীরে ধীরে ইতিহাস জন্মায় আবার, এক ইতিহাস থেকে অন্য ইতিহাস, এক ইদিপাস থেকে অন্য ইদিপাস। একদিন সে সমস্ত পিছে ফেলে অগ্নিতে আহুতি দেবে এই রূপ, দেবে যৌবন, দেবে অস্থিসার, চামড়া মোড়া খটখটে পুরনো হাহাকার। তার আগে পুত্রবধ জ্ঞান করে আলমারিটিকে, তার আগে প্রেম করে আলমারিটিকে, তার আগে অতল সে গহ্বর অবধি হাত ঢুকায়, ফিরে পায় প্রথম যৌবন থেকে আসা শাড়ি, মধ্যবয়স থেকে আসা, বিবাহ বয়স থেকে আসা, আর সাধের পায়েস থেকে আসা, নব্য বিলাস থেকে আসা, আর বান্ধবী কথন থেকে আসা, পাড়ার বুটিক থেকে আসা, আর মিনিবাস চড়ে যাওয়া পথ পেরিয়ে দোকান থেকে আসা শাড়িগুলি। একে একে লোপ হবে, একে একে নষ্ট হবে জেনে, যেমন এ চুল, চোখ, নখ ও দাঁতের অপরূপ অলঙ্কার, তেমনি তেমনি সে এখন হাসে আর কাঁদে, তারপর ধর্মীয় বাহানা থেকে পুণ্যলোভী ফের খুঁজে নেয় ম্যাচিং ব্লাউজ, আর রঙে রং মেলাবার পেটিকোট ঢের। দুপুর বিকেল, দুপুর বিকেল, দুই পিঠোপিঠি ভাই বোন দুষ্টুমির জন্য কত বকুনি খেয়েছে, দুপুর বিকেল জানে কত বই পোকা কাটা হাট পড়ে রয়েছে দরাজ, দুপুর দেরাজ খুলে চুপি চুপি বার করে নেবে সে প্রখর একটি মোদির গান রোদ্দুরের, বিকেল মুছবে সেই সুর। দুপুর অন্যায় করে, বিকেল মোছায় চোখে জল, দুপুর বিকেল জানে ভালোবাসা এক প্রকার গোপন কাজল, একজন শুরু করলে অন্যজন শেষ করে তাকে। দুপুর যে ভুল করে, যে নীরব চিৎকারে নিজে নিজে বাজে, বিকেল দিয়েছে তাকে উপহার কবিতা সমাজে। দুপুর বিকেল জানে

0: সবুজ খড়খড়ি খুলে দেখা যায় অল্প আকাশ, দুপুর বিকেল জানে রাজামশাইয়ের কেচ্ছা কিভাবে প্রকাশ। গুপ্ত কথা ফাঁস করে দুপুর ও বিকেল ওড়ায় সে গুজব, বিকেলের ঝালমুড়ি বিকেলের ফুচকা থেকে বন্ধুত্ব তৈরি হয় সব। দুপুর ভালোই জানে মন খারাপের চাষ, কিভাবে বিছানা ছেড়ে ওঠে না স্বভাব, বিকেল সে কথা শুধু খুলে বলে, সেই মন খারাপের পরতে পরতে আনে হৃদয়ের বিষণ্নতা খাঁজ। আর শুধু একটি প্রজাপতি কিংবা একটি কবিতা গাধার টুপির মতো বঙ্গলিপি খাতা থেকে কেটে নেওয়া রুলটানা পাতা, দুপুর বিকেল বলে, দুপুর বিকেল বলে খুলতে খুলতে ভাঁজ।
1: শুনলেন যশোধরা রায়চৌধুরীর স্বরচিত কবিতা পাঠ। শ্রবণী আজ এই পর্যন্ত।

শ্রবণীর শব্দগ্রহণ ও সম্পাদনায় ছিলেন সঞ্জয় চট্টোপাধ্যায়, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা কথিকা বিভাগ।

0: শ্রবণী অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 31 মে ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 31 মে রবিবার ঠিক সকাল 11টায়।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী এখন শুনবেন কথায় গানে, উপস্থাপনায় সৃজিতা রায়।

রাজকীয় জনারণ্যের মাঝে এক রান্নাঘরে বসে গোপনে নিজে নিজে পড়তে শিখছেন এক নারী। নেই তার নিজের কোনো বই, কোনো শিক্ষক, অথচ রয়েছে সংসারের অন্তহীন কাজের চাপ, ভাবারও প্রায় সময় নেই। অনবরত জ্বলে যায় রান্নার আগুন, চুলোয় বসানো থাকে হাঁড়ি পাতিল। নির্ঘুম রাতের ফাঁকে গোপনে অক্ষর চিনতে তবু শুরু করেছিলেন। পেয়েছিলেন এক ধর্মগ্রন্থের একটি ছেঁড়া পাতা, রান্নার হাঁড়ি পাতিল, জ্বালানির কাঠের পাশে লুকিয়ে রাখা সেই পাতা হয়ে উঠে তার সাক্ষরতার সোপান। শ্রীমতী রাসসুন্দরী দেবী, আমার জীবন পরবর্তীকালে যার রচনা, বাংলা ভাষায় লেখা কোনো নারীর প্রথম আত্মজীবনী। রাসসুন্দরী দেবীকে শ্রদ্ধা জানিয়ে আজ কথায় গানি অনুষ্ঠানে মেয়েদের কথা। যে রাসসুন্দরীর বিশেষত্ব শুধু এই ছিল না যে এমন সমাজে তিনি শিক্ষা লাভ করেছেন যেখানে মেয়েদের শিক্ষা থেকে বঞ্চিত রাখা হতো, বরং বলতে হয় যে পরিস্থিতির মধ্য থেকে শিক্ষা অর্জন করেন তাতেই তিনি অনন্য। এই সংগ্রামের, এই ইচ্ছের, এই সাহসের প্রতি আজ মেয়েদের কথা।

ফরিদপুরের সমৃদ্ধ পরিবারে রাসসুন্দরীর জন্ম। ছোটবেলা থেকেই ছিলেন অনুসন্ধিৎসু, বারবার দেখেছেন ছোটবেলায় ছেলেদের পড়াশোনা করতে, মাটিতে অক্ষর লিখতে, উচ্চস্বরে বর্ণমালা আওড়ে যেতে, মাস্টারমশাইয়ের তত্ত্বাবধানে চর্চা করতে। দেখেছেন মেয়েদের সেখানে মোটে সুযোগ ছিল না, দূর থেকে নীরবে মনে রাখার চেষ্টা করতেন অক্ষরের আকার। আর তারপর একদিন ঘুম ভেঙে দেখতে পান বাবা মা আত্মীয় স্বজন পরিচিত পরিবেশ থেকে বিচ্ছিন্ন হয়ে শ্বশুরবাড়ির পথে 12 বছরের একটি মেয়ে যাত্রা করছে। আসলে পৃথিবীর সীমানা যখন বেড়ে যাওয়ার কথা, একটি মেয়েকে বুঝি সংকুচিত করেছে। অসংখ্য মানুষের দায়িত্ব ভরা জীবন, তারপর সন্তানদের দেখাশোনা এবং ওই যে পরিবারের ঐশ্বর্য, তার জীবনকে মোটেই সহজ করেনি, আরও বেশি নিয়ন্ত্রণ করেছে। ছিল শ্বশুরবাড়ির প্রাসাদোপম দেওয়াল, তবে তার বন্দিত্ব তেমনই গভীর। আমার জীবন আসলে বাংলার মেয়েদের কথা, তাই তো লেখেন, আমি যদি ছেলে হতাম তবে উড়ে যেতাম আমার মায়ের কাছে। এই যে উপলব্ধি, কোনো তাত্ত্বিক আলোচনার মাধ্যমে নয়, প্রতিদিনের বাস্তব অভিজ্ঞতা থেকে মেয়েদের কথা তাঁর লেখায়। বাংলার যে মেয়েরা গৃহশ্রমে, অত্যাচারে, লাঞ্ছনায় নিজেদের জীবন পেরিয়েছিল, সেই মেয়েদের গান।

প্রথাগত শিক্ষা না পাওয়া এক নারী আত্মজীবনী লিখতে বসে নিজেকে কখনো পুরোপুরি সমাজ থেকে আলাদা করে কোনো বিশেষ ব্যক্তি হিসেবে উপস্থাপন করেনি। তার লেখায় মেয়েদের হতাশা, মেয়েদের আকাঙ্ক্ষা, বঞ্চনার অনুভূতি স্পষ্ট। তাতেই তো মায়ের কান্না, মেয়ের কান্না সমাজের রীতিনীতি প্রত্যাখ্যান করার তাগিদ, তার পরিণতি অত্যন্ত স্পষ্টভাবে ফুটে উঠেছে। রাজনৈতিক ভাষা ব্যবহার না করেও কিভাবে নারীদের শ্রম শোষিত হয়েছিল, মেয়েদের চলাফেরার নিয়ন্ত্রণ করা হয়েছিল, লেখাপড়া করতে দেওয়া হয়নি, এসবের মাধ্যমে প্রবল লিঙ্গ রাজনীতি সচেতনতার বার্তা দিয়েছিলেন রাসুসুন্দরী দেবী। এক বাঙালি মেয়ের লেখা প্রথম আত্মজীবনী এমন অভিজ্ঞতায় ভরা, ইতিহাসের মূল ধারার বর্ণনা যেসব ঘটনাকে হয়তো ঢেকে রাখে। আজকের কথায় গানে অনুষ্ঠানে দৈনন্দিন জীবনের মধ্যে থেকে বিপ্লবী গান এবং লেখায় মেয়েদের জীবনকে আকাশবাণী মৈত্রীর শ্রদ্ধা। কথায় গানে অনুষ্ঠানটি এখানেই শেষ হলো, এখন শুনবেন বিশ্ব পরিক্রমা।

0: আকাশবাণী মৈত্রী সংবাদ, দেশ বিদেশের খবর নিয়ে এখন শুনবেন বিশ্ব পরিক্রমা। উপস্থাপনায় আমি শুভব্রত মুখোপাধ্যায়, সঙ্গে রয়েছেন অর্ক সেন। আজকের শিরোনামে রয়েছে, মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং লাইং আজ দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে

0: চিন্তা ভাবনা ভাগ করে নেবেন।
1: কর্ণাটকে ডি কে শিবকুমার কংগ্রেস পরিষদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন। আগামী 3রা জুন তিনি নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন।
0: সরকার আগামী 1লা জুন থেকে তুলো আমদানির ওপর সীমা শুল্ক সাময়িকভাবে প্রত্যাহার করে নিচ্ছে।
1: পাক গুপ্তচর সংস্থা ISI এবং মুম্বাইয়ের অপরাধ জগতের সঙ্গে যোগসাজশের অভিযোগে দিল্লি পুলিশ আজ 8 জনকে গ্রেপ্তার করেছে।
0: জেনারেল অনিল চৌহানের অবসরের পর 3 বাহিনীর নতুন প্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল NS রাজা সুব্রমানি।
1: ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির লক্ষ্যে মার্কিন শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক নিষ্ফলা।
0: আগামী 4-5 দিনের মধ্যে কেরালামে বর্ষা ঢুকছে বলে আবহাওয়া দফতর জানিয়েছে।
1: ভারতের সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসের ফাইনালে পৌঁছেছেন।
0: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের ফাইনালে আর্সেনাল PSG-র মুখোমুখি। আসছি বিস্তারিত খবরে, এখন দেশের খবর। মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং লাইং আজ সন্ধ্যায় বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করেন। সমাজমাধ্যমের এক বার্তায় শ্রী জয়শঙ্কর দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সহযোগিতা আরও দৃঢ় করার বিষয়ে মায়ানমারের রাষ্ট্রপতির ইতিবাচক মনোভাবের প্রশংসা করেন। তিনি বলেন, শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির লক্ষ্যে দ্বিপাক্ষিক অংশীদারিত্বকে এগিয়ে নিতে মায়ানমারের রাষ্ট্রপতি লাইংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের বিষয়ে তিনি আশাবাদী। মায়ানমারের রাষ্ট্রপতি 5 দিনের ভারত সফরে আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে পৌঁছেছেন। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং। এর আগে আজ সকালে 9টায় একটি বিশেষ বিমানে তিনি গয়া বিমানবন্দরে এসে পৌঁছন। গয়া আন্তর্জাতিক বিমানবন্দরে বিহারের রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হাসনাইন, কৃষিমন্ত্রী বিজয় কুমার সিনহা সহ অন্যান্য আধিকারিকরা তাঁকে অভ্যর্থনা জানান। দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম বিদেশ সফর। রাষ্ট্রপতি উ মিন অং লাইং বিখ্যাত মহাবোধি মন্দির এবং বকরাউরে অবস্থিত ঐতিহাসিক সুজাতা মন্দিরে প্রার্থনা করেন। মায়ানমার থেকে আসা বৌদ্ধদের তৈরি বেশ কিছু বিহারও পরিদর্শন করেন তিনি। রাষ্ট্রপতির সফরসঙ্গী হিসেবে শীর্ষ আধিকারিক ও বিভিন্ন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মায়ানমারের রাষ্ট্রপতি সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দুই দেশের মধ্যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা করবেন।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আগামীকাল সকাল 11টায় আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন AIR মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর ই দপ্তর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে এর আঞ্চলিক ভাষা তর্জমা।
0: কর্ণাটকের ডি কে শিবকুমার কংগ্রেস পরিষদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন। মুখ্যমন্ত্রী হিসেবে সিদ্দারামাইয়ার পদত্যাগের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে দল তাকে বেছে নিয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে শ্রী শিবকুমারের কার্যালয় থেকে জানানো হয়েছে। সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক KC বেণুগোপাল পরিষদীয় দলের বৈঠকে আনুষ্ঠানিকভাবে শ্রী শিবকুমারের নাম ঘোষণা করেন। ওই বৈঠকে সিদ্দারামাইয়া এবং ডক্টর জি পরমেশ্বরের পেশ করা প্রস্তাব গৃহীত হয়। বেঙ্গালুরুতে শ্রী বেণুগোপাল সাংবাদিকদের জানান, ডি কে শিবকুমার সর্বসম্মতভাবে পরিষদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন। আগামী 3রা জুন নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ।
1: পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার সোনারপুরে নিহত দলীয় কর্মীর বাড়িতে যেতে গিয়ে ব্যাপক বিক্ষোভ এবং শারীরিক নিগ্রহের শিকার হয়েছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস প্রধান মমতা ব্যানার্জি এই ঘটনায় বিজেপির তীব্র নিন্দা করে বলেছেন, রক্ষকই ভক্ষক। অন্যদিকে বিজেপি রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণে দেশজুড়ে বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব এই হামলাকে বিজেপি সরকারের অরাজকতা বলে উল্লেখ করেছেন। কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে এই ঘটনা তীব্র নিন্দা করে বলেছেন, যথাযথ পুলিশি নিরাপত্তার অভাব বিজেপির রাজনৈতিক সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। তিনি পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় সরকারের কাছে সমস্ত বিরোধী নেতার বিরুদ্ধে এই ধরনের হামলা রুখতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। রাজনৈতিক মতভেদ কখনোই হিংসার কারণ হতে পারে না বলে তিনি মন্তব্য করেছেন।
0: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছেন, ভারতের নির্বাচনে সংবিধানসম্মত নির্বাচনী বিধি এবং নির্বাচন কমিশনের স্বচ্ছ নির্দেশিকা কঠোরভাবে পালন করা হয়ে থাকে। নতুন দিল্লিতে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ডেমোক্রেসি অ্যান্ড ইলেকশন ম্যানেজমেন্ট আয়োজিত দুদিনের জাতীয় সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে শ্রী কুমার বলেন, লোকসভা নির্বাচনে স্বচ্ছতা, দায়বদ্ধতা এবং নিরপেক্ষ ভোটগ্রহণ সুনিশ্চিত করার জন্য 1,80,00,000 কর্মী নিয়োগ করা হয়েছিল।
2: Elections in India are held.

0: And strictly, as per the Constitution of India, electoral rolls, electoral laws, and the transparent instructions issued by Election Commission of India from time to time. No right and no left. It's only law. It's only transparency. You know how many electors are there in India? You add the continent of America, North America, South America, the entire Europe, the entire Australia, the entire Africa, and still 8 crores counting. We are roughly 95 crores plus today.
1: সরকার তুলো আমদানির ওপর সীমা শুল্ক সাময়িকভাবে তুলে নিয়েছে। আগামী 1 জুন থেকে 31 অক্টোবর পর্যন্ত তুলো আমদানির ক্ষেত্রে কোনো সীমা শুল্ক নেওয়া হবে না বলে বস্ত্র মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে। তুলো চাষিদের স্বার্থে এবং তুলো উৎপাদনের মূল্য শৃঙ্খলে থাকা সংশ্লিষ্ট সব পক্ষের সুবিধার জন্য এই সিদ্ধান্ত বলে মন্ত্রক জানিয়েছে। মরসুমের বাইরে তুলোর যোগান পর্যাপ্ত রাখতে, অতিক্ষুদ্র ক্ষুদ্র এবং মাঝারি শিল্পোদ্যোগকে সহায়তা দিতে, কাঁচামালের খরচ কমাতে এবং বিদেশের বাজারে ভারতীয় বস্ত্রের প্রতিযোগিতা আরও মজবুত করতে এই সিদ্ধান্ত বলে মন্ত্রক উল্লেখ করেছে।
2: কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, ক্ষেত বাঁচাও অভিযানকে কৃষিজমি, কৃষক এবং গ্রামগুলিকে সংযুক্ত করে একটি ব্যাপক জাতীয় অভিযানে পরিণত করতে হবে। নতুন দিল্লিতে ক্ষেত বাঁচাও অভিযানের প্রস্তুতি সংক্রান্ত একটি উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করার সময় মন্ত্রী একথা বলেন। তিনি বলেন, এই অভিযানের মূল লক্ষ্য হল সারের সুষম বন্টন ও সঠিক ব্যবহার, আবহাওয়া সংক্রান্ত সমস্যাগুলির পরিপ্রেক্ষিতে কৃষকদের যথাসময়ে পরামর্শ দান, পঞ্চায়েত স্তরে সক্রিয় অংশগ্রহণ এবং বিভিন্ন প্রকল্পের সুফল সরাসরি গ্রামগুলোতে পৌঁছে দেওয়া। তিনি বিশেষভাবে জোর দিয়ে বলেন, রাসায়নিক সারের যথেচ্ছ ব্যবহার কমিয়ে আনাই এই অভিযানের প্রধান উদ্দেশ্য। ক্ষেত বাঁচাও অভিযান আগামী সোমবার থেকে শুরু হয়ে আগামী 30 জুন পর্যন্ত দেশজুড়ে পরিচালিত হবে।
1: কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ গ্রেটার নয়ডার সুরাজপুরে অবস্থিত জটিল খনিজ উৎপাদন কেন্দ্র লোহাম পরিদর্শন করেন। সংবাদ মাধ্যমকে শ্রী বৈষ্ণব বলেন, আধুনিক প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে লিথিয়াম ব্যাটারি এবং স্থায়ী চুম্বক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই সামগ্রীগুলি ভারতে উৎপাদন করা এবং দেশীয় পদ্ধতিতে এর বিকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন বলে শ্রী বৈষ্ণব উল্লেখ করেন।
3: इस विजन के तहत एक यंग स्टार्टअप लोहम इन्होंने कंप्लीट टेक्नोलॉजी को डेवलप किया है और टेक्नोलॉजी को डेवलप करने के बाद में वहां से प्रोडक्शन का लेवल लेके आए। आज उस प्लांट को देखने का मौका मिला। लिथियम कार्बोनेट बनाने की मशीन है जो कि आगे सीधा बैटरी बनाने में काम में आए और परमानेंट मैग्नेट बनाने की मशीन है जो कि बहुत ही एक अच्छे बहुत ही कॉम्प्लेक्स टेक्नोलॉजी को अच्छे तरीके से डेवलप किया।
2: অসামরিক বিমান চলাচল মন্ত্রী রামমোহন নাইডু ডিজি যাত্রা অ্যাপের মাধ্যমে 10 কোটিরও বেশি যাত্রীর কাগজবিহীন উড়ান যাত্রার জন্য ডিজি যাত্রার দলকে অভিনন্দন জানিয়েছেন। এক এক মাইল ফলক বলে উল্লেখ করে শ্রী নাইডু বলেন, কোনো কাগজপত্র ছাড়া এবং কোনো কিছু স্পর্শ না করেই যাত্রীরা এখন বিমানবন্দরে ঢুকতে সক্ষম হচ্ছেন। ঘরোয়া উড়ানের দৈনিক যাত্রী সংখ্যা 2014 2 লক্ষ থেকে বেড়ে গত 3 বছরে দৈনিক 5 লক্ষে পৌঁছেছে। 2030 সালের মধ্যে ভারতীয় বিমানবন্দরগুলিতে বিমানযাত্রীর বার্ষিক যাতায়াতের সংখ্যা 50 কোটিতে পৌঁছবে বলেও তিনি উল্লেখ করেন। বিমানযাত্রাকে আরও সহজলভ্য করে তোলার ক্ষেত্রে সরকারের ভূমিকার কথা উল্লেখ করে শ্রী নাইডু বলেন, 2040 সালের মধ্যে বার্ষিক যাত্রীর সংখ্যা 100 কোটিতে পৌঁছবে। যাত্রী সংখ্যার এই দ্রুত হারে বৃদ্ধি সামাল দিতে সরকার বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করছে।
1: কর্মীবর্গ, জন অভিযোগ এবং পেনশন দপ্তরের প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং আজ নতুন দিল্লিতে কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত সমাধান দিদি চ্যাটবটের সূচনা করেছেন। প্রশাসনিক সংস্কার এবং জন অভিযোগ দপ্তর ভাষিনীর সহযোগিতায় এই চ্যাটবটটি তৈরি করেছে। এর মাধ্যমে জনগণ বিভিন্ন ভাষায় তাদের অভিযোগ জানাতে পারবেন।
2: পশ্চিমবঙ্গে বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা বজায় রাখতে ও নাগরিক সমস্যার দ্রুত সমাধানে স্বচ্ছ মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। কলকাতায় আজ এক অনুষ্ঠানে কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রী মনোহর লাল এই অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। কোনো নাগরিক তার এলাকার রাস্তায় আবর্জনা থাকলে বা কোথাও জল জমে থাকলে, নিকাশি সংক্রান্ত সমস্যা অথবা অন্য কোনো পরিচ্ছন্নতা সংক্রান্ত অসুবিধার সম্মুখীন হলে সরাসরি ছবি তুলে স্বচ্ছ অ্যাপের মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন। অভিযোগটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে যাবে এবং দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। প্রাথমিকভাবে অভিযোগ পাওয়ার পর 2 ঘন্টার মধ্যে ব্যবস্থা নেওয়া হবে। অ্যাপের উদ্বোধন করে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, মানুষ নিজেই নিজের এলাকাকে স্বচ্ছ রাখতে রিপোর্ট দেবেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, রাজ্যের প্রতিটি ক্ষেত্রে এই স্বচ্ছতার প্রকল্প পৌঁছে দেওয়া হবে। রাজ্য সরকার কীভাবে প্রত্যেকটি ক্ষেত্রে কেন্দ্রের সঙ্গে কাজ করা যায় তা খতিয়ে দেখবে।
1: জাতীয় স্টিয়ারিং কমিটি NSC অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে শিল্প প্রশিক্ষণ কেন্দ্র ITI জন্য কৌশলগত বিনিয়োগ পরিকল্পনা SIP অনুমোদন দিয়েছে। PM সেতু প্রকল্পের অধীনে আর্সেলর মিত্তল নিপ্পন স্টিল ইন্ডিয়া নামে একটি বেসরকারি সংস্থাকে এই কাজের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। এর ফলে প্রধানমন্ত্রী স্কিলিং অ্যান্ড এমপ্লয়াবিলিটি ট্রান্সফরমেশন থ্রু আপগ্রেডেড ITIs PM সেতু প্রকল্পের অধীনে প্রথম কোনো SIP অনুমোদন দেওয়া হলো। এই প্রকল্পের আওতায়

0: শিল্প অংশীদারিত্বকে কার্যকর করার ক্ষেত্রে অন্ধ্রপ্রদেশই দেশের প্রথম রাজ্য হিসাবে উঠে এলো।
1: পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর সঙ্গে মুম্বাইয়ের অপরাধ জগতের যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করা 8 অভিযুক্তকে দিল্লি পুলিশের বিশেষ শাখা আজ গ্রেফতার করেছে। ওই বিশেষ শাখার কমিশনার অনিল শুক্লা সাংবাদিক সম্মেলনে জানান, এই অভিযুক্তদের ওপর দিল্লির গুরুত্বপূর্ণ স্থাপত্য এবং সেখানকার নিরাপত্তারক্ষীদের ওপর হামলা করার ভার ছিল। এদের কাছ থেকে বিস্ফোরক এবং অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। সীমান্তপারের কুচক্রীদের নির্দেশে কাজ করা এই অভিযুক্তদের দিল্লি, মহারাষ্ট্র এবং পুনের বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করা হয়েছে বলে শ্রী শুক্লা জানান।
0: বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে ধৃত ব্যক্তি এবং রোহিঙ্গাসহ বিদেশি নাগরিকদের রাখার জন্য পশ্চিমবঙ্গ জুড়ে তৈরি হওয়া মোট 13টি হোল্ডিং সেন্টারে বর্তমানে 386 জনকে রাখা হয়েছে। এদের মধ্যে 95 জন শিশু। সবথেকে বেশি সংখ্যক আটক রয়েছেন উত্তর চব্বিশ পরগনার বসিরহাট জেলার অধীনে থাকা 3টি হোল্ডিং সেন্টারে। সরকারি তথ্য অনুযায়ী বর্তমানে আটক 386 জনের মধ্যে 182 জন পুরুষ, 109 জন মহিলা এবং 95 জন শিশু। এর মধ্যে 335 জনকে রাখা হয়েছে বসিরহাট পুলিশ জেলার 3টি পৃথক হোল্ডিং সেন্টারে। প্রশাসনের দাবি, পরিচয় যাচাই এবং প্রত্যর্পণ প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তাদের এই কেন্দ্রগুলিতেই রাখা হবে।
1: চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান আজ অবসর গ্রহণ করলেন। নতুন দিল্লির জাতীয় যুদ্ধ স্মারকে তিন বাহিনীর পক্ষ থেকে গার্ড অফ অনার গ্রহণ করে তিনি সামরিক জীবন থেকে বিদায় নিলেন। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের শীর্ষ সামরিক আধিকারিক হিসেবে তার বর্ণাঢ্য কর্মজীবনের সমাপ্তি ঘটল। যুদ্ধ স্মারকে পুষ্পস্তবক অর্পণের পর জেনারেল চৌহান বলেন, তিন বাহিনীর গার্ড অফ অনার পেয়ে অবসর গ্রহণ করা তার জন্য অত্যন্ত সম্মানের। 4 দশকেরও বেশি সময় ধরে দেশসেবার পর অসামরিক জীবনে ফেরার মুহূর্তে জেনারেল চৌহান তার কর্মকালকে অত্যন্ত সন্তোষজনক ও চমৎকার হিসেবে বর্ণনা করেন।
2: A matter of great honor for me to suffer and wait with the tri-services guard of honor. I thank the 3 services and headquarter IDS for it. With the conclusion of the guard of honor, I bid farewell to my colleagues in uniform, comrades in arms forever. I laid the wreath at the war memorial for the last time in uniform as a humble tribute to those who laid down their lives in the line of duty. This is symbolic of my transiting from uniform to a civilian life. I had a very satisfying and an excellent tenure.
1: লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রমণি জেনারেল চৌহানের স্থলাভিষিক্ত হবেন।
0: সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, ভারতের সশস্ত্র বাহিনী দ্বিতীয়বার অপারেশন সিন্দুর অভিযান চালানোর জন্য প্রস্তুত রয়েছে। পরিস্থিতির প্রয়োজনে তারা সামরিক তৎপরতা দেখানোর জন্য সদা সতর্ক রয়েছে। পুনের খাদাক ওয়াসলায় জাতীয় প্রতিরক্ষা একাডেমি NDAতে 150তম পাসিং আউট প্যারেড উপলক্ষে ভাষণে জেনারেল দ্বিবেদী বলেন, অপারেশন সিন্দুরের মাধ্যমে ভারতের নিখুঁত নিশানায় লক্ষ্য করে আঘাত করার ক্ষমতা প্রদর্শিত হয়েছে। আপতকালীন নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলায় ভারতের প্রত্যুত্তর দেওয়ার ক্ষেত্রে এই অভিযান এক মানদণ্ড নির্ধারণ করেছে।
3: As far as Operation Sindoor is concerned, firstly, it is still continuing. There is temporary cessation of hostilities. So the Indian Army or all the 3 services are preparing well for Operation Sindoor 2.0 if it takes place. Presently, we are looking at enhancing our synergy within the 3 services. We are looking at equipping ourselves for the next warfare. As I have told you, the next warfare will not be limited to the land, maritime and air alone. The new entries, that is the space, cyber and cognitive warfare, will play a very important role.
1: রাজস্ব গোয়েন্দা দফতর DRI কেরালামে মাদক বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও সাইকোট্রপিক নেশাদ্রব্য বাজেয়াপ্ত করেছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানিয়েছে, অপারেশন চক্রভুজের আওতায় পরিচালিত এই অভিযানগুলিতে কোচি, মালাপ্পাপুরম এবং তিরুবনন্তপুরম থেকে 24 কিলোগ্রামেরও বেশি মাদক ও সাইকোট্রপিক নেশাদ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়াও অবৈধ পাচারের উদ্দেশ্যে মেথাকোয়ালোন, মেটাফোফিন এবং হাসিস তেল পাওয়া গেছে। মাদক পাচার চক্রের মূল চক্রীসহ মোট 5 ব্যক্তিকে NDPS অ্যাক্ট অনুযায়ী গ্রেফতার করা হয়েছে বলে মন্ত্রক জানিয়েছে।
0: ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA জানিয়েছে, তাদের প্রযুক্তি সহযোগী সংস্থা TCS এর কারিগরি ত্রুটির কারণে আজ কিছু পরীক্ষা কেন্দ্রে চলতি বছরের অভিন্ন বিশ্ববিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা CUET UG শুরু হতে দেরি হয়েছে। সমাজ মাধ্যমে এক বার্তায় NTA জানিয়েছে, সমস্যাটি সমাধান করা হয়েছে এবং কোনো পরীক্ষার্থী যাতে ক্ষতিগ্রস্ত না হন তা নিশ্চিত করতে বাড়তি সময়সহ পরীক্ষাটি গ্রহণ করা হয়েছে।
1: গোয়ায় আজ 40তম প্রতিষ্ঠা দিবস পালিত হয়। এই উপলক্ষে পানাজিতে আয়োজিত এক অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন বলেন, সংস্কৃতি এবং ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি সুষম উন্নয়নের প্রশ্নে গোয়া একটি আদর্শ রাজ্য। মুখ্যমন্ত্রী প্রমোদ সামন্তের নেতৃত্বে শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন এবং ডিজিটাল প্রশাসনিক পরিকাঠামো উন্নয়নের সঙ্গে সঙ্গে গোয়ার অন্যান্য বৈশিষ্ট্য সংরক্ষণের জন্য উপরাষ্ট্রপতি তার প্রশংসা করেন।
0: আজ হিন্দি সাংবাদিকতা দিবস পালিত হচ্ছে। হিন্দি ভাষায় সাংবাদিকতা সূচনা লগ্নকে স্মরণ করতে ভারতে প্রতি বছর 30শে মে এই দিনটি উদযাপন করা হয়। ভারতের প্রথম হিন্দি সংবাদপত্র উদন্ত মার্তাণ্ড 1826 সালের এই দিনে কলকাতায় প্রকাশিত হয়েছিল।
1: ভারতের আবহাওয়া দফতর IMD জানিয়েছে,

0: আগামী 4 থেকে 5 দিনের মধ্যে কেরালাম ও তামিলনাড়ুর কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু পৌঁছবে। আরব সাগর ও বঙ্গোপসাগরের বিস্তৃত এলাকা জুড়ে এবং লাক্ষাদ্বীপ ও কন্যাকুমারী অঞ্চলেও মৌসুমি বায়ুর প্রভাব আরও বেড়েছে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। কেরালাম জুড়ে প্রাক বর্ষার বৃষ্টি অব্যাহত থাকায় ভারতের আবহাওয়া দফতর আজ তিরুবনন্তপুরম জেলায় কমলা সতর্কতা জারি করেছে। প্রতিকূল আবহাওয়ার কারণে মৎস্যজীবীদের 3রা জুন পর্যন্ত কেরালাম ও লাক্ষাদ্বীপ উপকূল সংলগ্ন সমুদ্রে মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এখন বিদেশের খবর।
1: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে তার শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে 2 ঘণ্টাব্যাপী এক বৈঠক করেন। বৈঠকের উদ্দেশ্য ছিল ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর লক্ষ্যে চুক্তি সম্পাদনের সম্ভাবনা নিয়ে আলোচনা। যদিও হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে অনুষ্ঠিত এই বৈঠকটিতে কোনো নির্দিষ্ট সমাধানে পৌঁছানো যায়নি। বৈঠকের আগে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর লক্ষ্যে যে কোনো চুক্তির শর্ত হিসাবে ইরানকে অবশ্যই হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে হবে, ভবিষ্যতে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি না করার অঙ্গীকার করতে হবে এবং যুক্তরাষ্ট্রকে ইরানে মজুদ থাকা ইউরেনিয়াম সরিয়ে নেওয়ার অনুমতি দিতে হবে। তবে ইরান বরাবরই জানিয়েছে তাদের পারমাণবিক কর্মসূচিটি সম্পূর্ণভাবেই অসামরিক উদ্দেশ্যে পরিচালিত।
0: মার্কিন ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ বলেছেন, ইরানের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছানোর চেষ্টা ব্যর্থ হলে পুনরায় সামরিক অভিযান শুরু করতে ওয়াশিংটন প্রস্তুত। এশিয়ার শীর্ষস্থানীয় নিরাপত্তা বিষয়ক ফোরাম সাংরি লা ডায়ালগে হেগসেথ বলেন, এ ধরনের অভিযান পরিচালনার জন্য এই অঞ্চলে এবং বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের কাছে পর্যাপ্ত সামরিক রসদ মজুদ রয়েছে।
1: ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে থাকা প্রায় 11,000 লেবানিজ নাগরিককে তাদের দেশে ফিরিয়ে দেওয়ার আগে যুক্তরাষ্ট্রে থাকার সময় বা ডিপোর্টেশন প্রোটেকশনের মেয়াদ বৃদ্ধি করেছে। এর ফলে তারা আরও 6 মাস মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস ও কাজ করার সুযোগ পাবে।
0: মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার প্রাক্তন এক মেয়র চীনা সরকারের অবৈধ প্রতিনিধি হিসেবে কাজ করার অভিযোগ স্বীকার করে নিয়েছেন। চলতি মাসের শুরুর দিকে মেয়রের পদ থেকে সরে দাঁড়ানো আইলিন ওয়াং স্বীকার করেছেন, মার্কিন সরকারকে অবহিত না করেই তিনি চীনা আধিকারিকদের হয়ে বেজিংয়ের পক্ষে বিভিন্ন নিবন্ধ প্রচার করেছিলেন। লস অ্যাঞ্জেলসের একটি ফেডারেল আদালতে তিনি নিজের দোষ স্বীকার করেন এবং আগামী 6ই অক্টোবর রায় ঘোষণার আগে পর্যন্ত $25,000 বন্ডের বিনিময়ে তাকে মুক্ত থাকার অনুমতি দেওয়া হয়।
1: রাশিয়া জানিয়েছে, গতরাতে ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার বেশ কয়েকটি তেল উৎপাদন কেন্দ্রে প্রবল আগুন লেগেছে। রাশিয়ার রোস্তোভ অঞ্চলের আধিকারিকরা জানান, ড্রোন আক্রমণের পর সৃষ্ট ধ্বংসাবশেষ থেকে আগুনের সূত্রপাত হয়। এতে বন্দরনগরী তাগান রোগে অবস্থিত একটি তেল ডিপো ও একটি ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হয়েছে।
0: আফগানিস্তানের লাঘমান প্রদেশে একটি সড়ক দুর্ঘটনায় 22 জনের মৃত্যু হয়েছে, আহত আরও 35 জন। পাকিস্তান থেকে একটি ট্রাকে করে এই আফগান শরণার্থীরা দেশে ফেরার সময় ট্রাকটি উল্টে গেলে এই দুর্ঘটনাটি ঘটে। মৃতদের মধ্যে 5 জন মহিলা এবং 10টি শিশু রয়েছে। প্রাদেশিক জনস্বাস্থ্য বিভাগের নির্দেশক আমিনুল্লাহ শরীফ জানিয়েছেন, ট্রাকটির চালক ঘুমিয়ে পড়েছিলেন।
1: শ্রীলঙ্কায় আজ যথাযোগ্য মর্যাদায় ভেসাক পোয়া দিবস উদযাপিত হচ্ছে। এই বিশেষ দিনে ভগবান বুদ্ধের জন্ম, বোধিলাভ এবং মহাপরিনির্বাণকে স্মরণ করা হয়। মাতারা জেলার ঐতিহাসিক মিডেলাওয়েলা পুরোনা বিহার সপ্তাহব্যাপী জাতীয় ভেসাক উৎসব অনুষ্ঠিত হচ্ছে। ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশ নিতে সেখানে হাজার হাজার ভক্ত সমবেত হয়েছেন। উৎসবের অংশ হিসেবে দেশজুড়ে 2,000-এরও বেশি দানশালা বা বিনামূল্যে খাবার ও পানীয় বিতরণের কেন্দ্র স্থাপন করা হয়েছে।
0: সৌদি আরবে অনুষ্ঠিত এবারের খিতামুহু মিস্ক অনুষ্ঠানে ভারতের হজ মিশন 2টি মর্যাদাপূর্ণ পুরস্কার পেয়েছে। হজযাত্রীদের সেবায় উৎকর্ষ সাধনের স্বীকৃতিস্বরূপ সৌদি হজ মন্ত্রক প্রতি বছর লাব্বাইতুম পুরস্কার দিয়ে থাকে। সেরা হজ সমন্বয় ও যোগাযোগ বিভাগের পুরস্কার ভারতের হজ মিশনের হাতে তুলে দেওয়া হয়েছে। এই অনুষ্ঠানের মাধ্যমে এবারের হজ মরশুমের আনুষ্ঠানিক সমাপ্তি হয়। এখন খেলার খবর।
1: ভারতের সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসের ফাইনালে পৌঁছেছেন। সেমিফাইনালে আজ তারা দক্ষিণ কোরিয়ার সিও সেং জে এবং কিম ওন হো জুটিকে 21-19, 21-18 ফলে হারিয়ে দেন। এদিকে এই টুর্নামেন্টের মিক্সড ডাবলসের সেমিফাইনালে ভারতের ধ্রুব কপিলা ও তানিশা ক্রাস্ট জুটি আজ জাপানের সায়াকা হোবারা এবং ইউচি সিমোগামির কাছে পরাজিত হয়েছেন।
0: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের ফাইনালে হাঙ্গেরির পুস্কাস এরিনায় আর্সেনাল পিএসজির মুখোমুখি। শেষ পাওয়া খবরে খেলা গোলশূন্য রয়েছে। এর আগে সেমিফাইনালে আর্সেনাল অ্যাটলেটিকো মাদ্রিদকে ও পিএসজি বায়ার্ন মিউনিককে হারিয়ে ফাইনালে উঠেছে।
1: ফরাসি ওপেন টেনিসে মহিলাদের শীর্ষ বাছাই আরিয়ানা সাবালেঙ্কা চতুর্থ রাউন্ডে পৌঁছেছেন। তৃতীয় রাউন্ডের ম্যাচে আজ সাবালেঙ্কা অবাছাই অস্ট্রেলিয়ার দারিয়া কাসাতকিনাকে 6-0, 7-5 স্ট্রেট সেটে হারিয়ে দিয়েছেন। পুরুষদের সিঙ্গলসের দ্বিতীয় বাছাই জার্মানির আলেকজান্ডার জেরেভ ফ্রান্সের কোয়েন্টিন হ্যালিসকে 6-4, 6-3 সেটে 5-7, 6-2 সেটে হারিয়ে চতুর্থ রাউন্ডে পৌঁছেছেন। এদিকে ফরাসি ওপেনের তৃতীয় রাউন্ডে গতকাল ব্রাজিলের 19

0: বয়সী জোয়াও ফনসেকার কাছে হেরে জোকোভিচ প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছেন।
1: জাপানের কাকামি গাহারায় আজ মহিলাদের অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকিতে ভারত তাদের প্রথম ম্যাচে মালয়েশিয়াকে 2-1 গোলে হারিয়ে দিয়েছে। ম্যাচের 19 ও 28 মিনিটে ভারতের হয়ে নওশিন নাজ 2টি গোল করেছেন।
0: পার্থে আজ মহিলাদের হকি সিরিজের চতুর্থ ম্যাচে ভারত 2-3 গোলে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়েছে। 4 ম্যাচের সিরিজ 2-2 শেষ হলো, বিরতিতে ভারত 2-0 গোলে এগিয়েছিল।
1: মহিলাদের টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্রিস্টলে আজ ইংল্যান্ড ভারতের সামনে জয়ের জন্য 169 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। শেষ পাওয়া খবরে ভারত 14 ওভার 5 বলে 2 উইকেটের বিনিময়ে 108 রান করেছে। গত বৃহস্পতিবার চেমসফোর্ডে সিরিজের উদ্বোধনী ম্যাচে 38 রানে জিতে ভারত সিরিজের 1-0 ব্যবধানে এগিয়ে রয়েছে।
0: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটান্স আগামীকাল আইপিএলের ফাইনালে মুখোমুখি হবে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা 7:30। আগামীকাল যে দল জিতবে দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন হবে।
1: কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া এবং মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা আজ শিলংয়ের পোলো এলাকার জেএন স্পোর্টস কমপ্লেক্সে একটি ইন্টিগ্রেটেড হসপিটালিটি অ্যান্ড স্পোর্টস কমপ্লেক্সের উদ্বোধন করেন। 2027 সালের 39তম জাতীয় গেমসের জন্য আয়োজক রাজ্য চুক্তির একটি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয়। এখন দৃষ্টিকোণ।
0: বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ঋতুপর্ণ ঘোষের প্রয়াণ দিবসে আকাশবাণী মৈত্রী সংবাদের শ্রদ্ধার্ঘ্য।

0: ছিল পিছে, কেউ আগো পিছু বুঝতে না পেরে খুঁজে মরেছিল মিছে।
1: তার লেখা বিজ্ঞাপনের লাইন আজও লোকের মুখে মুখে ঘোরে, তা যেন বঙ্গজীবনের অঙ্গ হয়েই গেছে। ঝাঁ চকচকে বিজ্ঞাপন জগৎ থেকে তার প্রবেশ রূপলী দুনিয়ায়। তার ব্যক্তিগত পছন্দ অপছন্দ বহু চর্চিত, জীবদ্দশায় তাকে সমালোচিত হতে হয়েছে বহুবার, তবুও স্বল্প সময়ের মধ্যেই তিনি তার নিজস্ব এক ঘরানা সৃষ্টি করেছিলেন রূপলী পর্দার জগতে। ঋতুপর্ণ ঘোষ, তার ছবিতে প্রকাশিত শিল্পবোধ, সৌন্দর্যবোধ এবং মানবিক বোধ মানুষের সম্পর্কের টানাপোড়েন সবসময় বিদগ্ধ মহলের নজর কেড়েছে। তার প্রায় সব ছবি প্রশংসিত, বহু ছবি পুরস্কৃত।

0: অথচ প্রথম ছবি হীরে রাংটি যেন অনেকটাই থেকে গিয়েছিল চোখের অগোচরে। তার নিজের কথায়,
1: সবকিছুরই যেমন একটি ইতিহাস থাকে, আমার প্রথম ছবি হীরে রাংটিরও তেমন একটি ইতিহাস আছে। বড় করুণ এক ইতিহাস। তখন আমার বয়স অনেক কম, মনটা অনেক কাঁচা, আর হাজারক প্রথম ছবি বলে কথা। কত খেটে, কত যত্ন করে, কত খসড়া পাল্টি স্ক্রিপ্ট লিখেছিলাম কেউ যাতে ভুল ধরতে না পারে। চিলড্রেন্স ফিল্ম সোসাইটির কাছে নিয়মিত হতে দিয়ে পড়ে থেকে রাশি রাশি কাগজ জমা দিয়ে রীতিমতো পরীক্ষা ইন্টারভিউ দিয়ে তারপর তারা ছবিটার প্রডিউসার হতে রাজি হয়েছিলেন। এক এক করে অভিনেতা নির্বাচন। আমার তো ছবির জগতে কোনো পূর্ব পরিচয় নেই, তবু কেউ দ্বিধা করেননি। তাদের মধ্যে বসন্ত চৌধুরী, জ্ঞানেশ মুখোপাধ্যায়, বঙ্কিম ঘোষ, আজানী, সুনীল মুখোপাধ্যায়, শকুন্তলা বড়ুয়া, মুনমুন সেন, অয়ন বন্দ্যোপাধ্যায় প্রায় কাজ করেন না বললেই চলে। অনেক দিনের স্বপ্ন, অনেক বিনিদ্র রাত, অনেক ইচ্ছে পূরণের গোলকধাঁধায় ঘুরতে ঘুরতে শুরু হয়েছিল আমার প্রথম ছবি। যতই আমি সিরিয়াস ফিল্ম মেকার হওয়ার চেষ্টা করি না কেন, হীরে রাংটি কিন্তু বানানো হয়েছিল দেদার ফুর্তিতে। তার আগে ফিল্ম মেকিং সম্পর্কে অনেক ভারী ভারী বই পড়ে নিজেকে তৈরি করেছিলাম। হীরে রাংটি আমাকে শিখিয়ে দিল যে চাইলে ছবি বানানোর থেকে বড় আনন্দের পিকনিক আর কিচ্ছু নেই। আমার তখনকার ঝাঁচকচকে বিজ্ঞাপন জীবন থেকে এ যেন এক বড় স্বাধীন মুক্তি, এক অন্য জগৎ, এক খেলতে যাওয়ার ছুটি। হীরে রাংটি রিলিজ করল না, কেউ দেখল না, কেবলমাত্র কয়েকটা প্রাইভেট স্ক্রিনিং এর দর্শক।

0: ছাড়া কেউ জানতেও পারল না যে কলকাতা শহরে ঋতুপর্ণ ঘোষ বলে একজন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প নিয়ে তার প্রথম ছবি বানাল।
1: আধার ঘরের ছায়া ছবির একঘেয়েমি বা বন্দিদশা থেকে তার মনও কখনো পালিয়ে যেতে চায় অন্য আলোর দুনিয়ায়, অন্তত তিনি তেমনটাই জানিয়েছিলেন ইউটিউবের সৌজন্যে।
0: ছবির নায়িকা একা বসে বসে বিষণ্নমনে গুনগুন করছে রবি ঠাকুর, এ যেন বড় চেনা ছবি। বাংলা সিনেমার ইতিহাস ছেড়ে দিলাম, খুদ ঋতুপর্ণ ঘোষের ছবিতেই এমনটা হামেশাই দেখা যায়। ঋতুপর্ণ ঘোষ সবাই জানেন ছবি বানায় বড়দের জন্য, সে ছবিতে সবাই গম্ভীর চিন্তা করে, চোখা চোখা কথায় ঝগড়া করে, কথায় কথায় কান্নাকাটি করে, চিৎকার করে বা নীরবে, কষ্ট পায় বা কষ্ট দেয়, কোথাও কোনো ঝলমলে হাসি মুখ নেই, ঝরঝরে প্রাণ জুড়ানো হুল্লোড় নেই, রোদ্দুর বলতে পর্দার বা চিকির ফাঁক দিয়ে আসা আলো চিলতে, আদিগন্ত নীলাকাশ নেই, আবনান্ত বিধি পথ নেই। তিতলিতে ছিল বটে এক পাহাড় পথের যাত্রা, তাও গাড়ির মধ্যে বন্ধ হয়ে কেটে গেল বেশিরভাগটা। পাহাড়ি রাস্তার উঁচু নিচু মিলিয়ে যাওয়া বাঁকের রহস্য অর্ধেকও যেন ধরা দিল না গাড়ির বন্ধ কাঁচের বাইরে। এসবের থেকে যেন ছুটি নিতে চাইছিল মন, ঋতুপর্ণ দম আটকে আসছিল, আর পারা যাচ্ছে না, ছুটি পালিয়ে গেলে তবেই যেন শান্তি। সিনেমা হলের দমবন্ধ অন্ধকার থেকে, কান্নাকাটি ঝগড়াঝাঁটি থেকে, রুমাল বার করার খসখস আর নাক টানার আওয়াজ থেকে, ঋতুপর্ণ পালাচ্ছিল ঋতুপর্ণ থেকে।
1: সত্যিই যেন কদিনের খেলা, দুদশকের কিছু বেশি সময়ের কর্মজীবনে আলোর ঝলকানির মতোই যেন তার আকস্মিক উপস্থিতি।

0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং লাইং আজ দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন।
0: কর্ণাটকের ডি কে শিবকুমার কংগ্রেস পরিষদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন। আগামী 3 জুন তিনি নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন।
1: সরকার আগামী 1 জুন থেকে তুলো আমদানির উপর সীমা শুল্ক সাময়িকভাবে প্রত্যাহার করে নিচ্ছে।
0: পাক গুপ্তচর সংস্থা ISI এবং মুম্বাইয়ের অপরাধ জগতের সঙ্গে যোগসাজশের অভিযোগে দিল্লি পুলিশ আজ 8 জনকে গ্রেফতার করেছে।
1: জেনারেল অনিল চৌহানের অবসরের পর 3 বাহিনীর নতুন প্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল NS রাজা সুব্রমানি।
0: ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির লক্ষ্যে মার্কিন শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক নিষ্ফলা।
1: আগামী 4-5 দিনের মধ্যে কেরালামে বর্ষা ঢুকছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে।
0: ভারতের সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসের ফাইনালে পৌঁছেছেন।
1: উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ফুটবলের ফাইনালে আর্সেনাল PSG-র মুখোমুখি।
0: আজ বিশ্ব পরিক্রমা এ পর্যন্তই। নমস্কার।
1: নমস্কার।

0: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন আলোর সন্ধানে।
1: এখন শুনবেন অনুষ্ঠান আলোর সন্ধানে, উপস্থাপনায় সৌরভ গুপ্ত। আজকের আলোর সন্ধানের বিষয় মাল্টিপল স্ক্লেরোসিস। এটি একটি অটো ইমিউন রোগ যা স্নায়ুর প্রতিরোধমূলক আবরণগুলোকে ভেঙে দেয়, যার ফলে দেখা দেয় অসারতা, দুর্বলতা তথা হাঁটা বা দেখার সমস্যা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার 2023 সালে প্রকাশিত একটি রিপোর্ট থেকে জানা যায় যে সেই সময় গোটা বিশ্বে

0: মাল্টিপল স্ক্লেরোসিসে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল প্রায় 18 লক্ষ। তাই এই রোগ সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির জন্য প্রতি বছর মে মাসের 30 তারিখকে ওয়ার্ল্ড মাল্টিপল স্ক্লেরোসিস ডে হিসেবে পালন করা হয়। তাহলে এই বছরের থিম, এই দিনের গুরুত্ব তথা মাল্টিপল স্ক্লেরোসিসের বিভিন্ন দিক নিয়ে আজকের আলোচনা পর্বটা শুরু করা যাক।
1: আমি ডক্টর গৌতম গঙ্গোপাধ্যায়, বর্তমানে স্নায়ুরোগ বিভাগে অধ্যাপক, রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান শিশুমঙ্গল হসপিটাল, বিবেকানন্দ ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সের। মাল্টিপল স্ক্লেরোসিস হচ্ছে এটা একটা অটোমিউন ডিজিজ, যেটা মস্তিষ্কের স্নায়ুকোষ ও স্পাইনাল কর্ডের স্নায়ুকোষগুলোকে এফেক্ট করে। স্নায়ুকোষের উপরে একটা কভার থাকে, আমরা তাকে মায়েলিন শীত বলি। অটোইমিউন ডিজিজের কিছু কিছু ক্ষেত্রে তারা ভুলবশত শরীরেরই কোষগুলোকে শত্রু বলে মনে করে অ্যাটাক করে। এক্ষেত্রে এই মায়েলিন শীতগুলোকে তারা নিজেদের শত্রু ভেবে অ্যাটাক করে, এবং অ্যাটাক করলে মায়েলিন শীতগুলো নষ্ট হতে শুরু করে। মায়েলিন শীতটা যেহেতু কভারটা স্নায়ুকোষে নষ্ট হয়ে যায়, তাই জন্য স্নায়ুকোষের স্বাভাবিক কাজকর্ম ব্যাঘাত করে। উপসর্গের মধ্যে মাল্টিপল স্ক্লেরোসিসের মধ্যে একটা ক্রাইটেরিয়া আছে, তারই আমাদের এই ক্লিনিক্যাল ক্রাইটেরিয়া থাকে যে আমাদের এই লক্ষণ বা উপসর্গগুলো দেখি। আর একটা হচ্ছে রেডিওলজিক্যাল ক্রাইটেরিয়া, সেটাকে ম্যাকডোনাল্ড ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে। সেই উপসর্গের মধ্যে হচ্ছে যেহেতু ব্রেন আর স্পাইনাল কর্ডের মধ্যে ধরে যে কোনো অঙ্গে, সুতরাং তার অনেক উপসর্গ আছে, কিন্তু সবগুলো একসাথে হয় না। তার উপসর্গের মধ্যে আমরা বলি একটা ডিসামিনেশন ইন স্পেস অ্যান্ড ডিসামিনেশন ইন টাইম, মানে আমার বিভিন্ন জায়গায় আলাদা আলাদাভাবে ধরবে এবং বিভিন্ন সময়ে ধরবে, এবং একটা জিনিসকে যখন ধরছে সেটাকে 24 ঘন্টা কম করে থাকতে হবে। আগে ছিল 2 সিমটমস যখন আসছে মধ্যেখানে একটা 1 মাস গ্যাপ থাকতে হবে। এর মধ্যে যদি ধরুন আমাদের চোখ ধরলো, চোখ ধরতে গেলে মাল্টিপল স্ক্লেরোসিসের মধ্যে চোখ ধরতে গেলে একটা চোখে হঠাৎ দেখতে পেল না, বা চোখটাকে একটা জিনিসকে দুটো দেখছে, চোখ নড়লে যন্ত্রণা হচ্ছে, কিন্তু যন্ত্রণাটা কিন্তু প্রথম 7-8 দিন থাকবে। তারপরে যদি থাকে সেক্ষেত্রে আমাদের চিন্তা করতে হবে এটা মাল্টিপল স্ক্লেরোসিস কি না। দুটো চোখ একসাথে ধরলে জেনারেলি মাল্টিপল স্ক্লেরোসিস হয় না, এটা রেয়ারেস্ট অকেশন, এবং সেইটা দেখতে গিয়ে কিন্তু সেটা আবার কিন্তু ভালো হয়ে যাচ্ছে। প্রথমে তো অটোমেটিক কিছুটা ভালো হয়, অথবা ওষুধ খেয়ে, ওষুধপত্র নিয়ে, ডাক্তারি চিকিৎসায় চোখে দেখাটা ভালো হয়। কিছুদিন বাদে কিন্তু আবার অন্য একটা চোখে হতে পারে, আবার কিছুক্ষণ বাদে ভালো হয়ে যেতে পারে। চোখে ছাড়া আপনার যেটা হচ্ছে পারে যে একটা ভারসাম্যতা থাকে না, টলছে, একটা দিক প্যারালিসিস মতন হয়ে যাচ্ছে, একটা দিক ঝিনঝিন করছে, বা আমাদের বাথরুম ধরে রাখতে পারছে না, তারপরে হচ্ছে কোনো দিকে অবশ্যই আছে, যেমন স্পাইনাল কর্ডের ক্ষেত্রে মনে হলো যেমন একটা চেপে ধরে আছে, বুকে অটোইমিউন হাগ বলছে, একটা চেপে ধরে আছে, কোনো পাটা অপোষ হয়ে যাচ্ছে, চলতে গেলে পাটা টেনে টেনে চলছে, অথবা পা দুটো ফাঁক করে টলে টলে যাচ্ছে। এই বিভিন্ন লক্ষণ উপসর্গগুলো দেখা যায় পরিবেশগতভাবে কিছু কারণে, এবং ইনফেকশন, ভাইরাল ইনফেকশন, যে আমরা এপস্টেইন বার ভাইরাস বলি, অথবা খুব ইয়াং বয়সে যদি খুব মোটা থাকে, এইগুলো কিন্তু খুব গরম দেশে এইগুলো কিন্তু, এবং একটা জায়গা অনুযায়ী, একটা বিশেষ জায়গা যেখানে বেশি দেখা যেত আগে, কিন্তু এখন দেখা যাচ্ছে সেটা সব সারা পৃথিবী জুড়েই হচ্ছে, সেইখানে কিন্তু পরিবেশটা, তার ভাইরাল ইনফেকশনটা, এগুলো জেনেটিকটা, এগুলো পারিপার্শ্বিক হিসেবে সহায়তা করছে, এটা কারণ হিসেবে ধরা হচ্ছে না, কিন্তু এটাকে সহায়তা করছে। ডেফিনিট জেনেটিকের জন্যেই যে মাল্টিপল স্ক্লেরোসিস হচ্ছে সেটাকে তেমন পূর্ণ প্রমাণ নেই, তবে যদি মনোজাইগোটিক টুইন হয়, তার যদি কারোর কোনো সেখানে কোনোরকম কোনো মনোজাইগোটিক টুইনের ক্ষেত্রে একজনের হলে আরেকজনের হওয়ার প্রবণতার চান্স খুব বেশি থাকতে পারে। মাল্টিপল স্ক্লেরোসিস হচ্ছে কিউরেবল নয়, কিন্তু ট্রিটেবল। 2006 সালে হুইল চেয়ার বাউন্ড ছিল, এখন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মাল্টিপল স্ক্লেরোসিস রোগীরা সুস্থতার সাথে চাকরি করতে পারেন, নিজের দৈনন্দিন কাজকর্ম করতে পারেন। মেয়েদের যেহেতু এটা একটা ইয়াং বয়সে বেশিরভাগ হয় এবং মহিলারা বেশি আক্রান্ত হয়, সেক্ষেত্রে কিন্তু তারা বিয়ে করতে পারে, অনেক ক্ষেত্রে কিছু মা হয়ে অনেক স্বাভাবিক জীবনযাপন করতে পারে, অনেক দিন ধরেই স্বাভাবিক জীবনযাপন করতে পারে। রোগটাকে নির্ণয় করলে আমরা যেমন ক্লিনিক্যাল তার যে উপসর্গ লক্ষণগুলো দিয়ে আমরা যে মাল্টিপল স্ক্লেরোসিস বলে আমরা এটাকে ডায়াগনোসিস করছি বা আমরা সন্দেহ করছি, সেইটাকে আমাদের কনফার্ম করতে হয় এমআরআই করে নিই। এমআরআইও ক্রাইটেরিয়া আছে বিশেষ, সেই ক্রাইটেরিয়ার উপর নির্ভর করে আমাকে এমআরআই করতে হয়, এবং এমআরআই ক্রাইটেরিয়ার পরে

তার আমাদের কিছু পরীক্ষা করতে হয়, এমআরআই ছাড়া পিঠের জল সিএসএফ পরীক্ষা করতে হয়। সিএসএফে অলিগোকোনাল ব্যান্ড বলে একটা আছে, সেটা কিন্তু পরিষ্কার, মানে 85% থেকে 90% পজিটিভ হয়। সেটা খুব আমাদের সাহায্য করে যে আমরা পেশেন্টকে যে দেখছি সেই পেশেন্টটার মাল্টিপল স্ক্লেরোসিস হয়েছে। তাছাড়া আমরা যেমন ভিপি করি, ভিপি মানুষটা চোখে দেখতে পাচ্ছে, ভিজুয়াল ইভোক পোটেন্সিয়াল স্টাডিজ, সেইগুলো করে কিন্তু দেখা যায় তার ভিপি প্রলং হতে পারে কিন্তু তার কোনো কমপ্লেন নেই, সেইগুলোকে দেখতে হবে এবং সিমটমস অনুযায়ী আমাদের চিকিৎসা করতে হবে। যদি খুব বেশি হঠাৎ চোখে দেখতে পেল না, হঠাৎ কোনো অঙ্গ পড়ে গেল বা খুব ঝিনঝিন করছে সেক্ষেত্রে আমাদের, বা হঠাৎ ডাল ভারসাম্যত হয়ে গেল সেক্ষেত্রে, অ্যাকিউট অ্যাটাকের ক্ষেত্রে আমাদের চিকিৎসা একটা আছে। তারপরে যেহেতু মাল্টিপল স্ক্লেরোসিসের অনেক ভাগ আছে, তারপরে আগে যেটা দু একটা আমাদের এই যে ওষুধপত্র ছিল, এখন সেটা ডিজিজ মডিফাইং এজেন্ট এসে গেছে, বিভিন্ন ধরনের ডিজিজ মডিফাইং এজেন্টের কাজ হচ্ছে। যেহেতু মাল্টিপল স্ক্লেরোসিসের ক্লাসিফিকেশান আপনারা যদি দেখেন, একটাকে আমরা হচ্ছি RRMS অর্থাৎ রিল্যাপসিং রেমিটিং টাইপ অফ মাল্টিপল স্ক্লেরোসিস, যেটা হচ্ছে আবার ভালো হচ্ছে, প্রথমের দিকে খুব ভালো হয়ে গেল, তারপর কিছুটা বেশিরভাগ ভালো হলো, তারপর আস্তে আস্তে ভালো হচ্ছে না, সেটা প্রায় 85%। তারপর হচ্ছে সেকেন্ডারি প্রোগ্রেসিভ মাল্টিপল স্ক্লেরোসিস, অর্থাৎ রিল্যাপসিং রেমিটিং, ভালো হচ্ছে, আবার হচ্ছে, ভালো হচ্ছে, হতে হতে একটা সময়ের পর সেইটা কিন্তু আর ভালো হচ্ছে না, প্রোগ্রেশন করছে ডিজিজ, সেকেন্ডারি প্রোগ্রেসিভ ভ্যারাইটিস। আরেকটা হচ্ছে যে প্রাইমারি প্রোগ্রেসিভ, প্রথম থেকেই আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, সেটা 10-15%, সেটাই সবচেয়ে ভয়ের বা চিন্তার বিষয়। এখানেই আমাদের ডায়াগনোসিসের ক্ষেত্রে অনেক সময় সমস্যা এসে যায়। আরেকটা হচ্ছে ক্লিনিক্যালি আইসোলেটেড সিন্ড্রোম, এখন যেটা বলা হচ্ছে, অর্থাৎ একটা জিনিস রয়েছে, আমি হঠাৎ একজন চোখে দেখতে অসুবিধা হচ্ছে কিন্তু তার এমআরআই যে ক্লাসিক্যাল মাল্টিপল স্ক্লেরোসিসের মতন, এই সময় যদি আমরা চিকিৎসাটা করি কিন্তু তার প্রোগ্রেশনটা আমরা অনেকাংশে আটকাতে পারবো। তাই জন্য ক্লিনিক্যালি আইসোলেটেড সিন্ড্রোম বলে। রেডিওলজিক্যালি আইসোলেটেড সিমটমেও এটা ডিভেকল আছে, চিকিৎসা শুরু করব কি করব না অনেকে মনে করেন করব। আমি ব্যক্তিগতভাবে মনে করতে পারি যে যেহেতু আমার কোনো প্রতিটা ওষুধেরই তো এফেক্ট সাইড এফেক্ট আছে, সুতরাং ক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়ার থাকলে আমার পার্শ্ব প্রতিক্রিয়ার জন্যে আমাকে ওয়েট অবজার্ভ করা উচিত। তবে ডিজিং মডিফাইং এজেন্ট এখন যেগুলো এসেছে সেগুলো কিন্তু মিরাকল। 2006 সালে যেটা আমার হুইল চেয়ার বাউন্ড ছিল, এখন সেটা ট্রিটেবল, অর্থাৎ কিউরেটিভ নেই কিন্তু ট্রিটেবল করে সুস্থ স্বাভাবিক আমার ডিজিজের রিল্যাপসিং রেটটাকে আমরা কমিয়ে দিচ্ছি এবং ডিজিজের প্রোগ্রেশনটাকে খুব স্লো করে দিচ্ছি, অর্থাৎ যাতে মানুষ সুস্থ স্বাভাবিকভাবে, যেহেতু ইয়াং বয়সের হয়, তারা সুস্থ স্বাভাবিকভাবে তার পারিবারিক জীবন, কর্মজীবন, সামাজিক জীবন করে এগিয়ে যেতে পারে। যদি সঠিক সময়ে চিকিৎসা না করা যায় বা সঠিক সময়ে, অনেক সময় ডায়াগনোসিস ঠিক মতন হলো না, বিভিন্ন তো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস থাকে, সেক্ষেত্রে মানুষের যদি চোখে দেখতে না পায় তাহলে চোখের দৃষ্টিশক্তি চলে যেতে পারে, যদি তার একটা দিকটা প্যারালিসিস মতো হয়ে যায় তাহলে তার সেই দিকটা অসার পঙ্গু হয়ে যেতে পারে, শক্ত হয়ে যেতে পারে, ভারসাম্য হয়ে গেলে চলাফেরায় অসুবিধা হতে পারে, সেক্ষেত্রে খুব বেশি হয়ে গেলে পরনির্ভরশীল হয়ে যেতে পারে, পরে হুইল চেয়ার বাউন্ড হতে পারে। সে চিকিৎসা করার সাথে সাথে কিন্তু আমাদের মনে রেখে দিতে হবে, খালি চিকিৎসাটা করলে হবে না, এর সাথে ফিজিওথেরাপি, নিউরো রিহ্যাবিলিটেশনের উপর জোর দিতে হবে। খালি ওষুধ খেয়েই ভালো করা যাবে না, নিউরো রিহ্যাবিলিটেশন করতে হবে প্রপারলি, সিমটমসগুলোকে আমাদের, তাতে অনেক উন্নতি হবে, চলাফেরার ব্যালেন্সিং এক্সারসাইজ, তারপরে গেট এক্সারসাইজ, ব্লাডার কেয়ার এবং অ্যাভোবল ফিজিওথেরাপি করতে পারলে অনেক কিছু তাড়াতাড়ি, মানে ভাবে সুস্থ স্বাভাবিকতার জীবনযাপন করতে পারবে। কার হবে কিছু বোঝা মুশকিল এখন। প্রিকশনারি মেজারের মধ্যে দেখা গেছে কম বয়সের যাদের খুব বেশি চেহারা ভারী থাকে বা স্থূলতা বেশি থাকে, সেটা কম বয়সে সেই ওজনটা কমানো উচিত। ধূমপান করাটা উচিত নয়, ধূমপান খারাপ। ভিটামিন ডি কমে গেলে বলা হচ্ছে, সুতরাং ভিটামিন ডি তার ঠিক মতন যদি দেহ সাপ্লিমেন্ট আমাদের করা যায় বা রোদ্দুরে ঘোরা করলে, অপরটি অনেক গরিব মানুষের ক্ষেত্রে রোদ্দুরে যদি সকালবেলার দিকে ঠিক মতন রোদ্দুরটা লাগানো যায়, শরীরে ভিটামিন ডি তৈরি হয়ে যায়। আর আজকালকার জীবনে কিন্তু প্রচণ্ড স্ট্রেস অ্যাংজাইটি রয়েছে, স্ট্রেস অ্যাংজাইটিটা আমাকে অ্যাভয়েড করতে হবে, রিল্যাক্সেশনে থাকতে হবে। ওয়ার্ল্ড মাল্টিপল স্ক্লেরোসিস ডে হচ্ছে 2009 সাল থেকে শুরু হয়েছে। এবারের যেটা থিম রয়েছে MS আনসিন, এক্ষেত্রে মাল্টিপল স্ক্লেরোসিসের কিছু লক্ষণ উপসর্গ আপনাদের বলেছিলাম, এই আনসিন পার্ট

যে কিছু কিছু লক্ষণ আছে যেগুলোকে আমরা মাল্টিপল স্ক্লেরোসিসের মধ্যে গুরুত্ব দিতাম না, যেমন এবং অনেক সময় মনে হতো যে বোধ হয় এই মানুষটার এই রোগ হয়েছে এই জন্য সে একবারে চিন্তিত, তার মধ্যে তার ডিপ্রেশন আসছে, তার মন মেজাজ খারাপ, স্ট্রেস অ্যাংজাইটি একটা মানুষকে যেমন, তার মধ্যে একটা ফ্যাটিক, তার কোনো কারণে প্রচণ্ড তার ক্লান্তি ঘুমিয়ে পড়ছে, ফ্যাটিকনেসটা হচ্ছে এটা ক্রনিক ফ্যাটিক।

0: এর উপরও আমাদের জোর দিতে হবে, তাকেই আনসিন সিমটম। অনেক সময় একটা কারেন্টের মতন আমরা ট্রাইজিমিনাল নিজেদের মুখের কাছে একটা কারেন্টের মতন বা শরীরের মধ্যে ব্যাকালি একটা কারেন্টের মতন চলে যাচ্ছে। এই যে উপসর্গগুলো দেখা যাচ্ছে, এই যে আনসিন জিনিসগুলোকে আমরা গুরুত্ব দিতাম না, জ্বর হলে তার রোগের লক্ষণ উপসর্গগুলো বেড়ে যাচ্ছে, সেই উপসর্গগুলোকে সঠিকভাবে মাল্টিপল স্ক্লেরোসিস রোগীর মধ্যে দেখা দিলে আমাকে গুরুত্ব সহকারে তার চিকিৎসা করতে হবে, সেটা MS আনসিন বলা হচ্ছে। সরকারের ক্ষেত্রে যেটা হচ্ছে, সরকার করেছে কি, এটাকে আমাদের রেয়ার ডিজিজের মধ্যে ফেলে দিয়েছে, এবং রেয়ার ডিজিজের মধ্যে ফেলে দেওয়ার জন্য মাল্টিপল স্ক্লেরোসিস পেশেন্টদের একটা মানে অংশই তার একটা সুযোগ সুবিধা পাবেন। সেন্টার অফ এক্সেলেন্সের যেগুলো আছে সেন্টার ভারতবর্ষে, তার মধ্যে কলকাতায় আমাদের IPGMER, SSKM হসপিটাল, বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স যেখানে রয়েছে সেন্টার অফ এক্সেলেন্সে, সেখানে যদি রেয়ার ডিজিজের জন্য একটা ক্লিনিকও আছে উইকলি, সেখানে যদি দেখানো যায় রেয়ার ডিজিজের যে বেনিফিট সবগুলো আছে। আর একটা ডিসেবিলিটি অ্যাক্টসের মধ্যে মাল্টিপল স্ক্লেরোসিসকে দেওয়া হয়েছে, ডিসেবিলিটি অ্যাক্ট এর মধ্যে পড়ার জন্যে সরকারি যে ডিসেবিলিটি স্কিম রয়েছে সেই স্কিমের যে সুযোগ সুবিধাগুলো আছে সেই সুযোগ সুবিধাগুলো তারা পেতে পারে। তিন নম্বর হচ্ছে পরীক্ষাগুলো, সরকারি হসপিটালে MRI যেটা দরকার বা ইভোক পোটেন্সিয়াল, CSF স্টাডি ডে কেয়ারে মানে সকালবেলায় ভর্তি হলো হসপিটালেতেই, যেমন আমাদের PG হসপিটাল বাঙ্গুর স্টপ নিউরো সায়েন্সে আছে, আমি জানিয়েছিলাম যে তখনও করছে, যে ওইখান থেকে পিঠের জল পরীক্ষা করে পাঠিয়ে দেওয়া হলো, তারপর সে বিকেলবেলা বাড়ি চলে গেলো, একটা বেড অকুপাই হলো না, কিন্তু সে সব বেনিফিটগুলো পাচ্ছে। ওষুধও সরকারি হসপিটাল থেকে বিনা পয়সায় পাওয়া যাচ্ছে, বা এখন ভারতে যে একটা গরিব মানুষদের জন্য চিকিৎসার যে আয়ুষ্মান ভারত যেটা বর্তমানে আসবে বলেছিল, বা আগে যেটা স্বাস্থ্যসাথী, তো সেই সুযোগ অনেক অংশে পেয়ে যেতে পারে।
1: তাহলে যা বোঝা গেল, এই রোগের ব্যাপারে যত বেশি মানুষ সচেতন হবেন তত বেশি করে এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো যাবে। তাই ডাক্তারবাবু যা যা উপসর্গের কথা বললেন সেগুলোর কোনোটার সম্মুখীন যদি আপনি হন, তাহলে যত দ্রুত সম্ভব বিশেষজ্ঞের পরামর্শ নিন। এবার হতেই পারে যে পরীক্ষা করে দেখা গেল যে সেই অসুবিধার জন্য আপনার মাল্টিপল স্ক্লেরোসিস হয়নি, তাহলে তো ভালোই। কিন্তু যদি উল্টোটা হয়, তাহলে অন্তত রোগের চিকিৎসাটা শুরু করা যাবে। কারণ মনে রাখবেন, এই রোগ থেকে সম্পূর্ণভাবে মুক্তি না পেলেও এই রোগের বিরুদ্ধে কিন্তু এক জোরদার প্রতিরোধ গড়ে তোলা সম্ভব, দমানো সম্ভব এই রোগের প্রভাবকে।

0: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান আলোর সন্ধানে, উপস্থাপনায় সৌরভ গুপ্ত, প্রযোজনা দুর্বা দে।
1: এখন বাংলা সংবাদ। আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর, কর্ণাটকে ভি কে শিবকুমার কংগ্রেস বিধায়ক দলের নেতা নির্বাচিত হয়েছেন। 3রা জুন তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান ক্ষেত বাঁচাও অভিযানকে জাতীয় প্রচারাভিযানে পরিণত করতে খামার, কৃষক এবং গ্রামকে সংযুক্ত করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়েছেন। তিনি রাসায়নিক সারের যথেচ্ছ ব্যবহার কমানোর উপরেও জোর দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। কেন্দ্রীয় সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে পশ্চিমবঙ্গে আজ জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে HPV টিকাকরণ কর্মসূচির সূচনা হয়েছে। বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা রক্ষা এবং নাগরিক সমস্যার দ্রুত সমাধানে আজ পশ্চিমবঙ্গে স্বচ্ছ মোবাইল অ্যাপের সূচনা হয়েছে। ব্যাডমিন্টনে সত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেঠি জুটি সিঙ্গাপুর ওপেন টুর্নামেন্টে পুরুষদের ডাবলসের ফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। কর্ণাটকে বিধানসৌধে অনুষ্ঠিত কংগ্রেস বিধায়ক দলের বৈঠকে ডি কে শিবকুমারকে দলের নতুন নেতা নির্বাচিত করা হয়েছে। এ প্রসঙ্গে বিধায়করা সিদ্দারামাইয়া এবং ডক্টর জি পরমেশ্বরের উত্থাপিত প্রস্তাবটি গ্রহণ করেন। ডি কে শিবকুমারের কার্যালয় থেকে জারি করা একটি প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।

0: বিধায়করা তাঁকে তাদের নেতা এবং পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছেন। শিবকুমারকে নেতা হিসেবে নির্বাচিত করার প্রস্তাবটি গৃহীত হওয়ার পর সভায় এআইসিসি সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল আনুষ্ঠানিকভাবে সমস্ত কংগ্রেস বিধায়কদের কাছে এই বার্তাটি ঘোষণা করেন। পরে বেঙ্গালুরুতে সংবাদমাধ্যমকে শ্রী বেণুগোপাল বলেন যে ডি কে শিবকুমারকে দলের বিধায়করা সর্বসম্মতিক্রমে নেতা নির্বাচিত করেছেন এবং তিনি সরকার গঠনের দাবি জানাতে রাজ্যপালের সঙ্গে দেখা করবেন। তিনি আরও জানান যে আগামী 3 জুন শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, ক্ষেত বাঁচাও অভিযানকে একটি জাতীয় প্রচারাভিযানে পরিণত করতে খামার, কৃষক এবং গ্রামকে সংযুক্ত করা প্রয়োজন। নতুন দিল্লিতে ক্ষেত বাঁচাও অভিযানের প্রস্তুতি সংক্রান্ত একটি উচ্চ পর্যায়ের বৈঠকে মন্ত্রী একথা বলেন। এই অভিযানের মূল লক্ষ্য হবে সারের সুষম ও বিচক্ষণ ব্যবহার, আবহাওয়াজনিত প্রতিকূলতার প্রেক্ষিতে কৃষকদের পরামর্শ প্রদান, পঞ্চায়েত স্তরে সক্রিয় অংশগ্রহণ এবং বিভিন্ন প্রকল্পের সুবিধা সরাসরি গ্রামে পৌঁছে দেওয়া। শ্রী চৌহান কর্মকর্তাদের খামার রক্ষা, ব্যয়ের ভারসাম্য রক্ষা এবং কৃষকদের সময়োপযোগী ও সঠিক নির্দেশনা প্রদানের উপর মনোযোগ দিতে নির্দেশ দেন। তিনি আরও বলেন যে পঞ্চায়েত স্তরে এই অভিযানের জন্য একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করা হবে। মন্ত্রী কর্মকর্তাদের এই অভিযানের আওতায় পঞ্চায়েত স্তরে উপযুক্ত সরঞ্জাম বিতরণ এবং বিভিন্ন প্রকল্প ও সরকারি কর্মসূচি সুবিধা অন্তর্ভুক্ত করারও নির্দেশ দেন। তিনি বলেন যে রাসায়নিক সারের যথেচ্ছ ব্যবহার কমানোই হবে এই অভিযানের প্রধান উদ্দেশ্য। ক্ষেত বাঁচাও অভিযান সোমবার থেকে 30 জুন পর্যন্ত দেশ জুড়ে পরিচালিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং লাইং 5 দিনের ভারত সফরে আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে এসে পৌঁছেছেন। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং। পরে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মায়ানমারের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে ডক্টর জয়শঙ্কর দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার বিষয়ে মায়ানমারের রাষ্ট্রপতির ইতিবাচক মনোভাবের প্রশংসা করেন। তিনি বলেছেন যে শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য অংশীদারিত্বকে এগিয়ে নিতে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে অং লাইং এর বৈঠকের অপেক্ষায় আছেন। আগামীকাল ভারত মায়ানমার বিজনেস ফোরামের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। কর্মীবর্গ, জন অভিযোগ ও পেনশন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং আজ নতুন দিল্লিতে এআই চালিত সিপিগ্রামস ভয়েস চ্যাটবট সমাধান দিদির সূচনা করেছেন। এই চ্যাটবটটি নাগরিকদের একটি ইন্টারেক্টিভ কথোপকথনমূলক ইন্টারফেসের মাধ্যমে জন অভিযোগ নথিভুক্ত করার সুযোগ করে দেবে। ডক্টর জিতেন্দ্র সিং সমাধান দিদিকে সরকারের অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থার গণতান্ত্রিকীকরণের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন যে সমাধান দিদি বর্তমানে ভারতের 22টি ভাষাতেই পাওয়া যাবে, আরও আঞ্চলিক ও স্থানীয় ভাষাকে অন্তর্ভুক্ত করার প্রচেষ্টা চলছে। তিনি জোর দিয়ে বলেন যে ভারতের ভাষাগত বৈচিত্র্যের কারণে শাসন ব্যবস্থার প্ল্যাটফর্মগুলোকে সহজলভ্য ভাষা করা প্রয়োজন, যে ভাষা ব্যবহারে নাগরিকরা সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, যার ফলে বৃহত্তর অংশগ্রহণ এবং অন্তর্ভুক্তি নিশ্চিত হবে। মন্ত্রী বলেন, 2014 সালের আগে বার্ষিক নথিভুক্তি জন অভিযোগের সংখ্যা প্রায় 2 লক্ষ থেকে বেড়ে বর্তমানে প্রায় 25 থেকে 30 লক্ষে দাঁড়িয়েছে।
1: सन 2014 से पहले कि केवल यहाँ पर 2 लाख शिकायतें दर्ज होती थी प्रतिवर्ष, आज उसकी बढ़कर के संख्या 25 से 30 लाख होगी। कारण ये कि वी हैव बीन प्रॉम्प्ट, वी हैव बीन फॉलोइंग टाइमलाइंस, वी हैव बीन रिस्पॉन्सिव। और ये इसलिए संभव हुआ कि टेक्नोलॉजी का भरपूर और पर्याप्त उपयोग किया गया, आर्टिफिशियल इंटेलिजेंस का किया गया।
0: एक खबर अपनारा सुनछेन आकाशवाणी थेके। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স স্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে পশ্চিমবঙ্গে আজ জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে HPV টিকাকরণ কর্মসূচির সূচনা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বিধাননগর মহকুমা হাসপাতালে 2 কিশোরী উপভোক্তার হাতে টিকাকরণের শংসাপত্র তুলে দেন। তিনি বলেন, এই কর্মসূচির জন্য কেন্দ্রীয় সরকার 7,72,650 ডোজ টিকা রাজ্যকে দিয়েছে। 235টি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্বাস্থ্যকেন্দ্রে আজ একযোগে এই টিকাকরণ কর্মসূচি সূচনা হয়েছে। আগামী দিনে এই সংখ্যা বাড়িয়ে 880টিতে নিয়ে যাওয়া হবে। 14 বছর বয়সী কিশোরীদের বিনামূল্যে সরকারি টিকা দেবে। বেসরকারি জায়গায় এই টিকার একটি ডোজের দাম প্রায় 4,000 টাকা। পশ্চিম

0: দেশের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা রক্ষা এবং নাগরিক সমস্যা দ্রুত সমাধানে স্বচ্ছ মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। কলকাতায় আজ এক অনুষ্ঠানে কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রী মনোহর লাল এই অ্যাপের সূচনা করেন। এর মাধ্যমে যে কোনো সাধারণ নাগরিক এলাকায় জমা জল, আবর্জনা এবং নিকাশি সংক্রান্ত সমস্যার ছবি তুলে স্বচ্ছ অ্যাপে আপলোড করতে পারবেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিযোগ পাওয়ার 2 ঘন্টার মধ্যে সমস্যার সমাধান করবেন। শ্রী মনোহর লাল বলেন, প্রধানমন্ত্রী বারবার স্বচ্ছতার বিষয়ে প্রচার চালাচ্ছেন। স্বচ্ছ ভারত অভিযানের আওতায় শহর ও গ্রামাঞ্চলের পরিচ্ছন্নতা রক্ষার কাজ চলেছে।
1: ইস অ্যাপ মে জনতা কো নাগরিকো কো এক সুবিধা দি গই হ্যায় কি জাহাঁ ভি আপ গন্দগি দেখতে হ্যায় ওহীঁ উসকা ফোটো খিঁচিয়ে और उस फोटो पर इस ऐप के माध्यम से अपलोड करिए। तुरंत डिपार्टमेंट जो लोकल म्यूनिसिपैलिटी है उसके पास वो जाएगा। प्रधानमंत्री जी ने लाल किला से इस बात का आह्वान किया था कि हमको हर शहर हर गांव ओडीएफ करना है।
0: দক্ষিণ শহরতলি সোনারপুরের কামড়াবাদে মৃত দলীয় কর্মীর বাড়িতে গিয়ে আজ ব্যাপক বিক্ষোভের মুখে পড়তে হয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বাইকে করে যাওয়ার সময় অভিষেকের দিকে ছোঁড়া হয় ডিম, দেওয়া হয় চোর স্লোগান, তাকে শারীরিকভাবে হেনস্থার অভিযোগ তোলেন অভিষেক। পরে ব্যাপক পুলিশি নিরাপত্তায় ওই দলীয় কর্মীর বাড়িতে যান তিনি। এই ঘটনার পরই বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী সেখানে পৌঁছে যায়। বিক্ষোভকারীদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। পরে তাকে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের পাহারায় বের করে নিয়ে যাওয়া হয়। ন্যায় বিচারের জন্য আদালতে দ্বারস্থ হবেন বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি। ঘটনার ভিডিও শেয়ার করে তিনি বলেন, রক্ষকই ভক্ষক। অভিষেককে দলের তরফে প্রথমে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর তাকে ছেড়ে দেওয়া হয়। ভারতের আবহাওয়া দপ্তর IMD আগামীকাল অন্ধ্রপ্রদেশ, গুজরাট, কেরালা, মাহে, লাক্ষাদ্বীপ এবং দেশের উত্তর পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। আগামী 2 দিন ওড়িশা, তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল এবং মধ্যপ্রদেশেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামীকাল পূর্ব রাজস্থান, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং বিদর্ভ অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টি হতে পারে। অন্যদিকে আগামীকাল দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। ব্যাডমিন্টনে সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেঠি জুটি সিঙ্গাপুর ওপেন টুর্নামেন্টে পুরুষদের ডাবলসের ফাইনালে উঠেছেন। আজ সেমিফাইনালে এই ভারতীয় জুটি বিশ্বের 1 নম্বর দক্ষিণ কোরিয়ার সিও সেউং জায়ে ও কিম ওন হো জুটিকে 21-19, 21-18 পরাজিত করেছেন। মিক্সড ডাবলসে আজ সেমিফাইনালে ভারতের ধ্রুব কপিলা ও তানিশা ক্রাস্টো জাপানের সায়াকা হোবারা ও ইউইচি শিমোগামির কাছে 16-21, 21-17, 13-21 হেরে গেছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কর্ণাটকে ভিকে শিবকুমার কংগ্রেস বিধায়ক দলের নেতা নির্বাচিত হয়েছেন। 3রা জুন তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান ক্ষেত মাচাও অভিযানকে জাতীয় প্রচারাভিযানে পরিণত করতে খামার, কৃষক এবং গ্রামকে সংযুক্ত করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। খবর শেষ হলো। এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন অনুষ্ঠান পরিচিতি। আগামীকাল 31 মে রবিবার আকাশবাণী মৈত্রীর পূর্ণাঙ্গ অনুষ্ঠান পরিচিতি। ভারতীয় সময় ভোর 5:56 শুরু হবে মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। সকাল 6:05 সুচিন্তন অনুষ্ঠানে শুনবেন রামানন্দ চট্টোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। সকাল 6:10 সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠান প্রথম আলো। খেয়াল শুনবেন পণ্ডিত বি আর দেওধারের পরিবেশনায়, প্রথমে লক্ষ্মীটোড়ি এবং তারপর কুক্কুট বিলাওয়াল রাগ। সকাল 6:30 শাশ্বত ভারত অনুষ্ঠানে শ্রী অরবিন্দের রচনা থেকে পাঠ শুনতে পাবেন। 6:40 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী রমা মণ্ডল। 6:55 কৃষক বন্ধুদের জন্য অনুষ্ঠানে কথিকা বলবেন ডক্টর কৌশিক ব্রহ্মচারী। ফসলের দেশি জাতের সংরক্ষণ বিষয়ে এই কথিকা। সকাল 7:05 সুফুই গানের আসর। 7:15 বাংলাদেশের দর্শনীয় স্থান অনুষ্ঠানে গুলিয়াখালী সমুদ্র সৈকত নিয়ে থাকবেন সৃজিতা রায়।

সকাল 7:35 সকালের আড্ডা, 8:30 কবিকণ্ঠে অনুষ্ঠানে কবি মৃদুল দাশগুপ্তের সঙ্গে সুতপা চট্টোপাধ্যায়ের আলাপচারিতা, অনুষ্ঠানটির প্রযোজনা তনয়া বিশ্বাস। সকাল 9:00 ষোলোয়ানা বাঙালি অনুষ্ঠানে শুনবেন মণিপুরী নৃত্যশিল্পী প্রীতি প্যাটেলের সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব, সাক্ষাৎকার গ্রহণে পঙ্কজ চক্রবর্তী, প্রযোজনায় দুর্বা দে। ভারতীয় সময়ে সকাল 9:30 মনের মতো গান নিয়ে থাকবেন শ্রেয়া দত্ত রায়। 10:30 ভক্তিগীতে শিল্পী সুদেব চট্টোপাধ্যায়। 10:45 লোকগানের আসর। ভারতীয় সময়ে বেলা 11:00 মাননীয় প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানের 134তম পর্ব শুনতে পাবেন। এই অনুষ্ঠানটি শেষ হওয়ার পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শুনবেন। বেলা 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা নিয়ে থাকবেন শুভাশিস বন্দ্যোপাধ্যায়। 12:30 যাত্রাপালা প্রেমের সমাধি তীরে, রচনা ডক্টর সুবোধ কুমার চট্টোপাধ্যায়, পরিবেশনায় তেলিপুকুর যাত্রা সংস্থা। 1:40 বাংলা ব্যান্ডের গান। 2:30 আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সমাপ্তি হবে। ভারতীয় সময় দুপুর 3:30 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা, 3:35 অনুরোধের আসর। বিকেল 4:05 মহিলাদের আসরে রসময় নিয়ে থাকবেন লাকি বণিক এবং উমা মৈত্র। এই অনুষ্ঠানে স্টুডিওর বাইরে থেকে সুস্মিতা বিশ্বাসের রেকর্ড করে আনা একটি অনুষ্ঠান শুনতে পাবেন। 4:35 ষোলোয়ানা বাঙালি অনুষ্ঠানের পুনঃসম্প্রচার। বিকেল 5:05 আজ সন্ধ্যায় নিয়ে থাকবেন উৎসব সিনহা। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় রোহিত গোস্বামী। সন্ধে 6:20 ক্ষেত খামারের কথা অনুষ্ঠানে গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে সেচ ব্যবস্থা এবং পরিশ্রুত পানীয় জলের ভূমিকা বিষয়ে গবেষণামূলক অনুষ্ঠান স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন পম্পা বন্দ্যোপাধ্যায়। সন্ধে 6:50 আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে বিশ্ব তামাকমুক্ত দিবস নিয়ে কথিকা বলবেন ডক্টর অরিন্দম চক্রবর্তী। সন্ধে 7:00 নাটক গান্ধারীর আবেদন, রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, প্রযোজনা অজিত মুখোপাধ্যায়। রাত 8:00 মাননীয় প্রধানমন্ত্রীর মন কি বাত বেতার ভাষণের বাংলা রূপান্তরের 134তম পর্ব শুনতে পাবেন। তারপর বাংলা ব্যান্ডের গান। ভারতীয় সময় রাত 9:00 কথায় গানে নিয়ে থাকবেন পল্লবী সিনহা। 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 রবীন্দ্রনাথ ঠাকুরের ইউরোপ প্রবাসীর পত্র বইটির আলোচনা করবেন সুচিস্মিতা গুপ্ত, প্রযোজনায় অনন্যা মজুমদার। রাত 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে বাগেশ্রী রাগে সেতার পরিবেশন করবেন সৌম্য আড্ঢ্য। তবলাই শিল্পীকে সহযোগিতায় থাকবেন প্রদ্যুৎ পাল। রাত 10:45 উপমহাদেশের খবর। রাত 11:00 হারানো দিনের গান নিয়ে থাকবেন পল্লবী সিনহা। রাত 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শুনলেন আগামীকাল রবিবার 31 মে আকাশবাণী মৈত্রীর পূর্ণাঙ্গ অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী মৈত্রী, এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে যোগ রাগে বাঁশি পরিবেশন করবেন শিল্পী পাঞ্চজন্য দে। শিল্পীকে তবলায় সঙ্গত করবেন সমীর নন্দী। রাগ যোগ বাঁশি।

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন উপমহাদেশের খবর। উপস্থাপনায় আমি অর্ক সেন, সঙ্গে রয়েছেন শুভব্রত মুখোপাধ্যায়। আজকের শিরোনামে রয়েছে, মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন হং লাইং আজ দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন।
0: কর্ণাটকের ডি কে শিবকুমার কংগ্রেস পরিষদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন। আগামী 3রা জুন তিনি নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন।
1: সরকার আগামী 1লা জুন থেকে তুলো আমদানির ওপর সীমা শুল্ক সাময়িকভাবে প্রত্যাহার করে নিচ্ছে।
0: আগামী 4-5 দিনের মধ্যে কেরালামে বর্ষা ঢুকছে বলে আবহাওয়া দফতর জানিয়েছে।
1: ভারতের সাত্ত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসের ফাইনালে পৌঁছেছেন।
0: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের ফাইনালে আর্সেনাল পিএসজির মুখোমুখি। আসছি বিস্তারিত খবরে। মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং লাইং আজ সন্ধ্যায় বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন। সমাজমাধ্যমের এক বার্তায় শ্রী জয়শঙ্কর দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সহযোগিতা আরও দৃঢ় করার বিষয়ে মায়ানমারের

0: রাষ্ট্রপতির ইতিবাচক মনোভাবের প্রশংসা করেন। তিনি বলেন, শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির লক্ষ্যে দ্বিপাক্ষিক অংশীদারিত্বকে এগিয়ে নিতে মায়ানমারের রাষ্ট্রপতি খ্লাইংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের বিষয়ে তিনি আশাবাদী। মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন হং লাইং পাঁচ দিনের ভারত সফরে আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে এসে পৌঁছেছেন। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং। এর আগে আজ সকাল 9টায় একটি বিশেষ বিমানে তিনি গয়া বিমানবন্দরে এসে পৌঁছন। গয়া আন্তর্জাতিক বিমানবন্দরে বিহারের রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হাসনাইন, কৃষিমন্ত্রী বিজয় কুমার সিনহা সহ অন্যান্য আধিকারিকরা তাকে অভ্যর্থনা জানান। রাষ্ট্রপতি বিখ্যাত মহাবোধি মন্দির এবং বক্রাউরে অবস্থিত ঐতিহাসিক সুজাতা মন্দিরে প্রার্থনা করেন। মায়ানমার থেকে আসা বৌদ্ধদের তৈরি বেশ কিছু বিহারও পরিদর্শন করেন তিনি। তাঁর সফরসঙ্গী হিসেবে শীর্ষ আধিকারিক ও বিভিন্ন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মায়ানমারের রাষ্ট্রপতি সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দুদেশের মধ্যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা করবেন।
1: আফগানিস্তানের লাগমান প্রদেশে একটি সড়ক দুর্ঘটনায় 22 জনের মৃত্যু হয়েছে, আহত আরও 35 জন। পাকিস্তান থেকে একটি ট্রাকে করে এই আফগান শরণার্থীরা দেশে ফেরার সময় ট্রাকটি উল্টে গেলে এই দুর্ঘটনাটি ঘটে। মৃতদের মধ্যে 5 জন মহিলা এবং 10টি শিশু রয়েছে। প্রাদেশিক জনস্বাস্থ্য বিভাগের নির্দেশক আমিনুল্লাহ শরীফ জানিয়েছেন, ট্রাকটির চালক ঘুমিয়ে পড়েছিলেন, এর ফলে সেটি রাস্তার ধারে গর্তে পড়ে যায়।
0: শ্রীলঙ্কায় আজ যথাযোগ্য মর্যাদায় ভেসাক পোয়া দিবস উদযাপিত হচ্ছে। এই বিশেষ দিনে ভগবান বুদ্ধের জন্ম, বোধিলাভ এবং মহাপরিনির্বাণকে স্মরণ করা হয়। মাতারা জেলার ঐতিহাসিক মিডেলাওয়েলা পুরানা বিহারে সপ্তাহব্যাপী জাতীয় ভেসাক উৎসব অনুষ্ঠিত হচ্ছে। ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশ নিতে হাজার হাজার ভক্ত সেখানে সমবেত হয়েছেন। উৎসবের অংশ হিসেবে দেশজুড়ে 2000-এরও বেশি দানশালা বা বিনামূল্যে খাবার ও পানীয় বিতরণের কেন্দ্র স্থাপন করা হয়েছে। ভারত ও শ্রীলঙ্কার মধ্যে গভীর সাংস্কৃতিক বন্ধনকে তুলে ধরার লক্ষ্যে ভারতীয় হাইকমিশন এবং হাম্বানটোটার ভারতীয় কনসুলেট জেনারেলের যৌথ উদ্যোগে ভারতের বৌদ্ধ ঐতিহ্য শীর্ষক একটি আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
1: সৌদি আরবে অনুষ্ঠিত এবারের খিতামহু মিস্ক অনুষ্ঠানে ভারতের হজ মিশন 2টি মর্যাদাপূর্ণ পুরস্কার পেয়েছে। হজ যাত্রীদের সেবায় উৎকর্ষ সাধনের স্বীকৃতিস্বরূপ সৌদি হজ মন্ত্রক প্রতি বছর লাব্বাইতুম পুরস্কার দিয়ে থাকে। সেরা হজ সমন্বয় ও যোগাযোগ বিভাগের পুরস্কার ভারতের হজ মিশনের হাতে তুলে দেওয়া হয়েছে। এই অনুষ্ঠানের মাধ্যমেই এবারের হজ মরসুমের আনুষ্ঠানিক সমাপ্তি হয়। এই অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করেন কনসাল জেনারেল ফাহাদ সুরি এবং হজ সংক্রান্ত কনসাল সাদাফ চৌধুরী।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আগামীকাল সকাল 11টায় আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণী সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর ই দফতর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে এর আঞ্চলিক ভাষার তর্জমা।
1: কর্ণাটকে ডিকে শিবকুমার কংগ্রেস পরিষদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন। মুখ্যমন্ত্রী হিসাবে সিদ্দারামাইয়ার পদত্যাগের পর পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে দল তাকে বেছে নিয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে শ্রী শিবকুমারের কার্যালয় থেকে জানানো হয়েছে। সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল পরিষদীয় দলের বৈঠকে আনুষ্ঠানিকভাবে শ্রী শিবকুমারের নাম ঘোষণা করেন। ওই বৈঠকে সিদ্দারামাইয়া এবং ডক্টর জি পরমেশ্বরের পেশ করা প্রস্তাব গৃহীত হয়। বেঙ্গালুরুতে শ্রী বেণুগোপাল সাংবাদিকদের জানান, ডিকে শিবকুমার সর্বসম্মতভাবে পরিষদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন। খুব শীঘ্রই তিনি সরকার গঠনের দাবি নিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করবেন। আগামী 3রা জুন নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ।
0: পশ্চিমবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরে নিহত দলীয় কর্মীর বাড়িতে যেতে গিয়ে ব্যাপক বিক্ষোভ এবং শারীরিক নিগ্রহের শিকার হয়েছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেস প্রধান মমতা ব্যানার্জি এই ঘটনার তীব্র নিন্দা করে বলেছেন, রক্ষকই ভক্ষক। অন্যদিকে বিজেপি রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর আক্রমণে দেশজুড়ে বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব এই হামলাকে বিজেপি সরকারের অরাজকতা বলে উল্লেখ করেছেন। কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে এই ঘটনার তীব্র নিন্দা করে বলেছেন, যথাযথ পুলিশি নিরাপত্তার অভাব বিজেপির রাজনৈতিক সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন। রাজনৈতিক মতভেদ কখনোই হিংসার কারণ হতে পারে না বলেও তিনি মন্তব্য করেন।
1: সরকার তুলো আমদানির ওপর সীমাশুল্ক সাময়িকভাবে তুলে নিয়েছে। আগামী 1 জুন থেকে 31 অক্টোবর পর্যন্ত তুলো আমদানির ক্ষেত্রে কোনো সীমাশুল্ক নেওয়া হবে না বলে বস্ত্র মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে। তুলো চাষিদের স্বার্থে এবং তুলো উৎপাদনের মূল্য শৃঙ্খলা থাকা সংশ্লিষ্ট সব পক্ষের সুবিধার জন্য এই সিদ্ধান্ত বলে মন্ত্রক জানিয়েছে। মরশুমের বাইরে তুলোর যোগান পর্যাপ্ত রাখতে, অতিক্ষুদ্র ক্ষুদ্র এবং মাঝারি শিল্পোদ্যোগকে সহায়তা দিতে, কাঁচামালের খরচ কমাতে এবং বিদেশের বাজারে ভারতীয় বস্ত্রের প্রতিযোগিতা আরও মজবুত করতে এই সিদ্ধান্ত বলে মন্ত্রক জানিয়েছে।
0: কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী

0: ধীরাজ সিং চৌহান বলেছেন, ক্ষেত বাঁচাও অভিযানকে কৃষিজমি, কৃষক এবং গ্রামগুলিকে সংযুক্ত করে একটি ব্যাপক জাতীয় অভিযানে পরিণত করতে হবে। নতুন দিল্লিতে ক্ষেত বাঁচাও অভিযানের প্রস্তুতি সংক্রান্ত একটি উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করার সময় মন্ত্রী একথা বলেন। বৈঠক চলাকালীন তিনি বলেন, এই অভিযানের মূল লক্ষ্য হল সারের সুষম বণ্টন ও সঠিক ব্যবহার, আবহাওয়া সংক্রান্ত সমস্যাগুলির পরিপ্রেক্ষিতে কৃষকদের যথাসময় পরামর্শদান, পঞ্চায়েত স্তরে সক্রিয় অংশগ্রহণ এবং বিভিন্ন প্রকল্পের সুফল সরাসরি গ্রামগুলিতে পৌঁছে দেওয়া। উল্লেখ্য, ক্ষেত বাঁচাও অভিযান আগামী সোমবার থেকে শুরু হয়ে 30 জুন পর্যন্ত দেশজুড়ে পরিচালিত হবে।
1: পশ্চিমবঙ্গে বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা বজায় রাখতে ও নাগরিক সমস্যা দ্রুত সমাধানে স্বচ্ছ মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। কলকাতায় আজ এক অনুষ্ঠানে কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রী মনোহর লাল এই অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উল্লেখ্য, কোনো নাগরিক তার এলাকার রাস্তায় আবর্জনা থাকলে বা কোথাও জল জমে থাকলে, নিকাশি সংক্রান্ত সমস্যা অথবা অন্য কোনো পরিচ্ছন্নতা সংক্রান্ত অসুবিধার সম্মুখীন হলে সরাসরি ছবি তুলে স্বচ্ছ অ্যাপের মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, রাজ্যের প্রতিটি ক্ষেত্রে এই স্বচ্ছতার প্রকল্প পৌঁছে দেওয়া হবে। রাজ্য সরকার প্রত্যেকটি ক্ষেত্রে কেন্দ্রের সঙ্গে একযোগে কাজ করবে। শুনছেন উপমহাদেশের খবর।

0: পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর সঙ্গে মুম্বাইয়ের অপরাধ জগতের যোগাযোগ মাধ্যম হিসেবে কাজ করা 8 অভিযুক্তকে দিল্লি পুলিশের বিশেষ শাখা আজ গ্রেফতার করেছে। ওই বিশেষ শাখার কমিশনার অনিল শুক্লা সাংবাদিক সম্মেলনে জানান, এই অভিযুক্তদের ওপর দিল্লির গুরুত্বপূর্ণ স্থাপত্য এবং সেখানকার নিরাপত্তারক্ষীদের ওপর হামলা করার ভার ছিল। এদের কাছ থেকে বিস্ফোরক এবং অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। সীমান্ত পারের কুচক্রীদের নির্দেশে কাজ করা এই অভিযুক্তদের দিল্লি, মহারাষ্ট্র এবং পুনের বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করা হয়েছে বলে শ্রী শুক্লা জানান।
1: বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে ধৃত ব্যক্তি এবং রোহিঙ্গা সহ বিদেশি নাগরিকদের রাখার জন্য পশ্চিমবঙ্গ জুড়ে তৈরি হওয়া মোট 13টি হোল্ডিং সেন্টারে বর্তমানে 386 জনকে রাখা হয়েছে। এদের মধ্যে 95 জন শিশু। সবথেকে বেশি সংখ্যক আটক রয়েছেন উত্তর চব্বিশ পরগনার বসিরহাট পুলিশ জেলার অধীনে থাকা 3টি হোল্ডিং সেন্টারে। সরকারি তথ্য অনুযায়ী বর্তমানে আটক 386 জনের মধ্যে 182 জন পুরুষ, 109 জন মহিলা এবং 95 জন শিশু। এর মধ্যে 335 জনকে রাখা হয়েছে বসিরহাট পুলিশ জেলার 3টি পৃথক হোল্ডিং সেন্টারে। প্রশাসনের দাবি, পরিচয় যাচাই এবং প্রত্যর্পণ প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তাদের এই কেন্দ্রগুলিতেই রাখা হবে।
0: চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান আজ অবসর গ্রহণ করলেন। নতুন দিল্লির জাতীয় যুদ্ধ স্মারকে তিন বাহিনীর পক্ষ থেকে গার্ড অফ অনার গ্রহণ করে তিনি সামরিক জীবন থেকে বিদায় নিলেন। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের শীর্ষ সামরিক আধিকারিক হিসেবে তার বর্ণাঢ্য কর্মজীবনের সমাপ্তি ঘটল। যুদ্ধ স্মারকে পুষ্পস্তবক অর্পণের পর জেনারেল চৌহান বলেন, তিন বাহিনীর গার্ড অফ অনার পেয়ে অবসর গ্রহণ করা তার জন্য অত্যন্ত সম্মানের। 4 দশকেরও বেশি সময় ধরে দেশসেবার পর অসামরিক জীবনে ফেরার মুহূর্তে জেনারেল চৌহান তার কর্মকালকে অত্যন্ত সন্তোষজনক ও চমৎকার হিসেবে বর্ণনা করেন।
2: A matter of great honor for me to suffer and wait with the Tri-Services Guard of Honor. I thank the three services and headquarter IDS for it. With the conclusion of the Guard of Honor, I bid farewell to my colleagues in uniform, comrades in arms forever. I laid the wreath at the war memorial for the last time in uniform as a humble tribute to those who laid down their lives in the line of duty. This is symbolic of my transiting from uniform to a civilian life. I had a very satisfying and an excellent tenure.
0: লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রমানি জেনারেল চৌহানের স্থলাভিষিক্ত হবেন।
1: ভারতের আবহাওয়া দপ্তর IMD জানিয়েছে, আগামী 4-5 দিনের মধ্যে কেরালাম ও তামিলনাড়ুর কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পৌঁছবে। আরব সাগর ও বঙ্গোপসাগরের বিস্তৃত এলাকা জুড়ে এবং লাক্ষাদ্বীপ ও কন্যাকুমারী অঞ্চলেও মৌসুমী বায়ুর প্রভাব আরও বেড়েছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। কেরালাম জুড়ে প্রাক বর্ষার বৃষ্টি অব্যাহত থাকায় ভারতের আবহাওয়া দপ্তর IMD আজ তিরুবনন্তপুরম জেলায় কমলা সতর্কতা জারি করেছে। এই সতর্কতা আগামীকাল 6টি এবং সোমবার 8টি জেলায় বলবৎ থাকবে। অন্যদিকে আগামীকাল দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজ্রপাত ও দমকা হাওয়াসহ ঝোড়ো বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
0: ভারতের সাত্বিক সাইরাজ, রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসের ফাইনালে পৌঁছেছেন। সেমিফাইনালে আজ তারা দক্ষিণ কোরিয়ার সিউ সেওং জে এবং কিম অন হো জুটিকে 21-19, 21-18 ফলে হারিয়ে দেন। এদিকে এই টুর্নামেন্টের মিক্সড ডাবলসের সেমিফাইনালে ভারতের ধ্রুব কাপিলা ও তানিশা ক্র্যাস্টো জুটি আজ জাপানের সায়াকা হোবারা এবং ইউইচি সিমোগামির কাছে পরাজিত হয়েছেন।
1: ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত এশিয়ান অনূর্ধ্ব 17 কুস্তি চ্যাম্পিয়নশিপে আজ ভারতীয় কুস্তিগিররা অসাধারণ পারফরমেন্স করে একাধিক পদক জয় করেছেন। 73 কেজি বিভাগে গরিমা মঙ্গোলিয়ার নামুন সেতসেক বাদবোল্টকে 18-6 ব্যবধানে ও 43 কেজি বিভাগে দীক্ষা উজবেকিস্তানের মুখলিসা মাসারিপোভাকে 6

0: গুরুত্বপূর্ণ ব্যবধান হারিয়ে স্বর্ণপদক জয় করেন। 49 কেজি বিভাগে নিকিতা চীনের ইউটিং ইউয়ানের কাছে 10-2 ব্যবধানে ও তানিয়া চীনের টংটং লিউয়ের বিরুদ্ধে 4-6 ব্যবধানে পরাজিত হয়ে রূপো পান।
1: ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের ফাইনালে হাঙ্গেরির পুস্কাস এরিনায় আর্সেনাল পিএসজির মুখোমুখি। শেষ পাওয়া খবরে আর্সেনাল 1-0 গোলে এগিয়ে আছে। এর আগে সেমিফাইনালে আর্সেনাল অ্যাটলেটিকো মাদ্রিদকে ও পিএসজি বায়ার্ন মিউনিখকে হারিয়ে ফাইনালে উঠেছে।

0: নওসিন নাজ গোল দুটি করেন।
1: পার্থে আজ মহিলাদের হকি সিরিজের চতুর্থ ম্যাচে ভারত 2-3 গোলে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়েছে। 4 ম্যাচের সিরিজ 2-2 শেষ হলো। বিরতিতে ভারত 2-0 গোলে এগিয়েছিল। ভারতের হয়ে নবনীত কৌর ও দীপিকা সোরেং গোল করেছেন।
0: মহিলাদের 3 ম্যাচের টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্রিস্টলে ইংল্যান্ড ভারতকে 26 রানে হারিয়ে দিয়েছে। ইংল্যান্ড প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 5 উইকেটে 168 রান করে। ফ্রেয়া ক্যাম্প 39 রানে অপরাজিত থাকেন। ভারতের শ্রীচরণী 3টি এবং শ্রেয়াঙ্কা পাটিল ও নন্দিনী শর্মা 1টি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে ভারত 9 উইকেটের বিনিময়ে 142 রান তুলতে সক্ষম হয়। জ্যোস্তিকা ভাটিয়া 33 ও স্মৃতি মান্ধানা 32 রান করেন।
1: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাত টাইটান্স আগামীকাল আইপিএল এর ফাইনালে মুখোমুখি হবে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধে 7:30। আগামীকাল যে দল জিতবে দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন হবে তারা।
0: কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া এবং মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা আজ শিলংয়ের পোলো এলাকার জেএন স্পোর্টস কমপ্লেক্সে একটি ইন্টিগ্রেটেড হসপিটালিটি অ্যান্ড স্পোর্টস কমপ্লেক্সের উদ্বোধন করেন। 2027 সালের 39তম জাতীয় গেমসের জন্য আয়োজক রাজ্য চুক্তির একটি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার।

0: মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং লাইং আজ দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন।
0: কর্ণাটকে ডি কে শিবকুমার কংগ্রেস পরিষদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন। আগামী 3রা জুন তিনি নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন।
1: সরকার আগামী 1লা জুন থেকে তুলো আমদানির ওপর সীমা শুল্ক সাময়িকভাবে প্রত্যাহার করে নিচ্ছে।
0: আগামী 4-5 দিনের মধ্যে কেরালামে বর্ষা ঢুকছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে।
1: ভারতের সাত্ত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসের ফাইনালে পৌঁছেছেন।
0: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের ফাইনালে আর্সেনাল পিএসজির মুখোমুখি।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন হারানো দিনের গান, উপস্থাপনায় সৃজিতা রায়।

শ্যামা দশমহাবিদ্যার প্রধান দেবী, দেবী কালিকার প্রতিষ্ঠা, সেই রূপের প্রকাশ এবং প্রসার এই বাংলাতেই। কোনোভাবেই এই শ্যামা আর্য দেবী নন, তাই বাংলার একান্ত নিজের গান তাঁকে ঘিরে। নাগরিক মার্জিত শ্রী যে গানের গায়ে লেগে নেই। ঘরের কালো মেয়েটি সবার চোখের খানিক আড়ালে থেকে যাওয়া শ্যামার মতো, তাই আপন করে নিতে দ্বিধা হয়নি কারুর। বাংলার সেই শক্তি সাধনার গান ঘাটতে বসলে আমরা দেখতে পাই হালি শহরের সাধক কবি রামপ্রসাদ সেনের পরে কাজী নজরুল একমাত্র কবি যিনি প্রায় 250-র মতো শ্যামাসঙ্গীত রচনা করেছেন, সঠিকভাবে বলতে চাইলে 247টি। প্রতিটি গানের অসাধারণ শব্দবিন্যাস। আজকের হারানো দিনের গানে

আপনাদের কাজী নজরুল ইসলামের শ্যামা সঙ্গীত শোনাব আমি সৃজিতা। শুধু শোনা নয়, বাংলা গানে কোন ইতিহাস নিয়ে দাঁড়িয়ে সেসব গান, চেষ্টা করব সেই পথে হেঁটে আসার।

শ্যামাসঙ্গীত নিয়ে কথা বলতে বসলে বাংলায় এই গানের আদি রূপ নিয়ে কিছু কথা বলা প্রয়োজন হয়ে পড়ে। শ্রোতাবন্ধু, মনে করে দেখতে পারেন, রামপ্রসাদ, কমলাকান্ত বা দাশরথী রায় তাদের শ্যামাসঙ্গীতে এক ধরনের হিন্দুস্থানি রাগভিত্তিক কাঠামো রাখলেও বেশিরভাগ অবয়ব সম্পূর্ণভাবে বাংলার লোকগীতি নির্ভর ছিল। এখান থেকে সিদ্ধান্তে আসা যায়, শ্যামাসঙ্গীত রচয়িতাদের মধ্যে যে শিক্ষায় দীক্ষিত হয়েছেন যেমন, তাঁর গানে সেই সব শিক্ষা চেতন বলুন বা অবচেতনে ওই ভাব নিয়ে ঢুকে পড়েছে। যেমন ধরুন টপ্পা বিশারদ নিধুবাবুর গান, দাশু রায়, মদন বা স্বামী বিবেকানন্দের রচনায় রাগাশ্রী, আবার রামপ্রসাদ, কমলাকান্ত, ভবা পাগলা, গিরিশ ঘোষের গানে আছে পরিপূর্ণ সরল ভক্তিভাব। রবীন্দ্রনাথ মুষ্টিমেয় যে কটি শ্যামাসঙ্গীত লিখেছিলেন, যেমন কালি কালি বল রে আজ, ছিল পাশ্চাত্য সুরে। রাঙা পদ পদ্মযুগে লিখেছিলেন টপ্পা অঙ্গে। অথচ এবার ছেড়ে চলেছি মা প্রসাদী সুরে নিবদ্ধ ছিল। নজরুলের শ্যামাসঙ্গীতের একটা বড় অংশ দেখা গেছে বাগেশ্রী রাগে নিবদ্ধ। যেমন মাগো চিন্ময়ী রূপ ধরে আয়, শ্মশানকালীর নাম শুনে রে শ্মশানে জাগিছে শ্যামা, তুই লুকাবি কোথায় মা কালী, এমন নানা পরিচিত গান। তবে ভৈরবী, শিবরঞ্জনী, দুর্গা, দেশ এসব প্রচলিত রাগে এছাড়াও ধরুন নজরুলের তৈরি অজস্র রাগে শ্যামাসঙ্গীত আর শিবের গানের সংখ্যা গুণে শেষ করা যায় না। সুরতালির কথা তো বললাম, কেন পূর্বজদের স্মরণ করলাম এক্ষেত্রে বলবো। শুনে আসি গান, তারপর না হয় সেই কথা।

নজরুলের শাক্ত সঙ্গীতের মৌলিকত্বে, দর্শনে, ভাবে বা কথায় এবার খানিক নজর দেব। ইংরেজি সাহিত্যে ম্যাটাফিজিক্যাল উইট এক বিখ্যাত জিনিস। কোনো চিরাচরিত ধারণাকে নতুনভাবে, বলতে পারেন চমকে দেওয়ার মতো প্রকাশভঙ্গির মাধ্যমে ব্যাখ্যা করাই উইট। বাঙালির শাক্ত সঙ্গীতের নিজস্ব উইট ঘরানা আছে। কমলাকান্ত লিখেছেন, আর কিছু নাই শ্যামামা তোমার কেবল দুটি চরণ রাঙা, শুনেছি তাও নিয়েছেন ত্রিপুরারি, অতীব হইলাম সাহস ভাঙা। এখানে কমলাকান্ত যেভাবে নিঃস্ব রিক্ত ঈশ্বর সাধকের ছবি ফুটিয়ে তুলেছেন সত্যি অসাধারণ। মায়ের পা দুটি ছাড়া আর কিছু নেই, কিন্তু সে পা দুটি বাবা ভোলানাথ ইতিমধ্যেই দখল করে বসে আছেন, ফলে তাও আর অবশিষ্ট নেই। মধ্যযুগের বাঙালি খেয়াল করে দেখুন, ঐতিহাসিকভাবে নিঃস্ব, রাজক্ষমতা বিজাতীয় তুর্কি পাঠান মোগলদের হাতে, কোনো মতে গোপনে গভীর রাতে তখন তার শক্তির উপাসনা। তেমন সময়ে বাঙালির কাছে মানব অস্তিত্বের কেন্দ্রে থাকা শূন্যতা শুধুমাত্র দার্শনিক নয়, দস্তুর মতো সামাজিক উক্তি। এই ভক্তির নিবেদন থেকে সাহসী হয়ে নজরুল দাবিদার হয়ে উঠলেন। স্নেহ সুসময়ে যেমন চাওয়া যায় আরাধ্যের কাছে, অধিকার বোধ ঘিরে ধরে রক্তমাংসের সেই উপস্থিতিকে। একটি গানে নজরুল লিখছেন তাই, যাসনে মা ফিরে যাসনে জননী, ধরি দুটি রাঙা পায়, শরণাগত দীন সন্তানে ফেলি রাখি ধরার ধুলায়, আজও মরিনি অসুর মরিনি দানব, ধরণীর বুকে করে তাণ্ডব, সংসার নাহি করি সে অসুরে কেন যাস বিজয়াই, কি অসীম আত্মীয়তা তৈরি তার আরাধ্যের সঙ্গে নজরুলের, তাই না? আবারও জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামী।

নজরুলের শ্যামা গানের বিশেষত্ব খোঁজার চেষ্টা করছি। কমলাকান্তের গানের কথা একটু আগেই পড়ে শুনিয়েছিলাম আপনাদের, এবার বলতে পারেন যাব রামপ্রসাদে। তিনিও কমলাকান্তের মতোই লিখেছেন, আশা ছিল মাতৃপদ, পিতা তাও দখল করেছে। আর একটু যদি এগুন, এরপরই বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম বা রবীন্দ্রনাথের বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় আজই বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি। চারণ কবি মুকুন্দ দাস লিখছেন, মাতঙ্গি মেতেছে আজ সমর রঙ্গে। বাংলার সশস্ত্র স্বাধীনতা সংগ্রামে মাতৃবন্দনার গান সবগুলো এই সময় দাঁড়িয়েই বিংশ শতাব্দীর প্রাককালে এক নতুন ধারার শাক্ত সঙ্গীত বাংলায় নিয়ে এলেন কাজী নজরুল ইসলাম। শ্যামাকে কাজী নজরুল ইসলাম আত্মসচেতন, নিরহংকারী, শুভচিন্তার উদ্রেক করেন যিনি, অশুভর নাশ করেন, আমিত্বেরও বিনাশ করেন, এমন গুণীর অধিকারী হিসেবে দেখালেন। কখনো তিনি সর্বধর্মে সমন্বয় ঘটান, শ্যামা রূপে প্রতিফলিত হয় শ্যামল দেশ, কখনো বা তিনি আসেন সমাজতন্ত্রের রূপকার হয়ে। নজরুল বাংলা গানের সমৃদ্ধ পটভূমিতে শ্যামাকে বিশেষভাবে প্রতিষ্ঠিত করেছেন, কালো রূপে বিশ্বরূপারূপে তার পায়ের তলায় আলোর নাচন দেখিয়েছেন, যে আলোর ঝলকে রুদ্র শিব পরাস্ত, যার হাতে আছে বিশ্বের

নজরুল তাঁর সৃষ্টিতে দেবী কালিকাকে তিন রকমভাবে দেখেছিলেন, কন্যারূপে, মাতৃরূপে এবং অশুভ নাশিনী রূপে। কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন, যে গানটি শুনে এলাম শ্যামার কন্যারূপকে প্রত্যক্ষ করা যাবে। এই গানের একটি লাইন উল্লেখ করতে ইচ্ছে করছে, পাগলি মেয়ে এলো কিসে, নিশিথিনীর দুলিয়ে কেশ, নেচে বেড়ায় দিনের চিতায়, লীলার জেতার নাইক শেষ, সিন্ধুতে মার বিন্দুখানিক ঠিকরে পড়ে রূপের মানিক, বিশ্বে মায়ের রূপ ধরে না, মা আমার তাই দিগবসন। এই গানে কাজী সাহেব শ্যামামায়ের কন্যা এবং মাতৃরূপকেই প্রকাশ করেছেন। তার চেতনায় মাকে শুধুমাত্র দর্শন আর তত্ত্বের মাঝে আটকে না রেখে করে তুলেছেন ঘরের মেয়ে। পারিবারিক প্রতিবন্ধকতা আর অপার কালীভক্তি যে বিদ্রোহী কবিকে কখন কালী সাধুকে পরিণত করেছিল তা বোধ হয় তিনি নিজেও জানতে পারেননি। কালীভক্ত এবং সাধক হওয়ার জন্য নজরুল বামা খেপার কাছেও গিয়েছিলেন, তবে এই যে ভক্তি, অগাধ ভালোবাসা এবং নির্ভরশীলতা না থাকলে কোনো বাহ্যিক ঘটনার প্রভাবে এমন আত্মনিবেদনের গান লেখা সহজ নয়। শ্যামাসঙ্গীতের যে দর্শন নজরুল অন্তর দিয়ে উপলব্ধি করেছিলেন।

গান লিখেই থেমে থাকেননি, সেসব গানই সুরারূপ করেছেন। এই অনুষ্ঠানের তৃতীয় যে গানটি শুনেছি জ্ঞানেন্দ্রপ্রসাদ গোস্বামীর কণ্ঠে, শ্মশানে জাগিছে শ্যামা মা। এই গানটির সুর করেছিলেন কাজী সাহেব মালকোষের আশ্রয়। কি অদ্ভুত দর্শন! প্রাসঙ্গিকভাবে বলতে হয়, জ্বলিয়া মরিবি কে সংসার জ্বালায়, তাহারে ডাকিছে মা কলিয়ায় কলিয়ায়। জীবনী শ্রান্তরে ঘুম পাড়াইতে তোরে, কোলে তুলে নেয় মা মরণের ছলে, জীবন দিয়ে দরদি নিবেদিত ভক্ত নজরুল।

হারানো দিনের গানের অনুষ্ঠানে আগামীকালের শ্রবণ উপহার শুনে নেওয়ার পালা। আগামীকাল 31 মে রবিবার হারানো দিনের গানে আপনাদের জন্য কি অপেক্ষা করছে? চলচ্চিত্র এবং বিনোদনের জগতে মঞ্চ দুটি ভিন্ন মাধ্যম হলেও বাংলা সিনেমায় মঞ্চের উপস্থিতি বরাবরই বিশেষ গুরুত্ব বহন করেছে। কখনো প্রেমের আবেগ প্রকাশে, কখনো শিল্পীর প্রতিভা তুলে ধরতে, আবার কখনো গল্পের গুরুত্বপূর্ণ মোড়কে আরও আকর্ষণীয় করে তুলতে মঞ্চ হয়ে উঠেছে অনন্য উপাদান। হংসরাজ ছবির ও বাবুমশাই কিংবা দেয়ানিয়া ছবির গানই ভুবন ভরিয়ে দেবে। এই গানগুলির জনপ্রিয়তার পাশাপাশি আরেকটি মিল রয়েছে, তা হল দৃশ্যায়নের কেন্দ্রে মঞ্চ। বাংলা চলচ্চিত্রে এমন বহু স্মরণীয় গান রয়েছে যেগুলোর আবহ গড়ে উঠেছে মঞ্চকে ঘিরে। সেই সব কালজয়ী গান নিয়েই থাকছে কাল হারানো দিনের গানের অনুষ্ঠান, সঙ্গে পল্লবী সিনহা। আগামীকাল মৈত্রী প্রচার তরঙ্গে ভারতীয় সময় ঠিক রাত 11টায়। ফিরে আসি নজরুলের শক্তি সাধনার চর্চায়। আজ নজরুলের শ্যামাসঙ্গীত নিয়ে এই হারানো দিনের গান। বাংলার শাক্ত গান বা শ্যামার গানে কাজী নজরুল যে স্বাতন্ত্র্যের রূপ দেখিয়েছিলেন, সেখানে কালী শক্তির দেবী অপেক্ষা দেশমাতা রূপে প্রধানত রূপায়িত হয়েছিলেন। 1867 সালে হিন্দু মেলা প্রতিষ্ঠা হয়েছিল আপনাদের সকলেরই জানা। তার আগে কোনো গানেই সেভাবে চিহ্ন পাওয়া যায় না দেশমাতৃকার বন্দনার। স্বদেশী গানে দেশকে মা মাতা এমন সম্বোধন করে সেই সময় বহু গান রচিত হয়েছিল। নজরুলের শ্যামাসঙ্গীত বলতে পারেন শ্রোতা বন্ধু সেখান থেকেই শুরু। ব্যতিক্রম হল অন্যান্য গীতিকারদের স্বদেশী গানের মধ্যে হয়তো সরাসরি দেশকে বিষয় করে পদ রচিত হয়েছিল। নজরুল শ্যামাসঙ্গীত নাম প্রচলিত গানের মধ্যে হয়তো এনেছেন, কিন্তু ছিল তাতে প্রত্যক্ষ স্বদেশী আনা। এর সঙ্গে বিদ্রোহের প্রত্যক্ষ রূপ, জনমানসকে সরাসরি বিপ্লবী প্রতিবাদী করে তুলতে সাহায্য করেছিল। বলতে পারেন কাজী নজরুল প্রতীক আকারে বেছে নিয়েছিলেন শ্যামাকে, অশুভ নাশ করেন যিনি। সর্বোপরি শ্যামাকে তার গানে বিভিন্ন রূপ, চরিত্রে, ভাবে এবং প্রেমে দাঁড় করিয়েছেন। কি অদ্ভুত সম্পর্ক না! নিশীথ দত্ত রায় নজরুলের শ্যামার গান নিয়ে আকাশবাণীর সংগ্রহশালা থেকে একটি দুর্লভ রেকর্ডিং আপনাদের জন্য।

কাজী নজরুল দ্রুত জনপ্রিয় হয়েছিলেন যে সময়, তখন ধর্মে বিভাজিত ভারতীয় সমাজ খানিক লজ্জার সঙ্গে ইতিহাস হয়তো আজ স্মরণ করতে হয়। অন্য ধর্মের হওয়ার কারণে এই সমাজের একটা বড় অংশ কাজী নজরুলকে বিজাতীয় মনে করত। ঠিক একইভাবে তার নিজের ধর্মের এক শ্রেণীর মানুষও নজরুলকে বিজাতি ঘোষণা করেছিল, কারণ নজরুল ছিলেন অন্য ধর্মের প্রতি আগ্রহী। এত বিরোধিতার মাঝেও দিকভ্রষ্ট না হয়ে ধর্মনিরপেক্ষতা বজায় রেখেছেন, মনে প্রাণে থেকেছিলেন শুধু মানুষ হয়ে। তৎকালীন ভারতবর্ষের অবস্থা উত্তাল, একদিকে বিশ্বযুদ্ধ, অন্যদিকে ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রস্তুতি, বিশ্বময় পুঁজিবাদী দেশের আগ্রাসন শুরু হয়েছিল। এমনই উত্তাল সময়ে প্রতিবাদ ছিল কাজী নজরুলের একমাত্র ভাষা। সে সময়ই শাক্ত দর্শন ব্যাপকভাবে প্রভাবিত করে নজরুলকে, কিন্তু তার কবিতা এবং গানে এসেছিলেন মা কালী, শ্বেতাঙ্গ অসুর রাজের বিরুদ্ধে ভারতের যুব রক্ত তগবগিয়ে ফুটিয়ে তুলতে, শক্তিদায়িনী ত্রাণকর্তৃরূপে। ধূমকেতু পত্রিকায় সন্তান বৎসলা শ্যামা মাকে তিনি আবাহন করেছিলেন নতুন রূপে, নবভূমিকায়। আর কতকাল রইবি বেটি মাটির ঢেলার মূর্তি আড়ান, স্বর্গকে আজ জয় করেছে অত্যাচারী শক্তি চাঁড়াল, দেব শিশুদের মারছে চাবুক, বীর যুবাদের দিচ্ছে ফাঁসি, ভূভারত আজ কসাইখানা, আসবি কখন সর্বনাশী। বলা বাহুল্য, এই আস্ফালন অত্যাচারী শাসকদের সহ্য হয়নি, ধূমকেতুর প্রকাশ বন্ধ হয়, গ্রেপ্তার হন নজরুল। হ্যাঁ, শ্যামার আবাহন করেই সেই আটটিকে স্মরণীয় করার উদ্যোগ আজকের শ্যামাসঙ্গীত শোনার মধ্যে জড়িয়ে আছে, জড়িয়ে আছে নির্ভীক হওয়ার ডাকও নজরুলের কলমে।

অত্যাচারিত হয়েও নজরুলের শক্তি সাধনা থেমে থাকেনি। ধূমকেতুর পরের সময়ে তার আহ্বান ছিল পূজা বিলাসের বিরুদ্ধে, তার সাধনা চিন্ময়ী মায়ের জন্য। বঙ্কিমচন্দ্রের কাব্যে যে মা এসেছিলেন দেশমাতৃকা হিসেবে, মাগু চিন্ময়ী রূপ ধরে আয়, তোর মিন তোর মৃন্ময়ী রূপ পূজেছি মা দুর্গা, তাই দুর্গতি আর ঘুচল না হায়। মন্দিরে দুর্গে রহে না যে বন্দি, সেই দুর্গারে এই দেশ চায়। আমাদের দ্বিভুজে দশভুজা শক্তি, হে ব্রহ্মরূপময়ী, এই শক্তি পূজার ফল ভক্তি কি পাবই শুধু, হব নাকি বিশ্বজয়ী? চিন্ময়ী দেবীর উদ্দেশ্যে লিখেছেন কাজী নজরুল। আরও লিখেছেন, এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন, আপনাদের সকলের চেনা। জননীর বিসর্জন কখনো হতে দেননি। নজরুলের শ্যামা তো নিছক মৃন্ময়ী ছিলেন না, মূর্তিমতী চেদ শক্তির আধার। তাঁর শ্যামাসঙ্গীত জনপ্রিয় হওয়ার অন্যতম প্রধান কারণ ছিল, শ্রোতাবন্ধু, একটু শুনলেই বোঝা যায় আবেগের গভীরতা। কেউ কেউ মনে করেন নজরুল হৃদয়ের গভীর থেকে শ্যামার প্রতি ভক্তি নিবেদন করেছিলেন, আর সেই ভক্তি সাকার হয়েছিল তার গানের ভাষাতে স্পষ্টত। শুনি ফিরোজা বেগম, আকাশবাণীর সংগ্রহশালা থেকে।

কাজী নজরুলের হাতে শ্যামাসঙ্গীতের ভাণ্ডার পূর্ণ হয়েছিল। শক্তির দেবী কালীকে একদিকে কখনো রণরঙ্গিনী মূর্তিতে, আবার তাঁকেই হয়তো কখনো স্নেহময়ী জননী বা দুরন্ত উচ্ছলা কন্যারূপে কল্পনা করেছিলেন কাজী নজরুল। কি অসীম নিবেদন তাঁর সৃষ্টি জুড়ে, স্তব্ধ হতে হয়। আজ আকাশবাণী মৈত্রীর প্রণাম তাঁর চরণে। শুদ্ধ জন্মদিন পেরিয়ে মৈত্রী প্রচার তরঙ্গের শ্রদ্ধার্ঘ ছিল কাজী নজরুলের প্রতি। আপনাদের সঙ্গে ছিলাম আমি সৃজিতা। অনুষ্ঠান শেষ করব এখানেই। শুভরাত্রি বন্ধু। হারানো দিনের গান অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শেষ হল। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময়ে সকাল 5:56 এবং বাংলাদেশ সময়ে সকাল 6:26। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় 11:59 হয়ে 28 সেকেন্ড এবং বাংলাদেশ সময় 12:30 হয়ে 20 সেকেন্ড। একটু পরেই শুনবেন DTH বাংলার সম্প্রচার।

17 সেকেন্ড, সময় বাংলা ধ্বনি গান শোনার। আজের শুরুতে আমরা বাংলা ধ্বনি গান শুনব শিল্পী রূপঙ্কর বাগচির কণ্ঠে। শিল্পীর কণ্ঠে বেশ কয়েকটি মন ভালো করা বাংলা গান রইল প্রথমে শ্রোতাবন্ধুদের জন্য।

আকাশবাণী কলকাতা ডিটেইলস বাংলা পরিষেবায় আপনারা শুনছেন বাংলা ধ্বনির গানের অনুষ্ঠান। এতক্ষণ আমরা বাংলা ধ্বনির গান শুনছিলাম শিল্পী রূপঙ্কর বাগচির কণ্ঠে। এই মুহূর্তে আমরা বাংলা ধ্বনির গান শুনব শিল্পী লোপামুদ্রা মিত্রের কণ্ঠে। শিল্পীর কণ্ঠে মন ভালো করা বাংলা ধ্বনির গান এই মুহূর্তে শ্রোতাবন্ধুদের জন্য সাজানো রইল।

শুনছেন বাংলা ধ্বনি গান। এতক্ষণ বাংলা ধ্বনি গান শুনছিলেন শিল্পী লোপা মুদ্রা মিত্রের কণ্ঠে। এই মুহূর্তে আমরা

আধুনিক গানে শুনব শিল্পী শ্রীকান্ত আচার্যর কণ্ঠে। শিল্পীর কণ্ঠে বেশ কয়েকটি বাংলা আধুনিক গান এই মুহূর্তে রইল শ্রোতা বন্ধুদের জন্য।

রাজা রানী আর তাদের ছোট্ট মেয়ে। মায়ের মুখে সে গল্প শুনে পক্ষীরাজে চেপে এক রাজকুমার এসে একদিন তাকে নিয়ে যাবে। মেয়ের মনের খবর কিন্তু কেউ রাখে না। একদিন সবাই দেখে

0: চ্যালেঞ্জ টু ছবি থেকে গান শুনছেন এই মুহূর্তে। এই ছবি থেকে আরও একটি গান রইল শ্রোতা বন্ধুদের জন্য।
1: এ ঢাকি।

0: গুটি গুটি চাঁদের হার
1: আর বাপরি চাঁদ,
0: ক্লাস করে দেরি হয়ে যায়, চুপি চুপি বৃষ্টি পায়
1: আর ক্লাস কামায়,
0: বন্ধুরা গল্প পাঠায়।

সোনা রঙের গানের শুরুতেই পূর্ণ দাস বাউলের কণ্ঠে বাউল গান।

এগানের সঙ্গে শেষ হলো আজকের মতো আপকে লিয়ে। শুরু হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। আজ প্রভাতীতে প্রথমে শুনবেন শরদ, শিল্পী সূর্য শঙ্কর মুখার্জি, রাগ ভাটিয়ার।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীতে এতক্ষণ শুনছিলেন শরৎ, শিল্পী সূর্য শঙ্কর মুখার্জি, রাগ ভাটিয়ার, তবলা বাদনে ছিলেন পিন্টু দাস। এবার শুনবেন এসরাজ, শিল্পী সুনীল কবিরাজ, রাগ নটভৈরব।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীতে এতক্ষণ শুনছিলেন এসরাজ, শিল্পী সুনীল কবিরাজ, রাগ নটভৈরব। তবলা সঙ্গতে ছিলেন রূপক মিত্র। শেষ হল প্রভাতী, একটু পরেই শুরু হবে চিরন্তনী।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: চিরন্তনী, নতুন আলোয় নতুনভাবে জেগে ওঠার কথা। কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলক দাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা। তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেইনবোতে প্রতি শুক্র, শনি ও রবিবার ভোর 5টা থেকে আজ 31 মে রবিবারের চিরন্তনী, সঙ্গে আমি ইন্দ্রাণী। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992 এই নম্বরে। চিরন্তনী মানে মন ভালো করা গল্প, এমন কিছু গল্প যেখানে থাকে এমন কিছু বক্তব্য, এমন কিছু বার্তা যা আমাদের নতুন এক আশা দেখায়, যেন এক আলোর পথ দেখায়। আর সেই কারণেই কোথাও একটা চেষ্টা চলতে থাকে, এই চেষ্টা অবিরাম। আজ বিশেষ কিছু দিন তো বটেই, কিন্তু না, সেদিন উদযাপন নয়। যদিও প্রত্যেকটা বিশেষ দিন পালনের মধ্যে দিয়েও আমরা দেখি সেখানেও এমন কিছু বক্তব্য থাকে যা আসলে বিশেষ কিছু দিনের নয়, আসলে তা প্রতিদিন পালনের বিষয়। আর প্রত্যেকটা দিন আমরা তাই, এই সারাদিন চলতে চলতে নানান কাজ, নানান ভাবনা আমাদেরকে বুঝিয়ে দেয়, আমরা কিন্তু আসলে প্রতিটি মুহূর্তের থেকে কিছু না কিছু শিক্ষা পাই। আর তাই তো মনে হয় জীবন কাটানো মানেই প্রতি মুহূর্তের শিক্ষা। কত কিছু আমরা বুঝতে পারি, জানতে পারি, দেখতে পারি আর অনুভব করতে পারি। চলুন আজ সুন্দর একটা, আসলে দুটো গল্প শোনানোরই ভাবনা আছে, দেখা যাক কী হয়। আর গান তো থাকবেই, কারণ গানের মধ্যেও থাকে এমন কিছু বার্তা যা আসলে গল্পের কথাটাই সেকেন্ডেড করে। একটা সুন্দর গান শুনে চলুন গল্প শুনতে শুরু করবো।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: আমি তোমারই গাহি জয়, শুনছিলাম গানটি অজয় চক্রবর্তীর কণ্ঠে। আর গল্প তো শুনবই, সেই গল্প শুনতে শুনতে নিশ্চয়ই নিজের সঙ্গে কোথাও মিলিয়ে নেবেন। চিরন্তনীর গল্প এই জন্যই আমাদের জীবনের কথা বলে, কোথাও যেন নিজেকে খুঁজে পাই চিরন্তনীর গল্পের কথায়, চরিত্রে। না চলুন গল্প শুরু করে দিই, কেননা ঘড়ি দ্রুত ছুটতে থাকে। আজ এক কাঠঠোকরা আর পাহাড়ের গল্প শোনাব। মনে হচ্ছে কাঠঠোকরা, তার কাজ তো গাছের সঙ্গে,

পাহাড়ে সে কি করে? করে করে, পাহাড়েও সে কিছু করে, সে কিছু শেখে, ঠিক আমাদেরই মতো। এক ঘন বনে একটা বিশাল পাহাড়ের গায়ে একটা কাঠঠোকরা, ছোট্ট কাঠঠোকরা, সে তার

তার ছিল তীব্র জেদ। তার তীক্ষ্ণ ঠোঁট দিয়ে প্রতিদিন ওই পাহাড়ের গায়ে একটু একটু করে গর্ত খুঁড়তে শুরু করে তার বাসা বানাবে বলে। বনের অন্যান্য পশু পাখিরা তার ওই কাণ্ড দেখে উপহাস করে, নানান রকম মন্তব্য করে, বলে বোকা পাখি, এত বিশাল পাথরের পাহাড় ভেঙে বাসা বানানো কখনো সম্ভব? তুমি কোনো দিন সফল হবে না, বোকার মতো রোজ ওই ঠকঠক ঠকঠক করে যাও। কিন্তু কাঠঠোকরা কারোর কথায় একটুও কান দেয় না, সে নিজের কাজে অবিচল থাকে। প্রতিদিন সে আসে, ওই পাথরে সে ঠোকরাতে শুরু করে, আর একটু একটু পাথর যেটা হয় ওটাকে পাথর ভাঙা বলে না, পাথর ছোট্ট ছোট্ট করে গুঁড়ো গুঁড়ো ধুলোর মতো ভাঙতে থাকে। আর কাঠঠোকরা নিরন্তর চেষ্টা ওই ছোট্ট গুঁড়োর পাথর কণাগুলোকে আস্তে আস্তে অনেকটা বড় করতে থাকে। পাথরের মধ্যে যে ছিদ্র তৈরি হয় সেটাও ক্রমশ বড় হতে থাকে। যারা সমালোচনা করে অনেক কথা বলছিল তারা অবাক হয়ে দেখে, পাথর তাই কি না ভেঙে সেখানে গর্ত তৈরি করছে ওই ছোট্ট কাঠঠোকরা? আশ্চর্য, দেখি তো ও পারে কি না, ও যেটা চাইছে সেটা বানাতে।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: যখন তুমি গাওয়াও গান, শুনছিলাম গানটি কণিকা বন্দ্যোপাধ্যায়ের গলায়। আসলে কোনো কাজ করতে গেলে এ কথাই আমাদের মনে হয়, আমি করি না, কেউ একজন করায়। অনেকেই হয়তো বিশ্লেষণ করি, সে আমার দায়িত্ব কর্তব্য বোধ, সে আমার চেতনা, অথবা কারোর কাছে কমিটমেন্ট। কিন্তু যাই হোক, কাজটা করি, এই কাজটা আমার করা দরকার, করা উচিত, করতে চাই, নানানভাবে ব্যাখ্যা করি, কিন্তু কাজটা করি, এটাই বৈশিষ্ট্য। আর সেটাই যখন মনের মধ্যেকার এক রকমের স্পিরিচুয়ালিজম বা সেই এক অনন্য অনুভূতি যা বুঝিয়ে দেয়, করি না, করায়। কেউ একজন আমার ভেতরে বসে প্রতিদিন নানান রকমের বা পছন্দের এক রকমের কাজ করায়। আর এই করে ফেলার মধ্যে, করতে চাওয়ার মধ্যে এক অবিমিশ্র আনন্দ থাকে, সেই আনন্দই আমাদের এগিয়ে নিয়ে চলে, এই আনন্দই আমাদের নিজের থেকে অপরের ইচ্ছে, প্রয়োজন ইত্যাদির প্রতি আকৃষ্ট করে। আসলে দেখা যায়, এই যে কাঠঠোকরা, ওকে বাসা বানাতে হবে, এবং সেই কারণেই প্রতিদিন এসে একটু একটু একটু একটু করে সে ঠকঠক করে পাথর ঠুকছে। প্রথম প্রথম মনে হবে এ কাজ অসম্ভব, কিন্তু নিরন্তর লেগে থাকা এবং ওই কাজটার প্রতি ডেডিকেশন, মানে কাঠঠোকরা তো রূপক, এর আড়ালে আমাদের নিয়ে যে গল্প, যে ঘটনা, আমরা যে কাজ করি, করেই থাকি, চেষ্টা করে থাকি। গলাটা একটু গণ্ডগোল হয়েছে, চেষ্টা করে যাচ্ছি গলাটাকেও ঠিক করার, আর আপনাদের কাছে এসে গল্প শোনানোর। হ্যাঁ, এই অবস্থা কি থাকবে? থাকবে না। কিন্তু যখন অবস্থাটা চলছে, তখন কিন্তু কোনো কিছু বন্ধ করে দেওয়া নয়, চালিয়ে যাওয়া, চেষ্টা করে যাওয়া। আমরা সবাই নানান ক্ষেত্রেই বোধহয় এভাবেই চলি, থামলে চলে না, যে জীবন প্রবহমান, সেটা চলে, তাকে চালাতে হয়, তা চলতেই থাকে। সঠিকভাবে চালানো, সেও একরকম আমাদের কাছে ফিডব্যাক দেয়, আর বেঠিকভাবে চালানো, সেটাও সময় পরিস্থিতি বুঝিয়ে দেয়, বেঠিকটা বেঠিকই ছিল। যাই হোক, একটু কাঠঠোকরার কথায় আসি। আলটিমেটলি সে কিন্তু পাথরের মতো শক্ত জিনিস, তাকে প্রতিদিন নিয়ম করে সামান্য ছোট্ট ওই ঠোঁট দিয়ে ঠুকতে ঠুকতে ঠুকতে ঠুকতে একদিন সে তার সে নিরাপদ বাসা সে বানাতে পারলো।

আমরাও এরকম, যা কিছু চেষ্টা করি তা পারি। কথা বলতে বলতে হঠাৎ ওই গল্পটা মনে পড়ে গেল, যে কালিদাস যখন স্ত্রীর কাছে অপমানিত হয়েছেন, মূর্খ এই শব্দটা শুনেছেন, এবং প্রতিদিন প্রমাণিত হচ্ছে যে সে মূর্খ, তার বুদ্ধি নেই, সে বুদ্ধিহীন। একদিন ছোট্ট একটা দৃশ্য তার ভেতরটা একেবারে নাড়িয়ে দিল। দেখলেন গ্রামের মেয়েরা জল আনতে যায় পুকুরে, নদীতে, জলাশয়ে, তারপর তারা ওই মাটির হাঁড়ি সেটা রাখে, বা মাটির কলস যাই বলি, সেটা তারা রাখে এক টুকরো পাথরের ওপরে। এবং তিনি খেয়াল করলেন প্রতিদিন বিভিন্ন মানুষ, বিভিন্ন মহিলা গ্রামের থেকে আসছেন, জল নিচ্ছেন, এবং কলসটি ওই পাথরের ওপরেই রাখছেন। খেয়াল করলেন তিনি মাটির কলসের খনিকের ছোঁয়ায় পাথর আস্তে আস্তে ক্ষয়িছে, তার ভিতরে কলস রাখার মতো একটা গোল জায়গা তৈরি হয়ে গেছে ক্ষয়ে ক্ষয়ে। অবাক হলেন, মাটির কলসি থাকি না পাথরকে খুইয়ে দেয়, এটাও সম্ভব? সম্ভব, তিনিও বুঝলেন এটা সম্ভব। তাই তিনি এই জায়গাটা থেকে উপলব্ধি করলেন, আমিও যদি চেষ্টা করি নিশ্চয়ই আমিও আমার এই মূর্খামি ছেড়ে পণ্ডিত প্রবর হয়ে উঠতে পারবো। এবং তাই হল, তিনি দেবী সরস্বতীর কাছে বর প্রার্থনা করে শুরু করে দিলেন তার গভীর অধ্যয়নের কাজ। দিন যায় রাত যায়, কালিদাসের সঙ্গী তখন কেবলমাত্র নানান পুঁথি, কে কি জেনেছেন, কি উপলব্ধি করেছেন, সে সব কথা সেখানে লিপিবদ্ধ হয়ে আছে। কালিদাস এবার গভীর শিক্ষায় মনোনিবেশ করলেন, আর কোনো গল্প, আর কোনো গান, সব কিছুই যেন মিলেমিশে গেল তার এই কাজের সঙ্গে। ঠিক যেমন আমাদেরও দেখুন, প্রত্যেকটা গান এমন কিছু বার্তা, এমন কিছু কথা তার মধ্যে থাকে যা কিন্তু অনুপ্রেরণা যোগায়, এই গল্পের মতোই, তাই না?

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: একেবারে কবে সুদিন আসবে সেই ভরসায় বসে থাকতে নেই, বরং চেষ্টা করে যেতে হয়। যেদিন আসবে আসবে, তার আগে পর্যন্ত ওই সুদিনকে আনার চেষ্টার সে ব্যাপারে অবিচল থাকতে হয়। এই যেমন গল্পটায় শুনছিলাম, ছোট্ট কাঠঠোকরা, সে কিন্তু তার লক্ষ্যে অবিচল ছিল। অন্য কেউ কি বলল না বলল, মানে সমালোচকেরা, তাতে কান না দিয়ে নিজের কাজের উপর বিশ্বাস রেখে সে চলেছিল, তাই তার লক্ষ্য পূরণ হয়েছিল। ঠিক আমাদের ক্ষেত্রেও তাই। আমরা যদি আমাদের কাজে, আমাদের লক্ষ্যে অবিচল থাকি, কাউকে কোনো ব্যাখ্যা দিতে হবে না। আমি কি করছি, কেন করছি, এটা আমার কাছে, নিজের কাছে খুব পরিষ্কার, তাহলেই কিন্তু দেখবেন কোনো সমালোচকের সমালোচনা আপনাকে ওই কাজ থেকে প্রতিহত করতে পারবে না, বা আপনি ভেঙে পড়বেন না, মন খারাপ করবেন না। কি হয়, কেনটা নিজের কাছে খুব পরিষ্কার রাখতে হয়। এই কেনর ক্ষেত্রে অনেকে বলেন প্রয়োজন আছে, দরকার আছে, উচিত বলে করা, অনেকের কথায় ইচ্ছে আছে, এই কাজটা করতে আমার ইচ্ছে করছে তাই করছি, এটাও একটা বড় কারণ অবশ্যই। আর একটা জিনিস দেখবেন, যে কোনো ব্যাপারে, যে কোনো কাজে ধারাবাহিকতা, এটা কিন্তু ছোট্ট ছোট্ট প্রচেষ্টাই দেখা যায় একদিন একটা বড় সাফল্য আনে। আসলে জীবনটা বোধহয় অঙ্কের মতো, তো ম্যাথামেটিক্সে যেমন স্টেপ বাই স্টেপ, স্টেপ জাম্প অনেকে করেন, কিন্তু প্রত্যেকটি স্টেপকে পরপর পরপর ভেবে এগোতে থাকলে তবেই সঠিক উত্তরের দিকে এগোনো যায়। জীবনও তাই, অঙ্কের মতো। এখানেও ঠিক পদক্ষেপ, ধারাবাহিকতা, লক্ষ্যে অবিচল থাকা আর ধৈর্য। কঠিন মনে হলেও কাজটা শেষ করবই, এই ধৈর্য নিয়ে যদি কেউ কাজটাতে উদ্যোগী হয়ে লেগে থাকে, দেখা যায় তাতে হয়তো অনেকটা সময় যাচ্ছে, কিন্তু ধৈর্য হারালে চলে না। তাই ধৈর্য নিয়ে কাজটা শেষ করবই, শুরু যখন করেছি। এইভাবে